মনোময় ভট্টাচার্যের কণ্ঠে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, আর পরবর্তী রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আপনি শুনছেন আনন্দধ্বনি, সঙ্গে রয়েছে মহুল। স্টুডিও ক্লক বলছে সকাল 5টা বেজে 37 মিনিট হয়ে গেছে সময়।

এরপর শুনে নেব আজকের আনন্দধ্বনির পরপর দুটি গান। প্রথমের গান শ্রেয়া গুহঠাকুরতার গলায় এবং তারপরে অদিতি মহসিন। আজকে আপনার সঙ্গে ছিলাম, এতক্ষণ আমি মহুল। খুব ভালো থাকবেন সকলে, আবারও আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি কথা হবে।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6টা বেজে 1 মিনিট হয়ে 25 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 6টা বেজে 32 মিনিট হয়ে 2 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ প্রধানত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন

তাপমাত্রা থাকবে যথাক্রমে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং 26.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আগামী 28 তারিখ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ ওড়িশার উপকূল এলাকায় ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। মৎস্যজীবী বন্ধুদের আগামীকাল অর্থাৎ 28 তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

সাহিত্যে মনের জীবনে ভারত মহৎভাবে বাস এবং মহৎভাবে সৃষ্টি করিয়াছে। তাহা যে কেবল বেদ, উপনিষদ ও গীতা আছে তাহা নহে, সেক্ষেত্রে ততটা প্রধান না হইলেও অন্য যে সমস্ত শক্তিশালী এবং সুন্দর কীর্তি, ধার্মিক ও দার্শনিক কবিতার যে অতুলনীয় নিদর্শন সকল আছে, সেরূপ ধরনের মূল্যবান মহৎ বস্তু ইউরোপ কখনোই বিশেষ সফলতার সহিত গড়িয়া তুলিতে পারে নাই। তাহাদের মধ্য হইতে এখানে শুধু মহাভারত ও রামায়ণের কথা উল্লেখ করিব। মহাভারতকে এ জাতির এক বিরাট সৌধ বলিতে পারি, যাহার কাব্য সাহিত্যের আবেষ্টনের মধ্যে এ জাতির এক দীর্ঘ গঠনশীল যুগের জীবনকে এমন পরিপূর্ণভাবে সংগ্রহ করিয়া প্রকাশ করা হইয়াছে যে সাধারণ লোকের মধ্যে একটা প্রবাদ বাক্য চলিয়া আসিয়াছে, যাহা নাই ভারতে মহাভারতে, তাহা নাই ভারতে ভারতবর্ষে। বিষয়বস্তুর উপযোগী এই ক্ষুদ্র সরল বাক্যে যদি কিছু অতিরঞ্জন থাকে, তবু তাহাতে যথার্থও আছে। তাহার পর যাহা তৎজাতীয় কাব্য সাহিত্যের মধ্যে শ্রেষ্ঠতম এবং অনন্য সাধারণ, সেই রামায়ণের কথা বলা যাইতে পারে। অতি গৌরবান্বিত, অশেষ সৌন্দর্য বিভূষিত, নৈতিক আদর্শ এবং প্রায় দিব্যভাবে বিভাবিত এক মানব জীবনের বীরত্ব গাথাপূর্ণ এই মহাকাব্যের মধ্যে রহিয়াছে চমকপ্রদ সমৃদ্ধি, পূর্ণ ও নানা বর্ণপেদ কাব্যরস, উচ্চ এবং সংস্কৃত চিন্তাধারা, ইন্দ্রিয়ের ভোগ, কল্পনা, নানা ক্রিয়া এবং বিপদ সংকুল অভিযানের আখ্যায়িকা। যে সমস্ত উপাদানে শ্রেষ্ঠ যুগের রোমান্টিক কথা সাহিত্য গঠিত হইয়াছিল তাহার সমস্তই রামায়ণে আছে। আবার সংস্কৃত ভাষার জীবনশক্তি হ্রাস পাইবার সঙ্গে এই দীর্ঘকালব্যাপী সৃষ্টি সামর্থ্য লোপ পায় নাই, এবং প্রথমে পালি এবং প্রাকৃত, দুঃখের বিষয় এই ভাষার অনেক কিছু নষ্ট হইয়া গিয়াছে, এবং তামিল, এবং পরে হিন্দি, বাংলা, মারাঠি এবং অন্যান্য ভাষাগুলি সংস্কৃতের অনুরূপ সাহিত্য সৃষ্টি করিয়াছে। ভারতে চিত্রশিল্প, স্থাপত্য এবং ভাস্কর্যের দীর্ঘ ঐতিহ্য বহু শতাব্দীব্যাপী ঝটিকাসংকুল ধ্বংসের পরেও নিজের পরিচয় নিজে দিতে সমর্থ। রসবোধের ক্ষেত্রে পাশ্চাত্যের যে সমস্ত লোকের দৃষ্টি সংকীর্ণ, তাহাদের বিচার ফল যাহাই হোক না কেন, অন্ততপক্ষে ইহাদের সূক্ষ্ম কার্য এবং নৈপুণ্য অথবা তাহাতে ভারতীয় মনকে প্রতিবিম্বিত করিবার শক্তি অস্বীকৃত হইতে পারে না। তবুও ইহার মধ্যে দীর্ঘকালব্যাপী অবিচ্ছিন্ন সৃষ্টিশীল ক্রিয়াশীলতা যে আছে, ইহা তাহার সাক্ষ্য প্রমাণ।

করে এবং সৃষ্টি প্রাণের এবং মহৎ সৃষ্টি বৃহৎ প্রাণের প্রমাণ দেয়। কিন্তু ইহা বলা যেতে পারে যে এই সমস্ত মনের বস্তু ভারত বুদ্ধি কল্পনা এবং রসবোধের ক্ষেত্রে সৃষ্টিশীলভাবে সক্রিয় থাকিতে পারে, কিন্তু তথাপি তাহার বাহ্য জীবন অবসন্ন, জড়তাগ্রস্ত, দরিদ্র এবং তপশ্চর্যার কঠোরতার রঙে রঞ্জিত হইয়া বিষাদাচ্ছন্ন ছিল। তাহার মধ্যে ইচ্ছাশক্তি ও ব্যক্তিত্ব বোধ ছিল না। তাহার জীবন ছিল কার্যকরী, শক্তিহীন, ব্যর্থ। এই সিদ্ধান্ত হজম করা কঠিন, কেননা যেখানে জীবন শূন্যতায় ভরা সেখানে সাহিত্য, শিল্প এবং বিজ্ঞান গঠিত ও পুষ্ট হইয়া উঠিতে পারে না। কিন্তু এক্ষেত্রেও প্রকৃত তথ্য কি? ভারতের শ্রেষ্ঠ লোকের তালিকায় যেমন আছে তাহার মহান সাধু, সন্ত, মনীষী, ধর্মপ্রবর্তক, কবি, স্রষ্টা, বৈজ্ঞানিক, বিদ্বান, আইন প্রণেতা বা সংহিতাকারগণের নাম, তেমনি আছে তাহার মহান শাসনকর্তা, রাষ্ট্রনেতা, সৈনিক, বিজয়ী বীরগণের উল্লেখ। যাহাদের ইচ্ছাশক্তি ছিল প্রবল এবং সক্রিয়, মন ছিল যেমন পরিকল্পনা করিতে সমর্থ, তেমনি জ্ঞানগর্ভ গঠনশীল শক্তিতে বিভূষিত,

সুচিন্তন অনুষ্ঠানটি এখানে শেষ হল। আজ শুনলেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ। এখন সুবদ্ধ সঙ্গীতে শুনবেন সেতার, শিল্পী স্বপন কুমার ঘোষ। প্রথমে রাগ ভিবাস এবং পরবর্তীকে আলাহিয়া ভিলাওয়াল।

সুবদ্ধ সঙ্গীতে এতক্ষণ শুনলেন সেতার, শিল্পী ছিলেন স্বরূপ কুমার ঘোষ। প্রথমে শুনলেন রাগ বিলাস এবং পরবর্তীতে আলাহিয়া বিলাওয়াল। আকাশবাণী মৈত্রে কিছুক্ষণের মধ্যে শুনবেন সংবাদ।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের কথা বলেছেন। প্রতিরক্ষা বাহিনীতে বিশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে। গতকাল তিনি 27তম কারগিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজ 3-0 ম্যাচে জিতে নিয়েছে। আসি বিস্তারিত খবরে। দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছরের থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাবও রাখা হয়েছে। পরীক্ষা সংস্কার বিষয়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ পরীক্ষা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান যে এই টাস্কফোর্সটি পরীক্ষা সংস্কারের বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আসন্ন পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে দেশের পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে এবং এতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
1: हम पार्लियामेंट के अंदर कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं, लेकिन हमें भविष्य के लिए सोचना है। हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकणी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
0: এই টাস্কফোর্সে থাকবেন আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ এবং

0: উদ্যোগের সম্পর্কে বিস্তারিত পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এবং মন্ত্রকের কয়েকজন ঊর্ধ্বতন আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। 4 জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশে জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণের এক নতুন মাত্রা সংযোজিত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পের মাকে নাম অভিযানে দেশজুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। বিজ্ঞানে ভারতীয় যুবাদের সাফল্যের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে তুলে ধরেন। তিনি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্সের অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস আজ 27 জুলাই। তার ব্যক্তিত্ব গোটা দেশের কাছে প্রেরণাস্বরূপ। শিক্ষকের ভূমিকায় ডক্টর কালাম শিশু ও যুবশক্তির কাছে আদর্শ হয়ে আছেন বলে তিনি জানান।
1: 27 জুলাই কো ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম জি কি পুণ্যতিথি হ্যায়। ডক্টর কালাম কে ব্যক্তিত্ব মে কই প্রেরক রূপ থে, লেকিন উনকে হৃদয় কে সবসে করিব এক শিক্ষক কি ভূমিকা থি। বে বচ্চো অর যুবাও কো বড়ে সপনে দেখনে কে লিয়ে প্রেরিত করতে থে। সংযোগ সে ইসি হফতে হম গুরু পূর্ণিমা কা পাবন পর্ব মনায়েঙ্গে। হামারে মাতা পিতা হামারে পহলে গুরু হোতে হ্যায়। স্কুল কে শিক্ষক হমে অক্ষর জ্ঞান দেতে হ্যায়। গুরু পূর্ণিমা এসে সবই গুরু কে প্রতি কৃতজ্ঞতা জতানে কা অবসর হ্যায়।
0: আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবে। তেরঙ্গায় রয়েছে দেশের সংবিধানের আদর্শ। এবছরও হাড়ঘাট তিরঙ্গা অভিযান বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: 15 আগস্ট হর ভারতীয় কে লিয়ে গর্ব কা দিন, কে উন অসংখ্য বীরো কো ইয়াদ করনে কা দিন হ্যায়, জিনোনে ভারত মাতা কি স্বতন্ত্রতা কে লিয়ে আপনা সব কুছ সমর্পিত কর দিয়া। উনকে ত্যাগ অর তপস্যা কি ওজহ সে আজ হামারে হাত মে তিরঙ্গা হ্যায়। ইস তিরঙ্গে মে হামারে সংবিধান কে আদর্শ হ্যায়। সাথিও, পিছলে কুছ বর্ষো মে হর ঘর তিরঙ্গা অভিযান নে পুরে দেশ কো এক অদ্ভুত ভাবনা সে জোড়া হ্যায়। হর
0: প্রধানমন্ত্রী এ ব্যাপারে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছেন। তিনি মাইগভ পোর্টালের মাধ্যমে দেশবাসীর মতামত আহ্বান করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা আদৌ হয় তবে তা কেবল পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর নিয়েই হবে। শ্রী সিং গতকাল দ্রাসে আয়োজিত 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন, এই অঞ্চলে ভারত অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানের দ্বারা অবৈধভাবে দখল করা হয়েছে। তিনি আরও বলেন, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো অপপ্রয়াস দৃঢ়তার সঙ্গে দমন করা হবে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে অপারেশন সিন্দুরের সময় ঠিক এই কাজই করেছিল। প্রতিরক্ষামন্ত্রী বলেন, অপারেশন সিন্দুরের সাফল্যই প্রমাণ করে পাকিস্তানের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের বিরুদ্ধে এমন কঠোর জবাব দেওয়ার সক্ষমতা ভারতের রয়েছে যা তাদের কল্পনারও অতীত।
2: ভারত পাকিস্তান কে হর মিস অ্যাডভেঞ্চার কা জবাব উসকি কল্পনা সে কহীন অধিক কঠোর তরিকে সে দেনে কি ক্ষমতা রাখতা হ্যায়। আর মে ইস মঞ্চ সে ইয়ে সাফ সন্দেশ দেনা চাহতা হুঁ, ভারত কি সম্প্রভুতা কি ওর বড়নে ওয়ালা হর নাপাক কদম কা ইহি অঞ্জাম হোগা। সাথিও, হামারা ইন্টেনশন সাফ হ্যায় কি আব পাকিস্তান সে কোই বাত নহীঁ হোগি, অর আগর বাত হোগি তো সিরফ পিওকে পর হি বাত হোগি জো কি ভারত কা হিসসা হ্যায় জিস পর পাকিস্তান নে অবৈধ তরিকে সে কব্জা কিয়া থা।
0: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। রাষ্ট্রসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস জানিয়েছেন, রাষ্ট্রপতি ট্রাম্প কূটনৈতিক আলোচনার বিষয়ে আগ্রহী। ওমান, ইরান এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলি একাধিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। তিনি আরও জানান, ইরানের আক্রমণের বিরুদ্ধে মার্কিন প্রতিরোধী ক্ষেপণাস্ত্র অপ্রতুল, এই তথ্য তিনি খারিজ করে দিয়েছেন। ইরান সেনাবাহিনী মুখপাত্র জানিয়েছে, তেহরান এই অঞ্চলে আক্রমণ বন্ধ রেখেছে। তিনি জানান, মার্কিন

0: যুক্তরাষ্ট্র আক্রমণ না করায় গত দুদিন ইরানও কোনো হামলা চালায়নি। উল্লেখ্য, জুন মাসে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা অমান্য করে ইরান হলমুজ প্রণালীতে জাহাজগুলির ওপরে আক্রমণ চালালে ফের উত্তেজনা বাড়ে। সম্প্রতি ইরানের আক্রমণে জর্ডনে 3 মার্কিন সেনার মৃত্যু হয়, অপর এক সেনা প্রাণ হারান ইরাকে। ইতিমধ্যে ইরান এবং ওমানের মধ্যে তেহরানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থাপনার বিষয়ে কথাবার্তা হয়েছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামীকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। ভারত হারারেতে তৃতীয় ও শেষ টি-20 ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 35 রানে পরাজিত করে ভারত 3-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। জয়ের জন্য 193 রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে হারিয়ে 157 রান সংগ্রহ করতে সক্ষম হয়। ভারতের হয়ে মায়াঙ্ক যাদব 3টি এবং যশ ঠাকুর 2 উইকেট নেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা জানিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলে পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন সুধীন্দ্রনাথ দত্তের জীবন কথা।
2: সুধীন্দ্রনাথ দত্ত, কবিতা ভবন, 202 নম্বর রাসবিহারী অ্যাভিনিউ। বাড়িটার সামনে ছিল একেশিয়া গাছ, সবুজ নরম রেশম পাতায় অতীতের কলকাতার প্রতিচ্ছবি। সেখানকার ঘরোয়া আড্ডায় মধ্যমণি সুধীন্দ্রনাথ, অতিথি আপ্যায়নে যার জুড়ি মেলা ভার। লিখেছেন কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়। সেই আসরেই প্রথম বুদ্ধদেব বসু জানান তিনি একটি পত্রিকা বার করবেন, নাম কবিতা। কবিতা আর কবিতার আলোচনা নিয়ে এই ত্রৈমাসিক পত্রিকা। পঞ্চম বর্ষে বিশেষ একটি কার্তিক সংখ্যা প্রকাশিত হয়। সেই সংখ্যায় সুধীন্দ্রনাথ দত্ত আর বিষ্ণুদের একই নামে 2টি কবিতা ছাপা হয়। নাম ছিল এ যুগের চাঁদ হল কাস্তে। কবিতার আড্ডায় একই নাম দিয়ে 2 কবিকে কবিতা লিখতে অনুরোধ করা হয়। হাতিবাগান বাজারের বিপরীতে সমবায়িকা প্রতিষ্ঠান ছিল 139 নম্বর কর্নওয়ার্ল স্ট্রিটে। সেখানেই ছিল চোর বাগানের দ্বারকানাথ দত্তের বসতবাড়ি। দ্বারকানাথ বিখ্যাত ব্যবসায়ী প্রতিষ্ঠান রেলির বাড়ির মুৎসুদ্দি ছিলেন। তার ছেলেরা সকলেই কৃতবিদ্য। মনীষী ও বৈদান্তিক হীরেন্দ্রনাথ পেশায় অ্যাটর্নি হলেও বাংলা সাহিত্য সমাজ ও নানা ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। ভাই অমরেন্দ্রনাথ তো নাট্যজগতের বিশিষ্ট তারকা। হীরেন্দ্রনাথের পুত্ররা হলেন সুধীন্দ্রনাথ ও হরীন্দ্রনাথ। বাড়ির সামনে ছিল কয়েকটি পাহারাদারের মূর্তি। 1931 সালে এই বাড়িতেই পরিচয় পত্রিকার প্রকাশ ঘটে। এখানে আসতেন সস্ত্রীক অন্নদা শঙ্কর সহ সুরেন্দ্রনাথ মৈত্র, অবনী ব্যানার্জি, সরোজ আচার্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা। রবীন্দ্র প্রতিভার শেষ পর্যায়ের কবিতাগুলোর কাছে ঋণী হয়েও ক্রমশ 30-এর যুগের শেষাশেষি একটা স্বতন্ত্র সত্তা নিয়ে আধুনিক কাব্য আন্দোলনের সমৃদ্ধি ঘটেছিল। বিষ্ণুদে, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ ইঁদের হাত দিয়েই। সুধীন্দ্রনাথ বেনারসের থিওসফিস্ট হাইস্কুল আর কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে ফরওয়ার্ড, স্টেটসম্যান সংবাদপত্রের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সবুজপত্রের আসরেও তাঁকে উপস্থিত থাকতে দেখা গেছে। 1954 থেকে 1960 সাল পর্যন্ত তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন। সুধীন্দ্র তাঁর প্রবন্ধ সংকলন স্বগত গ্রন্থ প্রকাশের পর রবীন্দ্রনাথকে পাঠিয়ে লেখেন, আপনার পায়ে অর্ঘ্য নিবেদন।

0: করলে সকল বাঙালির সাহিত্য সাধনাই পণ্ড হতে বাধ্য। আপনাকে পাঠিয়েছিলুম, আপনি সে বই পড়বেন বলে নয়, আপনাকে না পাঠালে আমার মন প্রসন্ন হয় না বলে। প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ লেখেন, তোমার কবিতা যেখান থেকেই গয়না নিক না, রূপ তো তারই, নিজের চেহারা বন্ধক রেখে সে কিছুই ধার নেয়নি। প্রথমা স্ত্রী ছবি বসুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর সুধীন্দ্র 1943 সালে পাঞ্জাবের রাজেশ্বরীকে বিয়ে করেন। বিদুষী রাজেশ্বরী ছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনন্য সাধারণ শিল্পী। জীবনের নানা ওঠা পড়ার মধ্য দিয়ে স্রষ্টার সৃষ্টি তার পথ খুঁজে নেয়, প্রকাশভঙ্গির বৈচিত্র্য পাঠকের মনকে ছুঁয়ে যায়। সুধীন্দ্র তাঁর ব্যতিক্রম নন, তাঁর অনুভবে যন্ত্রণাই জীবনে একান্ত সত্য। তারই নিরুদ্দেশে আমাদের প্রাণযাত্রা সাঙ্গ হয় প্রত্যেক নিমিষে।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন সুধীন্দ্রনাথ দত্তের জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিশ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitrweebandhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com, maitrweebandhu maitribondhu23@gmail.com।
3: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা।

প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বীজ শোধন ও তার উপকারিতা। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল।
2: আমরা সবাই জানি যে কৃষিতে যদি আমরা উন্নতি আনতে চাই তার জন্য বীজের গুণগত মান এবং তার স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ভালো বীজ মানেই কিন্তু ভালো ফসল। কিন্তু আমাদের কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে বীজের মধ্যে কিন্তু বিভিন্ন রোগ জীবাণু ক্ষতিকারক উপাদান থাকে যা ফসলের উৎপাদনশীলতাকে হ্রাস করে, এবং এই সমস্যাগুলোকে আমরা একমাত্র সমাধান করার একটি উপায় হচ্ছে বীজ শোধন পদ্ধতি। এটি অত্যন্ত কার্যকর। এটি যেমন আমাদের মানব শরীরে যেমন শিশুদের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া হয় পরবর্তী ক্ষেত্রে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, সেক্ষেত্রে গাছেদের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি বীজ শোধন করি তা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বীজ শোধন কি না, বীজ শোধন হলো বীজের গুণগত মান উন্নত করার একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এবং এর মাধ্যমে কি হয়, আমি যে বলছিলাম যে বীজের মধ্যে অনেক রকম জীবাণু থাকে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাসের অনেক জীবাণু সেগুলো থাকে, এবং এই শোধন প্রক্রিয়ার মাধ্যমে সেইগুলোকে আমরা নষ্ট করতে পারি। এবং এর ফলে কি হয়, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বেড়ে যায় এবং ফসলের উৎপাদন বৃদ্ধি হয়। বীজ শোধনের মাধ্যমে কৃষক বন্ধুরা অনেক ফসলের যে ক্ষতি, যারা ভেজিটেবল চাষ করেন বিশেষ করে সবজি চাষ করেন তারা জানেন যে গাছের ঢুলে পড়া রোগ একটা খুব ভয়ানক সমস্যা। চারা ঢুলে পড়ে, গোড়া পচা রোগ, শিকড় পচা রোগ, এই সমস্ত রোগগুলো হচ্ছে মাটিবাহিত। এবারে বলি যে মাটিতে কিন্তু অনেক জীবাণু থাকে, দু রকমের জীবাণু থাকে, একটা বন্ধু জীবাণু এবং শত্রু জীবাণু। সেক্ষেত্রে আমরা যদি বীজ শোধন করি সেগুলোও কিন্তু আমরা প্রতিকার পাবো। এবারে বীজ শোধন তাহলে আমাদের কীরকম কীরকমভাবে করতে পারবো না, আমরা জেনারেলি তিনটে পদ্ধতির মাধ্যমে আমরা বীজ শোধন করতে পারি। একটা হচ্ছে রাসায়নিকভাবে করতে পারি, আর একটা হচ্ছে জৈবিকভাবেও আমরা করতে পারি। যারা জৈব চাষ করেন তাদের জন্য এটা বলছি, যারা জৈবভাবে শোধন করবেন। এবং কিছু পদ্ধতি আছে যেগুলো আমরা যেমন সূর্যের আলোকেও আমরা যেটাকে বলে ভৌতিক পদ্ধতি সেগুলো অবলম্বন করতে আমরা পারি। রাসায়নিক শোধনের মাধ্যমে কিভাবে করব না, আমরা জানি যে আমাদের বীজকে শোধন করার যে মূল আমরা যেটাকে বলি সেটা হচ্ছে রাসায়নিক ছত্রাকনাশক বা কীটনাশক পোকার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেখানে কি করা হয় না, এই ক্ষেত্রে আমাদের যে কতগুলো ওষুধ আছে যেগুলোকে আমরা বলি সিড ড্রেসার, অর্থাৎ শুধু ওগুলোকে বীজ শোধনের জন্যই ব্যবহৃত হয়, সেরকম ওষুধ হচ্ছে আপনার থাইরাম। থাইরাম 75% WS বলে একটা ওষুধ আছে, এটা আমরা 2 গ্রাম প্রতি কেজি বীজে মিশিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন। এছাড়া আছে জৈবিকভাবে শোধন করা, সেক্ষেত্রে আমরা টাইকোডার্মা ভিরিডি, টাইকোডার্মা হারজেনিয়াম এবং সিউডোমোনাস ফ্লোরেসেন্স, এই যে জৈব ছত্রাকনাশক, এগুলো 2-3 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা বীজ শোধন করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, যে যখন আপনারা জৈব শোধন করছেন তখন কিন্তু আপনারা আবার এই রাসায়নিককে মিশাবেন না, যখন জৈব করছেন তখন জৈবটাই করবেন। সেক্ষেত্রে আপনারা কী হবে না, আমাদের কতগুলো আমি যেটা বলছিলাম যে মৃত্তিকাবাহিত রোগ জীবাণু আছে, ফুজারিয়াম বলে একটা রোগ হয় যেটা গাছকে দেখবেন ঢলে পড়া রোগটা যেটা বলছিলাম, সেই ঢলে পড়া রোগ, সে গাছের গোড়া পচা রোগ, শিকড় পচা রোগ, এগুলোর ক্ষেত্রে কিন্তু এরা খুব দারুণভাবে উপকার লাভ করে। এছাড়া একটা হচ্ছে যে ভৌত শোধন যেটাকে বলছি সেটা হচ্ছে দেখবেন গমের ক্ষেত্রে একটা ভুষো রোগ হয়, সেক্ষেত্রে আমরা বলি কি দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত আমাদের সূর্যের রশ্মির ক্ষমতা সব থেকে বেশি থাকে, সেই সময় বীজটাকে আমরা যদি সূর্যের আলোতে আমরা রাখি তাহলে

0: কিন্তু অনেক রোগ জীবাণু তাতে কিন্তু নষ্ট হবে। তো এইটাই হচ্ছে যে শোধনের পদ্ধতি। এবং এক্ষেত্রে শোধনের পদ্ধতির ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, মাটির পাত্র যদি ইউজ করতে পারেন বা পলিথিন তাহলে ভালো হয়। তাহলে কোনো ধাতব পাত্র করলে অনেক সময় রিয়াকশান হতে পারে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং এই রোগ বিশোধনের যে উপকারগুলো আমি বললাম, প্রথম কথা রোগ প্রতিরোধ করতে পারবেন, উৎপাদন বৃদ্ধি হবে এবং মাটির স্বাস্থ্য সংরক্ষণ হবে, আমরা পরিবেশটাকেও বাঁচাবো। কারণ আমরা যদি বীজটা শোধনটা করে দিই তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে আমাদের কিন্তু ওষুধের ব্যবহার অনেক কমে যাবে এবং সেক্ষেত্রে আমরা লাভ হব। এবং এটা একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে যে চাষি ভাইরা এই সম্বন্ধে ঠিকমতো জানেন না বলে এটাকে প্রয়োগ করতে পারেন না। কিন্তু আমাদের সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এই সচেতনতা বাড়ানোর কাজ করছে। এবং এইভাবে আপনারা যদি আপনারা বিশোধন করেন তাহলে আমাদের কৃষিক্ষেত্রে কিন্তু আমাদের উন্নতি খুব সম্ভব।
1: এতক্ষণ শুনলেন বীজ শোধন ও তার উপকারিতা, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রঘুনাথ মণ্ডল।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে আজকের অনুষ্ঠান পরিচিতি, আজকে কি কি অনুষ্ঠান রয়েছে তা একটু জেনে নিই। আজকে 27/2024 সোমবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে সকাল 7:05 শুনবেন লোকগীতির অনুষ্ঠান, সকাল 7:15 শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, স্থান কুর্ফি হিমাচল প্রদেশ, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, 8:30 অতিথি শুনবেন অনুপম রায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসর, খেয়াল পণ্ডিত সন্দীপন সমাজপতি, রাগ ললি তবলায় শিল্পীকে সহযোগিতা করেছেন অসিত জানা এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পৃথা কুণ্ড। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন ভজন তাপসী বসু এবং পরবর্তীতে রজনীকান্তের গান শাওনি মল্লিক। 11:00 সংগ্রহশালা থেকে অনুষ্ঠান, 11:15 নজরুল গীতি, 11:30 রম্যগীতি। বেলা 12:00 শুনবেন যুববাণী থেকে অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সুপ্রীতি আদক। 12:30 লোকসঙ্গীত, 1:00 বেতার নাটক শুধু ছলনা, রচনা দিলীপ দাশগুপ্ত এবং প্রযোজনায় অসিত মুখোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় দুপুর 2:30। মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের শুরু দুপুর 3:30 আর দুপুর 3:35 আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর ছবি ঘর, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অনিন্দিতা মল্লিক, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় পল্লবী সিনহা এবং ডক্টর মানুষ প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা রূপালী পর্দায় গ্রাম বাংলা পর্ব 2, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শম্পা পাল। 6:50 আপনার স্বাস্থ্য, বাড়িতে শরীরচর্চার অভ্যেস বলবেন ডক্টর দেবজ্যোতি দত্ত। 7:00 বেতার নাটক শুধু ছলনা, রচনা দিলীপ দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায়

অর্পিতা পোদ্দার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসর। শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি রাগযোগ, তবলায় সৌমেন নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন সময়টা লোকসঙ্গীতের, আর আজকের লোকসঙ্গীতের আসরে শোনাব পরপর দুটি গান, দুটি শিল্পী অভিজিৎ বসুর কণ্ঠে।

প্রথমেই বলেছিলাম লোকসঙ্গীতের আসরে আজকে দুটি গানই শোনাব অভিজিৎ বসুর কণ্ঠে। এতক্ষণ যে গানটি শুনছিলাম কালো জলে, সেটিও অভিজিৎ বসুর কণ্ঠে, এবং শেষ গানটিও অবশ্যই অভিজিৎ বসুর কণ্ঠে।

শুনছিলেন লোকসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে। আজকের জায়গা কুর্ফি, হিমাচল প্রদেশ। উপস্থাপনায় আমি রয়েছি শ্রীরূপা মুখোপাধ্যায়।

হিমাচল প্রদেশে যারা বেড়াতে গেছেন তারা এই কুর্ফির নাম জানেন এবং হয়তো বেড়াতেও গেছেন, কিন্তু যারা জাননি তাদের জন্য আজকে কুর্ফি নিয়ে এসেছি হিমাচল প্রদেশের এক স্বর্গীয় পাহাড়ি গ্রাম। এবং যারা বেরিয়ে এসেছেন চলুন তারা আবার স্মৃতিরও মন্থন করি। কুর্ফি হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম এবং অবশ্যই পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2720 মিটার উচ্চতায় অবস্থিত এই স্থানটি সারা বছরই পর্যটকদের আকর্ষণ করে। এর সৌন্দর্যের জন্য এবং এর ব্যবহারের জন্য অবশ্যই, কারণ সেই সমস্ত গ্রামীণ মানুষদের ব্যবহার ভীষণই মনোগ্রাহী। শীতকালে বরফে ঢাকা পাহাড়, গ্রীষ্মে সবুজ বনভূমি, এই দুই ঋতুতেই কুর্ফির ভীষণ সুন্দর রূপ আমরা সুন্দরভাবে দেখতে পাব। কুর্ফিতে কী কী আছে, মানে কী কী ঘোরার জায়গা আছে একটু বলে দিই। আসলে হিমাচল প্রদেশে যদি আমরা যাই তাহলে দেখব যে একদম কোনায় কোনায় ঘোরার জায়গা। পাহাড় মানে পাহাড়ের যে কোনো জায়গায় বসে পড়ে পাহাড়ি বনফুল তুলে গানে গুজেই আমরা যদি পাহাড়ের সামনে দেখি সেই মনোমুগ্ধকর হিমালয় আমাদের অপরূপভাবে মুগ্ধ করে। এবং সেই যদি শ্বাস নিই তাহলে সেই ঠান্ডা হাওয়া বুকের ভেতর ঢুকে আমাদের মনকে নিয়ে চলে যায় সুদূর পানে। তাই হিমাচল প্রদেশের আনাচে কানাচে ছোটোখাটো যে গ্রাম বা গ্রাম ছাড়া যে পথ সেখানে আমরা হারিয়ে যাই বারবার। আজকে কুর্ফিতে রয়েছি। কুর্ফির যে জায়গাগুলো বিশেষভাবে পর্যটকদের মনের মাঝে রয়েছে সে নিয়েও একটু বলে দিই। মহাশু পিক, কুর্ফির এটি সর্বোচ্চ এবং সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান। পরিষ্কার দিনে এখান থেকে বরফে ঢাকা হিমালয় পর্বতমালা চোখের সামনে আপনি দেখতে পাবেন। শীতকালে যদি যান তাহলে পুরো এলাকা বরফে ঢেকে যায়। আরও একটা কথা, আগে মানুষ অতটা শীতকালে যেতেন না, যেতেন কম, যেতেন যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারাও যেতেন, কিন্তু এখন দেখবেন সারা বছরই কিন্তু, সেটা শীত হোক বর্ষা হোক কিংবা গ্রীষ্মকাল তো অবশ্যই সিজন, সারা বছরই মানুষ পাহাড় খোঁজে। এবং কুর্ফির মতো বা মহাশু পিকের মতো যদি একটা জায়গা হয় তাহলে তো আর দেখতে নেই। উপরে ওঠার পথে ঘোড়ায় চড়ার ব্যবস্থা রয়েছে, কারণ পাহাড় বেশ খানিকটা খাড়া এবং কাঁচা। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই মহাশুপি অসাধারণ এক দৃশ্যের আপনাকে সাক্ষী করে দেবে যেটা আপনি সারা জীবন ভুলতে পারবেন না। আমরা বিভিন্ন পাহাড়ি জায়গায় গেলে নেচার পার্ক পাই এবং হিমালয়ান নেচার পার্ক তার নিজ

অজস্র গুণাগুণের জন্য বিখ্যাত। সিকিমে আপনি যান, এক ধরনের নেচার পার্ক পাবেন, আবার হিমাচল প্রদেশে এক ধরনের পাবেন। তাই জন্য এই কুর্ফির কথা বলতে গেলে হিমালয়ের নেচার পার্কের কথা আমরা বলবো। এই পার্কটি প্রকৃতি এবং বন্যপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয়। এখানে কি কি দেখা যায়, যেটার কথা বলছিলাম যে নেচার পার্কগুলোই স্থান বিশেষে পশু পাখি ভেদাভেদ হয়ে যায়, পশু পাখি অন্যরকম দেখা যায়। কিন্তু এখানে দেখতে পাবেন স্নো লেপার্ড, হিমালয়ান কালো ভল্লুক, কস্তুরি হরিণ এবং মনাল, হিমালয় প্রদেশের হিমাচল প্রদেশের রাজ্য পাখি, এবং বিভিন্ন বিরল পাহাড়ি পাখি আপনি কিন্তু দেখতে পাবেন। এবং বার্ড ওয়াচার হলে কিংবা আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন তাহলে এই কুর্ফি আপনার জন্য প্রচণ্ড পরিমাণে আপনার সামনে বিরল পাখি এনে দেবে, যার ছবি আপনি ক্যামেরা বন্দি করতে পারবেন। তারপরে আমরা চলে যেতে পারি গ্রিন ভ্যালিতে। সিমলা থেকে কুর্ফির পথে বিখ্যাত ভিউ পয়েন্ট, চারিদিকে ঘন দেবদারু বন, পাইন বন এবং পাহাড়ের ঢালে মেঘের মেলা। ফটোগ্রাফির জন্যই তো বলছিলাম সেরা স্থান। অনেকে বলিউডের ছবি দৃশ্য কিন্তু এখানে ধারণ করেছেন এবং অনেক বলিউডের সিনেমার শট এখানে নেওয়া হয়েছে। কুর্ফিকে অনেকে কুফরিও বলেন, তাই আমরা যাব কুফরি ফান ওয়ার্ল্ডে। এই কুফরি বা কুর্ফির বিশ্বের একটি অন্যতম উচ্চতম অবস্থান এই ফান ওয়ার্ল্ড, মানে বিনোদন পার্ক। এখানে রয়েছে অ্যাডভেঞ্চার রাইড, গো কার্টিং, শিশুদের জন্য বিভিন্ন খেলার ব্যবস্থা এবং পাহাড়ের সুন্দর ভিউ। পরিবার নিয়ে ঘুরতে গেলে এটি একটি দারুণ জায়গা। আর আপনি যদি ইয়াক রাইড করতে চান তাহলে কুফরির বা কুর্ফির অন্যতম জনপ্রিয় এই ইয়াক রাইড করে ছবি তুলতে পারবেন। ঐতিহ্যবাহী হিমাচলি পোশাক ভাড়া পাওয়া যায় এখানে এবং পর্যটকদের জন্য এটিও কিন্তু একটি সাংস্কৃতিক অভিজ্ঞতা। আসলে আমরা যেখানে বেড়াতে যাই সেখানকার খাবার দাবার, সেখানকার পোশাক আশাক, সংস্কৃতি আমরা একদম চেটে পুটে অনুভব করি। বাঙালিদের তাই জন্যই বলা হয় ভাইয়ের তলায় সর্ষে, তাই তো? তাছাড়াও স্কেটিং, স্নো অ্যাডভেঞ্চার আপনি এখানে করতে পারবেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। স্নোবোর্ডিং, স্নো টিউবিং, স্নোবল ফাইট, স্নোব্যান তৈরি, যেগুলো আমরা সিনেমায় দেখি, আপনারা সব কিছু এখানে এসে করতে পারবেন এবং এর প্রশিক্ষকও কিন্তু পাওয়া যায়। স্থানীয় খাবারের মধ্যে চেখে দেখতে পারেন সিদ্ধ, মাদরা, বাবুরু, রাজমা চাওয়াল, গরম গরম মোমো, ম্যাগি, থুপকা, আদা চা। এগুলো কী করে আমরা ভুলি, এগুলো বাড়িতে খেলেও কিন্তু ওই কনকনে ঠান্ডা হাওয়ায় বরফ জমা পরিবেশের মাঝে আদা চা যদি পাই, থুপকা যদি পাই, গরম মোমো যদি পাই, তার স্বাদও বোধহয় প্রত্যেকটা হিমাচলের বা হিমালয় বিষ্ঠিত যে সমস্ত অঞ্চল, ঘুরতে যাওয়ার অঞ্চল কোথাও গিয়ে আলাদা আলাদা হয়ে যায়। আসলে স্থান মাহাত্ম্যে আপনারা কেনাকাটা করতে চাইলে ছোট ছোট দোকান পেয়ে যাবেন হিমাচলি টুপি, উলের শাল, কাঠের হস্তশিল্প, শুকনো ফল, স্থানীয় জ্যাম, আচার, এগুলো অবশ্যই কিনবেন। বিশেষত জ্যাম এবং আচার এগুলো কিন্তু দারুণ পাওয়া যায়। সবচেয়ে ভালো সিজন, যদিও এখন সারা বছরই সিজন, তাও ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আমরা যদি আমাদের দেশের মধ্যে বরফ দেখতে চাই, ওই স্নোম্যান বানাতে চাই, আইস স্কেটিং করতে চাই, তাহলে সেরা সময়। আর মার্চ থেকে জুন মাস আরামদায়ক ওয়েদার, সবুজ পাহাড়, পরিষ্কার আকাশ দেখতে পারবেন। জুলাই অগস্ট মাস প্রচুর প্রকৃতি দেখা যায়, তবে বৃষ্টির কারণে ভূমিধসের একটা সম্ভাবনা থাকে। সকালে 8টার মধ্যে কুফরি বা কুর্ফি পৌঁছে গেলে ভিড় কম থাকে। আরামদায়ক ট্রেকিং জুতো পরে যান এবং শীতকালে গ্লাভস, টুপি, ভারী জ্যাকেট সঙ্গে রাখুন। বরফের সময় রাস্তা পিছল হতে পারে, তাই সাবধানে চলাফেরা করুন। আর মোবাইল, ক্যামেরা সমস্ত ফুল চার্জ মোডে রাখুন, কারণ প্রতিটি মোড়েই ছবি তোলা।

কোনো জায়গা নিয়ে। ততক্ষণ ছিলাম শ্রীরূপা মুখোপাধ্যায়। শুনছিলেন আসুন বেরিয়ে যান ভারতে, এখন শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা উল্লেখ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে। গতকাল তিনি 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন। নারীর অধিকার সুরক্ষা শক্তিশালী করতে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ ও তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে দিল্লি সরকার দিল্লি মহিলা কমিশন এবং দিল্লি সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ 3-0 ম্যাচে জিতে নিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2024 সংশোধনের জন্য এই বিলটি সংসদের নিম্নকক্ষে পেশ করবেন। নতুন এই খসড়া বিলের দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছরের থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাবও রাখা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিলটি খসড়া, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং কঠোর সাজা প্রদানের বিষয়গুলি অনুমোদন করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের সকল সদস্যদের কাছে পরীক্ষা ব্যবস্থা সংশোধনী বিল নিয়ে আলোচনার আবেদন রেখেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু বলেন, দেশের যুব সমাজের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। শ্রী মোদী ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংশোধনী বিলটি আনার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সমস্ত সাংসদদের এতে আলোচনার জন্য আবেদন জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান যে এই টাস্কফোর্সটি পরীক্ষা সংস্কারের বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আসন্ন পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে দেশের পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে এবং এতে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
1: হম পার্লামেন্ট কে অন্দর কঠোর কানুনো কে প্রাবধান কে সাথ নয়া কানুন বানানে কি দিশা মে ভি আগে বড় রহে হ্যায়। লেকিন হমে ভবিষ্য কে লিয়ে সোচনা হ্যায়। হামারি পরীক্ষা পদ্ধতি ট্রান্সপারেন্ট হো, হামারি পরীক্ষা পদ্ধতি মে সবসে জ্যাদা টেকনোলজি কা উপয়োগ হো। ইন সারি বাতো কো ধ্যান মে রাখতে হুয়ে বিশ্ব প্রসিদ্ধ টেকনোলজি এক্সপার্ট শ্রীমান নন্দন নীলেকানি জি কে নেতৃত্ব মে এক হাই পাওয়ার ট্রান্সফোর্স বানানে কা নির্ণয় কিয়া হ্যায়, জো এক্সামিনেশন রিফর্ম কি তরফ ফোকাস করেগা আর জলদ সে জলদ আনে ওয়ালি পরীক্ষাও কে বিশ্বসনীয়তা কো সুনিশ্চিত করনে কা কাম ইসকে রিপোর্ট কে আধার পর কর দিয়া জায়েগা।
0: এই টাস্কফোর্স থাকবেন আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেখা, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ এবং আইআইটি চেন্নাই এর অধিকর্তা ভি কামাকোটি। এছাড়া প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং লজিস্টিক বিশেষজ্ঞ অমৃতলাল মিনা এই টাস্কফোর্সের সদস্য হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রী আরও জানান যে সরকার আগামীকাল আজ সংসদে পরীক্ষা সংক্রান্ত কঠোর আইন বিধান সম্বলিত একটি নতুন আইন পেশ করার পথেও এগিয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, স্বচ্ছতা, অখণ্ডতা বজায় রাখা এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করার বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথাও শ্রী মোদী জানান। প্রতিরক্ষামন্ত্রী

0: রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা আদৌ হয় তবে তা কেবল পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর নিয়ে হবে। শ্রী সিং গতকাল দ্রাসে আয়োজিত 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন, এই অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানের দ্বারা অবৈধভাবে দখল করা হয়েছে।
1: ভারত পাকিস্তান কে হর মিস অ্যাডভেঞ্চার কা জবাব উসকি কল্পনা সে কহিন অধিক কঠোর তরিকে সে দেনে কি ক্ষমতা রাখতা হয়। আর মানে ইস মঞ্চ সে ইয়ে সাফ সন্দেশ দেনা চাহতা হুঁ, ভারত কি সম্প্রভুতা কি ওর বড়নে ওয়ালা হর নাপাক কদম কা ইয়েহি অঞ্জাম হোগা। সাথিও হামারা ইন্টেনশন সাফ হ্যায় কি আব পাকিস্তান সে কোই বাত নাহি হোগি, আর আগর বাত হোগি তো সিরফ পিওকে পর হি বাত হোগি জো কি ভারত কা হিসসা হ্যায় জিস পর পাকিস্তান নে অবৈধ তরিকে সে কব্জা কিয়া থা।
0: দিল্লি সরকার দিল্লি মহিলা কমিশন এবং দিল্লি সংখ্যালঘু কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে লতা গুপ্তার নাম ঘোষণা করা হয়েছে। শ্যাম বালা, মালতি ভার্মা, লতা সৌদি, সন্দ্রিকা শর্মা ঝা এবং রেণু ভাল্লাকে এই কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে নির্মল জৈন দিল্লি সংখ্যালঘু কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন। কুলদীপ সিং ও মোহাম্মদ হারুন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানিয়েছেন, এই দুটি কমিশন গঠনের লক্ষ্য হল নারীর অধিকার, সুরক্ষা এবং ক্ষমতাকে শক্তিশালী করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ ও তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি শৌর্য যাত্রার কথাও উল্লেখ করেন।
2: আজ কার্গিল বিজয় দিবস হ্যায়, এই দিন হমে গর্ব সে ভর দেতা হ্যায়, এই দিন হমে আপনে বীর জওয়ানো কে অদ্ভুত সাহস কি ইয়াদ দিলাতা হ্যায়। কার্গিল কি উঁচি উঁচি চোটিয়া, কঠিন মৌসম, দুশ্মন কি চুনৌতি, হর পরিস্থিতি হমারে সৈনিকো কে সামনে থি, লেকিন উনকা হৌসলা হর চুনৌতি সে বড়া থা। উন্হোনে মা ভারতী কি রক্ষা কে লিয়ে আপনা সর্বস্ব অর্পিত কর দিয়া। আজ কার্গিল বিজয় দিবস পর মে সভি বীর শহীদো আর বীর সৈনিকো শ্রদ্ধাপূর্বক নমন করতা হুঁ।
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দুদিনে একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায় পরবর্তী পর্যায়ে অস্ত্রবিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। রাষ্ট্রসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস জানিয়েছেন, রাষ্ট্রপতি ট্রাম্প কূটনৈতিক আলোচনার বিষয়ে আগ্রহী। ওমান, ইরান এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলি একাধিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। তিনি আরও জানান, ইরানের আক্রমণের বিরুদ্ধে মার্কিন প্রতিরোধী ক্ষেপণাস্ত্র অপ্রতুল এই তত্ত্বও তিনি খারিজ করে দিয়েছেন। ইরান সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তেহরান এই অঞ্চলে আক্রমণ বন্ধ রেখেছে। সম্প্রতি ইরানের আক্রমণে জর্ডনে 3 মার্কিন সেনার মৃত্যু হয়, অপর এক সেনা প্রাণ হারান ইরাকে। ইতিমধ্যে ইরান ও ওমানের মধ্যে তেহরানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থাপনার বিষয়ে কথাবার্তা হয়েছে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামীকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। বার্লিনে প্রাইড উৎসব চলাকালীন প্রাণঘাতী হামলায় জড়িত এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। পুলিশের গুলিতে মৃতের নাম আব্দুল বাল্লুত, একজন লেবানিজ বংশোদ্ভূত জার্মান নাগরিক। ঘটনার পর বার্লিন শহর জুড়ে তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে উপকূলের ওপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যার চাঁদপালি এবং রাজ্যের ক্যানিং এর মধ্যে দিয়ে দুপুর নাগাদ স্থলভাগে প্রবেশ করবে। অন্যদিকে এর প্রভাবে উড়িষ্যার একাধিক জেলায় লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। হারারেতে তৃতীয় শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 35 রানে পরাজিত করে ভারত 3-0 ম্যাচে সিরিজ জিতে নিয়েছে। জয়ের জন্য 193 রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে হারিয়ে 157 রান সংগ্রহ করতে সক্ষম হয়। গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেছেন মীরাবাই চানু। তিনি মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করেছেন। ভারোত্তোলনে স্ন্যাচ বিভাগে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 105 কেজি ওজন তোলেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মীরাবাই চানুকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা বলেছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়।

সকালের আড্ডায় রয়েছি, আর আজকে সকালের আড্ডায় কি কি আছে একটু বলে দিই। মাটির গন্ধের আতর সে আবার কেমন সেই নিয়ে কথা হবে। কথা হবে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য তৈরি বিভিন্ন এআই নিয়ে, আর আমরা শিখব প্রাণমুদ্রার কথা এবং তার বিভিন্ন উপকারিতা, যাকে জীবনী শক্তি মুদ্রাও বলা হয়। রয়েছে দৃষ্টিকোণ, রয়েছে ওয়েদারের রিপোর্ট, রয়েছে জানা অজানা এবং অনেক অনেক ভালো ভালো গান। তাহলে প্রথম গানটি শুনিয়ে নিই এই মুহূর্তে আপনাদের ঈশান মিত্র এবং সুচিস্মিতা চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে। এই গানটি আপনার জন্য।

আর এইরকম ঝিলমিল মনে লেগে যাবে যদি আপনার গা থেকে, যদি আপনার শরীর থেকে, মন থেকে, সব থেকে একটা সুগন্ধ ছাড়ে। হ্যাঁ, কারণ যদি সুন্দর সুগন্ধি আমরা মাখি তাহলে মনটাও যেন ফুরফুরে হয়ে যায়, তাই তো? আমরা আতরের কথা অনেক জেনেছি এবং দেশ বিদেশের আতরের জন্য বিখ্যাত বিভিন্ন জায়গা, তার মধ্যে আমাদের এই যে উত্তর ভারতের কনৌজ, এই শহরটি আতর তৈরির জন্য বিখ্যাত। প্রথমেই বলছিলাম মাটির গন্ধের আতরের কথা। আমরা অনেক ধরনের ফুলের আতর শুনেছি, অনেক ফলের গন্ধের আতর শুনেছি, মাটির গন্ধের আতরের জন্য কিন্তু কনৌজ বিখ্যাত। এই যে আমাদের বর্ষাকাল চলছে না, সেই সোঁদা মাটির গন্ধ, ধরুন বর্ষা রেইন ড্রপ পড়ল প্রথমে এবং তখন যে একটা মাটির যে গন্ধ ছাড়ে, সেই প্রথম বর্ষার একটা সোঁদা সোঁদা মাটির গন্ধ, সেই গন্ধের আতরকেই বলা হয় মাটির গন্ধের আতর বলা হয় বা মিট্টি আতর বলা হয়। এই এবং এই মিট্টি আতর কিভাবে তৈরি করা হয়, মাটির পাত্র বা কাঁচা মাটি ভালো করে পোড়ানো হয় এবং ঐতিহ্যবাহী পাতন পদ্ধতিতে চন্দন তেলের সঙ্গে সেই সুবাস মিশিয়ে মিট্টি আতর তৈরি করা হয়। এর গন্ধ কেমন, প্রথমেই তো বলেছি যে প্রথম বৃষ্টির পর ভেজা মাটির সোঁদা সুবাস এর গন্ধ, হালকা ধোঁয়াটে মাটির মতো উষ্ণ অনুভূতি এখানে মিশে থাকে, খুব তীব্র নয় বরং শান্ত প্রকৃতির একটা গন্ধ পাবেন এই আতরে। বর্ষাকালে এবং সন্ধে বেলা ব্যবহার করলে বিশেষভাবে কিন্তু আপনি উপকার পাবেন, উপকার পাবেন এই কারণেই বলছি, আমরা তো অনেকেই জানি যে স্মেল থেরাপি বলেও একটি থেরাপি হয় যেটি মানুষের অ্যাংজাইটি ডিপ্রেশন কমাতে সাহায্য করে, তাই জন্য এই স্মেল থেরাপিতে কিন্তু এই মিট্টি আতর বা মাটির সুগন্ধ ব্যবহার করা হয়। কোথায় পাওয়া যাবে, আপনি ভারতের অনেক আতরের দোকান আছে সেখানে পেয়ে যাবেন, কলকাতার বুকে প্রচুর আতরের দোকান আছে সেখানে পেয়ে যাবেন, কিংবা আপনি একটু অনলাইনেও দেখতে পারেন যে কনৌজের বিভিন্ন প্রস্তুতকারক যারা সংস্থা আছে তারাও কিন্তু এই মিট্টি আতর বলে আপনি যদি টাইপ করেন তাহলে পেয়ে যেতে পারেন। প্রিয় মানুষকে যদি চান যে আতর দেবেন তাহলে কিন্তু অবশ্যই দিয়ে দিতে পারেন, কিংবা নিজের জন্য এই বর্ষাকালকে সারা বছর সঙ্গী করে নিতে আপনি হাতে তুলে নিতে পারেন মিট্টি আতর।

0: ইমন চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের দ্বৈত কণ্ঠে শুনছিলাম এই গান। আর শুনতে শুনতে আরও একটা জিনিস শুনে নিতে হবে, শুনে নিয়ে তাহলে কি শুনবো?
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
3: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
4: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
5: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
6: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
7: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
0: রয়েছি সকালের আড্ডায়, আর কথা মতো যে কথা বলেছিলাম সেই কথায় আসা যাক। হ্যাঁ, বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য যে এআই এর ব্যবহার হয়েছে, সেই বিভিন্ন রকমের এআই আমাদের কিন্তু তাদের কাছে ভালোভাবে পৌঁছে দিচ্ছে, সেই সমস্ত এআই নিয়ে এখন কথা বলবো। কথা বলা এবং যোগাযোগ, যারা কথা বলতে অসুবিধা অনুভব করছেন, এআই ভিত্তিক ACC আর্গুমেন্টিভ এবং অল্টারনেটিভ কমিউনিকেশন এর মাধ্যমে অ্যাপে ছবি, প্রতীক এবং লেখা থেকে কথা তৈরি করতে সাহায্য করছে এআই, এবং সেটি আমাদের বুঝতেও সহায়তা করছে। ব্যক্তিগত প্রশিক্ষণ, পার্সোনালাইজড লার্নিংয়ের ক্ষেত্রে এআই শিশুদের শেখার গতি অনুযায়ী পাঠ এবং অনুশীলনী তৈরি করে দিচ্ছে। ভাষার এবং উচ্চারণ অনুশীলন, স্পিচ থেরাপির মাধ্যমে এআই তার উচ্চারণ শুনে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিতে পারে এবং সেই শিশুটির ভাষা এবং উচ্চারণ আরও কী কীভাবে ভালো করা যাবে তারও কিন্তু

প্রশিক্ষণ দিচ্ছে এই এআই। অটিজম শিশুদের সহায়তার জন্য মুখের অভিব্যক্তি, আবেগ চেনা, সামাজিক দক্ষতা এবং রুটিন শেখাতে এআই ভিত্তিক অ্যাপের ব্যবহার করা হচ্ছে। দৃষ্টি এবং শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য ছবির বর্ণনা করা, লেখা পড়ে শোনানো, লাইভ ক্যাপশন এবং অনুবাদে এআই সাহায্য করছে। আচরণ এবং অগ্রগতি পর্যবেক্ষণের ক্ষেত্রে শিশু অভিভাবকদের শিশুর শেখা অগ্রগতি ট্র্যাক করতে এবং পরিকল্পনা পরিবর্তন করতে এআই সাহায্য করছে। এবং কিছু যে জনপ্রিয় এআই টুল আছে, চ্যাটজিপিটি, মাইক্রোসফট রিডিং কোচ, গুগল লুকআউট, স্পটিফাই, স্পিচফাই এবং শিক্ষক এবং কাউন্সিলরদের জন্য আইইপি, সোশ্যাল স্টোরিজ এবং আচরণ পর্যবেক্ষণের জন্য এআই অবজারভার খুব সুন্দরভাবে কাজ করছে। সত্যি বিশেষভাবে যারা সক্ষম শিশু তাদের জন্য কিন্তু এআই এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। এআই নিয়ে আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি কথা বলছি আমাদের দৈনন্দিন জীবনে। এআই আমাদের মুহূর্তে কাজ করে দিচ্ছে, আমরাও এআই এর হেল্প নিচ্ছি। সেখানে সত্যি কথা বলতে কি, একটা এআই যদি আমার জীবনে নাও থাকে এখন এই মুহূর্তে, আমার হয়তো অসুবিধে হবে না। কিন্তু সেই জায়গাতেই বিশেষভাবে যারা সক্ষম শিশু আছেন তাদের জন্য এআই অপরিহার্য হয়ে উঠছে। আমাদের বোথ ওয়ে কমিউনিকেশনের জন্য দারুণ কাজ করছে এআই। ওই যে বলি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এক্ষেত্রে কিন্তু বিজ্ঞান অবশ্যই আশীর্বাদ। পরপর দুটি গান শুনে নেব, তারপরে চলে আসবো দৃষ্টিকোণে। কিন্তু কার কার কণ্ঠে, ব্যাক টু ব্যাক দুটো গান শুনবো। প্রথমে লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে, তারপরের গানে দিব্যেন্দু।

0: ব্যাক টু ব্যাক দুটো গান শুনে নিয়েছিলাম এবং প্রথম গানে শিল্পী ছিলেন লগ্ন সীতা চক্রবর্তী। এই মুহূর্তে যে গানটি শুনলাম তার শিল্পী ছিলেন দীপেন্দু। তবে এই মুহূর্তে সময়টা দৃষ্টিকোণের, আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ প্রযোজিত আজকের দৃষ্টিকোণে শুনবেন রজনীকান্ত সেনের স্মরণে।
1: ডাকে বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকে নিজেরও বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। পরাধীন ভারতে স্বাধীনতার চেতনা জাগ্রত করে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বাংলার পঞ্চকবির অন্যতম রজনীকান্তের স্বাধীনতার সুখ এ কবিতা শিশুদের মুখে মুখে আজও ফেরে। সেদিন ছিল 7 আগস্ট 1905, বঙ্গভঙ্গের প্রতিবাদে কলকাতার টাউন হলে বিরাট প্রতিবাদ সভা। রাজশাহীর কবি রজনীকান্ত রাতারাতি পরিচিতি পেয়ে গেলেন জাতীয় কবি হিসাবে তাঁরই রচিত একটি গান গেয়ে।

ভারতবর্ষ পত্রিকার সম্পাদক জলধর সেন লিখেছেন, এক রবিবার রাজশাহী লাইব্রেরিতে কিসের যেন সভা ছিল, রজনীও ওই সভায় আমন্ত্রিত। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র বলিলেন, রজনী এটি গান বাঁধিয়া লও না, সভা শুরুর মাত্র এক ঘন্টা বাকি আছে। রজনী একখানি চেয়ার টানিয়া অল্প কিছুক্ষণের জন্যে চুপ করিয়া বসিয়া তারপর কাগজ টানিয়া লইয়া এটি গান লিখিয়া ফেলিল। তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা।

ঈশ্বরের প্রতি তন্নিষ্ঠ রজনীকান্তের পারিবারিক জীবনে দুর্যোগ নেমে এসেছে বারবার। রাজশাহীতে অবস্থানকালে কবির তৃতীয় পুত্র ভূপেন্দ্রনাথ কঠিন পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

পরের বছর আবার বিপর্যয়। কবির প্রথম কন্যা শতদলবাসিনী এবং দ্বিতীয় পুত্র জ্ঞানেন্দ্র রোগাক্রান্ত হয়ে পড়েন। জ্ঞানেন্দ্র সুস্থ হয়ে উঠলেও শতদলবাসিনী মারা যায়। গভীর শোকে কবি সৃষ্টিকর্তার উদ্দেশ্যে

চিরদিন বিশ্বাস করতেন দুঃখের আগুনে নিক্ষেপ করে ঈশ্বর ভক্তির পরীক্ষা নেন। মাত্র 45 বছর বয়সে ল্যারিংস ক্যান্সারে আক্রান্ত হয়ে কবি বাকশক্তি রোহিত হয়ে যান। শেষ সময় ভর্তি করানো হয় কলকাতার মেডিকেল কলেজে। রবীন্দ্রনাথ অসুস্থ কবিকে দেখতে হাসপাতালে পরিদর্শনে এসে শুনছেন পুত্র ক্ষিতীন্দ্রনাথ ও কন্যা শান্তিবালা হারমোনিয়াম সহযোগে কবিকে শোনাচ্ছেন সত্য রচিত তাঁরই লেখা একটি গান। আমায় সকল রকমে কাঙাল করেছে, গর্ব করিতে চোর, তাই যশ অর্থ মৌন স্বাস্থ্য সকলই করেছে তুমি।

0: আজকের দৃষ্টিকোণ শুনলাম রজনীকান্ত সেনের স্মরণে।
1: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
2: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
3: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
4: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
5: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
6: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
7: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
0: ওয়েদারের কথা একটু বলে দেব, স্টুডিওতে আছি, বুঝতে পারছি না বাইরের ওয়েদার কেমন। আপনারা যদি একটু উঁকি মেরে দেখেন আকাশের দিকে তাহলে বুঝতে পারবেন। তবে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে আবহাওয়ার রিপোর্ট। সেই অনুযায়ী বলতে হয় আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32.4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভারী থেকে মাঝারি এবং কোথাও কোথাও স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সবটাই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী। তাহলে আবার একটা গানের সময়, গান শোনার সময়। কাদের কণ্ঠে বা কার কণ্ঠে শুনব এই গান? এখন অনুপম রায়ের কণ্ঠে, বন্ধুত্বের গান।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: সকালের আড্ডায় এমন একটা সময়ে এসে হাজির হয়েছি যে সময়টা বিজ্ঞানের কৌতিকাবৃত্তিক অনুষ্ঠান জানা অজানার। শুনে নি আজকের জানা অজানায় কি রয়েছে।

0: জানা অজানায় আজ শুনবেন সুন্দরবনের ঔষধি গাছ বিষয়ে ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, বলছেন জয়শ্রী দত্ত।
1: সুন্দরবনের পটভূমিতে দাঁড়িয়ে গর্জন বললেই মনে হবে বাঘের গর্জনের কথা, কিন্তু আমি এখন বলবো গর্জন গাছের কথা। সুন্দরবনের গাছগুলোর মধ্যে গর্জন উল্লেখযোগ্য। লবণাম্বু উদ্ভিদের বিভিন্ন বিশিষ্ট অভিযোজন এই গাছে দেখা যায়। এর বিজ্ঞানসম্মত নাম রাইজোফোরা এপিকিউলাটা। বটের মতো গর্জনেরও ডালপালা থেকে ঝুরি নামে। তাছাড়া গাছের কাণ্ডের নিচের দিক থেকে ঠেসমূলো বের হয়। এটা লবণাম্বু উদ্ভিদের বিশিষ্ট অভিযোজন। গাছের কাণ্ড 30 মিটারের মতো লম্বা। ডালে পাতায় মাথার ওপর দিকটা অর্ধ গোলাকৃতি চাঁদোয়ার মতো গোল হয়ে ঝোপ তৈরি করে। পাতাগুলো মসৃণ, ঘন সবুজ, মোটা পুরু চামড়ার মতো। উপবৃত্তাকার পাতার ধার লালচে, বোটা লম্বা, ফুলের পাপড়ি চারটে, মোটা মাংসল হালকা হলুদ বা মাখন রঙের। পাপড়ির থেকে বৃতি চারটে চওড়া হলুদ রঙের। ফুলের বোটা ঘন ধূসর। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে গাছে ফুল আসে। ফলগুলো দেখতে লম্বা, অনেকটা সজনের মতো। এদের জরায়ু জঙ্কুরোদ্গম দেখা যায়। গাছে থাকা অবস্থায় বীজের অঙ্কুরিত হওয়াকে জরায়ু জঙ্কুরোদ্গম বলে। কোনো কারণে জরায়ু জঙ্কুরোদ্গম না হলে বাতাসের সাহায্যে বীজগুলো বিস্তারিত হয়ে যায়। স্থানীয় মানুষ শরীরের বিভিন্ন জায়গার ফোলা কমাতে গর্জন গাছের পাতার গুঁড়ো ব্যবহার করে। আবার রক্তে শর্করার মাত্রা কমাতেও পাতার গুঁড়ো ব্যবহার করা হয়। খাদ্যনালীতে ঘা, যকৃতের ক্ষতি আটকাতেও এই ছালের রস কার্যকরী। বিজ্ঞানীরা দেখেছেন

0: গাছের পাতায় রূপার অতি ছোট কণা বা সিলভার ন্যানো পার্টিকেল থাকে। সেগুলোর উপস্থিতি যকৃতের ক্ষতি আটকাতে সাহায্য করে। জৈব রাসায়নিক বিশ্লেষণ করে গাছের ছাল ও পাতার ফ্ল্যাভোনয়েড পলিস্যাকারাইড যৌগ পাওয়া গেছে। এই যৌগগুলির জন্যই গর্জন গাছে ক্যান্সার প্রতিরোধী, পেট খারাপ সারানো বা মধুমেহ প্রতিরোধী গুণ দেখা যায়। ঔষধি হিসেবে তাই এই গাছ খুবই গুরুত্বপূর্ণ। সুন্দরবনের উপকূলের ধার ধরে গর্জনের সঙ্গে মিলেমিশে থাকে কাঁকড়া। গাছটা 7 থেকে 20 মিটার মতো লম্বা হতে পারে। গাছের বাকল মসৃণ, লালচে বাদামি, গাছের ছোট ছোট স্তম্ভমূল দেখা যায়। সবুজ রঙের উপবৃত্তাকার পাতাগুলো 5 থেকে 15 সেন্টিমিটারের মতো লম্বা। 14 ফোঁটা ফুল সাদা বা মাখন রঙের, পুরনো হলে লালচে বাদামি হয়ে যায়। বৃতি লালচে বাদামি, ফুল 1.5 সেন্টিমিটারের মতো বড় হয়। ফল সবুজ রঙের, অনেকটা ঢ্যাঁড়সের মতো দেখতে। ফলগুলো পরিণত হলে 2 সেন্টিমিটারের মতো লম্বা হয়। এতেও জরায়ু অঙ্কুরোদ্গম হয়। ফলে শ্বেতসারের পরিমাণ বেশি থাকায় স্থানীয় মানুষজন একে অনেক সময় প্রধান খাদ্য হিসেবে ব্যবহার করে। পেট খারাপ, কোলাইটিস বা অন্ত্রে ঘা হলে ঘরোয়া চিকিৎসায় কাঁকড়ার ফল সবজি হিসেবে খাওয়া হয়। বিজ্ঞানীরা দেখেছেন ফলে ভাইরাস প্রতিরোধী ক্ষমতা আছে। জরায়ু অঙ্কুরোদ্গমের পর এদের অঙ্কুর স্থানীয় মানুষ বেটে বা ভেজে ঔষধি হিসেবে খায়। জীবাণু প্রতিষেধক বা পোকামাকড়ের কামড়ে ওষুধ হিসেবেও এর ব্যবহার আছে। কাঁকড়া গাছের পাতা আর কাণ্ডের রস পেট খারাপ আর ডায়াবেটিসে ওষুধ হিসেবে খাওয়া হয়। গাছের কাণ্ড, পাতা ও ফলে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশ বেশি। গাছের ছাল ম্যালেরিয়া ও ত্বকের ক্ষত সারাতেও ব্যবহার করা হয়। ছালের রসে 2 ধরনের ক্যান্সার সারানোর প্রতিষেধক পাওয়া গেছে। এ নিয়ে আরও অনেক গবেষণা চলছে। গাছের বিভিন্ন অংশ বিভিন্ন রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। আলাদা করে নতুন নতুন গাছ লাগানো হচ্ছে না, জঙ্গলের পরিণত গাছগুলি থেকেই সংগ্রহ করা হচ্ছে প্রয়োজনীয় অংশ। অনেক সময়ই ধ্বংস হচ্ছে পরিণত গাছ। জরায়ু অঙ্কুরোদ্গমের পর অঙ্কুরিত ফল সংগ্রহ করা হচ্ছে, নতুন গাছ জন্মাচ্ছেও কম। বনে গাছের সংখ্যা দ্রুত কমছে। এখনই সচেতন না হলে এই গাছ ক্রমশ দুষ্প্রাপ্য হতে হতে একদিন হারিয়ে যাবে।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন সুন্দরবনের ঔষধি গাছ ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, বললেন জয়শ্রী দত্ত।
2: শুনছিলেন বিজ্ঞানের কথিকা ভিত্তিক অনুষ্ঠান জানা অজানা। আর এই জানা অজানার কথা শুনতে শুনতে আরও একটা জিনিস মনে পড়ে, আমাদের দেশে কত ঔষধি গাছগাছরা আছে যেগুলো আস্তে আস্তে লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। তেমনি এই যোগের সঙ্গে, আয়ুর্বেদের সঙ্গে যেমন গাছগাছরার যোগাযোগ আছে, তেমনি আয়ুর্বেদের সঙ্গে যোগের মুদ্রারও ভীষণ পরিমাণে যোগাযোগ আছে সেই প্রাচীনকাল থেকে। প্রথমেই বলেছিলাম প্রাণমুদ্রা নিয়ে কথা বলবো। প্রাণমুদ্রা বা প্রাণমুদ্রা যোগাশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ হস্ত্রমুদ্রা। এখানে ধরুন বহু রকমের মুদ্রা আছে, তার মধ্যে এই প্রাণমুদ্রাকে জীবনী শক্তি মুদ্রা বলা হয়। কারণ এটি শরীরের প্রাণশক্তি জাগ্রত করতে এবং পরিচালনা করতে সাহায্য করে। কিভাবে করবেন? আরাম করে বসুন, পদ্মাসন, সুখাসন, চেয়ারেও বসতে পারেন যাদের হাঁটুর বা পায়ের অসুবিধে। এবারে দুই হাতের অনামিকা এবং কনিষ্ঠা এই দুটি আঙুল একসাথে জুড়ে তার অগ্রভাগ বুড়ো আঙুলের অগ্রভাগের সাথে স্পর্শ করান। এরপরে তর্জনী এবং মধ্যমা সোজা এবং শিথিল রাখুন। একইভাবে দুটি হাতে এক সময় দুটি মুদ্রা করুন। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন। কতক্ষণ করতে পারেন? মোটামুটি আপনি শুরু করুন 10 মিনিট থেকে, তারপরে 15 মিনিট এবং সবচেয়ে ভালো হয় 30 মিনিট করলে। এবার এই প্রাণমুদ্রা বা প্রাণমুদ্রা, জীবনী শক্তি মুদ্রার বেনিফিট কী, কী কী উপকারিতা আছে? আমরা তো ভাবি যে বিভিন্ন রকমের জ্ঞান মুদ্রার বিভিন্ন উপকারিতা আছে, বিভিন্ন।

সকালের আড্ডার সময় একেবারে শেষের দিকে, তাই যাবার আগে অবশ্যই একটা খুব সুন্দর ভালো মিষ্টি গান শুনিয়ে আপনাদের থেকে বিদায় নেব। এতক্ষণ স্টুডিওতে আমি ছিলাম আপনাদের বন্ধু শ্রীরূপা মুখোপাধ্যায়।

0: শুনছিলেন সকালের আড্ডার, সঙ্গে ছিলাম আমি শ্রীরূপা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu, maitribandhu23@gmail.com।
2: এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি অনুপম রায়।

0: আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার।
1: কথা দিয়েছিলাম যে আগামী সপ্তাহে বাকি গল্পগুলো নিয়ে আসব। হ্যাঁ, ঠিকই শুনছেন, শুনছেন আপনারা অতিথি আকাশবাণী মৈত্রীর সেই অনুষ্ঠান যেখানে আমরা বাঙালি সে সকল গুণীজনেদের সঙ্গে এই সময়টুকু গল্প করে বা বলা যায় খানিক তাদের অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই, যাতে করে তাদের জীবন, তাদের চর্চা সবটা সম্পর্কে খানিকটা জানা যায়। গত সপ্তাহে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট গায়ক, সুরকার, গীতিকার অনুপম রায়। আজও তিনি রয়েছেন। অনুপমদা, আপনাকে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আজকে ঠিক আগের দিন যেখানে শেষ করলাম সেখান থেকে আসি, যে আপনি ব্যাঙ্গালোরের আপনার একটা স্থায়ী এবং অত্যন্ত হ্যান্ডসাম প্যাকেজ যাকে বলি, খুব সুন্দর একটি চাকরি, সুন্দর একটা সেটেলড ভবিষ্যৎ, সবকিছু ছেড়ে দিয়ে গান গাইবেন, গান বাঁধবেন, গান করবেন, সেই জন্য আপনি চলে এলেন কলকাতায় সবকিছু ছেড়ে দিয়ে। সবার আগে এক্ষেত্রে যেটা হয় বাঙালি বাড়ির ক্ষেত্রে, অন্তত বাড়ি থেকে একটা বাধা আসে যে ওমা সে কি কথা, মানে এত কষ্ট করে পড়াশোনা করলাম, মানুষ করলাম, ভালো চাকরি করছি, সেই দিন দেখবো বলে। তো এরকম কি হলো বাড়িতে কিছু?
2: একদমই হয়নি। বাড়ির আমার প্রতি অগাধ বিশ্বাস, সেন্স অফ রেসপন্সিবিলিটি বলা হোক বা এগুলো তো ছোট থেকে শেখানো হয়েছে এবং ছোট থেকে বোধহয় দেখে বুঝতে পেরেছি যে এই ছেলেটা রেসপন্সিবল হবে আর কি, যে এ যখন একটা ডিসিশন নিচ্ছে ভেবেই নিচ্ছে আর কি। এবং আজকে আমি যা যা করেছি জীবনে আর কি, যা আজকে জয়েন্টে পাওয়াই হোক বা আমার যে ব্যাঙ্গালোরে চাকরি হোক বা এগুলো, এগুলো তো সব আমার ব্যক্তিগত ডিসিশন এবং সেগুলো সবকটাতেই মানে মানে বাড়ির লোক স্যাটিসফাইড ছিল আর কি। তাই জন্য হয়তো ওই চিন্তাটা ছিল যে হয়তো ঠিকঠাক কিছু একটা করে নেবে আর কি। আর একটা মূল ব্যাপার ছিল যে ছেলেটা তো বাইরে পড়ে থাকে, কি খায় কে জানে, এখন তো বাড়িতে আসবে এবং বাড়িতে থাক,
1: খুব শান্তি, বাড়ির বাবা মায়ের জন্য খুব শান্তির জায়গা।
2: আর বাঙালি ছেলেদের মধ্যে আর একটা জিনিস আছে, আমরা একটু অপদার্থ টাইপের হই তো, যে একটা জিনিস মনে হয় যে যদি এটা নাও হয় বাবা তো আছেই।
1: হ্যাঁ, বাবার হোটেল তো আছে।
2: আমার মধ্যেও এটা ছিল হয়তো যে ও বাবা ঠিক সামলে নেবে, মানে আমার ফ্যামিলি আমাকে সেই কুশনটা দিয়েছে আর কি, এবং আমি লাকি সেই দিক থেকে।
1: আপনি যখন ব্যাঙ্গালোর থেকে কলকাতায় চলে এলেন, গানের অ্যারেঞ্জমেন্ট তো শিখছেনই, তারই সঙ্গে আপনি স্টেজ শো করছেন, তো এই যে দুটো, দুটোর মধ্যে দুটোই কি একদম নতুন ছিল নাকি স্টেজ শোর সঙ্গে আপনি ব্যাঙ্গালোরেও খানিকটা অভ্যস্ত ছিলেন?
2: ওটা ব্যাঙ্গালোরে যা যা করেছে ওগুলো অ্যামেচার কাজ, আমি হয়তো পারিশ্রমিক পেয়েছি কিন্তু কি বলবো আর কি, ওটা একটা প্রফেশনাল পারফরমেন্স নয়।
1: খুব কোজি
2: কোজিন, আমার কষ্টই হতো কিন্তু সেটা ঠিক মানে ওই প্রফেশনাল বলা যায় না ওটাকে। যেটা হলো যে কলকাতায় এলাম যখন, পশ্চিমবাংলায় যখন অনুষ্ঠান করছি, নর্থ বেঙ্গলে যাচ্ছি এবং দেখছি যে হাজার হাজার মানুষ আমার গান শুনতে আসছে এবং আমার গান শোনাতে বেশ কষ্ট হচ্ছে, আমি কিন্তু অতটা সহজে গান শোনাতে পারছি না মানুষকে,
1: কারণ অনেকটা সময় ধরে,
2: হ্যাঁ, এতক্ষণ গান গাওয়ার কোনো অভ্যেসই নেই আমার, এবং মাইকে গলা কিরকম লাগে, মনিটরিং কাকে বলে, কিভাবে শুনতে হয়, মানে বাড়িতে বসে গান গেয়েছি, আমি তো স্টেজে গান গাইনি। আমার ব্যাপারটা হচ্ছে আমি এটাকে কোনো গুরুত্বই দিইনি আর কি। আমি যখন ডিসিশনটা নিয়েছি যে আমি এসে গান শোনাবো, আমার মনে হয়েছে যে আমি দেখেছি লোপাদি গাইছে, রাঘব দা গাইছে, রূপঙ্কর দা গাইছে, এটা কোনো ব্যাপারই নয়,
1: হাতে মাইক্রোফোন গিয়ে দেব।
2: এসে পড়লাম বিপদে, যে আমি তখন বুঝতে, আস্তে আস্তে বুঝতে পারলাম যে এই কাজটা সহজ নয়। আমরা কি শিল্পীকে দেখি হেসে হেসে গান গাইছেন এবং লোকজনের সঙ্গে কথা বলছেন, আমরা ওই হাসিটুকুই দেখি, ওই হাসির পেছনে যে কতটা পরিশ্রম আছে সেটা কিন্তু আমরা নজর করি না, মানে অ্যাটলিস্ট আমি তো করিনি, কোনো ব্যাপার না, আমিও পারি।
1: আমরাও ভাবি যেহেতু আমরা গানের মানুষ নই, আমরাও ভাবি আহা কি মজা, ভালোবাসেন ওনারা গান গাইতে, গান গাইছেন তার জন্য আর্ন করছেন, আহা কি মজা।
2: ঠিক ঠিক, এইবার শুরু হয় হচ্ছে আমার ট্রেনিং এর জায়গাটা, যে আমাকে মানে আমি রাঘব দাকে জিজ্ঞেসও করেছি তুমি এরকম আড়াই ঘন্টা দু ঘন্টা গান গাইছো তোমার, আর প্রথমে যেরকম শুরুতে যেভাবে গাইছে শেষেও সেভাবে, আমার হচ্ছে যে শুরুর দিকে মানে যখন এসছিলাম আর কি, যে ভলিউমটা যা ছিল, যত অনুষ্ঠান যাচ্ছে ভলিউম কমছে আর কি, কারণ আমার ক্ষমতাই নেই সেটা ডেলিভার করার। তখন রাঘব দা বলতো আমি প্র্যাকটিস করেছি, এবং এবার হচ্ছে আজকে আমি রাঘব দাকে যে বয়সে দেখছি আর কি, তার আগের জীবনটা তো দেখছি না, যে সে কবে থেকে প্র্যাকটিস করে করে এই জায়গাটাতে পৌঁছেছে। আর আমাদের বাংলায় যারা গান করেন আর কি, প্রত্যেকেই খুব বাঘা বাঘা আর্টিস্ট, এরা রিয়েলি গুড সিঙ্গার্স এন্ড রিয়েলি গুড এন্টারটেনার্স। আমাদের হয় যে আমরা ওয়ার্ল্ড ক্লাস লেভেলে পৌঁছাতে পারি না হয়তো প্রোডাকশন বা সবকিছু মিলিয়ে, কিন্তু যদি আমি এই মানুষগুলো

0: এই শিল্পীগুলোকে বেছে নিই, এই শিল্পীগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস শিল্পী এবং এদের মধ্যে যে ট্যালেন্ট আছে, যে না হলে তো এটা তাদের জীবিকা হতে পারতো না। এতদিন ধরে এইভাবে মানুষকে গান শুনিয়ে আনন্দ দিয়ে বা দুঃখ দিয়ে আমরা তো দুটো কাজই করি, তো হতে পারতো না। তো সেইগুলো আমি দেখেছি এবং আমি চেষ্টা করেছি আমাদের শিল্পীদের থেকেও শেখা যে কি করছেন এনারা স্টেজে। আর আমার ট্রেনিংটা শুরু হয় সেই সময় থেকে।
1: ট্রেনিং কিভাবে? মানে
0: ট্রেনিং একদম তানপুরা চালিয়ে গলা সাধা।
1: আচ্ছা।
0: এবং সেখানে আমাকে সাহায্য করেছেন প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়, যিনি পরবর্তীতে পিকু ছবিতে শরদের থিমটা বাজালেন আর কি। সেই প্রত্যুষদার সঙ্গে আমি ইনফ্যাক্ট এখনো গান শিখি। এবং ওই যে আমার ওই অবসেশনের কথা বলছিলাম, তো আমি বুঝে গেলাম যে আমাকে স্টেজে পারফর্ম করার জন্য মূল যেটা দরকার সেটা হচ্ছে রেয়াজ, চর্চা। আমাকে এতদিন হয়তো অনেকে বলেছে আমি এক কান দিয়ে ঢুকি এক কান দিয়ে বার করে দিয়েছি, কিন্তু যখন আমি বুঝতে পারলাম দ্যাট ইজ দ্য অনলি ওয়ে, এছাড়া কোনো উপায় নেই, তখন আমার সুইচ অন হয়ে গেল এবং আমি শুরু করে দিলাম রেয়াজ করা। এবং আমি যদি বলা হয় এক ঘন্টা, তো এক ঘন্টা দু ঘন্টা, তো দু ঘন্টা আমি রেগুলার করতে থাকলাম এবং ন্যাচারালি ইম্প্রুভমেন্ট হলো। পরিশ্রমের একটা মূল্য আছে,
1: মানে বিকল্পই নেই,
0: পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই যে আজকে আমি যদি জ্ঞান আহরণ করতে চাই, সেটার একমাত্র সোর্স হচ্ছে বই, আমাকে বই পড়তে হবে। আজকে যদি বইয়ের পাতাগুলো ছিঁড়ে একটা গেলাসে রেখে গুলে খেয়ে নেওয়া যেত এবং তাতে যদি হয়ে যেত তাহলে আমরা সেটাই করতাম, কিন্তু দের ইজ নো শর্টকাট। তো রেয়াজের ক্ষেত্রে তাই আর কি, রোজই করতে হবে। সমস্যাটা হচ্ছে যে পৃথিবীতে যা যা ভালো হয় মানুষের সেই কাজগুলো খুব বিরক্তিকর হয়, সুতরাং ওই কষ্টটা করতে হয়, তখন আর কি গিয়ে বহু বছর বাদে একটা ফল পাওয়া যায়।
1: তাহলে আপনি যখন গানের জগতে পুরোপুরি এলেন প্রফেশনালি, পেশাগত একেবারে সেভাবেই নিলেন গানকে, এক হলো আপনি মিউজিক অ্যারেঞ্জমেন্ট শিখে নিলেন।
0: শিখে নিলাম না, মানে ওটা একটা প্রসেস আর কি, এখনো শিখছি।
1: এখনো শিখছেন। আপনাকে স্টেজ পারফরমেন্স করবার জন্য আলাদা করে
0: ট্রেনিং করতে হলো।
1: এর কয়েক বছর পরে পিকু এলো, একেবারে মানে কলকাতা থেকে মুম্বাই যাত্রা, হিন্দি চলচ্চিত্র, এবং সেখানে আপনি ব্যাকগ্রাউন্ড স্কোর করলেন ছবির জন্য। গান লেখা, সিচুয়েশন বুঝে লিখছেন শুরু করছেন সেটা একরকম, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড স্কোর করা সেটা তো আরো আর এক রকমের। এটা কি করার কোনো ইচ্ছে আপনার মনে হয়েছিল, নাকি এটাও সুযোগ এলো আর আপনি ভাবলেন এই তো এবার এটাই আমার পাখির চোখ?
0: খানিকটা সেরকমই আর কি। আমি মানে এটা আমার অ্যাম্বিশনের মধ্যে পড়ে না যে আমি একটা ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর
1: ভেবেছিলেন কোনোদিন,
0: কোনোদিন ভাবিনি। এবার
1: সত্যজিৎ রায়ের সিনেমা দেখেও মনে হয়নি আপনার যে আমি,
0: তখন আমার মনে হয়েছে আমি সিনেমা করব, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর করব এটা কোনোদিন মনে হয়নি। ওটা হয়ে গেল আর কি, আমার অপরচুনিটিটা এলো এবং আমি বললাম ওয়াই নট, করে দেখি কেমন হয়। এটা তো পরিচালকের যদি পছন্দ হলো তো হলো, তো সেভাবেই হয়েছে।
1: আপনি সত্যজিৎ রায়ের কথা যখন হচ্ছিল যে ছবি করতে ইচ্ছে হয়েছে, আপনি তো দুটি শর্ট ফিল্মও করেছেন এবং বোধহয় সেটা আমাদের এখানে মানে পাকাপাকিভাবে কলকাতায় গানের জগতে চলে আসার আগেই, তো সেই যে মানে গান তৈরি করছেন ব্যাঙ্গালোরে, চাকরি করছেন, গান তৈরি হচ্ছে, গানের মধ্যে রয়েছেন, করতে করতে আবার শর্ট ফিল্মও তৈরি

0: অপরচুনিটিটা এলো এবং আমি বললাম ওয়াই নট, করে দেখি কেমন হয়। এটা তো পরিচালকের যদি পছন্দ হলো তো হলো, তো সেভাবেই হয়েছে।
1: আপনি সত্যজিৎ রায়ের কথা যখন হচ্ছিল যে ছবি করতে ইচ্ছে হয়েছে, আপনি তো দুটি শর্ট ফিল্মও করেছেন এবং বোধহয় সেটা আমাদের এখানে মানে পাকাপাকিভাবে কলকাতায় গানের জগতে চলে আসার আগেই, তো সেই যে মানে গান তৈরি করছেন, ব্যাঙ্গালোরে চাকরি করছেন, গান তৈরি হচ্ছে, গানের মধ্যে রয়েছেন, করতে করতে আবার শর্ট ফিল্মও তৈরি

আমার সেগুলো একটা ইনিশিয়েশন আর কি, ছোট বয়সে হয়ে গিয়েছিল। তারপর সেগুলো চাপা পড়েছিল। তারপর আমি যখন ওই চাকরি করার সময় কোন রকমে গানটা করে এইবার যখন আমি সঙ্গীত জগতে এসে গেছি এবং আমার তখন একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা আছে, এবার তখন আমার মনে হয় আমি কি করতে পারি। আর তখন দেখলাম যে যদি আমি এই কার্টুন কমিক বই এগুলো তৈরি করতে পারি, কারণ বাংলায় খুব বেশি পাওয়া যায় না। ওই নারায়ণ দেবনাথ আর এই কথাই বলা হয়।

0: এই দুই ধারার কাজ, তার মধ্যে এখনো পর্যন্ত বেশি ভালো লাগে কোনটা?
1: মুশকিল খুব বলা। গান তৈরি করার পদ্ধতিটা আমি সবচেয়ে বেশি এনজয় করি।
0: গানেরও জার্নি হয়, তাই না?
1: হ্যাঁ, গানটার আমার একটা আইডিয়া এলো, সেটা নিয়ে আমি দুটো লাইন লিখলাম, এবার আমি সুরটাকে কোন দিকে নিয়ে যাব, এবার আমি কি লিখব, এইটা আমি খুব এনজয় করি। এবং যখন কোনো প্রেশার থাকে না, মানে এমন নয় যে কোনো পরিচালক আমাকে বলেছে যে জমা দিতে হবে আর চার দিনের মধ্যে, সেই প্রেশারটা আমি একদম এনজয় করি না। আমি নিজেই ভীষণভাবে কি বলবো, ওয়ার্কাহলিক, আমি কাজ করতে ভালোবাসি, আমি এমনিই লিখব। যেই আমাকে টপিক বলে দেওয়া হলো যে এই টপিকে লেখো বা এটা নিয়ে, তখন আমার একটু একটা আড়ষ্টতা আসে আর কি।
0: ছবির ক্ষেত্রে তো সেটা হবেই।
1: তাই জন্য চেষ্টা করি যে প্রচুর গান তৈরি করে রাখতে এবং পরিচালকদের শোনাতে, যদি কোনো গান এর মধ্যে পছন্দ হয়ে যায় তাহলে আমার ওই প্রেশারটা থেকে আমি মুক্তি পাব। এই যে রেকর্ডিং এর পদ্ধতি, রেকর্ডিং করতে যে আমার খুব ভাল লাগে তা নয়, ওটা আমার হয়ে কেউ করে দিলে আমি খুশি হতাম, কিন্তু ওই হয় যে আমার আবার একটা কন্ট্রোল ফ্রিক ব্যাপার আছে যে আমি একটু কন্ট্রোল করতে চাই সবকিছু, যার ফলে রেকর্ডিং আমার থাকতে ভালো লাগে। অনেকেই বলেছে যে তোমার এতদিন হয়ে গেছে, তুমি এখন কোন অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিলেই তো হয়, সে করে নেবে রেকর্ডিং। আমার খুঁতখুত করে আর কি যে এই জায়গাটা এরকম হলে ভালো হতো, অন্যরকম কিছু বলার, তার যাই জন্য আমি করি। কিন্তু ওই সবচেয়ে ভালো লাগার জায়গাটা গানটা তৈরি করাটা। এরপর অ্যালবাম করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু সমস্যা এই প্রত্যেকটা গান তো আমার সন্তানের মতন। সিনেমা হচ্ছে আমার সন্তানকে আমি বিক্রি করে দিলাম, যেখানে অন্য কোনো বড় লোক মা বাবা তাকে বড় করবে, দত্তক নিল এবং তাকে
0: আর আমার রইল না, শুধু
1: সে তাকে ভালো স্কুলে পড়ানো হলো, হয়তো তার গায়ে দারুণ জামা হলো, সে হয়তো একটু ভালো সেরেল্যাক খেতে পেলো, সবকিছু খেয়ে বড় হবে সে। কিন্তু আমি ওই দূর থেকেই দেখছি, কারণ আমার সবকিছুর বাইরে চলে গেছে সে, তখন
0: শুধু আমার না,
1: না সে শুধু আমার নয়, এবং সেই সন্তান হয়তো আমার যে আমার কুড়ে ঘরে তৈরি হচ্ছে তার চাইতে বেশি শাইনও করবে, কারণ ছবিতে গান গেলে তো সে অনেক বেশি জনপ্রিয়তা পায়। এবং ওই যে চিত্রায়ণ হচ্ছে, ওটা একটা অনেকের সন্তান হয়ে যায় তখন, যার ফলে একটু দুঃখ লাগে। কিন্তু আবার আমরা একটু সুবিধাবাদীও যে আমরা চাইও যে আমার ভালো যে গানটা একটু ভালো হয়েছে সেটা যেন ছবিতেই যায়, কারণ ছবিতে ওকে যেখানে পৌঁছে দেবে আমি পারবো না সেটা।
0: আপনার গান যখন আপনি তৈরি করছেন, আপনি যেহেতু নিজেও গান করেন, অনেক গীতিকার অনেক সুরকারকে দেখেছি তারা নিজেরা সেভাবে গান না, তারা গান তৈরি করেন, তারা জানেন যে কাকে দিয়ে করাতে হবে, তারা তাদের দিয়ে করেন, নিজে করেন না। কিন্তু অটোগ্রাফ যখন বানাচ্ছেন আপনি একদম প্রথম কাজ, সে সময় এত সুন্দর একটা গান বেঁচে থাকার গান, আপনি নিজেও নিশ্চয়ই যখন তৈরি করলেন আপনি জানেন গান কত সুন্দর, সেটা আপনি নিজে গাইলেন না, রূপম ইসলামকে দিয়ে গাওয়ালেন। আবার পরবর্তীতেও এমন অনেক গান দেখেছি যে আপনারই তৈরি, তো নিজের এই সন্তানকে অন্যের হাতে তুলে দিতে একটু হাত কাঁপে না?
1: ভীষণভাবেই কাঁপে কাঁপে। আসলে ছবি করার কথা তো কোনোদিন ভাবিনি আমি, আমি তো সবসময় অ্যালবাম করার কথাই ভেবেছি, এবং এরকম কোনো অ্যালবামের কথা ভাবিনি যে আমি আটজন শিল্পী নিয়ে কি অ্যালবাম করছি যে আমার এক একটা গান এক একজন শিল্পী গাইছে, এটা তো আমার চিন্তার মধ্যেই নেই। আমি অ্যাজ অ্যান আর্টিস্ট আমার লেখা গান সুর করা গান আমার কণ্ঠে মানুষকে শোনাতে চাই, এটা হচ্ছে আমার জীবনের সহজ দাবি, এর চেয়ে বেশি কোনো দাবি নেই। কিন্তু সমস্যা হচ্ছে আমি যখন প্রফেশনালি একটা ছবির সঙ্গে কাজ করছি এবং ছবির রিকোয়ারমেন্ট আলাদা আলাদা থাকে, আমি তো নিজের অ্যালবাম করছি না, সেখানে আমাকে একটা স্টেপ পেছনে নিতেই হবে, না হলে তো আমি অ্যাকোমোডেট করতে পারবো না। পাঁচটা গান থাকবে, পাঁচটাই আমি গাইব, এরকম ঠিক হয় না আর কি। তার চাইতে বরঞ্চ সেই গানগুলো বিভিন্ন মানুষ যদি গায়, তার যে পাওয়ার তৈরি হয়, সে যে কোথায় পেনিট্রেট করতে পারছে, সেখানে আমাকে একটু সেলফলেস হতে হবে। আবার আমার সুইচটা আমি অন করে দিলাম যে আমি সেলফলেস হয়ে গেলাম, গানগুলো চলে গেল, তারপর আবার আমি মানে অন্যরকম হয়ে যাব।
0: সুইচটা আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যা দেখতে পাচ্ছি, যখন যে মোডে চাইছেন আপনি তখন সেখানে চলে যেতে পারছেন। জানি না মানে কতদূর সাধনা করলে এমন একটি সুইচ আমরাও আত্মস্থ বা আত্মগত করতে পারি, হয়তো অনুপম রায় পেয়েছেন এটি।
1: এই সুইচ সবার মধ্যেই আছে, জাস্ট নিজেকে একটু বলতে হবে আর কি।
0: এখন এই সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টুডিওর ক্ষেত্রে বহুজাতিক সংস্থা তাদের নাম দিয়ে পুরনো কোনো গানকে বা ইতিমধ্যে যে গান অত্যন্ত জনপ্রিয়, কোন লোকগীতি হোক বা অন্য কোনো গান, তার সঙ্গে খানিকটা নিজের ওই আপন মনের মাধুরী মিশিয়ে খানিকটা অন্য গানকে নিয়ে ফিউশন করে, যে কাজ আপনিও করেছেন লালন ফকিরের গানকে তার মধ্যে আরো কিছু এনে, তো এই যে একটি তৈরি গানকে নিয়ে আপনার এক্সপেরিমেন্ট করা, এটি এই অভিজ্ঞতাটা কেমন এবং কতটা ভালো লাগে এই কাজটা?
1: এইটা আসলে

0: আমার ইচ্ছেই তো হচ্ছে না। ওনারা চাইছেন হচ্ছেন যে যাতে একটা ফিউশন তৈরি হোক, এবং আমি জানি যে আমি যখন আবার সুইচটা অন করলাম আমার, যে আমি একটা ফিউশন গান আমাকে তৈরি করতে হবে কোনো প্রচলিত গানের সঙ্গে নতুন কিছু করে, এবং যেহেতু এটা কোক স্টুডিও ইন্ডিয়া হচ্ছে, আমি বাংলা গান নিলে তাতে আমাকে কিছু হিন্দি শব্দ দিতে হবে, দিয়ে একটা রান্না করতে হবে। তো এইখানে আমার লিবার্টি হচ্ছে আমি যা খুশি গান নিতে পারি, এবং তার সঙ্গে যেভাবে ইচ্ছে ওই রান্নার পদ্ধতিতে আমার প্রচন্ডভাবে আমি তো নিজে যেতে পড়ে করছি না, আমি যেহেতু আমি ডাক পেয়েছি তাই জন্য আমি করছি। এবার আমার করতে কি খুব ভাল লাগে এটা, এটা যদি মূল প্রশ্ন হয়, এটা আমার মানে মূল জায়গা নয় কাজের আর কি। আমি অরিজিনাল কিছু তৈরি করতে পারলেই সবচেয়ে আনন্দ পাই।
1: আপনার যদি আমরা দেখি যে সকল সিনেমাতে আপনি সুর করেছেন বাংলা ছায়াছবি, অটোগ্রাফ, বাইশে শ্রাবণ, রং মিলান্তি অথবা চতুষ্কোণ, সবই প্যারালাল বা সমান্তরাল ছবি যাকে বলে, আমরা খুব সাধারণভাবে আর্ট ফিল্ম যাকে বলি, একটু অন্য ধারার ছবি। কিন্তু সেই যে মূল ধারার ছবি যেখানে নায়ক নায়িকা গাইছেন, নাচছেন, এক্ষুনি পিছনে পাহাড় আছে, একটু পরেই সমুদ্র রয়েছে, এরকম মূল ধারার ছবি, সেখানে আপনার গান আমরা সেভাবে কখনো পাই না। তো কোন গান কোন ছবি হাতে নেবেন সেটা কি আপনি খুব ভাবনা চিন্তা করেই এটা করেন আপনার চয়েসের জায়গা থেকে, নাকি সত্যি করেই সেই ছবিগুলি আপনার
0: মেরা নাম জোকার হোক বা কিছু, সেই ধরনের গান কিন্তু আমি বানাতে খুব আগ্রহী বা আমি খুব ভালোবাসবো আর কি, কারণ ওটা আমার সঙ্গে যাবে পরবর্তীকালে মূল। ওটা কিন্তু তখন মেন স্ট্রিম ছবি ছিল আর কি, মানে রাজ কাপুর একদম মেন স্ট্রিম নায়ক, এবং কিন্তু তার যে গানের ধরন সেগুলোর সঙ্গে আমার গানের ধরনের মিল আছে, আমি করতে পারবো এটা। তারপরে সেই ধরনগুলো পাল্টালো মেন স্ট্রিমে, এবং যে পরিমাণ আজকে আমি পরবর্তীতে 90-এর দশকে যে চলে আসি, যে ম্যা খিলাড়ি তু আনাড়ির মতন, সেটা একটা মেন স্ট্রিম ছবি, সেখানে অক্ষয় কুমার আর সাইফ আলী খান নাচছে, এই গান কি আমি বানাতে পারবো? এইটা বোধহয় আমি পারবো না। সুতরাং ওই যে নায়কের যে ভিজুয়ালটা সেটা যেরকম পাল্টে গেছে,
1: ক্যারিশমা তার যেটা, সেটা আপনার গানে আরোপ করতে ইচ্ছে করে না?
0: হ্যাঁ, মানে আমি ওটা, মানে ওটা আমি নই আর কি। কিন্তু পরবর্তীতেই আবার যখন পিকু হচ্ছে, সেইখানে কিন্তু আমি কন্ট্রিবিউট করতে পারবো, কারণ সেই ছবির ভাষাটা আলাদা, ওই আমার ভাষার সঙ্গে ছবির ভাষার একটা কোথাও তো মিল থাকতে হবে আর কি।
1: এর সঙ্গে আপনার অনেক জিঙ্গল পেয়েছি আমরা, অর্থাৎ বিজ্ঞাপনের জন্য, সেখানে মিষ্টির দোকান প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার, সেই অর্থে বলতে গেলে সেখান থেকে পূজোর থিম সং সবেতে
0: সিমেন্টেরও করেছি,
1: সিমেন্টেরও করেছেন। তাহলে সেক্ষেত্রে আপনার এই কাজগুলো কি আনন্দ দেয়, নাকি আপনার মনে আছে ঠিক আছে একটা ছোট কাজ করে দিই, নাকি করতে ভালো লাগে?
0: ভীষণ শুরুর দিকে খুব নার্ভাস লাগতো যে আমি পারবো কিনা, কিন্তু পরের দিকে আমার ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে। আমি বলছি যে কিছুদিন আগে যে সিমেন্টের কাজটা করেছি আমি, এটাতে তো একদমই রসকসহীন একটা সাবজেক্ট, এবং সিমেন্টকে বলা হচ্ছে যে এমন একটি সিমেন্টের কথা বলা হচ্ছে যেটা জল প্রতিরোধক। এবার আমার যে ভেতরে যে খিদেটা, সেটা হচ্ছে যে এটাকে আমি কিভাবে নতুন করে বলতে পারি। স্যার, সেখানে আমি একটা লাইন লিখেছি যে সিমেন্ট এমন আনবো যেন পদ্ম পাতায় জল। তো এই এটা যে আমি লিখছি, আমার কিন্তু লিখে খুব আনন্দ হচ্ছে যে ঠিক আছে, এরকম ভাবেও তো লেখা যেতে পারে একটা জিঙ্গল, এবং সেটা ক্লায়েন্ট অ্যাপ্রুভ করছে। ওটা একটা খুব ভালো লাগার জায়গা যে আমি নতুনত্ব কি করতে পারছি সেই কাজটাতে।
1: এই নতুনত্বর ক্ষেত্রে যদি বলতে হয়, ওই আবারও ফিরে যাওয়া যে শুকনো পেঁয়াজগুলি ফ্রিজের শীতে বা ওবেলার ডাল ভাত, এই যে ডাল ভাত বা পেঁয়াজকলি আলু এদেরকে নিয়ে আসবো আমি গানে, এটাও কি তাহলে ওই এক্সপেরিমেন্টের জায়গা থেকে, নাকি আপনার লিখতে লিখতে ফ্লোতেই এসে যায়?
0: লিখতে লিখতে ফ্লোতে এসেছিল, এবং এখন যে এত আলোচনা হয় এগুলো নিয়ে,
1: সেটা আমাকে একদম নতুন আমাদের জন্য,
0: সেটা খুব কনসাস করে দিয়েছে। এখন আমি যদি ন্যাচারালি লিখতে যাই, তখন আমি 10 বার ভাবি যে এই রে লোকে আবার বলবে আমাকে, কিন্তু তখন যখন লিখছি আমি, আমার কিন্তু কোনো খেয়াল নেই আমি কি লিখছি।
1: আপনার অঙ্কের খাতা নিয়েও তো গান রয়েছে,
0: অঙ্কের খাতা নিয়ে গান।
1: তো এই যে অঙ্ককে ভালোবাসা, আমরা জানি যে ওরে বাবারে যারা অঙ্ক ভীষণ ভালোবাসে তারা তো অঙ্কই করছে, তো আপনি অঙ্ককে এত ভালোবাসলেন যে তাকে নিয়ে গানও বাঁধলেন, গান পড়াশোনা সবটা পাশাপাশি চালানো, তো এই যে জায়গাটা এখানে এখানে কি খুব বুঝে শুনে ব্যালেন্স করতে হয়, নাকি শুধু ভালোবাসা থাকলেই হয়ে যায় বলে মনে হয়?
0: তো ভীষণ কঠিন প্রশ্ন,
1: আপনার জন্য খুব সহজ, কারণ এটা তো আপনি করে ফেলেছেন সাকসেসফুলি।
0: আমি এক

0: মানুষ হিসেবে আমি বলছি যে আমার কোনো সুপার পাওয়ার নেই, আমার একটাই সুপার পাওয়ার আছে, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। এটা কোনো সুপার পাওয়ার নয়, এই পাওয়ারটা সবার মধ্যেই আছে, এটা ইচ্ছের ব্যাপার। ওই সুপার পাওয়ার যদি কিছু থাকে সেটা হচ্ছে শুধুমাত্র হার্ডওয়ার্কের, এছাড়া আর কোনো কিছু নেই আমার মধ্যে। আমি পড়াশোনা করতে জেনুইনলি ভালোবাসি। এবার আজকে যদি কেউ জেনুইনলি না ভালোবাসে, তার মানে তার সঙ্গে আমি তুলনা বা তার সঙ্গে কোনোভাবেই কিছু করে উঠতে পারবো না। আমি বই পড়তে ভালোবাসি, আমাকে যদি ছেড়ে দেওয়া হয়, এবং এটা কোভিডের মধ্যে সবচেয়ে বেশিভাবে বুঝতে পেরেছিলাম যে সারাদিন 24 ঘন্টা দেওয়া আছে যে কিচ্ছু করার নেই, কী করবো, তখন আমি ভাবছি যে আমি কী করে দিনটা কাটাবো, তখন আমি বুঝলাম যে আমি বই পড়ে সবচেয়ে বেশি, মানে অনেকে আছে ছবি দেখছেন হয়তো বা এই সিরিজ বা এগুলো হয়েছে, এগুলো আমি দেখি, দেখি না যে তা নয়, কিন্তু আমার ওগুলো দেখে যে খুব তৃপ্তি পাই আমি মনে এবং খুব স্যাটিসফাইড হই, না তা নয়, আমি একটি বই পড়ে অনেক বেশি সমৃদ্ধ হই। এবং এটা আর একজন আমার বন্ধুর সাথে আলোচনা হচ্ছিল যে আই লাভ নলেজ, আমি জ্ঞান আহরণ করতে ভালোবাসি, এবং যে করে হোক যেখান থেকে হোক, এবং আমার কোনো বাদ বিচার নেই, এই ভালো লাগা না ভালো লাগার কোনো বিষয় নেই, আমার সবই ভালো লাগে, সেইটা একটা জায়গা সেটা। এবং যেহেতু আমার মধ্যে এই ড্রাইভটা আছে, শেখার ড্রাইভটা, তাই জন্য আমার অনেকটা সুবিধা হয় জীবনে, বা নতুন কিছু আসলে আমি খুব ঘাবড়ে যাই না যে এখন এআই নিয়ে খুব, যদি আসে আমি তো আমার চ্যালেঞ্জ ভালো লাগে আর কি।
1: আমি ভাবছিলাম এআই এর কথা একদম শেষে আসব, যে এই সময়টাতে যারা সঙ্গীতের জগতে রয়েছেন বেশি বড় ভাগটাই চলে গেছেন এআই এর বিপক্ষে, আপনি কিভাবে দেখেন যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই রকম একটা অপ্রতিরোধ্য গতিতে সে এগিয়ে চলেছে, গানের জগতে এলে সেটা ভালো হবে না ক্ষতি হবে, আপনার কি মনে হয়?
0: এটা হচ্ছে এখন আমরা সেই সময়ে দাঁড়িয়ে আছি যখন একটি বাচ্চাকে রচনা লিখতে দেওয়া হবে যে বিজ্ঞান ক্ষতিকারক না আমাদের সহায়তা করে। আমি সবসময় হচ্ছে নতুন কিছু ফরে আর কি, যে আমরা সহায়কটা কিভাবে চাই, যে আমার বন্ধু হিসেবে না আমার স্লেভ হিসেবে। আমার এক বন্ধু, সে একদম বৃত্তের মতন ট্রিট করে এআই কে। আরেকজন বন্ধু আছে, সে হচ্ছে যে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলে, সে উত্তর দিলে তাকে থ্যাংক ইউ জানায়। আমিও মাঝে মাঝে করে ফেলি আর কি, এমন চমৎকার করে দেয় আর গুছিয়ে দিল ওটাকে,
1: ধন্যবাদ না জানিয়ে,
0: তখন আমি ধন্যবাদ, সে বললো যে ওয়েলকাম, কারণ তার তো ওরকম কিছু নেই, এবার
1: ফরম্যাট করা আছে।
0: হ্যাঁ হ্যাঁ, আমার জন্য এআই মনে হচ্ছে বন্ধু, এআই এর অনেক পসিবিলিটি আছে, অনেক কিছু করা যেতে পারে। কিছুদিন আগে আছে, আমি অস্ট্রেলিয়া থেকে ফিরছিলাম ফ্লাইটে, তো আমার কবিতা আসে মাথায়, এবং সেটা ইংরেজিতে আসে, আমি 4 লাইন লিখি, এবং 4 লাইন লিখে আমার না দ্বিতীয় আর চতুর্থ লাইনটার মিটারটা কিছুতেই ভালো লাগছিল না, তো আমি চ্যাটজিপিটিকে বলি যে ভাই আমাকে একটু করে দে, মিটারটা ঠিক করে দে, এমন দারুণ করে দিল। এবার এটা আমিও পারতাম করতে, আমার হাতে 1 ঘন্টা যেত এইটা করতে, এবার আমি তো 1 ঘন্টাটা বাঁচাতে পারলাম, তো ওই সময়টা আমি আরো ক্রিয়েটিভ কিছু করবো। ওই আগে আগে যেরকম আমরা শুনেছি যে অমুক কবি ভাবছেন একটি শব্দের জন্য তিনি রাতের পর রাত জেগে আছেন, আরে জাগবো কেন, আমি ঘুমোবো, এআই কে বলবো এই কাজটা করে দিতে, এটা কোনো মানে বিশাল কিছু ক্রিয়েটিভ কাজ নয়, মূল ভাবনাটা হচ্ছে আসল, সেটা যদি এআই করে দেয় তখন চ্যালেঞ্জের জায়গাটা আসবে।
1: এবার যদি কোনোদিন হয় যে কয়েকটি শব্দ দিয়ে বলা হলো যে অনুপম রায় স্টাইলে আমায় গান লিখে দাও,
0: ওটা ঠিক মানুষ ঠিক ধরে নেবে আর কি, কারণ ওই অরিজিনালটি বা ওইগুলো কিন্তু
1: মানে নামেই তো আর্টিফিশিয়াল রয়েছে, অরিজিনাল হবে কি করে,
0: ওরা ওই কপি শিল্প খুব ভালো করতে পারবে, কিন্তু একটা নতুন কিছু করাটা সেটা এখন অবধি চ্যালেঞ্জিং আছে, আমি জানি না ভবিষ্যতে কি হবে। আর যে রিয়ালিটির সঙ্গে একটা বড় ধাক্কা আছে এআই এখন অবধি, আজকে যদি এই আমি তো শুধু লেখার কথা বললাম, ইমেজ জেনারেশনের কথা যদি আমি ভাবি, যে আমি প্রচন্ড কল্পনা আশ্রিত একটা ইমেজ আমি জেনারেট করব, সেখানে এআই দারুণ করবে, কিন্তু যখন আমি রিয়ালিটির জায়গায় আসব সেখানে কিন্তু এখনো চ্যালেঞ্জ আছে এআই এর, এখনো সেগুলো করে উঠতে পারে না ঠিক করে। সুতরাং যখন রিয়াল জিনিসপত্র দরকার পড়বে তখন
1: মানুষকেই
0: লাগবে, এবং মানুষের এখন এই বড় এক এআই বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আর কি বাইরে থেকে, সেটা হেল্প করবে আমাদেরকে, এবং এই যত বাজে কাজ যেগুলো আর কি করতে সময় যায় কিন্তু খুব ক্রিয়েটিভ কিছু নয়, সেগুলো দিয়ে দাও এআই কে, এবং করুক, যে সময়টা বাঁচলো মানুষের সেই সময় হয় আধ ঘন্টা ভালো কাজ করলাম, আধ ঘন্টা আরাম করলাম।
1: যাকে আপনি তাহলে বললেন যে কখনো আরামও করেন, কারণ এতক্ষণ মোটামুটি এই দুপর্ব ধরে যা শুনলাম মনে হলো ওই পাখির চোখ নিয়েই আপনি আছেন, এবং সে কারণেই এত কিছু আমরা পাচ্ছি।
0: আরাম নিয়ে আমার এটা খুব খুব সমস্যা, আমার বন্ধু বান্ধব যারাই আমার সাথে ঘুরতে যায়, ইনফ্যাক্ট আমার ব্যান্ড আর কি যাদের সঙ্গে আমি বেশি ট্যুর করি, আমাকে নিয়ে খুব অস্থির থাকে, কারণ আমি সবার আগে ঘুম থেকে উঠি এবং সবাইকে রেডি করি যে চল এবার বেরোবো।

0: আর ওরা একটু রিল্যাক্স করতে চায়। এই রিল্যাক্স শব্দটা আমার জীবনে খুব একটা নেই।
1: রিল্যাক্স আসুক, আপনি একটু আরাম করুন, আপনি খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। শ্রোতা হিসেবে আমাদের কাছ থেকে আর এর চেয়ে বেশি আর কি বা আপনার জন্য শুভেচ্ছা আমরা চাইতে পারি? খুব ভালো থাকবেন।
0: ধন্যবাদ। এবং আমি তো অনেক জায়গায় সাক্ষাৎকার দিই, আজকে সাক্ষাৎকার দিয়ে আমার যে আনন্দ হয়েছে আর কি, ভালো লাগার জায়গাটা হয়েছে, এটা সব জায়গায় হয় না। অনেক ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার প্রশ্ন করেছেন। এবং এই কথাবার্তার মধ্যে যে একটা আন্তরিকতা এবং একটা ভদ্রতা আছে, সেটা আমি সব জায়গায় পাই না। অনেক ধন্যবাদ,
1: কৃতজ্ঞ রইলাম আপনার এই শব্দগুলির জন্য। সত্যি এটা আমার কাছে খুব দামি হয়ে রইল আর কি। আর প্রথমবার আকাশবাণীতে আপনাকে পেলাম, কিন্তু মন ভরল না, তাই বাকি আরো রয়ে যাওয়া গল্পগুলো নিয়ে নিশ্চয়ই আগামীতে আবার কিন্তু আপনাকে আমরা চাইবো আমাদের মধ্যে।
0: এবং আমার যে অভিজ্ঞতাটি হলো, আমি কিন্তু যদিও এটা আমার প্রথমবার আর কি, আমি খুব শীঘ্রই আবার আসতে চাইবো।
1: ধন্যবাদ, ভালো থাকুন অনুপম দা। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সঙ্গে রইলেন অতিথি অনুষ্ঠানে বিশিষ্ট সুরকার, গীতিকার এবং গায়ক অনুপম রায়। তার সঙ্গে কথা বললাম, এ পর্যন্তই নমস্কার।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন অনুপম রায়, আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা সরকার, সম্পাদনা ও প্রযোজনা অনন্যা মজুমদার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি, রাগ ললিত। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অসিত জানা এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শুনবেন রাগ ললিত।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি, রাগ ললিত, তবলায় অসিত জানা, হারমোনিয়ামে হিরণময় মিত্র।
1: আইর তলায় সর্ষে বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
0: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে।

অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আজকে এই সময়টা বন্ধুরা জানেন আমাদের মনের মতো গানের সময়, কিন্তু বিশেষ কারণে আজকে যন্ত্র আমাদের একটু যন্ত্রণা দিয়েছে, তাই আজকে মনের মতো গানে আমরা যেমন বিষয় নির্বাচন করে গান সাজিয়ে একটা সুন্দর অনুষ্ঠান আপনাদের উপস্থাপন করতে পারি, আজকের দিনের জন্য সেই সুযোগ আমাদের হাত ছাড়া হয়েছে। তবে এক বৃষ্টির দিনে আকাশবাণীর আর্কাইভ থেকে সংগৃহীত গান বাজাচ্ছি পরপর, দেখুন খুব একটা মন্দ লাগবে না হয়তো।

আজকে প্রথমেই বলেছি যে আমাদের পরিকল্পনায় একেবারে বৃষ্টির জলে ধুয়ে গেছে প্রায় বলতে পারেন, তাই বিভিন্ন রকমের পাঁচমিশালি গান নিয়েই আজকে সাজিয়েছি মনের মতো গানের ডালি। এখন শুনছেন কিছু রবীন্দ্রসঙ্গীত।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটার অর্থাৎ 594 কিলোহার্টজ। রামধনু অনুষ্ঠানে এখন শুনবেন ভজন শিল্পী তাপসী বোস।

এখন শুনবেন রামধনু, এতক্ষণ শুনলেন, এখন সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠান। আজকের প্রথম গানের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। আমায় তুমি ঝরিয়ে দিলে, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দুনিচাঁদ বড়াল।

আজকে আমাদের সংগ্রহশালা থেকে গৃহীত গানের অনুষ্ঠানে শেষ গানের শিল্পী আরতি মুখোপাধ্যায়, কথা আব্দুল জব্বার, সুর।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত গানের অনুষ্ঠান। এবার শোনাব রজনীকান্তের গান, শিল্পী শাওনি মল্লিক।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মৈত্রী সংগ্রহশালায় গানের অনুষ্ঠান রম্যগীতি।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, শিল্পী উপস্থাপনায় সুপ্রীতি আদক।

বর্ষা এলেই আমাদের অনেকের মনটা কেমন যেন অন্যরকম হয়ে যায়, তাই না? আকাশে কালো মেঘ, হঠাৎ বৃষ্টি, জানালার কাঁচে টুপটাপ জলের শব্দ, আর তার সঙ্গে এক কাপ চা, প্রিয় গান কিংবা ফোনে পুরনো কোনো ছবি দেখতে দেখতে হারিয়ে যাওয়া। আবার কারো কাছে বর্ষা মানেই ভেজা রাস্তায় হাঁটা, বন্ধুদের সঙ্গে আড্ডা, বৃষ্টিতে ভিজে ফুচকা খাওয়া, কারো কাছে

বর্ষা মানে প্রেম, কারো কাছে পুরনো স্মৃতি, আবার কারো কাছে নিঃসঙ্গ দুপুরে একা একা গান শোনা। আসলে বর্ষা সবার জীবনে আলাদা আলাদা গল্প নিয়ে আসে, আর সেই গল্পগুলোই তো কতভাবে ধরা পড়েছে বাংলা গানে। আজকের অল্প অল্প গল্পকথায় আমরা সেই বর্ষাকেই খুঁজে দেখব বাংলা গানের বিভিন্ন ধারায়। এই দেখো, বর্ষার কথা বলতে বলতে আমি কোথায় যেন হারিয়ে গেছি, নিজের পরিচয়টাই দিতে ভুলে গেছি। আজ আমি আছি তোমাদের সঙ্গে, তোমাদের যুববাণীর বন্ধু সুপ্রীতি। তাহলে শুনে নেওয়া যাক আজকের প্রথম গানটা।

সত্যি বৃষ্টির দিনে আমাদের মনের পাগলামিগুলো মাঝে মধ্যে জেগে ওঠে, তাই না? ফিরে এলাম একটা গানের পর। এতক্ষণ শুনলে সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্রের কণ্ঠে রবি ঠাকুরের গান, তোমরা শুনছো অল্প অল্প গল্প কথা। তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমাদের যুববাণীর বন্ধু সুপ্রীতি। বর্ষা নিয়ে রবি ঠাকুরের গান শুনলেই মনে হয় প্রকৃতি যেন আমাদের সঙ্গে কথা বলছে। মেঘ, বৃষ্টি, কদম ফুল, ভেজা বাতাস, সবকিছুই তার গানে শুধু প্রকৃতির ছবি হয়ে থাকে না, তার সঙ্গে মিশে যায় আমাদের মন। কখনো বৃষ্টি মানে অপেক্ষা, কখনো প্রেম, কখনো বা এক অদ্ভুত একাকিত্ব। আজও তাই রবীন্দ্রনাথের বর্ষার গান শুনলে মনে হয় এত বছর পরেও এই গানগুলো যেন আমাদেরই কথা বলছে। এবার আসি নজরুলের কথায়। জানো তো, নজরুলের কাছে বর্ষা একটু অন্যরকম। সেখানে শুধু শান্ত ধীর বৃষ্টি নেই, আছে আবেগ, আছে উচ্ছ্বাস, আছে প্রেম, আছে কখনো কখনো ঝড়ের মতো তীব্রতা। জানো তো, নজরুলের বর্ষার গান অনেকটা এমন যেখানে বৃষ্টি শুধু বাইরে নামে না, মনের ভিতরেও একটা ঝড় তুলে দেয়। প্রেমে পড়লে যেমন সব কিছু একটু বেশি সুন্দর লাগে, আবার মন খারাপ হলে বৃষ্টির শব্দটাও যেন অনেক বেশি গভীর মনে হয়। নজরুলের গানে সেই অনুভূতিগুলোই খুব সুন্দরভাবে ধরা পড়ে। চলো এবার শুনে নেওয়া যাক একটা নজরুল গীতি।

ফিরে এলাম একটা গানের পর এতক্ষণ শুনলে সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান। তোমরা শুনছো অল্প অল্প গল্প কথা। তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমাদের যুববাণীর বন্ধু সুপ্রীতি। জানো তো বন্ধু, বাংলা সিনেমায় বৃষ্টি কখনো শুধু বৃষ্টি নয়, কখনো তা প্রেমের আবহ তৈরি করে, কখনো গল্পের মোড় ঘুরিয়ে দেয়, আবার কখনো কোনো চরিত্রের মনের কথা বলে। আমরা অনেকেই নিশ্চয়ই খেয়াল করেছি, কোনো সিনেমায় বৃষ্টি মানেই নায়ক নায়িকার প্রেমের শুরু, কোথাও আবার বৃষ্টির মধ্যে বিচ্ছেদের কষ্ট, আবার কোথাও বৃষ্টি হয়ে ওঠে পুরনো স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটা বিশেষ মুহূর্ত। আর বাংলা সিনেমার গান তো আমাদের জীবনের সঙ্গেই মিশে আছে, কোনো গান শুনলেই যেমন

হঠাৎ কোনো সিনেমার দৃশ্য মনে পড়ে যায়, তেমনি কোনো কোনো বৃষ্টির গান শুনলেই মনে হয় এই গানটা যেন আমারই গল্প বলছে। ভাবো তো, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তুমি জানালার পাশে বসে আছো, হাতে চা বা কফি, আর কানে বাজছে বাংলা সিনেমার কোনো প্রিয় গান। এর চেয়ে ভালো বর্ষার মুহূর্ত আর কি হতে পারে? বাংলা সিনেমার গান বর্ষাকে কখনো রোমান্টিক করেছে, কখনো করেছে বিষণ্ণ, আবার কখনো দিয়েছে একেবারে উৎসবের মেজাজ। তাই এবার শুনে নেওয়া যাক বাংলা সিনেমার সুন্দর বর্ষা নিয়ে একটা প্রেমের গান।

সত্যি গানটা কি রোমান্টিক বন্ধুরা, তাই না? ফিরেলাম একটা গানের পর এতক্ষণ শুনলে সঙ্গীত শিল্পী শান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে গান। তোমরা শুনছো অল্প অল্প গল্প কথা। তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমাদের যুববাণীর বন্ধু সুপ্রীতি। দেখতে দেখতে আমাদের আজকের আড্ডা প্রায় শেষের দিকে। আজ আমরা দেখলাম একই বর্ষা কতভাবে ধরা পড়েছে বাংলা গানে। আসলে সময় বদলেছে, গান বদলেছে, আমাদের জীবনযাপন বদলেছে। আমরা এখন অনেকে শহরে থাকি, ব্যস্ত থাকি, সারাদিন কাজ, পড়াশোনা, অফিস, ফোন, সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে জীবন যেন সব সময় দৌড়ের মধ্যে। কিন্তু হঠাৎ একদিন বৃষ্টি নামে, তখন হয়তো আমরা জানালার পাশে দাঁড়াই, ফোনে একটা গান চালাই, পুরনো কোনো মানুষকে মনে পড়ে, কখনো আবার কারোর সঙ্গে চ্যাট করতে করতে বৃষ্টির ছবি পাঠাই, এখানে খুব বৃষ্টি হচ্ছে। এই নতুন সময়ের নতুন প্রজন্মের বর্ষাও তাই ধরা পড়েছে বাংলা ব্যান্ডের গানে। ব্যান্ড সঙ্গীতের বর্ষায় আছে শহরের রাস্তা, ভেজা জানালা, হারিয়ে যাওয়া সম্পর্ক, পুরনো স্মৃতি, আর কখনো নতুন করে ভালোবাসার সম্ভাবনা। এই গানগুলো শুনতে শুনতে মনে হয় বৃষ্টি শুধু প্রকৃতির ঘটনা নয়, বৃষ্টি আমাদের ব্যক্তিগত স্মৃতিরও একটা অংশ। কোনো গান শুনলেই যেমন হঠাৎ মনে পড়ে যায় কোনো মানুষকে, কোনো জায়গাকে, কোনো পুরনো সময়কে, বর্ষার গানও ঠিক তেমনই আমাদের স্মৃতির দরজা খুলে দেয়। কারণ বর্ষা শুধু ভেজার ঋতু নয়, বর্ষা অনুভব করারও ঋতু। আর জানিও তোমাদের প্রিয় ঋতু বর্ষা কি না? তবে স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে হাতে আর বেশি সময় নেই, আবারও গল্প হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অপরকে ভালো রেখো, আর শুনতে থাকো যুববাণী। যেতে যেতে রইল সঙ্গীত শিল্পী অনুপম রায়ের কণ্ঠে এই গানটা।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সুপ্রীতি আদক। এখন শুনবেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে লোকসঙ্গীত। প্রথম গানের শিল্পী মৃণাল বন্দ্যোপাধ্যায়।

লোকগীতি অনুষ্ঠানে কিছু চেনা কিছু স্বল্প চেনা গান নিয়ে আজকের অনুষ্ঠানের ডালে। এরপরে আমাদের ভীষণ পছন্দের ভীষণ পরিচিত শিল্পী অমর পাল।

লোকসঙ্গীতের অনুষ্ঠানে পরপর শুনলাম দুটি গান। প্রথম গানের শিল্পী আগেই বলেছি অমর পাল, এইমাত্র যে গানটি শুনলাম রাইতির গাড়ি, শিল্পী ছিলেন ইন্দ্রনীল সেন। চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের পরের গানে। শিল্পী, আমাদের এ যুগে লোকগীতিকে যারা জনপ্রিয় করেছেন তাদের মধ্যে একজন ভীষণ উল্লেখযোগ্য মুখ সহজ মা।

0: এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মৈত্রী লোকসঙ্গীতের অনুষ্ঠান। একটু পরেই শুনবেন নাটক।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন নাটক।

আজকের নাটক শুধু ছলনা, রচনা দিলীপ দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়, নাটক শুধু ছলনা।

0: এই যে কফি।
1: কফি? বাহ, এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে দশরথ। ঠিক সময়ে ঠিক যে জিনিসটি চাই তাই এনে হাজির করো।
0: এই সেরেছে, এত রাত্রিরে আবার কেডা এলেন? খালি বসে বসে তাড়াতাড়া কাগজে লেখো আর যত রাজ্যে লোকের ঝামেলা পোয়াও, ধন্য জীবন। দেখি আবার কোন মহাপ্রভু এলেন।
2: না, এই চ্যাপ্টারটা শেষ করা হবে না দেখছি।
3: চিনতে পারছো দিব্যেন্দু?
1: কে?
2: আরে আরে আরে আরে আরে উদয় ভানুদি গ্রেট, প্রায় প্রায় এক যুগ পরে দেখা, তাই না?
1: তুমি তো এখন বম্বের একজন নামকরা প্রোডিউসার,
3: তুমি বা কম কিসের বলো, নাম করা সাহিত্যিক। লাইব্রেরি গুলো তো শুধু তোমার বই নিয়েই টিকে রয়েছে।
1: তা এখানে কবে এলে?
3: এসেছি পরশু। কিছুদিন ধরেই তোমার কথাটা বড্ড মনে হচ্ছিল ভাই।
1: কি ব্যাপার বলো তো?
3: ব্যাপারটা একটু সিক্রেট, যাকে তাকে তো বলতে পারি না ভাই।
1: তাই এসেছো একেবারে, আই মিন টু দ্য সেফেস্ট কাস্টডি, দ্যাট ইজ এই হতভাগা অধমের কাছে, তাই না?
3: এক্স্যাক্টলি সো। কথাটা মন দিয়ে শোনো
1: বলো।
3: এবার আমি ছবি ডাইরেক্ট করব ঠিক করেছি।
1: আচ্ছা,
3: নিজের স্টোরি নিয়ে তো এতকাল মাতামাতি করলাম, তুমি আমার ওল্ড ক্লাস ফ্রেন্ড অ্যান্ড প্রেজেন্টলি দ্য টপ মোস্ট রাইটার, ভাবলাম এক ঢিলে দুটো পারপাস সার্ভ হবে।
1: ঠিক আছে ঠিক আছে, বলো বন্ধু তোমার জন্য কি করতে পারি।
3: এই এই রইল এক বান্ডিল চিঠি, সুইট লেটার্স ফ্রম সুইট হার্ট। এগুলো বেশ মনোযোগ দিয়ে পড়ে একটা জুৎসু স্টোরি খাড়া করবে, তারপর সেই।
1: আরে ব্যাপারটা কি তাই বলো?
3: আছে আছে বন্ধু, ব্যাপার বড্ড গুরুতর। সংক্ষেপে তোমায় বলছি শোনো, এই মেয়েটির নাম কৃষ্ণা। 10 বছর আগে ও আমার কাছে আসে, অ্যান্ড শি ওয়াজ লাইক অ্যান অ্যাঞ্জেল। অত্যন্ত গরিবের মেয়ে ছিল, কিন্তু আমি তাকে আমার হৃদয় সাম্রাজ্যের রানী করে রেখেছিলাম। তারপর 10 বছর আমার কাছে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করার পর, ওয়ান ফাইন মর্নিং নিখোঁজ। দিস ইজ দ্য স্টোরি। চিঠিগুলো পড়লে কৃষ্ণার পুরো পরিচয় তুমি জানতে পারবে। আমি কাল আসবো, অন্তত স্টোরিটার একটা স্কেলিটনও যেন তৈরি হয়। অবশ্যই এর জন্য একটা মোটা রকমের রেমুনারেশন তোমাকে দেওয়া হবে।
1: ঠিক আছে ঠিক আছে, আমি আমি চেষ্টা করব। তাহলে কাল কাল সন্ধ্যের পরেই এসো, এখানেই খাবে।

0: আর সারা রাত ধরে পুরনো স্মৃতি মন্থন করে অন্তত কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে যাওয়া যাবে, কেমন? এসো কিন্তু।
1: ও শিওরলি শিওরলি, আচ্ছা গুড বাই।
0: আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক কাপ চা অন্তত খেয়ে যাও।
1: না না এখন থাক, কাল হবে।
0: আচ্ছা
2: কি কথা, দেবো খাবার দেবো?
0: না তুমি খেয়ে নাও দশরথ, আমার একটু দেরি হবে। হ্যাঁ ভালো কথা দশরথ, শোনো কাল আমার এই বন্ধুটি রাত্রি খাবে, একটু ভালো করে ব্যবস্থা করো, কেমন?
2: খেয়ে নিলেই তো পারতে, রাত যে অনেক হলো গো।
0: ওকে আমার খাবারটা না হয় এখানে এনে ঢেকে রেখে দাও।
2: হ্যাঁ যা বলবে তার তার এদিক ওদিক খাবার জন্যে করো যা খুশি, শরীরটা তো আর আমার নয়, নিজেই ভুগবে, যা ইচ্ছে করো।
0: কি আশ্চর্য, একেবারে এক হাতের লেখা, আর আমার মিষ্টি মিতা, তুমি কি জাদুকর যে আমার মনের ভাষা আগে থেকেই বুঝে নিয়েছ? আশ্চর্য, নামটা কৃষ্ণা, কৃষ্ণা, কিন্তু কিন্তু হাতের লেখাটা হুবহু এক। তাছাড়া তাছাড়া সেও আমাকে লিখত আমার মিষ্টি মিতা। দেখি দেখি শেষটা দেখি। হ্যাঁ হ্যাঁ ইয়েস সেম ফিনিশিং, ইতি শুধু তোমারই দুষ্টুটা কৃষ্ণা। কেউ কি সম্ভব? না যাক সবগুলো সবগুলো পড়েই ফেলা যাক।

0: কে কে? আরে তামসি, তুমি?
1: তাহলে চিনতে পেরেছো রাজা?
0: রাজা নামে ডাকবার অধিকার তোমার আর নেই।
1: আছে আছে আছে, হাজার বার আছে।
0: না নেই, তুমি স্বেচ্ছায় সে অধিকার হারিয়েছ।
1: কেন? তামসি থেকে কৃষ্ণা হয়েছি বলে? কি কথা কইছ না যে? আসলে তো একই, তামসিও যা কৃষ্ণাও তাই, বদলেছে শুধু নামটাই।
0: আর কিছু বদলায়নি?
1: অনেক, যখন সাহিত্যিক দিব্যেন্দু সেন বদলেছে, বদলেছে উদয় ভানু, বদলেছে আরো আরো অনেকে।
0: সেসব কথা বলতে তোমার বাধছে না?
1: মোটেই না। জীবন জোয়ার খেলায় যৌবন জোয়ারকে অস্বীকার করতে পারো?
0: কিন্তু খেলার দরকারটা কি?
1: সবাই খেলে রাজা, সবাই খেলে, এটা নারীর ধর্ম, অনাদিকাল থেকেই খেলা শুরু হয়েছে।
0: যাক, তোমার লজিক তোমারই থাক, আমি আমি শুধু একটাই প্রশ্ন করব। আচ্ছা, আমাকে তুমি 10 বছর আগে ঠিক যেমন ভাষায় চিঠি লিখতে, উদয় ভানুর কাছেও ঠিক তেমনি হুবহু এক
1: প্রেম পত্র লিখলাম, তাই না? রাজা, আসলে তৃষ্ণাটাই সত্যি। এই তৃষ্ণার জন্য যে আগ্রহ বা লোভ থাকে, সেটার প্রকাশ অনেক ক্ষেত্রে একরকমই হয়ে দাঁড়ায়।
0: দিব্যেন্দু সেন আশা করি তোমার তৃষ্ণা মেটাবার জন্য কোনো রকম কার্পণ্যই করেনি।
1: আলবাদ করেছিল। এখনকার দিব্যেন্দু সেন আর 10 বছর আগেকার দিব্যেন্দু সেনের ভেতর মস্ত বড় একটা ফাঁক ছিল। সেই ফাঁকে ফাঁকে জমেছিল অভাব অনটনের ছোটখাটো আগাছা, মেঘ জমেছিল অশান্তি আর নিরানন্দে। মনে পড়ে? ভালো করে ভেবে দেখো দেখি। ভাবো, একবার পিছনে ফিরে যাও।

0: এই নাও, তোমার জন্য এই ফুলের তোড়াটা এনেছি, ধরো।
1: রাত কটা হলো শুনি?
0: রিহার্সাল দিতে দেরি হয়ে গেল, কি করব বলো? 5 জনের ক্লাব, আমার তো হাত নেই।
1: ফুল পেলে কোথায়?
0: কেন, কিনেছি, বিশ্বাস করো।
1: সকালবেলা বাজার করার মতো পয়সা

0: ছিল না, এ অবস্থায় বাজে খরচ করে ফেললে।
1: বাড়ির তো সামান্য কিছু পয়সা, এছাড়া তুমি ফুল ভালোবাসো তাই নিয়ে এলো।
0: বেশ করেছো, এদিকে রাত 12:30 পর্যন্ত ঠায় তোমার জন্য বসে রয়েছি। ভালো পাহারওয়ালা পেয়েছো কিন্তু।
1: তুমি তো ইচ্ছে করেই পাহারওয়ালা সাজো, রাত না হয় একটু হলেই বা। আমার যথেষ্ট বয়স হয়েছে, আমার উপর বিশ্বাস রাখো, নইলে নিজেই মনের আগুনে জ্বলে পুড়ে মরবে, না পাবে শান্তি না পাবে স্বস্তি।
0: তথাস্তু দেবী, কিন্তু সাবধান, আর যেন কোনোদিন রাত 10টার বেশি না হয়, তাহলে কিন্তু এই দেবতাই দানব হয়ে স্বর্গমর্ত পাতাল একেবারে তোলপাড় করে ফেলবে।
1: আচ্ছা গো আচ্ছা, মনে পড়ছে সব রাজা?
0: হ্যাঁ পড়ছে বই কি, কিন্তু কিন্তু উদয় ভানুর এই চিঠিটাতে এ কি লিখেছ?
1: কি লিখেছি?
0: এই যে, মিতা তুমি এখনো এলে না, আর তো দেরি করা চলে না, ট্রেনের দেরি হয়ে যাচ্ছে, তুমি কাছে নেই, তোমার ফটোকেই প্রণাম করে চলে যাচ্ছি, তুমি আশীর্বাদ করো আমার অভিনয় যেন ভালো হয়, কালকে স্টার্ট করব দুপুর ঠিক 2টায়, রাত 11টার ভেতরেই বাড়ি পৌঁছে যাব, এই একটা দিন ধৈর্য ধরে থেকো, লক্ষ্মীটি কেমন? সব কিছু রইল, হিতি শুধু তোমারই কৃষ্ণা।
1: চিঠিটার ভেতরে অন্যায় কি পেলে রাজা?
0: অন্যায় নেই তামসী, হরিশপুরে অভিনয় করতে যাবার দিন ঠিক এমনি ফাঁসাতেই আমাকে এখানে চিঠি লিখে তুমি যাওনি, হবু সেই চিঠিটারই কার্বন কপি কি এটা নয়? বলো বলো, তফাত তফাত শুধু চিঠির প্রথম সম্বোধনে আর শেষ নামে।
1: অ্যাক্টিং এর ধরনটা একই রকম হলেও কো অ্যাক্টর বুঝেই কি ফিলিংস এর তারতম্য হয় না?
0: ও শুধুই অ্যাক্টিং?
1: তাছাড়া কি রাজা, তোমার সঙ্গে যখন আমার পরিচয় তখন কি আমি পল্লীগ্রামের একটি সরলা অবলা বালিকা ছিল?
0: তাই বুঝি আমার সরলতা আর উদারতার সুযোগ নিয়েছিলে?
1: সাহিত্যিক হয়েছ, মেয়েদের মন বোঝো না কেন? মেয়েরা যখন ভালোবাসে তখন নিজেকে নিঃশেষ করিয়ে দেয়, আর যখন বোঝে যে শুধু পাথরের গায়ে জল ঢালছে তখন সে সাবধান হয়ে সুধার কলসি থেকে সবকিছু ঢালে না, তলানিতেও কিছু সঞ্চয় রাখে।
0: হ্যাঁ, পরে যাতে সেটা নতুন শিকারে কাজে লেগে যায়, তাই না? বেঈমান,
1: অমন করে বলো না, যা অমন করে বলো না।
0: কেন কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলবে হৃদয়ে, সেটা কি তোমার মতো মেয়ের আছে তামসী? তারপর তারপর আরো শোনো শোনো, বিশ্বাস করবে কিনা জানি না মিতা, তোমার মতো এমন করে কেউ আমায় ভালোবাসেনি, কেউ চেয়েছে আমার উষ্ণ সান্নিধ্য, আবার কেউ বা আমাকে সম্বল করে করেছে পাঁচজনের কাছে দম্ভ প্রকাশ, কিন্তু তুমি তুমি চেয়েছ শুধু হৃদয়, আর তাই তো এ হৃদয় চেয়ে রয়েছে শুধু তোমারই দিকে। উদয় ভানু মিতা আমার, তুমি আমার আজকের এই কথাগুলি বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। চুরি চুরি, এই লেখাগুলো টোটালি চুরি, আমার কাছে লেখা তামসির চিঠিগুলো ঠিক যেন নেগেটিভের প্রিন্ট হয়ে উদয় ভানুর কাছে গিয়ে পৌঁছেছে। দেখি দেখি এখানে এখানে দেখি, হ্যাঁ এই তো, তোমাকে যে চিঠি লিখছি মিতা, এর প্রতিটি ছত্রে মিশে আছি আমি, আর সেই আমির প্রত্যেকটি অংশ এর এক একটি লাইনে কথা হয়ে উঠবে, পরীক্ষা করেই দেখো। তবে একটা কৃতজ্ঞতা স্বীকার না করে পারবো না, সে কৃতজ্ঞতা বাংলাদেশের একজন বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিকের প্রতি। দুর্বার ছিল তার আকর্ষণ, অসামান্য ছিল তার ভালোবাসা, অদম্য ছিল তার মানসিক তিলে তিলে তিলোত্তমা সৃষ্টি করার নৈপুণ্য। তারই কাছ থেকে যে ভাষা জ্ঞান পেয়েছি তাই এখন তোমার কাছে নিবেদন করে আমি আমি ধন্য হলুম, যদিও সে আজ আমার কাছে মৃত। ফুল ফুল না,
1: মোটি না রাজা, মোটি না, একটু মিথ্যে আমার ভেতরে নেই, যেটুকু আছে সেটুকু তামসির দোষ নয়, অভিনেত্রী তামসির দোষ, তাকে তো অনায়াসেই ক্ষমা করা যায়, কারণ তুমি তো একদিন বলেছিলে, কি বলেছিলে মনে পড়ছে?
0: মনে পড়ার পালা আমার শেষ হয়ে গেছে তামসি, 10 বছর আগে।
1: তাই যদি হয় তাহলে আজ তুমি এই চিঠিগুলো পড়ে অমন চঞ্চল হয়ে উঠলে কেন? ভাবতে কেন পারলে না যে পাস্ট ইজ পাস্ট? যতই অস্বীকার করো না কেন, অবচেতন মনের স্মৃতিটাকে একেবারেই মুছে ফেলতে পারোনি, আর তাই পারোনি বলেই তো তুমি এখনো একজন মানুষ, রিয়েল মানুষ। আচ্ছা রাজা,
0: কেন তুমি আমাকে বারবার রাজা বলে ডাকছো বলো তো? আই অ্যাম নো মোর রাজা, রাজা ইজ ডেড।
1: না না

কথা বলো না রাজা, অনেক ব্যথাই তো পেয়েছি। এসো না, তার চাইতে একটুখানি আনন্দের কথা বলে কিছুক্ষণের জন্যই দুঃখকে ভুলে থাকি। তোমার তোমার গান দেখা বুঝি শেষ করে দিয়েছ? আলমারি ভরা শুধু নভেল আর নভেল। সেই গানটা, সেই যে আমি চলে যাওয়ার পর তুমি লিখেছিলে, আমার স্পষ্ট মনে আছে, এক্সাক্ট সেই সুরটা পর্যন্ত মনে আছে।

0: স্টপ ইট, স্টপ ইট। ও ও, আর আমি শুনতে চাই না।
1: এই গানটা কিন্তু তোমারই রচনা। কত বড় বড় শিল্পীদের কণ্ঠে এই গানখানি ফিরছে, শুনতে তোমার ভালো লাগে না?
0: না, কখনো না। ও গান, ও গান আমার সেম সাইড ভুল দেবার মতো একটা অসহ্য জ্বালা।
1: আমাকে না হারালে এমন মহৎ সৃষ্টি করতে পারতে রাজা? পাওয়ার ভেতর দিয়ে তো এমন করে এমন জিনিস তোমার হাত থেকে বেরোয়নি কখনো। তখন রচনা করে গেছে শুধু উপন্যাসের কাঠামো, প্রকৃত স্রষ্টা দিব্যেন্দু সেনকে কিন্তু তখনও লোকে চেনেনি। কি মিলছে কিনা আমার কথাগুলো?
0: কিন্তু তখন কবি বলে আমায় সকলেই চিনত। অস্বীকার আমি করছি না যে সেই কাব্য সৃষ্টির প্রেরণা তোমার কাছ থেকে পেয়েছিলাম, কিন্তু কিন্তু ভাবতেই পারি না তামসি যে তুমি সেই স্বর্গকে কি করে ছেড়ে গৃহত্যাগিনী হলে। সেই কবিকুঞ্জ, সেই নীল আজ ভেঙে চুড়ে কালের বুকে মিশে গেছে, কিন্তু আশেপাশের লোকেরা আজও দিব্যেন্দু তামসির ভালোবাসার কথা বলে। এইতো এইতো সেদিনও আমার এক পাঠিকা আমাকে চিঠি দিয়ে জানতে চেয়েছে যে সেই দিব্যেন্দু সেন আর আজকের এই খ্যাতনামা দিব্যেন্দু সেন কি একই লোক। শুধু শুধু তোমার ওই লোভী মা যদি
1: মাকে অপমান করো না রাজা। আমার মা যাই হোক না কেন, তবু আমার মা, এই কথা তুমি ভুলে যেও না।
0: হ্যাঁ, তোমার মা জেনেই তো তাকে দশ দশটা বছর ধরে নিজের মার চেয়েও বেশি শ্রদ্ধা করেছি। তুমি তুমি যখন কবিকুঞ্জ ত্যাগ করে চলে গেলে, তখন তোমার ফটোখানা বুকে চেপে কেঁদে কেঁদে তিন তিনটে রাত কাটিয়েছি। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দিয়েছে, আর তোমার মা
1: আমার মা।
0: হ্যাঁ, কিন্তু যে দিব্যেন্দু তোমাকে সব কিছু দিয়েছিল তাকে কোনো দিন বলতে পারোনি তবু সে আমার দিব্যেন্দু। কেমন তাই বুঝি অজ্ঞাতবাস থেকে আমাকে চিঠি লিখেছিলে? আমায় আর খোঁজাখুঁজি করো না, সেটা হবে অনর্থক। বেশি কিছু করলে আমাকে আত্মহত্যা করতে হবে, এবং আশা করি সেটা তুমি চাইবে না। আমি অভিনেত্রী, অভিনয় আমার রক্তে রয়েছে। তোমার সঙ্গে দশ বছর ধরে শুধু অভিনয় করেছি, এসব এসব লিখতে তোমার হাত কাঁপলো না একটু? কি কি চুপ করে রয়েছো কেন, বলো বলো, একটা কিছু বলো, একটা কিছু বলো।
1: কিছু বলবে রাজা?
0: না, কি আর বলার আছে বলো, সব বলা তো দশ বছর আগেই শেষ করে দিয়েছি তামসী। আমাদের আমাদের দুজনের শ্রদ্ধা আর প্রীতিতে যা গড়ে উঠেছিল তাকে তাকে তুমি কি করে ত্যাগ করে চলে গেলে বলো তো?
1: সম্ভবত আমারই লোভ।
0: লোভ? আমার কাছে কিন্তু তোমার ওই রূপটা কোনো দিন ধরা পড়েনি।
1: পড়েছিল, কিন্তু কবি মন তোমার তাকে অগ্রাহ্যই করেছো। জানোই তো ছোটবেলাতেই আমার বাবা মারা যান, বিধবা মাকে নিয়ে এই কলোনিতে এসে কত কষ্টে আমাদের দিন কেটেছে। সুখের মুখ কুড়িটা বছর পর্যন্ত দেখিনি, যাদের সঙ্গে মিশেছি শুধু ওই মুখেরই আশ্বাস। তারপর এলে তুমি, সে এক আবির্ভাব রাজা। সব পেলুম কিন্তু তোমাকে পেলুম না। তুমি মুখে বলতে আমাকে ভালোবাসো, কিন্তু ভালোবাসতে তোমার লেখাকে। আমাকে তিলোত্তমা করে সৃষ্টি করবার চাইতেও তোমার লেখাকে তুমি গড়ে তুলতে সুধা বই। সেই তৃষ্ণা রাজা, সেই তৃষ্ণা আমাকে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে। সেই তৃষ্ণাই আমাকে উদয় ভানুর দরজায় ঠেলে দিয়েছে।
0: কিন্তু সে দরজা তোমার ভাঙলো কেন? সেও কি অভিনেত্রী নিছক কবি নয়?
1: একটা কথা ভুলে যেও না রাজা, মেয়েরা বহুজনের সঙ্গে প্রেম করে না, করতে পারে না। ভালোবাসার ফুল যখন পাথরের কুচি হয়ে ওঠে তখন তাতে বাধা পেয়ে মেয়েরা এখানে ওখানে ছুটে বেড়ায় সত্যি, কিন্তু প্রেম তখন ধুলোর মাঝখানে হারিয়ে যায়। আর উদয় ভানুর কথা বলছো, তার দরজা যে একদিন বন্ধ হয়ে যাবে সে তো জানা কথাই।
0: জেনে শুনে তাহলে গেছো, আশ্চর্য।
1: ঝড়ের ভেতর কুটো গাছটাও যে অবহেলার বস্তু নয় রাজা। কিন্তু কি পেলাম, শুধু লাঞ্ছনা অত্যাচার।
0: তামসী, তামসী,
1: তুমি আমাকে ভুল বুঝলে।

0: উদয় ভানু বুঝল তুমি হলে সহ্য করবার এক আশ্চর্য প্রতীক, আর উদয় ভানু হলো ঠিক তার বিপরীত। জরোয়ায় মোড়া এই দেহটা সর্বাঙ্গে লাঞ্ছনার চিহ্ন রয়েছে। তাই তো আবার হয়েছে আমার অভিসার, মাত্র এতটুকু শান্তির জন্য। পেলাম না, পেলাম না রাজা, আমি পেলাম না। তোমাকে যে ভাষায় চিঠি লিখেছি, ঠিক ওই ভাষায় চিঠি লিখে ওকে আপন করে নিতে চেষ্টা করেছি। যতবারই গেছি ঠিক ততবারই তোমার প্রসন্ন ছায়া আমাকে ঘিরে ধরেছে। তীব্র যন্ত্রণায় আমি পাগল হয়ে তোমাকে খুন করবার ষড়যন্ত্র করেছি, কিন্তু কিন্তু হৃদয় আমার ডুকরে কেঁদে উঠেছে শুধু তোমারই জন্য রাজা, শুধু তোমারই জন্য। বিশ্বাস করো, বিশ্বাস করো।
1: সবই বুঝুন, কিন্তু এই যে উদয় ভানুর কাছে তোমার লেখা শেষ চিঠিখানা, এই যে এখানে তুমি যে অনুযোগ দিয়ে তাকে ছেড়ে চলে যাচ্ছ লিখেছ, আমাকে ঠিক একই অনুযোগ দিয়েছিলে। এই যে এখানে পড়ছি, শোনো। কোথায় যাচ্ছি তা বলবো না, মাকেও বলিনি। রোজ রোজ এই অশান্তি ভালো লাগে না। আমাকে দিয়ে তোমার কোনো ইচ্ছাই পূর্ণ হবে না। তাছাড়া আমার ওপর তোমার এত জোরই বা কিসের? ভুলে যেও না আমি একজন অভিনেত্রী, স্বেচ্ছায় যেমন ধরা দিয়েছিলাম ঠিক তেমনি স্বেচ্ছায় চলে যাচ্ছি। আমার চিঠির সঙ্গে এর তফাত কি খুব বেশি তানুষি? ওকে লিখেছ আমাকে দিয়ে তোমার কোনো ইচ্ছাই পূর্ণ হবে না, আর আমায় লিখেছিলে আমাকে দিয়ে তোমার সৃষ্টির তপস্যা চলবে না। এইটুকুই শুধু তফাত, বাকিটা সব এক।
0: একজন দিলে বিচ্ছেদের যাতনা, আর একজন দিলে ব্যভিচারের বেদনা। আমার কাছে দুই হলো সমান। সেতু তৈরি করে তাকিয়ে দেখলুম নদীর দুই তীরই ভেঙে যাচ্ছে, তাহলে দোষটা কি আমার?
1: না, দোষ তোমার নয়, দোষ তোমার রক্তের, যার ভেতরে মিশে আছে সেই আদিমকালের ছলনাময়ীর বিষাক্ত বিষ।
0: ওসব কথা থাক রাজা, পৃথিবীটাকে আজ আমার ভারী সুন্দর লাগছে। কেন বলো তো?
1: অনুতাপের জন্য বলি তো মনে হচ্ছে।
0: অনুতাপ ভুলে যাও কেন রাজা, আমি অভিনেত্রী, অভিনেত্রীর অনুতাপ থাকতে নেই।
1: তাই যদি হয় তাহলে যা অতীত তাকে নিয়ে ফের টানাটানি করছো কেন? পথে ছিটিয়ে দেওয়া কাদা ভেবে ধুয়ে ফেলছো না কেন? কিসের এত সংশয়?
0: অত কঠোর তুমি হইও না রাজা, 10 বছর ধরে নিষ্ঠুরতার হাতে গড়া তামসীকে আজ একটিবার স্নিগ্ধ আলোর ঝর্ণায় স্নান করতে দাও। একটিবার রাজা, শুধু একটিবার। তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি?
1: সেটা ভাবা কি আমার পক্ষে অন্যায় না অসঙ্গত? দীর্ঘ নিঃশ্বাস পড়লো বলে মনে হচ্ছে ছলনার চোখেও তাহলে জল আসে। পৃথিবীটাকে অমন সুন্দর করে গড়তে তুমি অন্তত এসো না তামসী, তাহলে বেইমান শব্দটা লোকে চট করে ভুলে যাবে।
0: বেইমানেরাও রক্ত মাংসের গড়া মানুষ রাজা, তারাও হাসে কাঁদে আবার বাঁচি মরে।
1: ধন নয়, মান নয়, প্রত্যাশা নয়, প্রত্যাখ্যান নয়, শুধু শুধু দেহটা সুখের জন্যই তুমি তোমার হাতে গড়া সবকিছু এক মুহূর্তে ছেড়ে যেতে পারলে, এটা এটা এখনো আমার বিশ্বাস হয় না তোমার।
0: তাই তো হয় রাজা, পুরুষেরা যেমন একটাকে হারিয়ে সব কিছুকে আঁকড়ে ধরতে পারে, মেয়েরা ঠিক তেমনি সব কিছুকে হারিয়ে একটাকেই পেতে চায়। লেখক হয়েছ মন বোঝো না কেন?
1: থাক, ওসব বুঝে আমার দরকার নেই, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে ছেড়ে যাওয়ার পর যেখানে সেখানে আমার আমার মিথ্যে দুর্নাম লুটিয়েছিলে কেন?
0: ও ছাড়া আমার যে আর অস্ত্র ছিল না রাজা, ভেবেছিলাম তোমাকে যুদ্ধে ধরাশায়ী করবার একমাত্র অস্ত্রই হলো তোমার নামে মিথ্যে দুর্নাম ছড়ানো।
1: বিবেকে বাঁধেনি?
0: না বাঁধলে আজ এই তামসী জগতের একজন অতি সুখী রাজেন্দ্রানী হতে পারত। তুমি বুঝবে না, তুমি বুঝবে না, আমার এই জ্বালাকে তুমি বুঝবে না রাজা।
1: ভোর হলো।
0: হ্যাঁ, ভোর হলো বইকি, আজ আমারও ভোর হলো। অন্ধকারের ভেতর দিয়ে 10 বছর শুধু ভোরের তপস্যাই করেছি, পাইনি রাজা, পাইনি। বড় কষ্ট, বড় কষ্ট আমার।
1: কি কষ্ট, কি কষ্ট তামসি বলো।
0: না না
1: বলো,
0: আমায় তুমি ছুঁ না, ছুঁতে পারবে না।
1: কেন কেন পারবো না তামসি, আজ আজ তো তুমি স্বেচ্ছায় এসেছো।
0: কিন্তু যখন

0: নিলাম তখন যে আমি ফুরিয়ে গেছি রাজা, আমার কিছুই নেই, আমার কিছু নেই, আমি আজ একেবারে শূন্য রাজা। রাজা
1: কি তোমার?
0: ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো। আর আর একটা কথা, পারো যদি আমার নামে, আমার নামে কিছু লিখো, সতী না হোক অসতী ভেবেই লিখো, আমি দূর থেকেই তা পড়তে পারব। আর বইটার কোথাও জুড়ে দিও সেই গানটা, আমি সুধার পাত্রে নিজে ঢেলে বিষ, সহি যে দহন জ্বালা, জ্বালা জ্বালা। রাজা রাজা, আমার রাজা।
1: সে এসেছিল।
2: কে এসেছিল? কার কথা বলছো দিব্যেন্দু?
1: তোমার কৃষ্ণা। হ্যাঁ, তোমার চিঠির কৃষ্ণা এসেছিল উদয় ভানু।
2: না দিব্যেন্দু, সে আর আসবে না।
1: আসবে না মানে? নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে।
3: সারা রাত ধরে না খেয়ে না দে এই চিঠি তারা নিয়ে পড়ে রয়েছ। আচ্ছা, তুমি বাইরের খবর কি করে জানবে? আর কেউ এলে তা আমি জানতে পারতাম না। হায় রে কপাল!
1: কিন্তু কিন্তু সে ঠিকই এসেছিল। হ্যাঁ, তার চোখে জল পর্যন্ত দেখেছি উদয় ভানু। এ কখনো মিথ্যে হতে পারে না।
2: না না
1: কখনো না।
2: না না না, এ হতে পারে না দিব্যেন্দু, হতে পারে না। এখনই আমাকে মর্গে ছুটতে হবে।
1: মর্গে? কেন, কি হয়েছে?
2: এই দেখো, এই দেখো আজকের কাগজ। শোনো শোনো, আমি পড়ছি। অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু। গত রাত্রে শৌখিন অভিনেত্রী কৃষ্ণা দেবীকে তাহার শয্যায় রক্তাক্ত দেহে পড়িয়া থাকিতে দেখা যায়। কে বা কাহারা তাহাকে হত্যা করিয়াছে? প্রকাশ, কিছুদিন যাবৎ কৃষ্ণা দেবী মানসিক রোগে ভুগিতেছিলেন। তাহার ডায়েরিতে রাজা নামে কোনো প্রণয়ীর উদ্দেশ্যে কয়েকটি কবিতার টুকরো লেখা পাওয়া গিয়াছে। মৃতদেহটি মর্গে প্রেরণ করা হইয়াছে। বাড়ির ভৃত্যকে পুলিশ গ্রেপ্তার করিয়াছে।
1: দিব্যেন্দু, দিব্যেন্দু!
4: উদয় ভানু, একটা একটা মালা, আমার নাম করে একটা বেল ফুলের মালা। ও বড্ড ভালোবাসত কিনা? আমি সুধার পাত্রে নিজে ঠেলে বিষ, সহি যে দহন জ্বালা, নিজে আমি হায় ছিঁড়েছি ধুলায়, সাথে বাসরও মালা।

0: দিলীপ দাশগুপ্ত রচিত শুধু ছলনা নাটকটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দশরথ, ভবরূপ ভট্টাচার্য, দিব্যেন্দু, নির্মল চট্টোপাধ্যায়, উদয় ভানু, অম্বর চট্টোপাধ্যায় এবং তামসীর ভূমিকায় নীলিমা দাস। সম্পাদনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন অজিত মুখোপাধ্যায়।
1: এতক্ষণ শুনছিলেন নাটক।

0: KNDHU মৈত্রীবন্ধু 23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, মৈত্রীবন্ধু 23@gmail.com, MAITREEBANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com।
1: একটু পরেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল পেশ করেছে। সংসদের উভয় কক্ষই বেলা দুটো অবধি মুলতুবি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সংক্রান্ত একাধিক আবেদনের আগামীকাল শোনা হবে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে দেশ তাঁকে স্মরণ করছে। ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর ইউক্রেনের হামলার উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমস ভারোত্তোলনে ভারতের মীরাবাই চানু দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন। টানা তিনটি গেমসে সোনা জয়ের রেকর্ড গড়লেন তিনি। রূপো পেয়েছেন ঋষিকান্ত সিং। আসছি বিস্তারিত খবরে। নিট ইস্যুতে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের কাজ আজ প্রথমে বেলা ১২টায় এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে বেলা ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে স্পিকার ওম বিড়লা, ভারোত্তোলক মীরাবাই চানু, চানাম্বম ঋষিকান্ত সিং, রাজা মুথুপান্ডি এবং প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমারকে গ্লাসগোতে অনুষ্ঠিত ২৩তম কমনওয়েলথ গেমসে দেশের হয়ে পদক জয়ের জন্য অভিনন্দন জানান।
1: भारत की सुश्री मीराबाई चानू ने वेट लिफ्टिंग की 48 किलोग्राम वर्ग की प्रतियोगिता में स्वर्ण पदक जीता है। इस प्रतियोगिता में श्री ऋषिकांत सिंह चनम बम तथा श्री राजा मुथु पांडी ने उत्कृष्ट प्रदर्शन करते हुए रजत पदक जीता है। मैं सदन की ओर से जीतने वाले सभी खिलाड़ियों को इस ऐतिहासिक उपलब्धि पर हार्दिक बधाई तथा भविष्य के लिए शुभकामनाएं देता हूँ।
0: এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধীরা ছাত্রদের ওপর পুলিশি পদক্ষেপের প্রসঙ্গ তুললে অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব চলাকালীন অন্য কোনো প্রসঙ্গে কথা না বলতে অনুরোধ করেন এবং বিরোধীদের সহযোগিতা কামনা করেন। শ্রী বিড়লা সতর্ক করে বলেন, সদস্যদের আচরণ সংসদের মর্যাদা ও শালীনতার পরিপন্থী হলে তিনি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
1: मैं कुछ दिनों से माननीय सदस्यों के विहार आचरण को देख रहा हूं। ये सदन की मर्यादाओं के आचरण के अनुरूप नहीं है। मैं फिर आपसे आग्रह कर रहा हूं, ऐसे माननीय सदस्यों के खिलाफ मुझे कार्रवाई करनी पड़ेगी जो सदन की मर्यादाओं परंपराओं को समाप्त करने का प्रयास कर रहे हैं। ये सदन है, सदन की मर्यादा बनाना रखना आपकी जिम्मेदारी है।
0: দুপুর ১২টায় প্রথম মুলতবির পর অধিবেশন শুরু হলে কর্মী ও জন অভিযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল ২০২৬ পেশ করেন।
2: আই রাইজ টু মুভ ফর লিভ টু ইন্ট্রোডিউস দি পাবলিক এক্সামিনেশন ব্র্যাকেট প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬ টু অ্যামেন্ড দি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স বিল
0: বিল পেশের সময় বিরোধী সদস্যরা নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে পুনরায় আলোচনার দাবি জানান। অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিস্তৃত আলোচনার প্রয়োজন, কিন্তু বিরোধী সদস্যরা নিজেদের দাবিতে অনড় থাকলে লোকসভার অধিবেশন দুপুর ২টো পর্যন্ত স্থগিত করা হয়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি পরিলক্ষিত হয়। বেলা ১১টায় অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন নথি পেশ করেন। কেমিক্যাল ও সার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পেশ করা হয়। এরপর বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে নিট ইস্যুতে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে আলোচনার দাবি জানান এবং বিরোধীদের হৈহট্টগোলের জেরে অধিবেশন প্রথমে দুপুর ১২টা এবং পরে দুপুর ২টো পর্যন্ত মুলতবি করা হয়। জেডিইউ নেতা রাজ্যসভার সাংসদ

0: জয় ঝা বলেছেন, পরীক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্সটি মানুষের হস্তক্ষেপ কমাবে এবং প্রযুক্তির সমন্বয় ঘটাবে। সংসদ চত্বরে আকাশবাণী সংবাদকে তিনি জানান, ভবিষ্যতে ত্রুটিমুক্ত পরীক্ষা নিশ্চিত করার জন্য এই কমিটি একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি প্রদান করবে।
1: হিউম্যান ইন্টারভেনশন কম হোনা চাহিয়ে, লং টার্ম সলিউশন কিয়া হ্যায় তো অভি কা হোগা, লেকিন পার্মানেন্ট ইয়ে ফুল প্রুফ এক্সাম হো, তো জিতনা টেকনোলজি ইউজ হোগা और ह्यूमन इंटरवेंशन कम होगा उसी से आप फुल प्रूफ एग्जाम की तरफ जाएंगे। प्रधानमंत्री जी ने डे वन से बच्चों के कंसर्न को एड्रेस किया और ये जो टास्क फोर्स बनाया है, ये टास्क फोर्स आपको जो भी मैकेनिज्म देगा वो फुल प्रूफ एग्जाम की तरफ जाएगी।
0: বিজেপি সাধারণ সম্পাদক রাজ্যসভার সাংসদ তরুণ চুগ বলেছেন, পরীক্ষার অনিয়ম রোধে প্রস্তাবিত বিলটি দেশের যুব সমাজ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিচল অঙ্গীকারের প্রতিফলন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সংক্রান্ত একাধিক আবেদনের আগামীকাল শোনা হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ এই আবেদনগুলির শুনানির সম্মতি দিয়েছেন। একই সঙ্গে আন্দোলনের সময় আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা পৃথক আবেদনও অন্যান্য তালিকাভুক্ত মামলার সঙ্গে নেওয়া হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ বলেন, সংবিধান দেশের সমস্ত নাগরিকদের শান্তিপূর্ণ আইনসম্মত প্রতিবাদের অধিকার দিয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে দেশ তাঁকে স্মরণ করছে। তিনি ভারতের মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ডক্টর আব্দুল কালাম মিসাইল ম্যান অফ ইন্ডিয়া হিসেবেও পরিচিত। ভারতের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যান তৈরির প্রকল্প পরিচালক হিসেবে তাঁর অসামান্য অবদান ছিল। 2015 সালে আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির রূপকার হিসেবে অভিহিত করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর যে হামলার খবর পাওয়া গেছে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। সমাজমাধ্যমে এক বার্তায় আজিজি বলেন, ইরানের ওপর যে কোনো হামলার জন্য ইউক্রেনকে চড়া মূল্য দিতে হবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ইউক্রেনের বিরুদ্ধে ওই জাহাজে হামলার অভিযোগ তোলার পর আজিজি এই মন্তব্য করেন। ওই হামলায় একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নির্দেশ দিয়েছিলেন বলে সমাজমাধ্যমে আরাকচি অভিযোগ করেন। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে প্রায় 3 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দমকলকর্মীরা দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফ্রান্সের ঐতিহাসিক শহর বোর্দোর দিকে আগুন অগ্রসর হওয়ায় প্রায় 2,20,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আটলান্টিক উপকূলের ক্যাপফেভিট দ্বীপ আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে দাবানলের কারণে প্রতিবেশী দেশে স্পেনে 75,000-এরও বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া 30,000 মানুষকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। সিকিম সরকার রাজ্যের ফরেস্ট গার্ড বা বনরক্ষী পদে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য 20% সংরক্ষণের ঘোষণা করেছে। গ্যাংটকে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গোলে জানান, সশস্ত্র বাহিনীকে নিজেদের মেয়াদ পূর্ণ করার পর অগ্নিবীরদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এই সিদ্ধান্তের লক্ষ্য। গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম স্বর্ণপদক জয় করেছেন মীরাবাই চানু। তিনি ভারোত্তোলনে মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড করেছেন। চানু স্ন্যাচ বিভাগে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 105 কেজি ওজন তোলেন। 2018 এবং 2022 সালের জয়ের পর 2026 জিতে তিনি টানা তৃতীয়বার কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন। এদিকে ভারোত্তোলনে ভারত 2টি রৌপ্য পদকও জয় করেছে। পুরুষদের 60 কেজি বিভাগে চানম্বাম ঋষিকান্ত সিং মোট 264 কেজি ওজন তুলে রূপ জিতেছেন এবং 65 কেজি বিভাগে রাজা মুথুপান্ডি মোট 286 কেজি ওজন তুলে রূপ জয় করেন। বর্তমানে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে 4, যার মধ্যে 1টি সোনা, 2টি রূপ এবং 1টি ব্রোঞ্জ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। সেটি আজ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশার বালাসোর এবং রাজ্যের ক্যানিংয়ের মধ্য দিয়ে বিকেলে স্থলভাগে প্রবেশ করার কথা। এটি সাগরদ্বীপ থেকে 30 কিলোমিটার দক্ষিণে, দীঘা থেকে 70 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে এবং ক্যানিং থেকে 110 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল মধ্যবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্রীয় সরকার আজ লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল পেশ করেছে। সংসদের উভয় কক্ষই বেলা 2টা অবধি মুলতুবি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের সময় পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সংক্রান্ত একাধিক আবেদন আগামীকাল শোনা হবে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণবার্ষিকীতে দেশ তাকে স্মরণ করছে। ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর ইউক্রেনের হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে ইরান হুঁশিয়ারি দিয়েছে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ভারতের মীরাবাই চানু দেশকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন। টানা 3টি গেমসে সোনা জয়ের রেকর্ড গড়লেন তিনি। রূপো পেয়েছেন ঋষিকান্ত সিং। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

এতক্ষণ শুনছিলেন বাংলা সংবাদ। আমরা ফিরে এলাম মৈত্রীর অনুষ্ঠানে। এখন সময়টা ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 1:40, আর এই সময়টায় আমরা থাকি ব্যান্ডের গান নিয়ে। বিভিন্ন দিন বিভিন্ন রকমের ব্যান্ডের গান শোনাই। আজকে বেছে নিয়েছি আমাদের পছন্দের, সকলের পছন্দের একটা ব্যান্ড, চন্দ্রবিন্দু। এই ব্যান্ডের বেশ কিছু গান শোনাব। এই ব্যান্ড এমন এক ধরনের ব্যান্ড বা এমন একটি ব্যান্ড যা যেমন কলেজ পড়ুয়া, অফিস গোয়িং কিংবা সদ্য স্কুলের 11-12 পড়া ছেলে মেয়েদের আকর্ষণ করেছে, ঠিক ততটাই কিন্তু বড়দের বা একটু মাঝবয়সীদেরও ঠিক ততটাই পছন্দ হয়েছে। এই ব্যান্ডের গ্রহণযোগ্যতা অনেক বেশি বিস্তৃত ছিল 90-এর দশক থেকে আজ অব্দিও।

হ্যাঁ, আর যাই ক্লিশে হোক, গান, এই চন্দ্রবিন্দুর গান কখনোই ক্লিশে নয়, বারবার শুনলেও তা ক্লিশে হয় না। চন্দ্রবিন্দুর পরের গান, এটা কি বলবো, যারা চন্দ্রবিন্দুর গান শুনে ছোট থেকে বড় হয়েছে তাদের জন্য খুব চেনা গান, কিন্তু যে গানগুলো একেবারে লোকমুখে ঘুরে বেড়ায় ততটা পরিচিত গানও নয়।

এই গানের একটা ক্যাচ ফ্রেজ ভীষণ জনপ্রিয় হয়েছিল, অবশ্যই আপনারা বুঝেছেন, এই মধ্যবিত্ত ভীরু প্রেম। সত্যিকারের আমাদের বাংলার বাঙালি প্রজন্মে যারা 90-এর দশকে প্রেম করেছে অথবা যারা প্রেম করেছে তার আরেকটু পরে, তাদের কাছে যেন একদম পারফেক্টলি যদি তাদের কলেজ বেলার প্রেম বা একটু পরবর্তী বেলার প্রেম বা তার আগের প্রেমকে বোঝানো যায় তাকে মধ্যবিত্ত ভীরু প্রেমই বলে। আমরা জানি না এখনও এই মধ্যবিত্ত ভীরু প্রেম সদ্য স্কুল পেরোনো ছেলে মেয়েদের মধ্যে আর আসে কি না, তবে এই কথাটা এই গানটির থেকেও বেশি জনপ্রিয় হয়েছিল এটা বলাই যায়। খুব একটা বেশি সময় আর হাতে নেই, চলে যাই আমাদের আজকের ব্যান্ডের গানের শেষ চন্দ্রবিন্দুর গানে।

এবং বাংলাদেশের সময় বিকেল 4:47। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: শুরুতেই জানিয়ে দিই আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টা কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 87%। আজ অর্থাৎ 27 জুলাই ঘন্টায় 55-65 কিলোমিটার বেগে এবং আগামীকাল ঘন্টায় 35-45 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সহ ঝোড়ো হাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের উপকূলীয় এবং দূরবর্তী অঞ্চলে জেলেদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া সংবাদ আপাতত এটুকুই।

এবারে জানিয়ে দেব আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ 3:35 অনুরোধের আসর স্টুডিওতে তন্ময়ী ভট্টাচার্য, বিকেল 4:05 মহিলাদের আসর অনুষ্ঠান ছবি ঘর, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অনিন্দিতা মল্লিক, উপস্থাপনায় ব্রততি দাস। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় পল্লবী সিনহা এবং ডক্টর মানুষ প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা, রূপালী পর্দায় গ্রাম বাংলা। শুনবেন দ্বিতীয় পর্ব, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শম্পা পাল। 6:50 আপনার স্বাস্থ্য, বাড়িতে শরীর চর্চার অভ্যাস, বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত। 7:00 বেতার নাটক শুধু ছলনা, রচনা দিলীপ দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। নাটকটি পুনঃপ্রচারিত হবে। 8:15 বাংলা ব্যান্ডের গান। নটায় কথায় গানে, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, অধ্যাপক অর্ণব মজুমদারের সঙ্গে আলাপচারিতায় থাকবেন ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসর, শুনবেন খেয়াল পণ্ডিত সন্দীপন সমাজপ্রীতির পরিবেশনায় রাগ যোগ, তবলা সহযোগিতায় সৌমেন নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় রাত 12:00। শুনলেন আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। স্বাগতম আপনাদেরই অনুরোধের আসরে। সঙ্গে রয়েছি আপনাদের সব পছন্দের গান আপনাদের কাছে পৌঁছে দিতে মৈত্রী বন্ধু তন্ময় ভট্টাচার্য। কেমন আছেন বন্ধুরা? এই যে মেঘ বৃষ্টির খেলা চলছে, বেশ শ্রাবণের ধারার মতন ঝড়ো ঝড়ো ধারায় না ঝরুক, মাঝে মাঝেই রয়েছে খেপে খেপে বৃষ্টির কি বলবো, উপদ্রব নাকি ভালো লাগা। পথে থাকলে বেশ খানিকটা অস্বস্তিতা, তাই না? তবু তো অস্বীকার করবার উপায় নেই। আর আপনাদের অনুরোধের গানেও কিন্তু ভুড়ি ভুড়ি শ্রাবণের গানের অনুরোধ শোনা যাক। তেমনি একটি গান দিয়ে আজকের অনুরোধের আসর শুরু করি। কার অনুরোধে গানটি শুনলেন জানাবো, তার আগে আপনাদের জন্য রইল অনুরোধের গানটি।

শ্রাবণীর ধারার মতো পড়ুক ছড়ে রবীন্দ্রসঙ্গীতটি। বন্ধুরা বলেছিলেন যে কোনো শিল্পীর কণ্ঠে শুনিয়ে দিতে, শুনলেন ঋতু গুহের কণ্ঠে। অনুরোধ রেখেছিলেন সুশান্ত মুখার্জি, পিয়ালি মুখার্জি ও শুভদীপ মুখার্জি, হিতমপুর, সাতকেন্দুরি, লক্ষ্মী মন্দির, বীরভূম থেকে। চলে যাই পরের অনুরোধের গানটিতে, শিল্পী মান্না দে।

হার মানা হার ছবি থেকে মান্নাদের কণ্ঠে এই গানটি শুনতে অনুরোধ করেছেন ওপার বাংলা থেকে হীরামন শেখ, রেহানা শেখ। গোংরা না, থানা চাপড়া, আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল বলেছি। নদিয়া থেকে শুনতে চেয়েছেন হীরামন শেখ এবং রেহানা শেখ। চলে যাই পরের গানে, আজ 27 জুলাই। বন্ধু লিখেছেন সঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরীর আজ জন্মদিন, শুনতে চেয়েছেন তার কণ্ঠে এই গানটি। অনুরোধ রেখেছেন চন্দন কুমার রায়, রাজশ্রী রায়, খানাকুল, হুগলি থেকে।

এবারে ঠিক একদম ঠিক ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ মাগুরা থেকে বন্ধুর অনুরোধের গান, শিকদার হাসান, সোনিয়া শিকদার, শারমিন শিকদার, বাসু শিকদার বাড়ি বাবুখালি মোহাম্মদপুর মাগুরা থেকে আপনাদের অনুরোধে, এবং সঙ্গে একই গানের অনুরোধ রেখেছেন মানিকগঞ্জ ঢাকা বাংলাদেশ জিয়নপুর চড়িডাঙ্গা থেকে মেহেদি হাসান মামুন, নার্গিস পারভিন ও আজিজ খান। আপনারা প্রত্যেকেই অনুরোধ করেছেন শিল্পী অখিল বন্ধু ঘোষের কণ্ঠে এই গানটি শোনবার জন্য। রইল আপনাদের পছন্দের গান।

শ্যামল মিত্রের কণ্ঠে গানটি শুনলেন। আনন্দধারা, প্রতিমাধারা, শ্রীমানধারা, প্রশান্তধারা, এদের প্রত্যেকের অনুরোধে আপনারা অনুরোধ করেছেন গোবিন্দপুর শিবতলা হাওড়া থেকে। পরের শিল্পী আশা ভোসলে। আশা ভোসলের কণ্ঠে গানখানি শোনার জন্য অনুরোধ করেছেন স্বপ্ন নীর থেকে বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী, অহনা চক্রবর্তী, উলকুণ্ড।

শেষ দুটি গান পরপর শুনলেন। ফিরোজা বেগমের কণ্ঠে গানটি ছিল ওপার বাংলার অনুরোধ, খালিদ হোসেন ধানমন্ডি ঢাকা বাংলাদেশ থেকে অনুরোধ করেছিলেন, এবং শেষ গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শোনালাম। অনুরোধে শুভ্রা ভট্টাচার্য, মাসত্রণী কলকাতা থেকে। আজকের মতন এখানেই ঝাঁপি বন্ধ করতে হবে আপনাদের অনুরোধের গানের। ভালো থাকবেন বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম তন্ময়ী ভট্টাচার্য। আর এই মুহূর্তে আপনাদের জন্য মহিলাদের আসর নিয়ে অপেক্ষা করছেন ব্রততী দাস।

নমস্কার বন্ধু, আজ মহিলাদের আসর নিয়ে সঙ্গে রয়েছি ব্রততি। আমরা কিছুদিন আগেই 24শে জুলাই পার করে এলাম। আজকে অনুষ্ঠান ছবিঘর এবং 24শে জুলাই সদ্য পার করে এসেছি, তাই আমরা সেই দিনটাকে স্মরণ করতে ভুলি না, মনে করতে ভুলি না আমাদের মহানায়কের চলে যাওয়ার দিনটিকে। আজকে আমার অনুষ্ঠান শুরু করব, যেহেতু ছবিঘর, তাঁর কণ্ঠের একটি গান দিয়ে।

0: গানটি শুনতে শুনতে নিশ্চয়ই গায়ে কাঁটা দিচ্ছিল, আমার তো দিচ্ছিল। জানি না আপনাদের কি হচ্ছিল, মনে হচ্ছিল মানুষটা সামনে বসে আছেন আর সেই হারমোনিয়াম বাজিয়ে গানটি করছেন। আমরা তো তাকে পর্দায় দেখি, যেন সবসময় আমাদের মননেও তিনি রয়েছেন। আজ ছবিঘর অনুষ্ঠানে আজকের অতিথি হচ্ছেন অভিনেত্রী ইনা সেনগুপ্ত। তার সঙ্গে কথা বলেছেন আমারই আরেক বন্ধু, মহিলা মহলের আরেক বন্ধু অনিন্দিতা মল্লিক। তাঁদের কথোপকথনটি এখন শুনে নি, তারপরে অনুষ্ঠানের অন্য পর্বে যাব।
1: আজ ছবি ঘরে যার সঙ্গে কথা বলবো তিনি অভিনেত্রী, তবে তাঁর গাঁটছড়াটা বেশি পোক্ত মঞ্চের সঙ্গে। রূপালী পর্দা বা টেলিভিশনের ছোট পর্দা এবং ওটিটিতেও তিনি অভিনয় করেন একই দক্ষতায়। কলকাতা ফিল্মোৎসবের জুরি পুরস্কার পাওয়া একটি শর্ট ফিল্মের অন্যতম প্রধান চরিত্র ছিলেন তিনি। আকাশবাণীর বেতার নাটকেও তাঁর কণ্ঠে জীবন্ত হয়ে উঠেছে নানা চরিত্র। আজ ছবি ঘরে স্বাগত জানাই ইনা সেনগুপ্তকে। নমস্কার ইনাদি, স্বাগত আজকের ছবি ঘরে।
2: নমস্কার।
1: অভিনয়ের ভিত্তিটা কি পোক্ত করেছিল নাচ ও গান শেখার অভিজ্ঞতা?
2: হ্যাঁ, বলি একটু। অবশ্যই নাচ এবং গান এই দুটো জিনিসই কিন্তু অভিনয়ের জন্য ভীষণ দরকার। ছোটবেলা থেকে এগুলো সঙ্গেই আমি যুক্ত হয়েছি। আমি মফস্বল শহরে দুর্গাপুরে বড় হয়েছি, সেখানে নাচ এবং গান এগুলোর ভীষণ ভাবে প্রচলন ছিল। তো তখনই আমার একদম ছোটবেলা থেকে যুক্ত হয়ে যাওয়া। তারপরে পরের দিকে এই যে নাচ শেখা এবং গান শেখা, এই দুটো জিনিসই যখন আমি পুরোপুরি অভিনয়ের দিকে এলাম আরো খানিক বাদে, মানে পড়াশুনো শেষ করার পরে বেশ কিছু বছর বাদে, তখন প্রথম দিকে কিন্তু আমি অভিনয়ে ছিলাম না। যখন এলাম তখন আমি দেখলাম যে মঞ্চে অভিনয় করতে গেলে এই নাচ এবং গান এ দুটোই কিন্তু ভীষণ দরকার পড়ে। সেই জন্য আমি এ দুটোকে বলবো যে একটা ভিত্তি, অবশ্যই একটা ভিত্তি ভালো অভিনয় করবার জন্য।
1: এবং সেই নাচ এবং গান শেখা কি এখনো চলছে?
2: হ্যাঁ, এগুলো এখনো ছেড়ে দিতে ইচ্ছে করে না, ছেড়ে দিইনি অবশ্যই। নতুন করে আমি আবার গান শিখছি, তিনি ভীষণই একজন আমি ভালো গুরুমা পেয়েছি, জয়তী চক্রবর্তী, ওনার কাছে গান শিখছি। নাচটা আমি নিজের মতন করে অভ্যেস করি, তাতে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, এবং যতটুকু শিখেছি সেই চর্চাটুকু রাখলে আমার অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, কাজে লাগে, আমার সবটাই জারি রেখেছি।
1: অর্থাৎ শরীর এবং কণ্ঠ দুয়ের চর্চা চলতেই থাকে নাচ এবং গানের মধ্যে।
2: হ্যাঁ, একদম একদম তাই।
1: মঞ্চে অভিনয় শুরু কি কলকাতার গ্রুপ থিয়েটারে নাকি জেলা থেকে শুরু হয়েছিল?
2: না, কলকাতায় ঠিক শুরুটা হয়নি। আমি যখন প্রথম অভিনয়টা শুরু করি, যেহেতু বলতে গেলে এটা অনেককে উৎসাহিত করবে বলে আমি বলছি, যে আমি প্রথাগত কোনো নাটকের শিক্ষা পাঠ যেটা বলে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সেভাবে পড়াশোনা করিনি, আমি অর্থনীতি নিয়ে পড়াশোনা করছি। কিন্তু যখন আমি নাটক ভালোবাসতে শুরু করলাম তখন আমি প্রচুর নাটক দেখতে শুরু করেছিলাম, এবং যখন শুরু করলাম দেখতে তখন আস্তে আস্তে একটা নেশা হয়ে গেল নাটকের প্রতি, ভালোবাসা তৈরি হলো। তখন আমার মনে হলো যে আমার তো এত ভালো লাগা যেখানে আছে নিশ্চয়ই, এবং অনেকে আমাকে সাহায্য করেছিলেন এই সময়, আমি যদি একটু চেষ্টা করে দেখি। তো সেই সময় আমার বিশেষ করে প্রথম দিককার যে নাটক, সেই নাটক আমি মফস্বলের একটি দল ইচ্ছাপুর আলেয়া ওখানে আমি শুরু করি, এবং নিয়মিত ওখানেই আমি কাজ করতে শুরু করি। ওখানে তাই প্রচুর নাটক, বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শীতকালে যে নাট্য উৎসব গুলো হয় সেখানে উৎসব গুলো হতো, এবং সেখানে আমি ওই দলের সঙ্গে যেতাম। অবিচ্ছেদ্য বলে একটি নাটক ভীষণ নাম করেছিল, এবং আপন ঘরে পরের আমি বলেও একটি নাটক ওদের সাথে করতাম, ভীষণ নাম করেছিল। এই দুটো নাটককে আমি অভিনয় করে একটা বেশ নিজের ভালো লাগা এবং নিজের শিক্ষার শুরুটা বলা যায় এখান থেকে হলো। তো পরবর্তীকালে আমি হয়তো, সে কথায় আমরা পরে আসবো, পরবর্তীকালে আমি অন্যভাবে আবার মঞ্চে অভিনয় করতে শুরু করি।
1: তার মানে জেলা থেকে শুরু করা, কলকাতার গ্রুপ থিয়েটারেও তো অভিনয় তারপরে?
2: হ্যাঁ, প্রায় সেরকমই বলা যায়। তারপরে আমি একদম শুরুর দিকে দৌবারিক বলে একটি দলের সঙ্গে যুক্ত হয়েছিলাম কলকাতা। এরপর আস্তে আস্তে বিভিন্ন দলের সঙ্গে, এত দলের সঙ্গে আমি কাজ করেছি যেহেতু।

0: বছর, দীর্ঘ প্রায় 20 বছর, 25 বছর মতন কম বেশি আমি অভিনয়ের সঙ্গে যুক্ত হয়ে গেছি। যে মানে এতগুলো দলের নাম বলে উঠতে পারছি না, কিন্তু কলকাতা থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছি। এবং শুধু তাই না, পাশাপাশি আমি যে থিয়েটার দিয়ে শুরু করেছিলাম মফস্বলের বিভিন্ন জায়গায়, তাদের কাছে এত উষ্ণতা পাই, এত ভালোবাসা পাই, সেই সব দল যারা সর্বক্ষণ কাজ করে, থিয়েটার করে, তাদের ডাক পেলেও আমি এখনো ছুটে যাই। কলকাতার দলের সঙ্গে যেমন আমি শেষ একটি প্রযোজনা করছি, দুটি প্রযোজনা, সন্দীপ ভট্টাচার্য যিনি একজন আমার গুরু, তিনি এনএসজি থেকে পাস আউট, তার কাছেই আমি রঙ্গাশ্রম ধরমপুরের একটি দল, যদিও সেটা মফস্বলে হলেও কাজ করে কলকাতাতে, তো এই দলটির সঙ্গে একটি জনসূত্র বলে নাটক করি। যে নাটকটা বলার ছিল এটাই, যে নাটকটাতে আমরা জয়পুরে গিয়ে যেটা রঙ্গ মহোৎসব যেটা হয় সেটাতে আমরা পার্টিসিপেট করেছিলাম, যেটা অল ইন্ডিয়ার বেসিসে হয়। আর তাছাড়া পরে অন্তরীণ বলে একটি নাটক, সেটা এখনো করছি, সেটাও বেশ জনপ্রিয় হয়েছে।
1: এরপর চলে আসি ছবিতে এবং সিরিয়ালে কাজ করার কথা, এবং তার সঙ্গে অবশ্যই ওটিটিও রয়েছে।
0: ছবি বলতে গেলে খুব বেশি যে আমি করেছি তা না, তবে এটা আমার সৌভাগ্য যে আমি ভালো কয়েকটি ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। তার মধ্যে প্রথম দিকে এটাকে ছবিও বলা যেতে পারে, বা তখন এত ওটিটি শব্দটা প্রচলন ছিল না, রাজা সেনের সঙ্গে আমি একটা ইন্দিরার যে সিরিয়ালটি সেটা আমি বেশ একটা দীর্ঘ সময় ধরে ওটা দেখিয়েছিল, বেশ কিছু বছর আগে, তো সেটাতে আমি অভিনয় করেছিলাম পুরোটাতে, তো সেটা আমার শুরুর দিকে একটা ভালো অভিজ্ঞতা। তারপরে আস্তে আস্তে কিছু না কিছু কাজ করতে করতে পরের দিকে যেটা, এই স্বল্প পরিসরে সমস্ত আমার যাত্রা পথটা বলে ওঠা সম্ভব নয়, তারপরেই পরের দিকে আমি দুটো ছবিতে কাজ করেছি, যেটা এই ফিল্ম ফেস্টিভ্যাল গুলোতে কলকাতার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখিয়েছে। একটি হলো হালুম, এটা হলো রাজা চন্দ্রের ডিরেকশনে, আর একটি ছবি হীরালাল যিনি পরিচালক ছিলেন, অরুণ রায়। এছাড়াও হাতি স্পর্শ বলে একটি ছবি, যেটা খুব জরুরি ছিল ছবিটা, ডক্টর প্রসেনজিৎ চৌধুরী ডিরেক্টর ছিলেন, এটা কলকাতা মেডিকেল কলেজ থেকে একটা ছবি করিয়েছিল অঙ্গ প্রতিস্থাপন নিয়ে, সেখানে আমি একটা কিছু বড় চরিত্র অভিনয় করেছিলাম এবং সেটাও কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। তো এগুলো আমার ছবির দিক থেকে পাওয়া বলা যায়। তাছাড়া আরো কিছু ছবিতে অভিনয় আমি করেছি, কিন্তু সেগুলো সবটা নিয়ে এখন আর আমি আলোচনায় যাচ্ছি না। আর ওটিটিতে যেমন আবার প্রলয়ে কিছুটা অংশ অভিনয় করেছি, কাটাকুটি 2 কিছুদিন আগে, এরকম কিছু কিছু মাঝে মাঝে ভালো ছবি ডাক পেলে, ভালো ওটিটিতে ডাক পেলে যাই অভিনয় করতে। সিরিয়াল মাঝে মাঝে এটাও তাই, যখন উপযুক্ত কোন চরিত্রের মতন আমাকে মানায় এমন জায়গা থেকে আমার ডাক আসে মাঝে মাঝে, তখন আমি এখানেও গিয়ে কাজ করে আসি। খুব সাম্প্রতিক কালে যেমন জোয়ার ভাটার কয়েকটি এপিসোড করেছি, নীলফুলের মধুতে কয়েকটি এপিসোড করেছি, পরিণীতাতে কয়েকটি এপিসোড করেছি। এরকম আসলে একটা বিষয় এর সঙ্গে এটা বলাটা দরকার যে অভিনয়ের সঙ্গে সঙ্গে আমি শিক্ষিকা, স্কুলে পড়াই, সে কারণে আমার একটু ছুটির সমস্যা হয়, তাই ভীষণভাবে যে এই কাজগুলো করে উঠতে পারি এখনো পর্যন্ত তা নয়, তবে ভবিষ্যতে ইচ্ছে আছে আরো বেশি করে যুক্ত হয়ে যাব এই ছবি এবং মঞ্চ সবকিছুর সঙ্গে, যখন আরেকটু অবসর পাবো তখন আরো বেশি করে যুক্ত হব।
1: আপনি বেতার নাটকও করেন?
0: হ্যাঁ।
1: সেটার সাথে যোগাযোগ কবে থেকে, আর এই বেতার নাটকের সাথে যোগাযোগটা ঠিক কতটা অনুপ্রাণিত করে?
0: সত্যি কথা বলতে এটা বোধহয় যা কিছু বললাম সবকিছুর উপরে আমি এটাকে রাখতে চাই। তার একটা কারণ হলো এটা যে প্রথমত এই জায়গায় আমাকে নিজেকে প্লেস করতে, মানে আমাকে সেই যোগ্যতা অর্জন করতে বেশ বেগ পেতে হয়েছিল, এবং নাটক বিভাগে সুযোগ পাওয়াটা ভীষণ কঠিন ব্যাপার, এবং অবশ্যই এটা আমি অনেক চেষ্টা করে বেশ কাঠখড় পুড়িয়েই বলা যায় খুব কষ্ট করে আমাকে এই সুযোগটা পেতে হয়েছিল আকাশবাণীর নাটক বিভাগে। তারপর থেকে এটা হচ্ছিল 2014 সাল, তাহলেও প্রায় 12 বছর হতে চললো, 12 বছরে বেশ কিছু ভালো প্রযোজনায় অংশগ্রহণ করার সুযোগ আমার হয়েছে, এবং এটা একটা বিশাল বড় আমার কাছে পাওয়া। কিন্তু তার কারণ হলো যে আকাশবাণীর নাটক কিন্তু
1: আকাশবাণী নামটার সঙ্গে যুক্ত হওয়ার জন্য গর্ববোধ করি
0: ভীষণ ভাবে একদম, যেমন আমার মনে হয় তুমিও সেটা করো, এবং সত্যি তাই যেটা তুমি বললে গর্ববোধ করি, এটা ঠিকই
1: একদম। যেহেতু আমরা আজকে ছবি ঘর অনুষ্ঠানে রয়েছি, একজনের কথা না বললে এই অনুষ্ঠান বোধহয় সম্পূর্ণ হয় না। গত 24শে জুলাই আমরা উত্তম কুমারের

0: তো দিন পেরিয়ে এলাম। এই
1: একদম।
0: অভিনেত্রী হিসেবে উত্তম কুমারকে কোন স্থানে রাখেন, কিভাবে স্মরণ করেন?
1: এটা একটা আবেগের কথা, এতক্ষণ অনেক কাজের কথা বললাম, কি কি করেছি না করেছি। উত্তম কুমার আমাদের সকলের কাছে একটা আবেগের নাম। কিছু ছবি উত্তম কুমারের, না হলে কি এত দীর্ঘ সময় ধরে একটা মানুষকে এত মানুষ এইভাবে মনে রাখতে পারে না। আমার খুব প্রিয় অভিনেতা। বেশ কিছু ছবি, যেমন আমি সকলেই বলবে এক বাক্যে নায়কের কথা বা অগ্নিশ্বরের কথা, এরকম কি বা অন্য ধারার ছবি বললে আমি সপ্তপদীর কথাই বলবো, একটু অন্যরকম। এই যে ছবিগুলো সত্যজিৎ রায়ের খুব ভালো ভালো ছবিতে ওনার অভিনয় রয়েছে, সে এই যে আবেগটা, এই আবেগটা কিন্তু বিরাট ব্যাপার। উত্তম কুমার নামের সাথে জড়িয়ে আছে। উত্তম কুমারকে ভীষণ কাছের মানুষ মনে হয়, যেমন হাসেন তেমন গান গায়, তেমন অভিনয় করেন, সবটাই যেমন মুগ্ধ হয়ে আমরা দেখি এখনো এত বছর পরে।
0: ছবি ঘরের পর্দায় উত্তম কুমার সব সময় থাকবেন, সব সময় থেকে যাবেন,
1: থেকে যাবেন, অবশ্যই থেকে যাবেন, এটাই তো আমাদের পাওনা। আর না, আমরা খুব তাড়াতাড়ি হারিয়েছি। উনি যখন একটু অন্যরকম ছবিও শুরু করছেন করতে, যেমন অগোবধূ সুন্দরী একটা মাইলস্টোন ছবি, সেই ধরনের ছবিগুলো যখন উনি করতে শুরু করছেন একটু একটু করে, তখনই আমরা ওনাকে হারালাম, উনি চলে গেলেন আমাদের ছেড়ে। তো ওই যে অসম্পূর্ণ থেকে গেল, ওটা আজও আমাদের মনের মধ্যে থেকে যায় যে যদি উনি আরো বেশি দিন থাকতেন তাহলে আমরা আরো ভালো ভালো কাজ দেখতে পেতাম।
0: অনেক ধন্যবাদ আপনাকে আজকে এই অনুষ্ঠানের জন্য এতটা সময় দেওয়ার।
1: আমারও ভীষণ ভালো লাগলো আকাশবাণীতে এমন ভাবে একটা সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পেলাম। তুমিও ভালো থেকো অনিন্দিতা।
2: অভিনেত্রী ইনা সেনগুপ্ত এবং অনিন্দিতা মল্লিকের কথায় শেষ সূত্রটা ধরেই আমি কথা বলতে চাই। তারা বললেন যে উত্তম কুমার চিরকাল ছবিঘর নামের সঙ্গে ওতপ্রোতভাবে থেকে যাবেন বাঙালি মনে। আর এই সূত্র ধরেই আমিও বলি যে সত্যি তাই, এমন একজন মানুষ আমরা পেয়েছিলাম অভিনেতা হিসেবে যাকে হয়তো কোনো কথা দিয়েই ধরা যায় না। তিনি ঠিক আগন্তুকের মতোই হয়তো এসেছিলেন, আবার কিছুটা না পাওয়া, কিছুটা না দেওয়া আমাদের অতৃপ্তির মধ্যে রয়ে গেছেন এবং চলেও গেলেন আমাদের ছেড়ে। সেই আগন্তুকের একটি গান, সেই আগন্তুক হয়ে আসার একটি গান এখন।

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় বলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন, কি ভাবছে ভিয়েতনাম? এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, ফিশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক।

ওটা দুই স্টেডিয়ামে, ফুটবল নেই শহর আর দুপুরেতে, কেন গায়ে কম্বল নেই?

0: লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, বুঝুরা দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, আমি আগুন আমি বার্তা দিলাম।
1: সত্যি বার্তা দিলেন, তিনি এসে গেছেন আর আমরা তাঁতে ডুবে গেলাম। আর মান্না দে এবং উত্তম কুমার যেন এক হয়ে গেলেন, ঠিক সেভাবেই যেমন এক হয়ে যায় হেমন্ত মুখোপাধ্যায় এবং উত্তম কুমার।

তাঁর জীবন খাতায় তিনি কি লিখতে চেয়েছিলেন বা কতটুকু লেখা হয়েছিল সে খবর আমরা হয়তো জানি না, কিন্তু তাঁর জীবন খাতাটা আমাদের সামনে যতটুকু খোলা আছে ততটুকুই আমরা জানি কি লেখা ছিল সেই জীবন খাতার প্রতি পাতায়।

মহানায়কের কথা বললে দিন কাবার হয়ে যাবে, শেষ হবে না। তবে ঘড়ি তো বলছে এবার থামতে হবে, কিন্তু তার আগে আপনাদের কথাগুলো একটু বলে নিই। চিঠিপত্রের কথা, আমার কলম, বিষয় জীবনের পেন্সিল। কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে, ভুল সিদ্ধান্ত, কথা না শোনা বা মনমর্জির কোনো ঘটনা যা সেই সময় স্বাধীনতা মনে হয়েছিল। আজ যদি কোনো পেন্সিলে সেদিনের লেখা পাতায় ইরেজার দিয়ে আবার সাদা করে দিতে পারি, মনে হয় একটু অন্যরকম হতো জীবনের রোজনামচা। সেই পেন্সিলে লিখতে চাওয়া স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল শিরোনামে, 150 শব্দের মধ্যে। আপনারা মেল করুন mohilamahol.aircolkata@gmail.com অথবা চিঠি পাঠান আমার কলম মহিলামহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এবার বলি এক কলমে দুই নারীর বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা ও রাধা চরিত্র, দুই নারীর ও দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের আবর্ত ঘুরে চলে। একজনের অপরাধে আরেকজনের শাস্তি পাওয়ার গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, মনস্তাত্ত্বিক জটিলতা লিখে পাঠান 150 শব্দের মধ্যে। mahilamahol@gmail.com এই মেল আইডিতে বা চিঠি পাঠান এক কলমে দুই নারী মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। দুই ক্ষেত্রে কিন্তু চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 আগস্ট 2026। আপনাদের চিঠি প্রতীক্ষায় আমরা থাকব। আজ মহিলা মহল এই পর্যন্ত সঙ্গে ছিলাম, মহিলাদের আসর এই পর্যন্ত সঙ্গে ছিলাম ব্রততী।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় পল্লবী সিনহা ও ডক্টর মানস প্রতিম দাস।

0: নমস্কার।
1: নমস্কার।
0: শুরু করছি বন্ধু তোমারই জন্য এই অনুষ্ঠান, নিয়মিতভাবে প্রত্যেক সপ্তাহে আপনারা শোনেন। এই অনুষ্ঠানে আপনাদের চিঠি আসে, আপনাদের ইমেল আসে। সারা সপ্তাহ ধরে মৈত্রী প্রচার তরঙ্গে যেসব অনুষ্ঠান শোনানো হয় সেগুলো সম্পর্কে আপনাদের মতামত আসে। আর যে ঠিকানায় আপনারা চিঠি লেখেন সেটা তো জানাই আছে, তবু আর একবার উল্লেখ করি, বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। যারা ইমেলে লিখবেন তারা এই ঠিকানায় লিখবেন, maitribondhu23@gmail.com, maitribondhu, maitribondhu23@gmail.com। এইটুকু বলে নিয়ে এবং আরও উল্লেখ করে যে আমাদের এই অনুষ্ঠান প্রত্যেক সোমবার বিকেল 4:35 প্রচারিত হয়, সেটাও আপনাদের জন্য রেখে আমরা শুরু করছি আজকে ইমেল চিঠি পড়া। তাহলে পল্লবী, আমরা কি দিয়ে শুরু করব?
1: ইমেল দিয়ে শুরু করব।
0: বেশ,
1: ইমেলটি পাঠিয়েছেন ডক্টর অভয় সামন্ত, মেমারি পূর্ব বর্ধমান থেকে। লিখেছেন, ভালোবাসার বন্ধু তোমারই জন্য। আমরা গান পাগল তোমার বয়স্ক শ্রোতার দল, যারা শারীরিক অবস্থার প্রেক্ষিতে রাত্রি জাগরণে অক্ষম, অথচ রাত 11:00 থেকে 12:00 হারানো দিনের গানের প্রবল ভক্ত, একদা তারা অনুরোধ জানিয়েছিলাম ওই অনুষ্ঠানের দিবা ভাগে পুনঃপ্রচার করা হোক। সেই প্রেক্ষিতে মনের মতো গান অনুষ্ঠানের সূচনা হল সকাল 9:30 থেকে 10:30। বেশ কিছুদিন ধরে শোনার পর মনে হল অনুষ্ঠান ভাবনা, বিষয় নির্বাচন মোটেই হারানো দিনের গানের বিকল্প নয়, অনেকটা দুধের স্বাদ ঘোলে। এছাড়াও গীতাঞ্জলির গানের ভেলার সঙ্গে 8 ঘন্টার ওভারল্যাপিং তো থাকছেই, একটি গানের অনুষ্ঠান শুনলে অন্যটি বাদ দিতে বাধ্য হই। তাই কি আর করা যাবে? মনে প্রশ্ন জাগে, সকালে 1 ঘন্টার জায়গা যখন বের করা গেলই, তখন রাতের হারানো দিনের গানের পুনঃপ্রচার করতে আপত্তি কি ছিল? তবু আপনারা যে আমাদের অনুরোধ ভেবে সকালের একটি গানের অনুষ্ঠান এনেছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই। আজ মনের মতো গানে সঞ্চালিকা বিষয় বেছেছেন হায় হায়, আমাদেরও সেই দশা। ডক্টর অভয় সামন্ত লিখেছেন মেমারি পূর্ব বর্ধমান থেকে।
0: হায় হায়, না এভাবে তো বলার কথা নয়। বলার তো কথা যে আপনি খুব সুন্দর চিঠি লিখেছেন। ব্যাপারটা হচ্ছে এইরকম যে মনের মতো গান কখনোই হারানো দিনের গানের বিকল্প বা তার পুনরাবৃত্তি হিসাবে ভাবা হয়নি। সকালের এই সময়টাতে গানের একটা অনুষ্ঠান প্রচার করা যেতে পারে, সেই সময়টুকু আছে, সেই সুযোগ আছে, সেভাবেই করা হয়েছে। আর দেখুন, বাংলা গানের ভাণ্ডার বড়, কিন্তু তত বড় নয় যে প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে আমরা নতুন নতুন গান বাজাতে পারবো, অর্থাৎ আগের দিন যা বেজেছে তার সবটা বাদ দিয়ে দিতে পারবো, এবং সেই শর্ত পালন করে যে অনুষ্ঠান মনোগ্রাহী হবে। এই শর্ত পালন করতে গেলে কিছু গান ফিরে ফিরে আসে, আসতেই পারে। আবারও যেহেতু এটা হারানো দিনের গান নয়, যেহেতু মনোরঞ্জনের জন্য একটা গানের অনুষ্ঠান, একটা থিম অবশ্যই থাকে তাতে, তার সঙ্গে মিলিয়ে গানগুলো চয়ন করা হয়, সেই জন্য এটা অন্য রকম। পুরনো দিনের কোনো শিল্পীকে, কোনো যন্ত্রীকে, কয়েকটি সিনেমাকে নিয়ে এসে তার সম্পর্কে আলোচনা

0: করা, সেগুলোর থেকে গান তুলে নেওয়া, মানে সিনেমার থেকে গান তোলার কথা বলছি, ঠিক সেরকম নয়। কিন্তু এখানে যেটা আমরা করি মনের মতো গান, সেখানে নানা সময়ের গান চলে আসে, আজকের সময়ের গানও আসবে। এই বৈচিত্র্যই বোধহয় আকাশবাণীর পরিচয়। একই জিনিস বারবার হয়তো আপনি বহু জায়গায় শুনতে পাবেন বা পেয়েছেন, কিন্তু আকাশবাণীতে নতুন নতুন জিনিস আমরা চেষ্টা করি, কতটা পারি তা বলতে পারবো না। যাই হোক, দুটো অনুষ্ঠানই আপনারা শুনছেন এবং আপনি যে খুব যত্নবান হয়ে একটি গানের পুনরাবৃত্তি হলে রেডিও বন্ধ করে দিচ্ছেন, সেটাতেও আমরা খুবই বিস্মিত হয়েছি। কেননা আপনি বলছেন বাদ দিচ্ছি, বাদ দেবেন কি করে? আগে থেকে যদি জানতে না পারেন কোন গান বাজবে, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন কি করে? তো নিশ্চয়ই শোনার পর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছেন। তো এইরকমভাবে যদি চলতে থাকে, ব্যাপারটা খুব মন্দ হচ্ছে না, এবং আপনার যে যত্ন, আপনার যে মনোযোগ, সেটা নিঃসন্দেহে আমাদের খুব উৎসাহ দেয়। আমাদের সঙ্গে আছেন আপনি, ভালো লাগছে, ধন্যবাদ।
1: এরপরের মেইল পড়ব। মীরা রায় নাগেরবাজার দক্ষিণ দমদম থেকে লিখেছেন, আমি মৈত্রী সম্পর্কিত চ্যানেলের নিয়মিত ও একনিষ্ঠ শ্রোতা। আজ সন্ধ্যায় ও ষোলোয়ানা বাঙালি প্রভৃতি অনুষ্ঠানগুলো আমার খুব প্রিয়। এইসব ধারাবাহিক থেকে বিশ্বের নানা প্রান্তের বহু অজানা ও অবিশ্বাস্য তথ্য সংগ্রহ করতে পারি। সত্যি বিস্ময়কর, এই পৃথিবীতে ঘটে চলা অনেক ঘটনারই আমরা কতটা জানি। মনে পড়ে সেই বিখ্যাত উক্তি, বিপুলা এ পৃথিবীর কতটুকুই বা আমরা জানি। প্রসঙ্গক্রমে বলি, গত 19 মে বিকেলে শিল্পী অমর পালকে নিয়ে সম্প্রচার করা অনুষ্ঠানটি আমাকে অত্যন্ত আকর্ষণ করেছে। উপস্থাপনাটিও বিশেষ প্রশংসার যোগ্য। আর তার আগের দিন 18 মে বিতরণকৃত অন্বেষা প্রোগ্রামে শোভাবাজারের রাজবাড়ি, উষা মেহতার স্বাধীনতা সংগ্রাম, মেদিনীপুরের ভারতের প্রথম ডাকঘর স্থাপন ইত্যাদি বিষয়ে তথ্য উপাত্ত শুনে আমার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। গত 18 জুন সম্প্রচারিত অনন্য অনুপ কুমার অনুষ্ঠানটি অভিব্যক্তি করার মতো। তার হৃদয়স্পর্শী আবেদন ভাষায় প্রকাশ করা সত্যি খুব কঠিন। তবুও সংক্ষিপ্তভাবে বলতে হবে যে উপস্থাপক সূত্রধরের ভূমিকাটি অত্যন্ত সূক্ষ্ম ও কার্যকর ছিল। সবচেয়ে কষ্টদায়ক বিষয় হল অসাধারণ প্রতিভা সম্পন্ন অনুপ কুমারের যথাযথ মূল্যায়ন খুবই কম হয়েছে। পরবর্তী দিন শিল্পী সন্তোষ দত্তকে নিয়ে প্রোগ্রামটিও উপস্থাপকের সুচারু উপস্থাপনায় বেশ উপভোগ্য হয়েছে। তারপর 22 জুনের অনুষ্ঠানটিও খুব ভালো লেগেছে। সেখানে 3টি রবীন্দ্রসঙ্গীতের পরিবেশন আমাকে বিশেষভাবে স্পর্শ করেছে। এই প্রসঙ্গে একটি কথা অপ্রাসঙ্গিক হবে না। বর্তমানকালে ব্যান্ড ও জীবনমুখী আধুনিক গানের প্রাধান্যের কারণে রবীন্দ্রসঙ্গীতের কদর অনেকাংশেই হ্রাস পাচ্ছে। তাই একটি অনুরোধ জানাই, আগামী অগস্ট মাসে শিল্পী দেবব্রত বিশ্বাসের জন্মদিন উপলক্ষে হারানো দিনের গান অনুষ্ঠানে এককভাবে দেবব্রত বিশ্বাসকে কেন্দ্র করে একটি বিশেষ পর্ব পরিবেশন করার সুযোগ থাকলে অনুগ্রহ করবেন। এই জুলাইয়ে 10 তারিখে রাতের হারানো দিনের গান অনুষ্ঠানটি অত্যন্ত মনোগ্রাহী হয়েছে। বিশেষত উপস্থাপিকার স্বল্প ও সাবলীল বাক্য বিন্যাস ছিল খুবই আকর্ষণীয়। আন্তরিক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছাসহ নমস্কারান্তে লিখেছেন মীরা রায় নাগেরবাজার দক্ষিণ দমদম থেকে।
0: অনেক ধন্যবাদ আপনার ইমেলের জন্য। আমরা কোনোভাবেই এই চিঠিটিকে নাতি দীর্ঘ বলতে পারবো না, দীর্ঘই বলতে হবে। এবং তার ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, যখন চিঠির শেষে পৌঁছলাম, আমাদের যে শুরুর অংশটা খুব মনে আছে তা বলতে পারি না, সেই জন্য আরেকবার দেখে নিতে হচ্ছে। দেখে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, কয়েকটা জায়গায় আমরা যে খুব বুঝলাম তা নয়। যেমন বিতরণকৃত অন্বেষা প্রোগ্রামে, এর মানেটা বোঝা গেল না, এটা বিজ্ঞানের অনুষ্ঠান অন্বেষা। তারপরেই শোভাবাজারের রাজবাড়ি, উষা মেহতা স্বাধীনতা সংগ্রাম, যাই হোক, অনন্য অনুপ কুমার অনুষ্ঠানটির কথা বলতে গিয়ে অনুষ্ঠানটি অভিব্যক্তি করার মতো আমরা বুঝলাম না, নিশ্চয়ই পরের বার বোঝা যাবে। আর মূল্যায়নের যে ব্যাপারটা, এটা আপনি যা বলেছেন সেটাই ঠিক। আসলে মূল্যায়ন নানাভাবে নানাবার হয়ে থাকে, কিন্তু যেটা হয়, আমরা তো সবটা শুনি না বা সবটা পড়ার সময়ও পাই না। এবার ধরুন আমাদের এই অনুষ্ঠানের অন্তর্ভুক্ত নয় বলে আমি আলোচনায় যাব না,

0: কিন্তু আমরা তো দেখেছি যে অনুপ কুমারকে নিয়ে বিশেষ সংখ্যা বের হয়েছে বেশ কিছু পত্রপত্রিকার। সেখানে বহু লেখক বহু দিক থেকে অনুপ কুমারকে দেখেছেন, তার কাজের বিশ্লেষণ করেছেন, তার ভালো দিকগুলি ততটা শক্তিশালী নয় এমন দিকগুলি তারা তুলে ধরেছেন। সেটাও তো মূল্যায়ন, সেটাও তো কম কিছু নয়। ফলে মূল্যায়ন হয়ে চলেছে, সবটা যে আমাদের কানে পৌঁছচ্ছে আমাদের চোখে ধরা পড়ছে তা নয়। আরেকটি জিনিস, গানের যখন অনুষ্ঠান হয় তখন খুব বেশি বিশ্লেষণ করতে গেলে অনুষ্ঠানটা ভালো হয় না, অনুষ্ঠানটার যে আবেদন সেটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা চেষ্টা করি কথাবার্তা যেটুকু থাকে সেটাকে সংক্ষিপ্ত রাখতে। সেই সূত্র ধরেই বলা যায় যে আপনি একটা জায়গায় বলছেন যে স্বল্প কথার কারণে অনুষ্ঠানটি ভালো হয়েছে। তো সেটাই তো আমাদের লক্ষ্যও তাই থাকে আর কি। তো আপনি মনোযোগ দিয়ে শুনেছেন, শুনে আপনার ভালো লেগেছে সেটা লিখে জানিয়েছেন, এবং আমাদের ভালো লাগে এরকমভাবে আপনারা শুনে যদি আমাদের উৎসাহ দেন তাহলে নতুন নতুন অনুষ্ঠান করতে আমাদেরও ইচ্ছে হয়, আমাদেরও আগ্রহ জাগে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
0: পোস্টকার্ডে যাই। প্রদীপ কুমার চক্রবর্তী ভুবনেশ্বর ধাম কাঁসড়া ছুঁড়েকালনা জেলা পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, মনের মতো গান অনুষ্ঠানে আজ 10 জুলাই সকালে রেডিও ও গঙ্গা নদী নিয়ে দেহমন বর্ষায় একাকার, বড় প্রাপ্তি। বিভিন্ন নামী শিল্পীদের গাওয়া গঙ্গাকে নিয়ে লোকগীতি শুনে বসে পড়লাম কলম নিয়ে। এই সময় গঙ্গাকে পাব কোথায়? অনতিদূরে আদিগঙ্গা দামোদর প্রবহমান, অর্ধমগ্ন দামোদর বর্ষায় নজর কাড়ে। রেডিওর মৈত্রী মূর্ছনা নদের মধ্যমণি করল আমাকে। এ মতাবস্থায় কলম ও পোস্টকার্ড অবলম্বনই শ্রেয়। কতটা গুরুত্ব পাবে জানি না, অন্তর্যামী মৈত্রী আমার মন ও প্রকৃতিকে প্রকৃতই চেনে, তাই ধন্যবাদ জানাই। মৈত্রী পরিবারের কাছে উপহার দিলাম আমার তাৎক্ষণিক আঁকা ছবি, শুভ কামনা করি সবাকার। ছবিটি ভারী সুন্দর হয়েছে, এটুকু শুনে শ্রোতারা হয়তো ছবির যে বিশিষ্টতা সেটা অনুধাবন করতে পারছেন না, কিন্তু তার জন্য আমরা কি করতে পারি? আমরা বড়জোর এটুকু বলতে পারি যে গ্রামের দৃশ্য, নদী, নৌকো, পাখিরা উড়ে যাচ্ছে, সূর্য হাসছে, এসব মিলিয়ে পেন্সিল স্কেচ একটা খুব সুন্দর। পাঠিয়েছেন প্রদীপ কুমার চক্রবর্তী ভুবনেশ্বর ধাম কাঁসড়া ছুঁড়েকালনা জেলা পূর্ব বর্ধমান থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন কতটা গুরুত্ব পাবে জানি না, আসলে গুরুত্ব কিভাবে দিতে হয় ততটা আমরাও যে খুব বুঝি তা নয়, আমরা জানি পড়ে দিতে হয়, কেননা আপনারা পাঠের জন্যই পাঠাচ্ছেন, তো সেই জন্য আমরা পড়লাম। এবং আপনার যে ভালো লাগা সেটা আমাদের কাছে যেমন পৌঁছলো শ্রোতাদের কাছেও পৌঁছে গেল। বেশ, আমরা তাহলে আবার ইমেলে যাই। পল্লবী,
2: এবারে লিখেছেন শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গা সুন্দর দিঘি দেবীগঞ্জ পঞ্চগড় বাংলাদেশ থেকে। শুরুতে জানাচ্ছি শুভ সন্ধ্যা এবং জানাচ্ছি নমস্কার। মৈত্রী থেকে গানের অনুষ্ঠানগুলো কি সরাসরি লাইভ প্রচার করা যায় না, যেমন আমরা যেন লাইভগুলো দেখতে পারি? আর মৈত্রী থেকে কি কোনো কুইজ চালু আছে? থাকলে শ্রোতাদের জন্য পুরস্কার কি রেডিও সেট দেওয়া হয়? নমস্কার। লিখেছেন শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গা সুন্দর দিঘি দেবীগঞ্জ পঞ্চগড় বাংলাদেশ থেকে।
0: অনেক ধন্যবাদ দীপকবাবু, আশা করি সবাইকে নিয়ে ভালো আছেন। এবং আপনার যে চিঠি, আপনার ক্লাবের যেন নামই বহন করে একটা ধুমধাড়াক্কা ব্যাপার আছে তার মধ্যে, এখানেও আমরা দেখতে পাচ্ছি সেটা। লাইভ কেন প্রচার করা হয় না? আচ্ছা, লাইভ যদি না হয়

0: তাহলে সকালে মনের মতো গান আর রাতে হারানো দিনের গানটা কি হয়? এটা কি তো লাইভ প্রোগ্রাম বলে? আচ্ছা, এরপর আপনার বক্তব্য দেখা যায় না কেন? এখন আপনি যদি টেলিভিশনের কাছে দেখতে চান, টেলিভিশন দেখিয়ে দেবে, রেডিওর কাছে শুনতে চান, রেডিও শুনিয়ে দেবে, কিন্তু রেডিওর কাছে দেখতে চাইলে কি করে হবে? দেখানোর জন্য যে যে উপকরণ দরকার, যে যে বিন্যাস দরকার, সেটা যদি না থাকে, ধরা যাক একজন পড়ে যাচ্ছেন স্টুডিওতে, একটু পেনটা সরাচ্ছেন, কাগজটা টেনে নিচ্ছেন, ফেডারটা তুলছেন, এটা কতক্ষণ ধরে দেখবেন আপনি? আমরা সাধারণভাবে বলি যে কোনো একটা স্টিল বা ফটোগ্রাফ যদি স্ক্রিনে 7-8 সেকেন্ডের বেশি থাকে তাহলে লোকে বিরক্ত হয়ে যায়, তার একঘেয়ে লাগে। সেক্ষেত্রে একই জিনিস আপনি একটানা কেন দেখবেন? আর সেই দেখাটার মানেটাই বা কি? সুতরাং রেডিও রেডিওই থাক না, তার যে শ্রবণ সুখ সেই জিনিসটা উপভোগ করাটাই কি শ্রেয় নয়? এটাই কি কাঙ্ক্ষিত নয়? আমরা প্রশ্ন আকারে রাখলাম, আপনি নিশ্চয়ই হ্যাঁ বা না উত্তর দেবেন, অথবা আর একটু বেশি লিখবেন। পরের ধুমধড়াক্কা চিঠির জন্য আমরা অপেক্ষায় থাকব, আপনি ভালো থাকবেন, নমস্কার।
1: পরে যিনি লিখেছেন তিনি এক লাইনে লিখেছেন, তিনি হলেন ডক্টর দেবাশিস বসু, লিখেছেন হারানো দিনের গান অনন্য বিষয়বস্তু নির্বাচন, সুন্দর পরিবেশনা, বিদগ্ধ গ্রন্থনা অনবদ্য। লিখেছেন ডক্টর দেবাশিস বসু।
0: বেশ ভালো লাগা, সেই ভালো লাগা আমাদের কাছে পৌঁছে গেল তার ইমেলের মাধ্যমে। এদিকে সবটাই ভালো লাগা এমন চিঠি যিনি লেখেন, তিনি হচ্ছেন প্রসেনজিৎ পাত্র, প্রযত্ন শর্মা পাত্র, ধরমপুর, ইন্দপুর, বাঁকুড়া। এবারে যে ভালো লাগাগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলো হলো এইরকম। এই মহাজীবন অনুষ্ঠানে রাধানাথ শিকদারের জীবন কথা শুনে খুব ভালো লাগলো, ভালো অনুষ্ঠান। এটা 24 জুনের কথা, ওই দিনেরই কথা, 7:45 মিনিটে আধুনিক গানের অনুষ্ঠানে গানগুলি শুনে মন ভরে গেল। 25 জুনের কথা, আজ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিকিরণ চিকিৎসার নবদিগন্ত, এই বিষয়ে কথিকা শুনে ভালো লাগলো, বললেন ডাক্তার অরিন্দম চৌধুরী। আজ নিশ্চয়ই 25 তারিখের কথাই হচ্ছে, 7:45 মিনিটে রাতের কথা, আধুনিক গানের অনুষ্ঠানে গানগুলি শুনে মন ভরে গেল, ভালো থাকুন। প্রসেনজিৎ পাত্র, ধরমপুর, ইন্দপুর, বাঁকুড়া। ভালো লাগলো আর মন ভরে গেল এই নিয়ে তার যে চিঠি সেটা আমরা পাঠ করলাম সবার জন্য, আমাদেরও ভালো লাগলো এবং একই সঙ্গে মন ভরে গেল। একটা পোস্ট কার্ড আছে, পোস্ট কার্ডটি পাঠিয়েছেন বাণী মুখার্জি আরামবাগ হুগলি থেকে, তিনি কি লিখছেন দেখা যাক। বন্ধু, তোমারই জন্য তোমার আসর শুনতে ভীষণ ভালো লাগে, তোমার কাছে একটা বিষয় জানতে ইচ্ছে হয়। প্রতিদিন বিকেলে অনুরোধের আসরে যে গানগুলি বাজানো হয় সবই এক লোকের অনুরোধ, আমার মনে হয় নতুন গান বাজানো হয় না। আমি দুটি গানের অনুরোধ রাখি। আচ্ছা, সেটা তো অবশ্যই রাখবেন এবং সেটা অনুরোধের আসর এই অনুষ্ঠানের জন্য থাকবে, কিন্তু আপনার এই যে কল্পনার যে বিস্তার, ইমাজিনেশনটাকে আপনি প্রচুর প্রসারিত করেছেন এবং ভেবেছেন যে সব গানগুলি একই লোকের অনুরোধে বাজানো হয়, তার জন্য আমরা প্রশংসা না করে পারছি না। সত্যি মানুষের কল্পনায় মানুষকে অনেক দূর অবধি নিয়ে যায়। গোটা একটা আধ ঘন্টার অনুষ্ঠান বা প্রত্যেক দিনের অনুষ্ঠান একটি মাত্র মাত্র একজন শ্রোতার অনুরোধে সাজানো হয়, এটা আপনি যে ভাবতে পেরেছেন এটা আমাদের কাছে সত্যি অসাধারণ মনে হয়েছে। ভালো থাকবেন, চিঠি লিখতে থাকবেন, ধন্যবাদ।
1: এবারে মেলটি পাঠিয়েছেন হীরামন শেখ, রবীন দা, রেহানা শেখ, গ্রাম গোঁকড়া, পোস্ট রানাবন্ধ, থানা চাপড়া, জেলা নদিয়া থেকে। লিখছেন, প্রিয় আকাশবাণী মৈত্রী, শুভ মৈত্রী থেকে প্রচারিত আসুন বেরিয়ে যান ভারত থেকে চন্দ্রকেতু ও বেড়াচাঁপা সম্পর্ক বিস্তারিত আলোচনা শুনলাম কলকাতার ডায়েরি অনুষ্ঠান থেকে, ক্রীড়া সাংবাদিক চিত্তরঞ্জনের সাক্ষাৎকার শুনলাম, ক্লাবের খেলোয়াড়ের দলবদল নিয়ে গঠনমূলক আলোচনা শুনলাম, ঐতিহাসিক স্থান উদয়পুর সিটি সম্পর্কে অসাধারণ আলোচনা শুনলাম, বন্ধু তোমারই জন্য শনিবার সন্ধে 8:30 করা হোক অনুষ্ঠান, দুটি সবিনয় নিবেদন এবং বন্ধু তোমারই জন্য একই সাথে হচ্ছে, শ্রোতা একটি বিষয় দেখার অনুরোধ কর্তৃপক্ষের নিকট। হীরামান শেখ, রবীন দা, রেহানা শেখ, গ্রাম গোঁগড়া, পোস্ট রানাবন্ধ, থানা চাপড়া, জেলা নদিয়া থেকে লিখছেন।
0: বন্ধু তোমারই জন্য অনুষ্ঠান প্রত্যেক সোমবার বিকেল 4:35 মিনিটে সম্প্রচার হয়, সবিনয় নিবেদনের সঙ্গে একই সময় নয়, আপনি বোধহয় আগের কথা বলছেন।

যদি তাও হতো তাহলেও এটা বলতে হবে যে যে কোনো প্রচার তরঙ্গ তার নিজস্ব বৈশিষ্ট্যকে ধরে রাখবে, সবসময় খুঁজবে কোন সময় শ্রোতা বেশি হতে পারে। কেউ যদি দুটোই শুনতে চান সেটা এখানে অন্তত মনে রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে, বর্তমানে সোমবারে বিকেলে প্রচারিত হয়, এই বিষয়টা আর নেই। ফলে এখন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের চিঠি, আপনাদের ইমেল, এটা নিয়ে হচ্ছে। কিন্তু একই সঙ্গে আমরা এই অনুষ্ঠানটা নিয়ে খুব যে খুশি হতে পারি তা নয়, একেবারেই নয়। কেননা বারবারই বলেছি, পত্রদাতা একই, বক্তব্য একই, ভাবনা একই, ঝোঁক একই, বিন্যাস একই। এইটাকে বলা যেতে পারে যে প্রত্যেকটা অনুষ্ঠান আগের অনুষ্ঠানের পুনরাবৃত্তি, এর বেশি কিছু নয়। ফলে এই অনুষ্ঠানটা আমরা আদৌ রাখতে পারবো কিনা এটাও একটা ভাবার। নিশ্চয়ই আরো ভালো ভালো চিঠি আসবে ভবিষ্যতে, সেই ভবিষ্যৎটা কখনোই ধরা দেয়নি গত কয়েক বছর ধরে। তার ফলে এই অনুষ্ঠানটা নিয়ে খুব প্রীত হওয়ার কারণ ঘটেছে বলে বোধ হয় কারোরই মনে হয় না। ভালো ভাবা যাক যে আরো ভালো কিছু হবে ভবিষ্যতে। ধন্যবাদ। এরপরে আমরা যে চিঠি পেয়েছি সেটি লুৎফর রহমানের লেখা। চিঠি বলছি বটে, কিন্তু সেই চিঠি এসেছে ইমেলে। ইমেলে টাইপ করে পাঠালেই সুবিধে হয়, ইমেলে যদি অ্যাটাচমেন্টে দেওয়া হয় তাহলে আমাদের পক্ষে অসুবিধে হয় চিঠি গ্রহণ করা। এটা বারবার আমরা বলে দিয়েছি, তবু কখনো সখনো দু একটা চিঠি হয় তো পড়তে হয়, তাই পড়া। প্রিয় মৈত্রী বন্ধু, দুই বাংলা সকল পত্রবন্ধু, সকল শ্রোতা বন্ধু ও দুই বাংলা শুভার্থী সবাইকে জানাই হার্দিক ও উষ্ণ অভিনন্দন। আকাশবাণী মৈত্রী আজ এক ঐতিহ্যমণ্ডিত নাম। আকাশবাণী মৈত্রীর সঙ্গে যুক্ত সকল সুধীজনকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সংস্কৃতির চর্চা নিয়ে আসে সুস্থ চিন্তা, সুস্থ চিন্তা গড়ে তোলে সুস্থ সমাজ। তোমার প্রেরণায় সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে প্রসারিত হোক সুস্থ সমাজ গড়ে তোলার প্রচেষ্টা। আজ শ্রাবণের তিন তারিখ 1433, বর্ষা শেষ হয়নি, শরৎ শুরু হয়নি, এমন একটা মুহূর্ত, এমন একটা অবস্থা। কখনো আকাশ নীলুজ্জ্বল, শরৎ আসি আসি করছে, আবার পরমুহূর্তেই হঠাৎ খানিকক্ষণের জন্য ঝমঝমাঝম বৃষ্টি ও বরিশন জানাচ্ছে যাইনি। প্রিয় মৈত্রী বন্ধু, প্রকৃতির বাহারি আচরণ ভালোই লাগে, যদিও বিরামহীন বাদলে জনজীবন বিপন্ন, তবুও বাদলা বা বর্ষা আমার প্রিয় বন্ধু ঋতু। শরৎ না হয় একটু দেরিতেই আসুক, শরৎ এখনো অনাগত, তাকেই স্মরণ করে শারদীয়া শুভেচ্ছা জানাই। থেকে থেকে বাইরে বাদলধারা মনের ভিতর বৃষ্টির ধ্বনি আবেশ সৃষ্টি করে। আমি বলতে পারি মৈত্রীর পরিবেশনায় মিশে থাকে যুক্তিবাদী বিশ্লেষণ, দার্শনিক মনন ও হার্দিক সংবেদন। মৈত্রীর বলার ধরন স্বতন্ত্র, বলার ভঙ্গি স্বচ্ছ, গভীর কথাকেও নিতান্ত সহজ করে বলতে পারে মৈত্রী। গত রবিবার জুলাই 19, 2026 সকাল 7:08 শ্যামন্তীদির পরিচালনায় বা সঞ্চালনায় সুফি গানের আসরে শুভেন্দু মাইতির কণ্ঠে শুনলাম বিশেষ একটি গান। শুনে মনের মাঝে খুব প্রশান্তি লাভ করলাম, আর শ্যামন্তীদির মনোগ্রাহী পরিচালনা সত্যি সেই স্মৃতি কোনোদিন ভুলবার নয়, খুবই ভালো লেগেছে। আর শিল্পী হিসেবে শুভেন্দু মাইতি যে গানটি বেছে নিয়েছেন তা একটি মহান মানবিক গুণের পরিচায়ক। এই গান বা এই ধরনের গান মানুষকে কুপথ থেকে সুপথে পরিচালিত করে, অথবা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। তোমার সংহতি আমাদের সম্বল, সবাই তোমরা প্রিয়জন, তোমাদের সকলের জন্য আমার ভালোবাসা রইল। লুৎফর রহমান, গ্রাম নাটাবেড়িয়া, গ্রাম পঞ্চায়েত মালিপোতা, থানা বাগদা, জেলা উত্তর ২৪ পরগনা। ধন্যবাদ আপনাকে। যা বলার আপনি নিজেই বলেছেন, আমাদের খুব বেশি যে যোগ করার আছে তা নয়। তবে আজকে চিঠিপত্র আমাদের হাতে যা আছে তা দিয়ে আর তো অগ্রসর হওয়া যাচ্ছে না, কেননা চিঠি নেই আর। তাই অনুষ্ঠান এখানেই শেষ করছি। এটুকু বলে রাখি যে প্রত্যেক সোমবার বিকেল 4:35 এই অনুষ্ঠান শোনা যায় মৈত্রীতে। আপনাদের চিঠি, আপনাদের ইমেল আমাদের কাছে আসে, সেটা পাঠ করি। তবে হ্যাঁ, একই পত্র লেখক, বলা যেতে পারে একই ধরনের চিঠি রোজই পাঠ করি, সেটা কিছুটা একঘেয়ে লাগে, কিছুটা না প্রায় পুরোটাই একঘেয়ে লাগে। এবং আমরা সবসময় তাকিয়ে থাকি এমন কিছু আসুক যার মধ্যে নতুনত্ব আছে, যার মধ্যে ভিন্নতর ভাবনা আছে। আবারও বলি, আমরা আশা করি কোনো একদিন সেটা সম্ভব হবে, তবে কবে হবে সেটা আমরা জানি না, আদৌ হবে কিনা তা তো একেবারেই বলতে পারবো না। বিদায় নেওয়ার আগে আরেকবার ইমেল

0: আইডিটা বলে বন্ধু @gmail.com। ডাকযোগে চিঠি সেটার ঠিকানাও জানা আছে বন্ধু তোমারই জন্য, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। এটুকু জানিয়ে, অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বন্ধু তোমারই জন্য। পল্লবী এবং আমি ছিলাম আপনাদের সঙ্গে, পরের অনুষ্ঠানে মিলিত হব। নমস্কার।
1: নমস্কার।

শুনলেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনা পল্লবী সিনহা ও ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনা অঙ্কিতা দাস।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হল সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu maitribandhu23@gmail.com।
3: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে আজ সন্ধ্যায়।

দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগতম। স্বাগতম আজ সন্ধ্যায়। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু তন্ময়ী ভট্টাচার্য। আজ কিন্তু অন্যান্য দিনের মতোই বেশ রং বেরঙের খবর রয়েছে এই সময় আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য। আমি তো স্টুডিওর ঘরে বসে বুঝতে পারছি না বাইরে কি ঝমঝমিয়ে বৃষ্টি নাকি মেঘলা নাকি দু এক পশলা। তবে আজ সন্ধ্যায় গানে আড্ডায় আর নানান রঙের খবরে আপনার মনে কিন্তু বর্ষাধারার মতোই এক ঝরঝরে অনুভূতি হবে, কথা দিচ্ছি। সমস্ত খবরে যাবার আগে শোনাব একটি গান, তারপর কথা হবে নানান বিষয় নিয়ে। আজ জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে যেসব নক্ষত্রমালা রয়েছেন আমাদের চারপাশে, শোনাব তাদের জীবনের রং বেরঙের কথা, বলব আজকের দিনটিকে কেন্দ্র করে বিশেষ দিনের বার্তা এবং উদযাপনের কথা। থাকবে সম্ভবত সবচেয়ে বেশি বয়সে যিনি স্বাক্ষর হয়েছেন সেই এক থুরথুরে ঠাকুমার গল্প। আরও থাকবে আমাদের দেশের কিশোরদের সত্য করা এক অকল্পনীয় জয়ের গল্প। না না, এখনই আর ঝাঁপি খালিয়ে করব না, বলবো গানের ওপারে।

ঘুমিয়ে পড়বেন না অন্তত। কাল দেখা বন্ধুর সাথে হোক বা না হোক, ঘুমিয়ে পড়বার কোনো অবকাশ নেই, কারণ এই মুহূর্তে আমি যার কথা বলবো তার কাহিনী শুনলে চোখের ঘুম উড়েই যাবে। আজও সেসব গল্প আমাদেরকে বিস্মিত করে, আর ঘুম উড়িয়েছিল সেই ব্রিটিশ শাসনের। ভাবুন তো, মাত্র 20 বছরের এক তরুণী, হাতে যার বই থাকার কথা, অথচ তার হাত ছুঁয়ে পৌঁছে যাচ্ছে গোপন বার্তা, কখনো বা অস্ত্র, সামনে মৃত্যু ভয়, তবুও চোখে একটাই স্বপ্ন, এক স্বাধীন ভারত। সামনেই স্বাধীনতা দিবসের মাস আমাদের। আজ শোনাচ্ছি সেই আশ্চর্য এক রমণীর গল্প। দুর্দমনীয় সাহসের প্রতীক তিনি, কল্পনা দত্ত। 1913 সালে আজকের দিনে, অর্থাৎ 27 জুলাই, চট্টগ্রামের শ্রীপুর গ্রামে জন্ম তার। ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী ছাত্রী, নির্ভীক, আর সেই সঙ্গে ভালোবাসতেন প্রশ্ন করতে। চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর বালিকা বিদ্যালয়ে পড়াশুনো শেষ করে তিনি এলেন কলকাতার বেথুন কলেজে। তখন দেশ জুড়ে স্বাধীনতার দাবিতে উত্তাল ভারত। অদম্য দেশপ্রেমের টানে কলকাতা থেকে চট্টগ্রামে ফিরে তিনি যোগ দিলেন মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বাধীন চট্টগ্রামের বিপ্লবী দলে। সে সময় নারীদের এমন বিপজ্জনক কাজে অংশ নেওয়া ছিল প্রায় অকল্পনীয়, কিন্তু কল্পনা দত্ত সমাজের সমস্ত বাধা ভেঙে বিপ্লবীদের কাছে অস্ত্র পৌঁছে দিয়েছেন, গোপন বার্তা বহন করেছেন, আবার প্রয়োজনে ছদ্মবেশে পুলিশের চোখও ফাঁকি দিয়েছেন অজস্রবার। 1930 সালের ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় বা তার পরে, যখন ব্রিটিশ সরকার বিপ্লবীদের ধরতে মরিয়া, তখনও কিন্তু এই নির্ভীক মেয়েটি থেমে যায়নি। বন্দী বিপ্লবীদের মুক্ত করার পরিকল্পনাতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। অবশেষে গ্রেফতার হলেন এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন। জীবনের সেই সংগ্রামের স্মৃতি তিনি তুলে ধরেছেন তার বিখ্যাত গ্রন্থ চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথাতে। এ বই শুধু একটি স্মৃতিকথা নয়, স্বাধীনতা সংগ্রামের এক জীবন্ত ইতিহাস, যেখানে তিনি তুলে ধরেছেন বিপ্লবীদের সাহস, ত্যাগ, স্বপ্ন আর দেশের প্রতি তাদের নিঃস্বার্থ ভালোবাসার কথা। তারই মতন জীবন্ত তার লেখা। স্বাধীনতার ইতিহাসে তার নাম আজও এক উজ্জ্বল নক্ষত্রের মতোই প্রভাময়, সেই আলোরই এক অমর শিখা, যার প্রেরণা প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখিয়ে নিয়ে যাবে।

শহর থাকে না, তোমার শহরে লোক মরে না, তোমার শহর ধর্ম মানে না, তোমার শহর মিথ্যে জানে না। তোমার শহরে চোর থাকে না, তোমার শহরে লোক মরে না, তোমার শহর ধর্ম মানে না, তোমার শহর

বন্ধুরা, আজকে আমাদের কাছে যোগাযোগ যত দূরেই হোক তা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার, তাই না? পৃথিবীটা যেন বড্ড ছোট হয়ে গেছে আমাদের কাছে। এই যে মোবাইল ফোনে ভিডিও কল করি, মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছবি বা তথ্য পাঠিয়ে দিই, কিন্তু এই ডিজিটাল যুগের শুরুটা হয়েছিল সমুদ্রতলের টেলিগ্রাফ কেবলের হাত ধরেই। আজ শোনাব সেই সময়ের কথা। সে এক অদ্ভুত সময় ছিল, যখন একটি চিঠি ইউরোপ থেকে আমেরিকায় পৌঁছতে লেগে যেত সপ্তাহের পর সপ্তাহ। প্রিয়জনের খবর কিংবা ব্যবসা সংক্রান্ত যে কোনো কাজ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বার্তাও হতে পারে, সবই যেন আটকে থাকত বিশাল আটলান্টিক মহাসমুদ্রের বুকে। কিন্তু একদিন সেই নীরব সমুদ্রের তল

দিয়েই ছুটে গেল মানুষের কণ্ঠস্বরের প্রথম সেতুবন্ধন। আজকের গল্প সেই ঐতিহাসিক মুহূর্তের, যার স্মরণে প্রতি বছর আজকের দিনে অর্থাৎ 27 জুলাই পালিত হয় ক্রস অ্যাটলান্টিক কমিউনিকেশন ডে। 1909 আমি শোনাব 18শ শতকের কথা, 1866 সালের 27 জুলাই। বহু ব্যর্থতার পর অবশেষে সফলভাবে সম্পন্ন হয় স্থায়ী ট্রান্স আটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপনের কাজ। আয়ারল্যান্ডের ভ্যালেন্সিয়া দ্বীপ থেকে কানাডার নিউ ফাউন্ডল্যান্ড এই পর্যন্ত সমুদ্রের তলদেশে বিছিয়ে দেওয়া হল হাজার হাজার কিলোমিটার দীর্ঘ বৈদ্যুতিক তার। শুনতে যত সহজেই আমাদের চোখে একটি ছবি তৈরি হয়ে গেল, সে সময়ে সে কাজ কিন্তু এত সহজ ছিল না, হয়তো মানুষের কল্পনারও বাইরে ছিল। কিন্তু এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন ব্যবসায়ী সাইরাস ওয়েস্টফিল্ড, আর ব্রিটিশ জাহাজ এসএস গ্রেট ইস্টার্ন এই বিশাল কেবল বসানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেছিল। ভাবুন তো, যে বার্তা আগে পৌঁছতে লাগতো প্রায় 10 দিন, সেই একই বার্তা পৌঁছে যেতে লাগলো কয়েক মুহূর্তের মধ্যে। আন্তর্জাতিক বাণিজ্য, কূটনীতি, সংবাদ মাধ্যম সব ক্ষেত্রেই শুরু হল এক নতুন যুগ। সেদিন মানুষ প্রথম স্বপ্ন বুনেছিল কত দ্রুত মানুষের সাথে সংযোগ স্থাপন করা যায়, কিংবা উল্টোটা, সময়ের পাহারা পেরিয়ে যেতে মুহূর্তে। তাই এত গুরুত্বপূর্ণ আজকের দিনটি, আজকের দিনের উদযাপন। পরের গান রইল আপনাদের জন্য, কি শোনাই আপনাদের, বরং শোনাই এই গানটি উজ্জয়িনীর কণ্ঠে। প্রথম দুটি গান আমরা শুনেছি লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এবং তারপর অঞ্জন দত্তের।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
4: বন্ধুরা, আজ কিন্তু আবারও এক অন্যরকম খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। আসলে মাঝে মাঝে না আমাদের একটু

সাদা চুল, মুখে বয়সের ছাপ, হাতে তার ধরা রয়েছে একটি পেন্সিল। আজ তার স্কুলের পরীক্ষা। তাকে দেখে যে কেউ মনে করতে পারে নাতি নাতনিকে সঙ্গে নিয়ে এসেছেন, কিন্তু না, পরীক্ষার্থিনী তিনি নিজেই। পরীক্ষার খাতা সামনে রেখে তিনি মন দিয়ে লিখে চলেছেন। এই অসাধারণ মানুষটির নাম জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই? না, কল্পনায় আপনাকে নিয়ে গেলেও এ কোনো কাল্পনিক কাহিনী নয়। তার নাম অনুসুয়া বাই ওয়াদেকার। বয়স 86 বছর। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার মার্সাভল্লি গ্রামের বাসিন্দা তিনি। ছোটবেলায় দারিদ্র আর বিভীত পারিবারিক পরিমণ্ডলে স্কুলে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু মনের ভেতরে পড়াশুনো শেখার অদম্য ইচ্ছেটি রয়েই গেছিল। তাই তো নাতি যখন তাকে বলল, ঠাকুমা পড়াশুনো শুরু করবে, শুরু হলো নাতির সঙ্গে তার নতুন পথ চলা। বাড়িতেই অক্ষর চেনা, শব্দ পড়া, নিজের নাম লেখা। তার আগ্রহ দেখে স্থানীয় শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা নড়ে চড়ে বসলেন, এগিয়ে এলেন তারা। ধীরে ধীরে বইয়ের অক্ষরগুলো যেন তার নতুন বন্ধু হয়ে উঠল। এরপর এলো সেই বিশেষ দিন, কেন্দ্র সরকারের নবভারত সাক্ষরতা কর্মসূচির অধীনে তিনি সাক্ষরতার পরীক্ষায় অংশ নিলেন। ভাবুন একবার, যে বয়সে বেশিরভাগ মানুষ নতুন কিছু শেখার কথা ভাবতে ভুলেই যান, সেই বয়সে অনুসুয়াবাই প্রমাণ করলেন শেখার সত্যিই কোনো শেষ নেই, নেই কোনো বয়সের বাধা। তার এই সাফল্য তাই শুধু একটি পরীক্ষা পাশের গল্প নয়, এটি মানুষের অদম্য ইচ্ছে শক্তির এক অনন্য দৃষ্টান্ত। অনুসুয়াবাইয়ের ভাষায়, যতদিন জীবন ততদিনই শিক্ষা। তাই তো তার গল্প বলতে আসা। আসলে স্বপ্ন দেখার যে কোনো বয়স হয় না, ইচ্ছে থাকলে 80, 90 বা 100, যে কোনো বয়সেই নতুন নতুন পথ চলা শুরু করা যায়। তার সেই স্বপ্নের উড়ানে তাই আপনাকে নিয়ে গেলাম স্বপ্ন ছোব বলে। পরপর দুটি গান এবার আপনাদের জন্য, পরপর, একদমই পরপর।

আকাশবাণী মৈত্রীতে আজ সন্ধ্যায় পর পর দুটি গান শুনলেন। প্রথমটি চমক হাসানের কণ্ঠে এবং পরেরটি জয়তী চক্রবর্তী, শুভঙ্কর ভাস্কর এবং রাজর্ষির কণ্ঠে।

আজ কিন্তু স্বপ্ন সত্যির গল্প শোনাচ্ছি আপনাদের। একটু আগে যেমন শোনালাম একজন বৃদ্ধের স্বাক্ষর হবার স্বপ্নের কথা, তেমনি এখন শোনাব কিশোরদের এক স্বপ্নের কথা। কখনো কি ভেবেছেন ভারতের একদল কিশোর ফুটবলার এমন একদিন বিশ্বমঞ্চে দাঁড়াবে, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার নামী দলগুলিকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলবে? স্বপ্নের মতন যদিও শোনায়, কিন্তু সেই স্বপ্ন দেখেছিল যারা, তারাই এই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে। পাঞ্জাবের মোহালির মিনার্ভা একাডেমি, এক ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে ছেলেরা বড় বড় ক্লাবের কোটি টাকা তারকা নয় ঠিকই, তারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়েছে একটাই স্বপ্ন নিয়ে, দেশের হয়ে ফুটবল খেলবে বলে। কিন্তু কঠোর অনুশীলন, শৃঙ্খলা আর আত্মবিশ্বাসকে সঙ্গে করে তারা পাড়ি জমাল সুইডেনে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ যুব ফুটবল প্রতিযোগিতা গথিয়া কাপে, যার অনেকেই ওয়ার্ল্ড ইউথ কাপ নামে জানেন। বিশ্বের নানান দেশের শক্তিশালী দলকে হারিয়ে মিনার্ভা একাডেমির অনূর্ধ্ব ১২ দলটি ফাইনালে ব্রাজিলের আর স্পোর্টসকে 2-1 গোলে পরাজিত করে শিরোপাটি জিতে নিল। এই নিয়ে মিনার্ভা বিশ্বের অন্যতম সেরা যুব টুর্নামেন্টে তৃতীয়বারের মতন চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় ফুটবলে এক নতুন ইতিহাস তৈরি করল। কিন্তু এই সাফল্য একদিনে এসেছে কি তা তো নয়। বছরের পর বছর ধরে প্রতিভাবান শিশুদের খুঁজে এনে তাদের আধুনিক প্রশিক্ষণ, শিক্ষা এবং আন্তর্জাতিক মানের সুযোগ করে দিয়েছেন একটাই লক্ষ্যে, শুধু একটি টুর্নামেন্ট জিততে নয়, ভারতের ফুটবলকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। এই সাফল্যের আগেও মিনার্ভার কিশোররা ইউরোপের একাধিক আন্তর্জাতিক যুব প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জন করেছে। এমনকি স্পেনের বিখ্যাত মিক কাপে লিভারপুল অনূর্ধ্ব ১৫ দলকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্ব ফুটবল মহলকে চমকে দিয়েছিল। তারা প্রমাণ করেছে সাফল্য নিষ্ঠা, কঠোর শ্রম আর নিজের স্বপ্নে অটল বিশ্বাস থেকেই আসে। আর যদি ভারতের কোনো ছোট্ট শহর বা গ্রামের কোনো একজন কিশোর ফুটবল হাতে নিয়ে এই গল্পটি শোনে, তাহলে তারও মনে নিশ্চয়ই বিশ্বাস জন্মাবে, আমিও পারি।

গান তো ভালোবেসে গাইতেই হবে, আর ভালোবাসতে হবে মাটিকে, কারণ ফসল ফলায় মাটির বুকে। তাই মা সুস্থ না হলে যেমন সুস্থ সন্তান জন্মায় না, তেমনি ভালো ফসলের উৎপাদন পেতে গেলে জমিকে হতে হবে সুস্থ। কিন্তু স্বাভাবিকভাবেই একই জমিতে বারবার চাষের ফলে যেটা হয় যে মাটির উর্বরতা কমে। বিজ্ঞানীরা তো নানান রকম পরামর্শ দিয়েই থাকেন, রিজেনারেটিভ এগ্রিকালচার এই মুহূর্তে কোনো নতুন কথা নয়। পৃথিবীর এক তৃতীয়াংশ উর্বর জমি যেখানে ইতিমধ্যেই ক্ষয়প্রাপ্ত, সেখানে অতিরিক্ত রাসায়নিক নির্ভরতা করে মাটির ক্ষমতা বাড়ানোর দিকে পিছু হাটছেন। তারা বলছেন গতানুগতিক পদ্ধতিতে কৃষি নয়, এখন প্রয়োজন মাটিকে পুনরুজ্জীবিত করা। নতুন কৃষি পদ্ধতি সমাধান হিসেবে ক্রপ রোটেশন বা পালাক্রমে ভিন্ন ভিন্ন ফসলের চাষের কথা বলছেন। একই জমিতে একবার ধান, তারপর ডাল, এরপর তৈলবীজ কিংবা শাকসবজি চাষের প্রস্তাব দিচ্ছেন গবেষকরা। আপনারা বলবেন এ তো বহু প্রাচীন কথা, এমনটা তো আমরাও বইয়ের পাতায় পড়ে এসেছি, কিন্তু এই যে নিত্য নতুন গবেষণা আর উঠে আসছে নতুন নতুন দিক। বিজ্ঞানীরা বলছেন শুধু উৎপাদন বাড়ানোই নয়, মাটির স্বাভাবিক পুষ্টির ভারসাম্য ফিরে আসবে স্বাভাবিকভাবে, রাসায়নিক প্রয়োগের মধ্য দিয়ে নয়। একই সাথে জমির পাশে এমন কিছু উদ্ভিদ লাগানোর কথা বলছেন যেগুলো বাজারে বিক্রি করার জন্য নয়, বরং মাটিকে রক্ষা করার জন্য। এই গাছগুলো মাটির ক্ষয় কমায়, আর্দ্রতা ধরে রাখে এবং পরে জৈব পদার্থে পরিণত হয়ে মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। মাটির নিচে থাকা লক্ষ লক্ষ অণুজীব, কেঁচো, ছত্রাক এবং ব্যাকটেরিয়ার সক্রিয় ভূমিকা রাসায়নিকের পরিবর্তে জৈব পদার্থের ব্যবহার আর পরিমিত ভূগর্ভস্থ জলের ব্যবহার মাটিকে ভেতর থেকে সুস্থ রাখে, উর্বর করে, ঠিক গর্ভবতী মায়ের মতো। রিজেনারেটিভ এগ্রিকালচারের হাত ধরে আগামী প্রজন্ম পাবে আরও উর্বর জমি, নিরাপদ খাদ্য আর একটি প্রাণময় পৃথিবী। কি আর পারি আমরা, স্বপ্ন দেখতে পারি একটি প্রাণময় পৃথিবী রেখে যেতে পারি নতুন প্রজন্মের কাছে অঙ্গীকার হিসেবে, সে চেষ্টাই করি আমরা সবাই মিলে। ভালো থাকবেন বন্ধুরা, সময় একেবারে শেষ, বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে এতক্ষণ স্বপ্ন বোনার গল্প বলে চলা বন্ধু তন্ময়ী, ভালো থাকবেন।

0: Act no júri.
1: আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই মুহূর্তে খেলার দুনিয়া মৈত্রী ক্রীড়াঙ্গনে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনা জয়ের হ্যাট্রিক করলেন মীরাবাই চানু, ভারোত্তোলনে মীরাবাইয়ের সোনা এবং ঋষিকান্ত সিং ও রাজা মুথু পাণ্ডির রূপো জয়। তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিকে জিম্বাবুয়েকে 35 রানে হারিয়ে ভারতের 3-0 সিরিজ জয়, 49 বলে 81 রান বৈভব সূর্যবংশীর। হাঙ্গেরিয়ান গ্রাপি ফর্মুলা ওয়ানে জয়ী বিশ্ব চ্যাম্পিয়ন ল্যান্ডো নরিস, মরসুমের প্রথম জয়। ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান, প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের 311 রানের প্রত্যুত্তরে পাকিস্তানের 3 উইকেটে 199 রান। আই এস এস এফ বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তলে এসা সিং এর সোনা এবং মনু ভাকারের ব্রোঞ্জ পদক জয়। নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ, আর আমার সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন ক্রীড়া সাংবাদিক পার্থ দত্ত। পার্থদা, মৈত্রী ক্রীড়াঙ্গনে স্বাগত।
2: নমস্কার।
1: হ্যাঁ, আজকে পার্থদার সঙ্গে আমরা আলোচনা করব, এই মুহূর্তে স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছে 2026 কমনওয়েলথ গেমস, 23তম কমনওয়েলথ গেমস, কমনওয়েলথ গেমস। এবং এছাড়া এই মুহূর্তে খেলার দুনিয়ায় আর যা যা ঘটনা ঘটে চলেছে তা নিয়েও একটু সংক্ষিপ্ত আলোচনা আমরা করে নেব। প্রথমে একটু কমনওয়েলথ গেমসের দিকেই যাই। পার্থদা, গ্লাসগো কমনওয়েলথ গেমস, আমরা যেটুকু জানি যে গ্লাসগো খুব শেষ মুহূর্তে কমনওয়েলথ গেমস এর দায়িত্ব পেল,
2: একদম
1: কি কি হলো ঘটনাটি?
2: অ্যাকচুয়ালি এবারের কমনওয়েলথ গেমস, মানে 2026 কমনওয়েলথ গেমস হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া শহরে, কিন্তু তারা দায়িত্ব নেওয়ার পর বেশ 2024 সাল নাগাদ জানা যায় যে তারা করতে পারবে না, আর্থিক সমস্যার জন্য তারা করতে পারবে না, তারা পিছিয়ে যায়। তখন গোল্ড কোস্ট তারা দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে এসেছিল, কিন্তু তারাও শেষ মুহূর্তে বলে যে এটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। এমন পরিস্থিতি তৈরি হয় যে 26 কমনওয়েলথ গেমস হবে না এরকম একটা জায়গায় চলে গেছিলো, এটা পিছিয়ে 27 করতে হতো। তখন স্কটল্যান্ডের গ্লাসগো, যারা 2014 অর্গানাইজ করেছিল, তারা তৃতীয়বারের জন্য, তার আগেও তারা করেছিল, তৃতীয়বারের জন্য তারা রাজি হয়, কিন্তু বলে এত কম সময়ের জন্য ইভেন্ট কমিয়ে দিতে হবে। লাস্ট 2022 বার্মিংহ্যামে যখন হয়েছিল তখন 19 স্পোর্টস ছিল, এবারে সেখানে 10 কমে 10 স্পোর্টসে নামিয়ে নেওয়া আসা হয়েছে। সঙ্গে তো প্যারা স্পোর্টস আছেই, আরও বেশ কয়েকটা প্যারা স্পোর্টস গেমস আছে। এই কমনওয়েলথ গেমসটা এমন একটা যেখানে সাধারণদের জন্য এবং প্যারা স্পোর্টসটা একসঙ্গে, অলিম্পিকে যেমন আলাদা করে প্যারা অলিম্পিক হয়, তেমনি কমনওয়েলথ গেমস কিন্তু দুটো একসঙ্গে হয়, এবং প্যারা শুরু হয়ে গেছে। আজকে কমনওয়েলথ গেমসের 5th ডে চলছে, 3 পর্যন্ত চলবে, 3rd August পর্যন্ত। এই অবস্থা এখন কমনওয়েলথ গেমস। এবং পদক যেটা, মানে খেলা কমে যাওয়ায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বোধ হয় ভারতবর্ষ হয়েছে এবং তারপরে বাংলাদেশ। তার কারণ হচ্ছে যে শ্যুটিং, যে ইভেন্টে ভারত এবং বাংলাদেশ পদক জিতেছে, মানে ম্যাক্সিমাম পদক ভারতেরও 500 উপর পদক সব মিলিয়ে কমনওয়েলথ

0: আছে আছে বাংলাদেশ যে এখনো পর্যন্ত 8টা পদক পেয়েছে, 2টো সোনা, 2টো রূপো এবং 2টো ব্রোঞ্জ, এখনো পর্যন্ত কমনওয়েলথের 8টা যে পদক সেগুলো কিন্তু সবই শুটিং থেকে এসেছে। সুতরাং এই শুটিংটা এবারে নেই, বাংলাদেশেরও একটা 15 জনের দল সেখানে গেছে, ভারতে যেমন 125 জনের দল গেছে, কমনওয়েলথে বাংলাদেশেরও একটা 8 জনের দল গেছে, এই 15 জনের দল গেছে। তাদের মধ্যে অলরেডি তাদের যারা জিমন্যাস্ট ছিল তারা খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি, অ্যাথলেটিক্স আজ থেকে শুরু হয়েছে, অ্যাথলিটরা আজ থেকে মাঠে নেমেছেন বাংলাদেশ এবং ভারত দুটোর ক্ষেত্রে। ভারতের অ্যাথলিটদের কাছে তো আমাদের প্রত্যাশা অনেক বেশি, নীরজ চোপড়া মতো একজন অ্যাথলিট রয়েছেন ভালো, তাজিন্দার পাল তুরের মতো একজন শটপাটার আছেন, সুতরাং আমরা এবার কিন্তু ভারতের অ্যাথলেটিক্সের দিকে অবশ্যই তাকিয়ে থাকব।
1: বাংলাদেশ বোধহয় সাঁতারেও নামবে,
0: সাঁতারেও নামবে, হ্যাঁ, তাদের যে 8 জন 15 জন আছে তার মধ্যে অ্যাথলিট আছে, সাঁতারু আছে, বক্সার আছেন, হ্যাঁ, এই নামবে। আর এরা এখনো পর্যন্ত ভালো নজর কাটতে পারেননি, মানে যারা আমাদের ছিলেন জিমন্যাস্ট তারা কিন্তু নজর কাটতে পারেননি।
1: এবারে মোটামুটি কমনওয়েলথ গেমসে প্রায় 70টা দেশ অংশ নিচ্ছে, মানে প্রায় 3000 প্রতিযোগী আছেন। এবারে আমরা দেখতে পাচ্ছি কমনওয়েলথ গেমস এবারে খেলাগুলো 4টে মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং সেই মাঠগুলো নাকি খুব কাছাকাছি,
0: মানে ওই খরচ কমানো, অর্থাৎ একটা সিটির মধ্যে যত কাছাকাছি থাকবে গেমসের ভিলেজ থেকে তাদের যাতায়াত বা সব পুরো টেকনিক্যাল ব্যাপারটা যত ক্লোজ করা যায় ততই ভালো আর কি, তাতে খরচটা অনেক কম হয়। এবং ওই যে বলছিলাম না, এবারের পর আমাদের এই গ্লাসগোটা আমাদের কাছে ভারতীয়দের কাছে খুব ভীষণ একটা
1: গুরুত্বপূর্ণ,
0: কারণ ঠিক 4 বছর বাদেই আহমেদাবাদে আমাদের এর পরের যে গেমস কমনওয়েলথ গেমস 2010 সালে হয়েছিল এবং 2030 সালে হবে, তার জন্য এখানে পদক বাড়িয়ে নেওয়া যেমন একটা বড় ব্যাপার, তেমনি সংগঠনটাও দেখে নেওয়া দরকার যে কত কম জায়গার মধ্যে কত কম খরচের মধ্যে তারা তৈরি করছে। যদিও ভারতে এই 10খানা ইভেন্ট থাকবে না, কারণ ভারতের 19খানা ইভেন্টই হয়তো হবে, তার থেকে বেশি ইভেন্ট করার চেষ্টা চলছে, আরও কিছু ভারতীয় বা আমাদেরই উপমহাদেশের যে খেলাগুলো সেগুলোকে ইনক্লুড করার চেষ্টা করছে। সেটা এই গেমস শেষের দিন যখন কমনওয়েলথের একটা সাধারণ সভা হবে সেখানে হয়তো গৃহীতও হবে। সুতরাং গ্লাসগো আমাদের কাছে পদক, বেশি পরিমাণে পদক জেতার একটা জায়গা, কিন্তু এই যে বললাম যে ইভেন্ট কমে যাওয়া, যেগুলো ভারতবর্ষ যে জায়গাগুলো পদক পায়, শ্যুটিংটা তো আগেই কমে গেছিলো, মানে বার্মিংহ্যামেও শ্যুটিং ছিল না, যার জন্য আমাদের পদক সংখ্যা একটু নেবে এসেছিলো, 60-এর ঘরে আমাদের পদক সংখ্যা নেবে এসেছিলো। এরপরে রয়েছে ব্যাডমিন্টন, যেখান থেকে ভারতবর্ষ পদক জিতে আসে, ব্যাডমিন্টন এখন একটা আমাদের পাওয়ার হাউস, আমরা এশিয়ান পাওয়ার হাউস হয়ে গেছি ব্যাডমিন্টনে ইন্ডিয়া। এরপরে স্কোয়াশ, যেখান থেকে আমাদের ছেলেমেয়েরা ভালো পদক পায়, এই যে গতকালই আমাদের একটি মেয়ে আনাহাত সিং বলে দিল্লির মেয়ে, একদম টিনেজার মেয়ে, 18 বছর, সে জুনিয়র স্কোয়াশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে।
1: অনেকদিন ধরেই আশা
0: জাগাচ্ছিল, কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ও যে ওই কালকে জিতে বলেছেন না যে আমার কাছে একটা স্বপ্ন মনে হচ্ছে, বিশ্বটা আমার হাতের মুঠোয়, আমি ভাবতেই পাচ্ছি না যে এত তাড়াতাড়ি আমি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলাম, কিন্তু এটা জুনিয়র, আমি এখন ওয়ার্ল্ড নাম্বার, মানে সিনিয়রের ক্ষেত্রে ওয়ার্ল্ড নাম্বার, মানে এখানে আমি ওয়ার্ল্ড নাম্বার 1, জুনিয়র ক্ষেত্রে হলাম, কিন্তু জুনিয়র আর 1 বছর, আমার এই বছরই শেষ 26, আমাকে সিনিয়রে খেলতে হবে, সেখানে আমি 20 নম্বরে ঢুকছি, মানে এইটাই আমার সিনিয়রে আগামী 1 বছরের মধ্যে আমাকে সেটা 10-এ নামতে হবে, তারপরে তো সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আমার তৈরি হবে। যেটা বলছিলাম যে স্কোয়াশ নেই, ব্যাডমিন্টন নেই, শ্যুটিং তো আগেই বন্ধ হয়ে গেছিলো, এই যে যে খেলাগুলো আমরা পাই, টেবিল টেনিস নেই, হকি নেই, হ্যাঁ, গতবারে আমরা ক্রিকেটে পদক পেয়েছিলাম, ক্রিকেট নেই, অথচ ক্রিকেট আগামী 2 বছর বাদে লস এঞ্জেলেস যে অলিম্পিক হবে সেখানে ক্রিকেট ইনক্লুড করা হয়েছে এবং ভারত সেখানে একটা বৃহৎ শক্তি হিসেবেই নামবে। এশিয়ান গেমসেও ক্রিকেট রয়েছে, সেখানেও আমাদের ছেলেমেয়েরা ভালো, মানে অন্তত সোনার লক্ষ্যেই থাকবে তারা আশা করা যায়। সুতরাং তার আগে যদি কমনওয়েলথ পাওয়া যেত তাহলে হয়তো আমাদের দেখা যেত, আমাদের বাচ্চা ছেলেগুলো এখন যারা খেলছে, এই 15 বছরের বৈভব সূর্যবংশী, অল্প বয়সের গিল যারা আছে, তারা কিন্তু একটা ভালো জায়গা, একটা প্রমাণ করার জায়গা পেত, সেটা হলো না। যাই হোক, কমনওয়েলথে আমাদের পরে সেপ্টেম্বরে অবশ্যই তাকিয়ে দেখতে হবে ক্রিকেটের জন্যে এশিয়ান গেমস, এবং ক্রিকেটে এশিয়ান গেমসে সবথেকে বেশি তাকিয়ে দেখতে হবে হকির জন্যে,
1: হ্যাঁ,
0: কারণ আমরা চাইছি যে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হলেই সরাসরি অলিম্পিক খেলার ছাড়পত্র মিলবে, এবং ইন্ডিয়ান যারা প্লেয়ার রয়েছে, হরমনপ্রীত সিং, মনপ্রীত সিং তারা সকলেই বলছে যে আমরা এই কোটাটা কিন্তু এশিয়ান গেমসে করে নিতে পারবো, যাতে আগামী দু বছর

0: অলিম্পিক্সের প্রিপারেশনটা ঠিকঠাকভাবে এগোতে পারি, কারণ নইলে অলিম্পিক্স কবে কোয়ালিফায়ার হবে, কবে জিতবো, আদৌ জিতবো কি না একটা টেনশন থাকে। কিন্তু দু বছর আগে থেকে হলে আমরা দুটো ব্রোঞ্জে আটকে আছি, যাতে ভারতবর্ষ আগের তার সমমিয়ায় ফিরতে পারে, অর্থাৎ সোনার পথে, সেটা নিশ্চয়ই চেষ্টা করবে।
1: হকি বিশ্বকাপ বোধহয় সামনেই আছে,
0: হকি বিশ্বকাপ চলতি বছরেই আছে, তারও একটা প্রস্তুতি চলছে, কারণ সেখানেও 75 সালের পর আমাদের আর আমরা চ্যাম্পিয়ন হইনি, 1975 পর চ্যাম্পিয়ন হইনি, এই 51 পর আবার একটা, এবং সেখানে দেখলাম হরমনপ্রীত আমাদের ক্যাপ্টেন, সে বলেছে যে আমরা যদি 41 বছর পর অলিম্পিক পদক জিততে পারি তাহলে হোয়াই নট আমরা 51 পর চ্যাম্পিয়ন হব। হ্যাঁ, সুতরাং এই যে আশাবাদী আশাবাদ, এই যে ভাবনা চিন্তা, এটা একটা পজিটিভ দিক, ইতিবাচক দিক এটা একটা।
1: আচ্ছা পার্থদা, এই মুহূর্তে কমনওয়েলথ গেমসের মানে পদকের সংখ্যায় ভারত কত নম্বরে আছে এবং কটি পদক?
0: ভারত তো এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে 8 রয়েছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নাইজেরিয়া, স্কটল্যান্ড, সাউথ আফ্রিকা, কানাডা, তারপরে ভারতবর্ষ, এখনো পর্যন্ত 4 পদক এখনো পর্যন্ত হচ্ছে। মীরাবাই চানুর এরপরে আমরা নিশ্চয়ই আলোচনা করবো মীরাবাইকে নিয়ে, মীরাবাই চানু সোনা গতকাল পেয়েছে, ওয়েট লিফটিংয়ে আরও 2 পদক এসেছে আমাদের, দুটো রুপো, এবং প্যারা পাওয়ার লিফটিংয়ে আমাদের ঝান্ডু কুমার একটি ব্রোঞ্জ পেয়েছে, এখনো পর্যন্ত 4, আরও একটা ব্রোঞ্জ নিশ্চিত হয়ে আছে, আমরা আশা করব যে সেই ব্রোঞ্জটা সোনায় পরিণত হবে, সেটা হচ্ছে লাভলিনা বরগোহাঁই বক্সিংয়ে, সে সরাসরি তার প্রতিদ্বন্দ্বীরা না থাকে সেমিফাইনালে চলে গেছে, সেমিফাইনালে ওঠা মানেই একটা ব্রোঞ্জ নিশ্চিত, অর্থাৎ পদক সংখ্যা এখন 5, আমাদের এবছরে পদক সংখ্যা আমরা গেমসে আশা করব কমপোর্ট মানে যারা সবাই মানে বিশেষজ্ঞরা বলছেন 25-30 পদক, এবং আজকে অনেকগুলো ইভেন্ট রয়েছে, বিদ্যারানী ওয়েটলিফটিংয়ে আশা করা যায় পদক পাবেন, জ্ঞানেশ্বরী দেবী আছেন, তাদের তার কাছেও পদক পাওয়া, এবং এখন আমাদের এই যখন আলোচনা চলছে তখন একমাত্র বাঙালি মেয়ে যে জিমন্যাস্টিক্সের ফাইনালে উঠেছে প্রতিষ্ঠা সামন্ত, হাওড়ার বাক্সাড়ার মেয়ে, সে এতক্ষণে নিশ্চয়ই সে তার মানে জিমন্যাস্টিক ফ্লোরে নেমে গেছে তার ফাইনালের খেলার জন্য, 8 ফাইনাল ভল্টিংয়ে ফাইনাল, এবং তার যারা প্রতিদ্বন্দ্বী সকলেই অলিম্পিয়ান, কিন্তু আমরা আশা করবো সে একটা ভালো রেজাল্ট করবে, যদিও তার ACL-এ চোট রয়েছে, চোট নিয়েই সে খেলছে, তবু আমরা আশা করবো সে একটা ভালো জায়গা দেখাবে। দীপা কর্মকার আমাদের লাস্ট পেয়েছিল 2014 এই গ্লাসগোতেই সে ব্রোঞ্জ পেয়েছিল, দীপাকে, দীপা তার আইডল, প্রতিষ্ঠার আইডল দীপা, সে আশা করা যায় কিছু একটা করতে পারবে।
1: ভারোত্তোলন থেকে ভারতের ঘরে এসেছে 3 পদক এখনো পর্যন্ত, মীরাবাই চানুর কথা আমরা শুনলাম, এছাড়া ঋষিকান্ত সিং, তিনি ভারোত্তোলনে দ্বিতীয় স্থান পেয়ে রুপো পদক পেয়েছেন, আর পুরুষদের 65 ভারোত্তোলনে রাজা মুথু পান্ডি, তিনি রুপো জিতেছেন 286 ওজন তুলে। এই ইভেন্টে মানে ঋষিকান্ত সিং এর ইভেন্টে সোনা জিতেছেন মালয়েশিয়ার উইন কাজদান মোহাম্মদ অনিক, 273 তুলেছেন তিনি, আর কেনিয়ার জসুয়া আম্বুয়া, তিনি ব্রোঞ্জ পেয়েছেন 260 তুলে। আবার রাজা মুথু পান্ডির ইভেন্টে 299 তুলে সোনা জিতেছেন মালয়েশিয়ার প্রতিযোগী আজনিল বিন বিদিন মোহাম্মদ। 2026 কমনওয়েলথ গেমসে এটি ছিল ভারতের দ্বিতীয় রৌপ্য পদক। আর জন্ডু কুমারের কথা তো পার্থদা একটু আগেই বললেন, আজকে যে ইভেন্টগুলি এখনো পর্যন্ত যে খবর আছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে ভারত কমনওয়েলথ গেমসের 5ম দিনে সজন প্রকাশ, তিনি পুরুষদের 200 বাটারফ্লাই সাঁতারের ফাইনালে উঠেছেন, পুরুষদের লং জাম্পের ফাইনালে উঠেছেন মুরলী শ্রীশঙ্কর প্রথমবারই 8.01 লাফিয়ে, পুরুষদের 110 হার্ডলসের ফাইনালে উঠেছেন তেজাস শীর্ষে। এছাড়াও আজকে কিন্তু অনেকগুলি ইভেন্ট আছে অ্যাথলেটিক্সে বিশেষ করে, যেখানে ভারত কিন্তু পদক জয়ের আশা করতে পারে। কি কি ইভেন্ট আজকে রয়েছে যেখানে ভারতের পদক জয়ের আশা আছে?
0: আমি বলে নিই যে লিস্টটা পড়া হলো, সব থেকে আজকে বড় ধাক্কা আমাদের 100 দৌড়ে, মানে আমাদের ভারতবর্ষের দ্রুততম মানব যে গুরিন্দর সিং, সে কিন্তু ফাইনালেই উঠতে পারলো না, ছিটকে গেল আগেই, তার 10.39 সে টাইম নিয়েছে, যেটা তার বেস্ট টাইমিং ইন্ডিয়ার রেকর্ড রয়েছে 10.09, সে কিন্তু আজকে ফাইনালে উঠতে পারিনি, এটা একটা আমাদের কাছে দুর্ভাগ্যের খবর। এছাড়াও ওই যেটা রয়েছে আর কি, আমাদের অনিমেষ কুজুর 200 নামবে, এছাড়া মেয়েদের পারুল চৌধুরী আছে, মুরলির কথা তো বলাই হলো ফাইনালে উঠেছে, এছাড়া তেজিন আজ

0: তেজিনদার পালের অবশ্যই ইভেন্ট নেই, কাল আগামীকাল আছে। তেজস্বিন শঙ্কর আছে হাই জাম্পে,
1: তেজস্বিন
0: শঙ্কর হাই জাম্প আছে। সুতরাং আজকে দিয়ে তো মানে আজকে ফিফথ ডেতে অ্যাথলেটিক্স শুরু হলো, অনেকগুলো ইভেন্ট রয়েছে, আমাদের নজর অবশ্যই থাকবে এই দিকে।
1: আমরা মীরাবাই চানুর স্বর্ণপদক জয় নিয়ে একটু ছোট্ট করে একটু আলোচনা করে নিই। মীরাবাই কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ের হ্যাট্রিক করেছিল, কিন্তু তিনি কমনওয়েলথ গেমসে নামার আগে বলেছিলেন যে আমার কমনওয়েলথ গেমসে আমি খুব একটা নজর দিচ্ছি না, আমার মূল লক্ষ্য এশিয়ান গেমস।
0: একদম একদম। এই আমার সঙ্গে মীরাবাই চানুর, আমি এই কয়েক মাস আগে আপনার ছত্তিশগড়ের রায়পুরে আমি খেলো ইন্ডিয়া গেমসে গেছিলাম, ট্রাইবাল গেমসে, সেখানে মীরাবাই চানু অতিথি হয়ে এসেছিল। আমাদের সঙ্গে যারা সাংবাদিক ছিলাম, আমরা মিডিয়া ছিলাম, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম যে যে কী লক্ষ্যে নিয়ে তুমি এগোচ্ছো, তোমার তো অনেকগুলো ইঞ্জুরি আর অনেক কিছু তো হয়ে গেল, মানে আমাদের ভারতবর্ষের হয় যে একটা অলিম্পিক মেডেল পেয়ে যাওয়া মানে বিরাট কিছু ব্যাপার, তারপরে ওর ঝুলিতে সব কিছুই এসে গেছে, তার মানে যে যা পুরস্কার পদ্মশ্রী পেয়ে গেছে, হ্যাঁ আর কি দরকার, তোমার তো মানে ঠিক আছে, তুমি কি তাহলে মানে গুটিয়ে নিতে চলেছো, তোমার 31 বছর বয়স হচ্ছে। তখন ওর একটু রেগেই গেছিলো যে কোথায় আমি, মানে কিছুই তো করিনি এখন পর্যন্ত, আমি তো এখন সবে প্রস্তুতি হচ্ছি, এবছরটা আমার কাছে ভেরি ভাইটাল, আমার তিনখানা গেমস আছে এবছরে, একটা হচ্ছে কমনওয়েলথ গেমস, তারপরে এশিয়ান গেমস, তারপরে আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আমি কমনওয়েলথে পরপর দুটোয় সোনা জিতে আছি, এবার আমি হ্যাট্রিক করতে চাই। এশিয়ান গেমসে আমার এত কিছু পদক রয়েছে আমার ট্রফি ক্যাবিনেটে, কিন্তু এশিয়ান গেমসের পদক নেই।
1: সুতরাং
0: আমার
1: এশিয়ান
0: গেমসে আমার মূল লক্ষ্য আমি পদক জিতবো, এবং আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আমি 2007 পর আমি সোনা জিতিনি, সুতরাং আবার একটা সোনায় ফিরবো। এবং সেই জন্য ও মণিনগরে কন্টিনিউয়াস প্র্যাকটিস করেছে, এবং কালকে যেটা ও বললো মানে কেঁদে ফেলেছিল, আমরা দেখলাম যে পদক যখন জিতলো, পদক জয়ের পর যখন পোডিয়ামে উঠেছিল কাঁদছে, পরে যখন ওকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কাঁদছো কেন, যে ভারতের আবেগ এবং কতটা তার স্বার্থত্যাগ রয়েছে। দেখুন ও সেই সময় মিডিয়াকে বলছিল যে প্লিজ আমাকে এখন ছেড়ে দিন, আমি আর পাচ্ছি না কথা বলতে আপনাদের সঙ্গে, কি না আমি দুদিন খাইনি, না খেয়ে রয়েছি, কারণ যদি এই তোমার ওয়েট ক্যাটাগরি এই যে 48 কেজি, ওর এমনিতে 49 ক্যাটাগরিতে নামবে, 49 এখন তো 48 কেজি হয়ে গেছে ওটা, এই যে ওয়েট মেনটেন করা মানে সামান্য 10 গ্রাম 12 গ্রাম 15 গ্রাম 20 গ্রাম বেড়ে গেলেই কিন্তু আউট হয়ে যেত, যার জন্য না খেয়ে রয়েছে যাতে ওয়েট কোনোভাবে বেড়ে। আমাদের তো একটা খুব খারাপ অভিজ্ঞতা লাস্ট অলিম্পিকে হয়েছিল যে বিনেশ ফোগট কুস্তিতে সে ফাইনালে উঠেও নিশ্চিত পদক,
1: রূপোর
0: পদক নিশ্চিত ছিল, হারুক জিতুক রূপোর পদক নিশ্চিত, সারা ভারতবর্ষ যখন ধরে নিয়েছে যে একটা রূপোর পদক আসছে, হঠাৎই সংবাদ তার ওজন বেড়ে গেছে, ওজন বেড়ে যাওয়া বিনেশ ফোগট নামতে পারলেন না। এই যে খাওয়া না খেয়ে থাকা, এই যে স্বার্থত্যাগ, এটা আমার মানে আমার ব্যক্তিগত দীর্ঘদিনের সাংবাদিকতা জীবন বলছে যে এটা ভারতবর্ষের একটা ভালো দিক, যে ক্রীড়াবিদদের কাছে আদর্শ মীরাবাই চানু, যে মেয়েটা ছোটোবেলায় কৃষক পরিবারে জন্ম, অনেকগুলো ভাই বোন জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে নিয়ে আসতে হতো, মাথায় কাঠের বোঝা, ওই জঙ্গল কেটে তার বোঝা মাথায় চাপিয়ে নিয়ে আসতো, যে শীতকাল আগুন জ্বালাবে সেই দিয়ে রান্না করবে, সেই মেয়েটার জেদ আজকে এই জায়গায় এসে পৌঁছেছে, দেশের জন্য সে স্বার্থত্যাগ করছে, সে কষ্ট করছে, এবং তার দৃষ্টিটা এতটাই বেশি। এবং ওকে যেমন জিজ্ঞাসা করে, তার মানে তুমি পরের অলিম্পিকটা টার্গেট করছো, যেখানে তুমি তো রূপো পেয়েছো, এবার সোনা, তখন ওই যে দেখুন অতটা আমি ভাবতে পারছি না, কারণ আরও 2 বছর, আমাদের ফিজিক্যাল ফিটনেস চোট এটা বড় ব্যাপার। এবং আমরা দেখলাম কালকে কমনওয়েলথ গেমসে কিন্তু ও রেকর্ডের জন্য আরও ওই ক্লিন অ্যান্ড জার্ককে ওয়েট নিতে পারতো, বাড়াতে পারতো, কিন্তু ও চেষ্টা করেনি, ও এবং ও 2 সেট টার্গেট করেই নেমেছিল, প্রথমটা স্ন্যাচিংয়ে 82 কেজি, ও জানতো যে আমি অন্যদের যে নাইজেরিয়ার মেয়েটি হয়েছে তার থেকেও সে 77-এ থেকেছে, ও 82-তে গিয়েই নিতে চেষ্টা করেছিল, 82-তেও প্রথম অ্যাটেম্পটে ফেল করে, একটু কনফিডেন্সের অভাব লাগছিল তাহলে কি মীরাবাই পারবে না, কিন্তু 85 অনায়াসে ও 82 ক্রস করে এবং থার্ডটায় 85 তোলে, এবং ক্লিন অ্যান্ড জার্কেও প্রথমটা ও পারেনি, সেকেন্ডটায় তোলে, এবং থার্ডের কাছে ওর কাছে লক্ষ্য মানে ইচ্ছা করলে ও ওয়েট বাড়িয়ে আর একটু ওর রেকর্ডটাকে 190-192 ও করে নিতে পারতো, কিন্তু চেষ্টা করেনি, কারণ পাশে ইঞ্জুরি হয়ে যায়। ওর তো এখন সামনেই আর 1.5 মাস বাদেই আবার সেপ্টেম্বরে ওর সামনে এশিয়ান গেমস রয়েছে।
1: হ্যাঁ, আমরা আলোচনা করছি কমনওয়েলথ গেমস নিয়ে আলোচনা করলাম, এবারে অন্যান্য খেলাধুলার দিকে যাব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক পার্থ দত্ত।
0: হ্যাঁ, অন্য অন্য খেলায় যাওয়ার আগে আমি একটু মীরাবাই চানু নিয়েই কথা হচ্ছিল, একটু দু একটা কথা থেকে গেল। সেটা হচ্ছে যে মীরাবাই চানুকে আমরা

0: কোন জায়গায় রাখবো, গ্রেটেস্ট তকমার কোন জায়গায় রাখবো আর কি, সেটা অবশ্যই রাখতে হবে। কারণ পরপর তিনবারের সোনা জয়ের অভিজ্ঞতা আমাদের সুশীল কুমারের, কুস্তিগির সুশীল কুমার এবং অভিনেশ ফোগটের রয়েছে। তারপরে ও তিনটে সোনা, তার আগে ওর উপর জিতেছিল একটা। কিন্তু ভারতের সর্বকালের কমনওয়েলথের সেরা এ হচ্ছেন আমাদের শুটার জসপাল রানা, যিনি সদ্য প্রয়াত হয়েছেন গত জুন মাসে, 50 বছর জন্মদিনে হওয়ার আগেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি 15খানা পদক জিতেছেন মানে কমনওয়েলথে, মানে এটা একটা সর্বকালীন রেকর্ড, আমার মনে হয় না আর কেউ জিততে পারবেন। তিনি শুটার ছিলেন, পিস্তল শুটার তিনি জিতেছিলেন, কিন্তু সেই শুটিংটাই তো নেই, যেটা আক্ষেপের কথা বলছিলাম ভারত এবং বাংলাদেশ দুটোর ক্ষেত্রেই, যে আমরা আশা করব অবশ্যই 2030 সালে আহমেদাবাদে যখন হবে শুটিং ফিরবে, এবং সেখানে ভারতবর্ষের এবং বাংলাদেশের শুটারদের আমরা স্বমহিমায় দেখতে পাব।
1: আমরা আলোচনায় ফিরবো আবার, ছোট্ট করে আজকের দিনের কথাটা একটু জানিয়ে দিই। আজকের দিন অর্থাৎ 27 জুলাই, আজকের দিনে জন্ম হয়েছিল দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার, সেই বিখ্যাত ক্রিকেটার, সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে স্বীকৃত জন্টি রোডসের, প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার যিনি একদিবসীয় ক্রিকেটে 100টি ক্যাচ নেন। জন্টি রোডস 1998 আইসিসি নকআউট ট্রফি জয়ী দলের সদস্য। জন্টি রোডস তিনি 52টি টেস্টে 2,532 রান করেছেন, 34টি ক্যাচ ধরেছেন, আর 245টি একদিবসীয় ম্যাচে তিনি 5,935 রান করেছেন, 105টি ক্যাচ ধরেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি আবার হকিও খেলেছেন। প্রাক্তন কেনিয়া ক্রিকেট দলের অধিনায়ক কলিন্স অবুয়ার জন্ম হয় 1981 27 জুলাই তারিখে। অলরাউন্ডার এই কলিন্স অবুয়া 2 দশকেরও বেশি সময় ধরে কেনিয়ার হয়ে খেলেছেন। 2003 ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছেছিল কেনিয়া, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই কলিন্স অবুয়ার। 104টি একদিবসীয় ম্যাচে 2,044 রান ও 35টি উইকেট এবং 76টি টি-20 আন্তর্জাতিকে 1,794 রান ও 25টি উইকেট নিয়েছেন কলিন্স অবুয়া। স্প্যানিশ ফুটবলার মিগুয়েল গুইটেরেজের জন্ম হয় 2001 সালের আজকের দিনেই। 2024 প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী স্পেন ফুটবল দলের সদস্য ছিলেন তিনি। 2019 উয়েফা অনূর্ধ্ব 19 ইউরোকাপ চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন তিনি। ক্লাব ফুটবলে বর্তমানে মিগুয়েল গুইটেরেজ খেলেন নাপোলিতে। প্যারাগুয়ের সে বিখ্যাত গোলকিপার জোস লুই চিলাভাটের কথা মনে রয়েছে তো? তার সময় তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা গোলকিপার। তার জন্ম হয়েছিল কিন্তু এমনই 27 জুলাই 1965। ফ্রিকিক নিতে আবার পেনাল্টি নিতেও পারদর্শী ছিলেন এই গোলকিপার চিলাভাট। 74টি তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন প্যারাগুয়ের হয়ে, 8টি গোলও করেছেন। তার পেশাদারী ফুটবল জীবনে তিনি 67টি গোলও করেছেন। এটা অদ্ভুত না?
0: একটা একদম ভীষণ সুন্দর। এবং আমাদের মানে শিলাভাট ওই ওই করা মানে পেছন দিকে একটা স্কর্পিয়ান কিক করতো, একদম অসাধারণ ছিল আর কি।
1: তার হ্যাট্রিকও আছে এমনি ফুটবলে। 2টি ফিফা বিশ্বকাপ খেলেছেন, 2বারই ছিলেন কিন্তু দলের অধিনায়ক, 3টি কোপা আমেরিকা খেলেছেন। আরেক বিখ্যাত ক্রিকেটারের কথা বলবো, অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালান বর্ডার। 1955 সালের 27 জুলাই তার জন্ম। অনেক বছর তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রথম বিশ্ব খেতাব জয়, 1987 ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া কিন্তু তারই নেতৃত্বে। 156টি টেস্ট খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান, করেছেন 50.56 গড়ে 11,174 রান, 27টি শতরান, 39টি উইকেট নিয়েছেন, 156টি ক্যাচ ধরেছেন, 273টি একদিবসীয় আন্তর্জাতিকে 6,524 রান করেছেন, 73টি উইকেট নিয়েছেন, ধরেছেন 127টি ক্যাচ। বাঁহাতি স্পিনার হিসেবেও তিনি কিন্তু সফল ছিলেন। এবারে আমরা কিছু ভারতীয় ক্রীড়াবিদদের কথা বলবো। ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়ারার জন্মদিন, 1983 27 জুলাই তার জন্ম হয়েছিল। এশিয়ান গেমসে তিনি জিতেছেন 1টি সোনা, 2টি ব্রোঞ্জ, কমনওয়েলথ গেমসে 3টি রূপো, 1টি ব্রোঞ্জ, 4টি অলিম্পিক্সে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ভারতীয় টেনিস খেলোয়াড় বিষ্ণুবর্ধনের জন্ম 1987 আজকের দিনে। 2010 এশিয়ান গেমসে পুরুষ ডাবলসে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। সানিয়া মির্জার সঙ্গে জুটিতে ওইবারই মিক্সড ডাবলসেও রূপো জেতেন। দক্ষিণ এশীয় গেমসে জিতেছেন 2টি সোনা, ডেভিস কাপ এবং অলিম্পিক্সেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ফুটবলার বিপি সুহেরের আজ জন্মদিন, 1992 আজকের দিনেই তার জন্ম। গোকুলাম কেরালা, ইস্টবেঙ্গল মোহনবাগান, নর্থ ইস্ট ইউনাইটেডে খেলেছেন এই বিপি সুয়ের, বর্তমানে খেলেন ওড়িশা এফসিতে। আর বিখ্যাত ক্রীড়া ভাষ্যকার রবি চতুর্বেদী, প্রয়াত ক্রীড়া

0: সূত্রকার পদ্মশ্রী সম্মানে ভূষিত রবি চতুর্বেদীর আজ জন্মদিন। ১৯৩৭-এর আজকের দিনেই তার জন্ম হয়েছিল। পার্থদা, আরেকজন ফুটবলারের কথা বলবো, ধরমরাজ রাবানন, তার জন্ম হয়েছিল ১৯৮৭-এর এই আজকের দিনে। মোহনবাগানে খেলেছে, ডেম্পোতে খেলেছে, মহিন্দ্রা ইউনাইটেড খেলেছে, চার্চিলে খেলেছে,
1: এখন কোচের ভূমিকায় আছে রাবানন।
0: আমরা
1: ডার্বি দিয়ে শুরু হয়েছে, মোহনবাগান জিতেছে, আজকে মোহামেডান স্পোর্টিং খেলছে, বেনারসের টিমের সঙ্গে, ২৪টা টিম নিয়ে এবারে ডুরান্ট কাপ। অনেকগুলো ভালো টিম নেই, আইএসএল এর অনেকগুলো টিম নেই, কারণ প্রস্তুতি সব টিমের শুরু হয়নি বলে খেলছে না, কিন্তু তাতে খুব একটা যে গ্ল্যামার কমে গেছে বা প্রতিযোগিতার আকর্ষণ কমে গেছে এরকম বলা যাবে না। অনেক নতুন টিম খেলছে, সাতখানা নতুন টিম খেলছে প্রত্যেকেরই, এবং আমাদের কাছে খবর আছে যে মুম্বাই এফসি বলে নতুন যে ক্লাব খেলছে সেখানে ওই আমাদের একজন ফিল্ম স্টার নাবার কথা, জ্যাকি শ্রফের যে ছেলে টাইগার শ্রফ তার নাবার কথা, ওই টিমের হয়ে প্রফেশনাল ফুটবল শিলংয়ে তাদের খেলা রয়েছে। ডুরান্ডের একটা চমক হতে পারে, কারণ ওই টিমের হয়ে প্রফেশনাল ফুটবল বোম্বে লিগে মহারাষ্ট্র লিগে খেলেছে ওই মুম্বাই এফসির হয়ে, সুতরাং এটা একটা চমক হতে পারে। এবং যত দিন যাবে, এখন তো ২৩ আগস্ট পর্যন্ত ডুরান্ড চলবে, প্রত্যেকটি টিম একটু প্রস্তুতির সময় পেয়ে গেলে একটা ভালো খেলা, কোয়ালিটির খেলা আমরা আশা করব। এবং ডুরান্ডে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ হয়েছে, সেখানে মোহনবাগান এক গোলে জিতেছে, ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, হারলেও ভালো ফুটবল খেলেছে, সুতরাং সব মিলিয়ে কিন্তু ফুটবল, ভারতীয় ফুটবল শুরু হয়ে গেছে, জমজমার একটা লড়াই শুরু হয়ে গেছে।
0: বিশ্বকাপের পরে আমরা আবার কিন্তু আমাদের ঘরোয়া ফুটবলে ফিরেছি, ডুরান্ড কাপ এবং কলকাতা ফুটবল লিগ
1: অবশ্যই চলছে সঙ্গে।
0: তার সঙ্গে সঙ্গে কিন্তু ভারতের সীমিত ওভারের ক্রিকেট দুটি তিনটে সিরিজ হয়ে গেল, আয়ারল্যান্ড ইংল্যান্ড এবং জিম্বাবুয়ে, তিনটে সিরিজ হয়ে গেল, মিশ্র ফল।
1: প্রথম দুটো এতটাই খারাপ রেজাল্ট হয়েছে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে, খুবই খারাপ রেজাল্ট, আমরা হোয়াইট ওয়াশ হয়েছি, কিন্তু ব্যাপারটা তখন বিশ্বকাপ ফুটবল চলছিল বলে সমালোচনাটা হয়তো অতটা হয়নি, সমালোচনা খুব বেড়ে যেত যদি জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজটা ভারত পকেটে পুরে না নিত। এবং বৈভব সূর্যবংশীর দিকে আমাদের সকলের নজর, ১৫ বছরের বাচ্চা ছেলে ইন্ডিয়া টিমে খেলেই সিরিজের সেরা হলো, একটা সেঞ্চুরি পেতে পেতে হলো না গতকাল,
0: আইপিএলে
1: হয়েছে, হ্যাঁ হাতছাড়া করেছে। ও অবশ্য বলছে যে আমি তো সেঞ্চুরির দিকে তাকিয়ে খেলি না, আমি টিমের স্বার্থে খেলি। তাকে নিয়ে আমরা যথেষ্ট আশা করব, মানে ভারতীয় দিকের একটা, ভারতীয় ক্রিকেটের একটা উজ্জ্বল সম্ভাবনা।
0: তাহলে শ্রেয়স আইয়ার অবশেষে জয় পেল
1: এবং কোচ হিসেবে এইটায় ছিলেন লক্ষ্মণ, ভিভিএস লক্ষ্মণ তিনি ছিলেন, এবং সফল হলাম আমরা।
0: এরপরে বোধহয়
1: শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ আছে, তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
0: তার মানে মোটামুটিভাবে এই মুহূর্তে আমরা আগামী দিনে আর কি ডুরান্ড কাপ, কলকাতা ফুটবল এবং ভারতীয় ক্রিকেট, এবং তার সঙ্গে সঙ্গে
1: কমনওয়েলথ গেমস, তারপরে শেষ হলেই এশিয়ান গেমসের প্রস্তুতির একটা হাওয়া উঠে যাবে যে কে কোন জায়গায় আছে। এবং সবথেকে বড় কথা, কমনওয়েলথ টিটি মানে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ টিটি, সেটাও কিন্তু শুরু হচ্ছে, গতকাল থেকে সেটাও শুরু হয়ে যাচ্ছে, সেখানে আমাদের একটা ভারতবর্ষের বড় প্রাপ্তি যোগ আছে।
0: তাহলে পার্থদা, আজকে আমাদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটালে, অনেক কথা আমরা আলোচনা করলাম, কমনওয়েলথ গেমস নিয়ে বিস্তারিত আলোচনা হলো এবং অন্যান্য খেলাধুলা নিয়েও আলোচনা হলো, অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে ছিলেন ক্রীড়া সাংবাদিক পার্থ দত্ত। ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই, নমস্কার।

0: শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন শুভজিৎ সরকার। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: নমস্কার, দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। শুরু করছি ক্ষেত খামারের কথা। আজকে ক্ষেত খামারের কথায়

0: আপনাদের সঙ্গে রয়েছি আমি শম্পা পাল। আজকের অনুষ্ঠানের বিষয় রূপলী পর্দায় গ্রাম বাংলা। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট লেখক, চলচ্চিত্র বিশেষজ্ঞ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। নমস্কার সঞ্জয়বাবু, আজকের অনুষ্ঠানে আপনাকে আন্তরিক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, শুরুতেই জানতে চাই, বাংলা সিনেমা কি আদৌ গ্রাম বাংলার সংস্কৃতি ও জীবনযাত্রাকে বদলে দিচ্ছে, নাকি সিনেমা শুধু সেই পরিবর্তনেরই প্রতিচ্ছবি?
1: নমস্কার। সিনেমা বাংলার সংস্কৃতি বা গ্রাম বাংলা সিনেমা যে বদলে দিয়েছে সিনেমা আসার পরে সমস্ত পৃথিবীতে, সে বিষয়ে এখন কোন সংশয় নেই। আর আপনি যখন প্রশ্ন জিজ্ঞেস করলেন, তখন আমাদের সমস্ত পৃথিবী ডিজিটাল কমিউনিকেশন এমন ভাবে তৈরি, ডিজিটাল নেটওয়ার্ক, এখন যদি সংযোগের কথা বলা হয় তাহলে আসলে গ্রাম এবং শহরের দূরত্ব এতখানি কমে এসছে যে আর প্রভাব নিয়ে কথা বলে লাভ নেই। অনেকটা একটা মেট্রোপলিটন মানসিকতা তৈরি হয়ে গেছে, যাতে শহর গ্রামকে ক্রমশই ঘিরে ফেলছে। আমরা আমাদের যৌবনে রাজনীতির ক্ষেত্রে দেখেছিলাম একটা স্লোগান, গ্রাম দিয়ে শহর ঘেরা। এখন বলা যায় যে শহর দিয়ে গ্রাম ঘেরা, যতদূর টাওয়ার যায় ততদূরই মানব সভ্যতা।
2: সিনেমা তো আমরা বুঝি যে রূপলী পর্দা, রূপলী জগৎ, কিন্তু সমাজের উপরেও সিনেমার একটা বড় প্রভাব রয়েছে, সেটা কতটা?
1: সেটা অনেকটা, বস্তুত এতটাই যে সংস্কৃতির অন্য শাখাগুলো, যেমন ধরুন কবিতা, নাটক, চিত্রকলা, ভাস্কর্য, খানিকটা সঙ্গীত বা নৃত্য এত প্রভাব বিস্তার করতে পারে। এখন দৃশ্য এবং শ্রুতি, অর্থাৎ ভিজুয়াল ইমেজ এবং অডিবল সাউন্ড, এটা দুটো এসে একই সঙ্গে আমাদের উপরে এমন ভাবে প্রভাব বিস্তার করে যে বস্তুত আমাদের আর কোন শিল্প সাক্ষরতার দরকার হয় না বা কোন ধরনের সাক্ষরতার দরকার হয়। আমরা যেমন দৈনন্দিন সংস্কৃতিতে লিটারেসি কথাটার মানে বলি, যে আমরা যদি বাংলা শিখতে চাই, ইংরেজি শিখতে চাই, অঙ্ক শিখতে চাই, আমাদের কতগুলো ভাষা মাধ্যমের মধ্যে দিয়ে যেতে হবে, কতগুলো চিহ্ন ব্যবস্থা জানতে হবে, তারপরে আমরা জানি। সিনেমার একটা মস্ত সুবিধে, সিনেমার বিপদ যে সিনেমার জন্য তার কোনো শেখার দরকার নেই। যে কেউ দেখছেন, কথা শুনছেন বা অন্তত বলতে বুঝতে পারছেন যে এই বলবেন, তিনি বুঝে নিচ্ছেন। সিনেমা কমিউনিকেটস বিফোর ইট ইজ আন্ডারস্টুড, বোঝার আগেই সংযোগ হয়ে যায়। ফলে হচ্ছে কি, সিনেমা যখন প্রথমে 1895 সালের 28 জুলাই গুলভার্গের ক্যাপুচিনো প্যারিসে ছবি প্রথম দেখানো হয়, লুমিয়ের ভাতৃদ্বয়, অগাস্ত লুমিয়ের এবং লুই লুমিয়ের, তারা এটা দেখান, প্রথম যে পরিবর্তন আসে তা নিয়ে ওয়াল্টার বেনিয়ানিনের মতন বিখ্যাত জার্মান ভাবুক এবং তাত্ত্বিক আরো অনেকে দেখিয়েছেন, জীবনের গতি বেড়ে, এই যে দ্রুতগামী যে ফ্রেম গুলো, 1 সেকেন্ডের মধ্যে এতগুলো ফ্রেম চলে যায়, তার ফলে আমাদের যে অনুভূতির দ্রুততা বাড়ে, তার ফলে কিন্তু আমাদের স্থিতিশীলতা নষ্টই হয়ে যায়। সিনেমা এসে প্রত্যক্ষতা বাড়ায়, অর্থাৎ আপনি অন্য শিল্পে যাকেই দেখান তিনি কিরকম, যেমন ভূপতি কিরকম নষ্ট নির্গল্পে বোঝাতে রবীন্দ্রনাথ ঠাকুরকে যে সময় ব্যয় করতে হয়, সত্যজিৎ রায়কে ওই গল্প অবলম্বনে 62 বছর পরে যখন ছবি করেন তিনি ছেলে চারুলতা, তখন ভূপতিকে একবার দেখেই আমরা সমাপ্ত করতে পারি, ইনি ভূপতি এবং এর ব্যবহার বিধি এইরকম, ইনি 19 শতকের একজন ডিগ্রি নবিস ইন্টেলেকচুয়াল, তিনি বাড়িতে জিপ মানে গ্যালিজ প্যান্ট পরেন, জুতো পরেন, ইংরেজিতে কথা বলেন, ইংরেজিতে খবরের কাগজ লেখেন। রবীন্দ্রনাথকে কত শব্দ ব্যয় করতে হয়েছে রবীন্দ্রনাথের তুল্য প্রতিভা, আর সত্যজিৎ রায়কে কত কম সময়ে ভূপতি সম্বন্ধে বক্তব্যটা বলে দেওয়া যায়। এবং সেটা দেখবেন এই যে বক্তব্যটা, এটা কলকাতা শহরের অভিজাত পাড়ায় যত সক্রিয় হয়, ধরা যায় সুদূর বাংলার কোচবিহার বা জলপাইগুড়ি বা দিনাজপুরের কথা বলেন, মুর্শিদাবাদের কথা বলেন, সেখানেও একইভাবে সক্রিয় হয়।
2: বাংলা সিনেমায় গ্রাম বাংলা তো সত্যজিৎ রায়ের পথের পাঁচালিতে মারাত্মক ভাবে রয়েছে। আবার যদি আমরা তারপরে একটু এগিয়ে আসি, তরুণ মজুমদারের সিনেমাতেও কিন্তু গ্রাম বাংলা উঠে এসেছে, ফুলেশ্বরী ইত্যাদি সিনেমা। তো গ্রাম বাংলা কি শুধুই এখানে পটভূমি, নাকি একটা স্বতন্ত্র চরিত্র?
1: খুব ভালো প্রশ্ন, কারণ গ্রাম বাংলা পটভূমি হিসেবে অনেক জায়গায় রয়েছে। যেমন সত্যজিৎ রায় বাংলা ছবির আলোচনা করতে গিয়ে একটা ছবির বিশেষ প্রশংসা করেছিলেন, তার নাম চারু রায় চাষের মেয়ে। 30 দশকে যখন সবাক ছবি সবে শুরু হয়েছে তখন এসেছে, মানে এই ছবিটা গ্রাম বাংলা নিয়ে, কিন্তু এখানে গ্রাম বাংলা পটভূমি। আপনি যে প্রশ্ন করছেন, গ্রাম বাংলা সত্যিকারের গ্রাম বাংলা হয়ে উঠেছে বা গ্রামীণ সমাজ যেখানে উপযুক্ত, এরকম ছবি আমাদের খুব কম, তার কারণ বা পৃথিবীর সব সমাজই কম। তার কারণ যে আসলে সিনেমা তো অনেক অর্থ সাপেক্ষ জিনিস, অনেক পয়সা লাগে বাংলা, পয়সাটা ওঠাতেও হবে এবং উঠবে কোথা থেকে, স্বভাবতই শহর থেকে। গ্রাম বাংলা একটা নিজস্ব সংস্কৃতি আছে, যাত্রাপালা, লোকগান, পাঁচালি, এই ধরনের সংস্কৃতি ছিল এবং তাতে গ্রামীণ মানুষ বেশ স্বচ্ছন্দে এবং স্বাভাবিক বোধ করতেন। সিনেমা অনেক ক্ষেত্রে তাদের সেই স্বাচ্ছন্দ্য দেয়নি। সিনেমা বরং যখন যে নতুন নাগরিক সমাজ গড়ে উঠলো কলকাতায়, মুম্বাইতে বা অন্যত্র, তারা এই জিনিসটার প্রতীক হলো। আমেরিকাতেও ঠিক তাই হয়েছিল। ফলে সিনেমা যতটা শহরকে নিয়ে

0: মাথায় নয় ততটা গ্রামকে নিয়ে মাথায় নয়, মানে গ্রামে গেলেও তার মধ্যে শাহরিকতা বা নাগরিকতার স্বভাব যেভাবে মুদ্রিত সেভাবে গ্রাম মুদ্রিত, ওটা একটা ব্যাকগ্রাউন্ড পার্সপেক্টিভ। ধরুন বাংলা সিনেমার কথা যদি বলেন, বাংলা সিনেমার প্রথম প্রামাণ্য গ্রাম আমার মনে হয় নিমাই ঘোষের ছিন্নমূল ছবিটায়, প্রথম পর্বে যখন আমরা গ্রামীণ সভ্যতার ভেতর দিকটা দেখতে পাচ্ছিলাম এবং সেই সভ্যতার অনতিকাল পরেই দেশ বিভাগের জন্য কলকাতায় চলে আসবে, কিন্তু যতক্ষণ অব্দি দেখতে পাচ্ছিলাম ততক্ষণ অব্দি কিন্তু তা অনন্য। আর সত্যজিৎ রায় যখন দেখলেন তখন তো ভারতীয় ইতিহাসে একটা পর্ব হিসেবে বিভূতিভূষণের একটা লেখাকে দেখে, অর্থাৎ গ্রামের যে মন্থরতা, গ্রামের যে ঘটনাহীনতা, যে ক্লাইম্যাক্স নেই কোনো, গ্রাম যেমন একটা সরল সাদাসিদের জীবন সেখানে বিশেষ কিছু ঘটে চাই, সত্যজিৎ রায় সেটাকে পরীক্ষা করতে চাইছিলেন। এবং সেই পরীক্ষায় এই যে ইন্দির ঠাকুরুর, তারপরে প্রজন্ম হরিহর, তারপরে প্রজন্ম অপদুর্গা, এরা কিভাবে ভারতীয় কৃষি সমাজ পল্লী সমাজকে দেখছিল সেটা বোঝা যায়। আর যদি গ্রামীণ গ্রাম নিয়ে বড় ছবির কথা বলেন, মহৎছবির কথা, তাহলে আসবে তারপরে ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম, সেটা সরকারি ভাবে ভারতের ছবি নয় কিন্তু সেটা ভারতীয় পরিচালকের ছবি এবং অদ্বৈত মল্লবর্মণ যিনি ওই গল্পে ওই উপন্যাসের লেখক তিনি একজন বাঙালি। তো এই যে ছবিটা যদি দেখ তাহলে দেখবেন এখানে শহরের চিহ্ন মাত্র নেই। সত্যজিৎ রায়ের ছবিতে তবু ট্রেন ছিল, কিন্তু এখানে এই যে মালো সমাজ এবং নিম্নবর্গীয় একটা সমাজ, তাদের জন্ম মৃত্যু বিরহ মিলনের কথা যেভাবে বলা হয়েছে, যেভাবে তার গান এবং অশ্রু এসেছে, ঋত্বিক ঘটক সেটাকে খুব ধার্মিকের মতো খুব বিশ্বাস্ত ভাবে সেটাকে তুলে ধরে, এরকম কথা আরো করা যেতে পারে। যেমন আমি বলবো মৃণাল সেনের শেষ ছবি আমার ভুবন, এখানে আরেকটা বিচিত্র ব্যাপার ঘটেছে যে আমার ভুবন মূলত গ্রামেরই ছবি, কিন্তু সেটা আমাদের যারা সংখ্যালঘু তাদের নিয়েই বিবর্তিত, এরকম বাংলা ছবি কম। 1965 সালে সাদেক খান সেটা নদী ও নারী নামে ছবি করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে, সেই ছবিটা গ্রামের ছবি ছিল, তার মধ্যে পথের পাঁচালীর প্রভাব খুব বেশি। এই পথের পাঁচালী মুক্তি পাওয়ায় এই উপমহাদেশের ছবির ধরনটা পাল্টে যায়। সেরকম ভাবে গ্রামের ছবি যদি বলেন, সত্যজিৎ নিজের 1973 সালে তৈরি করা অশনি সংকেত আছে, যেমন খানিকটা গ্রাম কিরকম সেটা বোঝার জন্য একটা গ্রামের পুনর্নির্মাণ আছে। মৃণাল সেনের 1984 সালের ছবি আকালের সন্ধানেতে, যদি রাজেন তরফদারের গঙ্গা বলেন তাহলে আমরা দেখতে পাই, যেমন তরুণ মজুমদারের কথা বললেন, তরুণ মজুমদার যখন পলাতক প্রথম ছবি থেকে তিনি যে কথাগুলো বলেন তা হয় মফস্বল নয় বাংলার গ্রাম বাংলায় চলে যায়, যেমন ফুলেশ্বরী ইত্যাদি, সেখানে তিনি যে কথা বলেন আমি বলবো। তারপরেও পথের পাঁচালী বা তিতাস একটি নদীর নাম যেভাবে গ্রামের কথা বলেছে, আর তরুণ মজুমদার বা রাজেন তরফদার যে গ্রামের কথা বলেছেন, সবই গ্রাম, কিন্তু এরা অনেকটা মধ্যবিত্ত চোখ নিয়ে এক ধরনের পরিবেশনযোগ্য গ্রামের কথা বলেছেন। আর সত্যজিৎ নেত্রী সীমাপারে পরোয়া করেননি, তারা বাংলাদেশের হৃদয়ের গভীরে গিয়ে আমাদের যে গ্রাম জেগে আছে কয়েক সহস্র বছর ধরে সেই গ্রামের কথা বলতে চেয়েছেন। সমস্যা একটাই, ওই গ্রামের কথা বলতে গেলে আমরা যারা শহরের লোক, আমরা যারা মেট্রোপলিটন সিটিজেন, তারা এই নাগরিক সমাজ, তারা ওই সমাজকে ওভাবে দেখতে চায় না, তারা যেভাবে মনে করে জরুরি তাকে দেখতে, তারা একটা পিকনিকের মত, তারা একটা অবকাশ জীবনের মতন অনেক সময় গ্রামকে দেখায়। মানে যা হচ্ছে হয় তা হচ্ছে অধিকাংশ গ্রামই মধ্যবিত্তের মাধ্যমে বর্ণনা করা গ্রাম, সেটা সত্যিকারের গ্রাম হয় না। আমি আগেই বলছি না হওয়ারও কারণ আছে, গ্রামীণ সমাজের লোক তো সিনেমার তত বড় গ্রাহক নয়, গ্রাহক মূলত শহুরেরা, আর শহুরেরা যখন বানা তারা যে সংস্কৃতির উপস্থিত করে সেটা খানিকটা চমকপ্রদ এবং অভিনব বলে এমনকি গ্রামের ভেতরেও চলে যায় বা তারা একটা চমকপ্রদ ঘটনা হিসেবে দেখ।
1: আপনি যে লোক সংস্কৃতি এবং এই যে লোক গানের কথা বললেন বাংলা সিনেমাতে এগুলো যে ব্যবহার করা হয়েছে, তো সেটা গ্রামীণ সমাজকে আমাদের চিনতে কতটা সাহায্য করেছে?
0: প্রচুর। আপনি দেখুন এই যে আমরা তিতাস একটি নদীর নামের কথা বললাম, তিতাস একটি নদীর নামে যে বিবাহের গান, আর যে প্রস্তুত টেলিভিশনের দিকে তাকালে বুঝবেন, টেলিভিশন সিরিয়াল গুলোর দিকে তাকালে বুঝবেন যে ঋত্বিক ঘটকের ওই গানটা লীলাবালী লীলাবালী, যেটা কে লিখেছেন তাও জানেন লোকগীত, সেটা হয়ে গেছে বিয়ের সামগ্রিক গান। কেননা পূর্ব আগে আমাদের বাঙালিদের বিয়ের দিন অনেক গান ছিল, সেগুলো লুপ্ত হয়ে গেছে, সেগুলো আবার নতুন রূপে ফিরে আসছে। যেমন লোকগীতির যে নানা ধরন সেগুলো নতুন ভাবে ফিরে আসছে তার প্রমাণ হচ্ছে আমাদের গানের সম্ভার, আমাদের গানের নানা বিস্তারে। আগে আমরা গান বলতে অন্ত সিনেমার গান বলতে বুঝতাম এক ধরনের যে গান যাকে আধুনিক গীতি বলে, তাহলে হিমাংশু রায় থেকে আরম্ভ করে পঙ্কজ মল্লিক থেকে আরম্ভ শুরু করে যা যা গাইতেন হিমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, বা উল্টোদিকে ধরুন মহিলাদের মধ্যে সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, তার উচ্চারণ রীতি, তার বাগবিধি, তার পরিবেশন রীতি সমস্তই কলকাতা শহরের আদলে হওয়া। কিন্তু এই যে কথাগুলো বললাম, ধরুন পলাতকে যে গান আছে, রাজেন তরফদারের গঙ্গাতে যে ধরনের গান রাখা হয়েছে, তিতাস একটি নদীর নামে যে গান রাখা হয়েছে, সত্যজিৎ রায় অবশ্য

0: সিনেমা এসে, সিনেমার গান এসে আমাদের সমাজে বেশ কিছু নাচের অনুপ্রবেশ ঘটিয়েছে। 21 শতকের শেষ 20 বছর দেখলেই বুঝবেন যে বাঙালিরাও অন্যান্য অন্য ভাষা গোষ্ঠী বা অন্য যে গোষ্ঠীগুলো আছেন, ধরুন পাঞ্জাবি বা কর্ণাটকি, এই যে নানা রকম গোষ্ঠী আছেন ভারতবর্ষে, তাদেরই মতন অনেকটা নাচে অভ্যস্ত হয়ে উঠেছেন। আমাদের কথাবার্তা, যেভাবে আমরা কথা বলি, যেভাবে আমরা হাত নাড়াই, এগুলো অনেকটাই সিনেমার প্রভাব। এটা শুধু হিরো ওয়ারশিপ না, এমন নয় উত্তম কুমার যেভাবে তাকাতেন কিভাবে তাকাতে হবে, সেভাবে তো অবশ্যই তাকান লোকেরা। অমিতাভ বচ্চন যেভাবে কথা বলেন, সেই গম্ভীর গলা তো অবশ্যই অনুকরণ করার চেষ্টা করা। দেখবেন আমাদের বাকভঙ্গি, আমাদের বাক্য ব্যবহার খুব লম্বা বাক্য না, সিনেমায় যেমন ছোট ছোট শব্দ ব্যবহার করা যাতে ফ্রেমে সেটা সাবটাইটেলিং এর সময় ধরা যায় বা একটা ফ্রেমের মধ্যে থাকে, এই যে সিনেমার যে প্রভাব, যেটা আমাদের বাকবিধিতে চলে এসছে। আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উপাদান সাহিত্য বাঙালির ক্ষেত্রে, বাংলার প্রতিটি উপন্যাস এখন চিত্রনাট্যের মতন করে লেখা হয়, এবং বাঙালির গান তা সবসময় ভাবা হয় বৃহত্তর জনগোষ্ঠীকে কিভাবে প্রভাবিত করবে। এখন কিন্তু খুব লম্বা গান লেখা হয় না, যা তৈরিও হয় না, তার কারণ জায়গায় সীমাবদ্ধ জায়গায় আপনি খুব বড় গান গাইলে সেটা দর্শককে ধরে রাখতে পারবে। সে চাইছে চমক, সে চাইছে বদল। 21 শতক হচ্ছে খুব দ্রুত পরিবর্তমান সময়ের নথি, এখানে আপনাকে খুব দ্রুত পরিবর্তনশীল হতে হয়, এবং সেটা কিভাবে হবে তার একটা নথিচিত্র সিনেমা বা চলচ্চিত্র রেখে।
1: আপনার কথা থেকেই আমরা বুঝতে পারছি যে গ্রাম বাংলাতে গিয়ে যে এই যে সিনেমা হচ্ছে বা গ্রাম বাংলার পটভূমিতে সিনেমা হচ্ছে, সেটা শুধুমাত্র লোককে বিনোদনের জন্য নয়, সেখানকার ভাষা, পোশাক, সংলাপ, এসব কিছু, রীতিনীতি, মূল্যবোধ, এসব কিছুই একটা সমাজ গঠনের হাতিয়ার বলা যেতে পারে। এই বিষয়ে আপনার কি মতামত?
0: এখন এই যে সমাজ গঠনের হাতিয়ার বলছে, দুভাবে হয়। যে ধরুন রাজেন তরফদারের গঙ্গা বা পলাতক, বা ধরুন ফুলেশ্বরী বলা তরিতার রসনী সংকেত, এরা যে মূল্যবোধ এবং দার্শনিক পরিপ্রেক্ষিতে তৈরি হয় তা তো ধরুন অমানুষ হয় না। অমানুষ এটা করে আমি বলতে চাই না, অমানুষের যে সুন্দরবনের প্রকৃতির মধ্যে সুন্দরবনের যারা বাসিন্দা তাদের খানিকটা ধোপ দূরত্ব করার জন্য যে সমস্ত নাচ গান এসবের প্রয়োগ ঘটায়, তাতে হঠাৎ করে শহুরে হয়ে যাওয়ার একটা প্রেরণা থাকে। আপনি যদি আজকে গ্রামে যান তাহলে দেখবেন যে গ্রামীণ সভ্যতার যে মূল জায়গাগুলো, এই ধরুন লোকগীতি, লোককথা, আমরা যেগুলোকে পরণ কথা বলতাম, আমরা সত্যি কথা বলতে গিয়ে আমরা পূর্ববঙ্গের লোক ছিলাম, আমা আমা পূর্ববঙ্গের পরণ কথা বলতে যেভাবে লৌকিক কথকথা হয় সেগুলো পাল্টে গেছে, বাক্য বিন্যাসের ধরনটাই পাল্টে গেছে, গল্প বলার ধরনটাই পাল্টে গেছে। এবং গ্রামীণ মানুষ বলতে আপনি তার আচার আচরণে যে জায়গাটা দেখতেন পাল্টে গেছে। পথের পাঁচালীর হরিহর যেভাবে নিচু হয়ে জল নিতেন তাতে বোঝা যেত তার জাতি গোত্র কি, তার এই যে বর্ণাশ্রম ভিত্তিক সমাজ ব্যবস্থায় এই চরিত্রগুলো কে কিরকম ভাবে ব্যবহার করে সেটা বোঝা যায়। আজকে কিন্তু আপনি সেটা বলবেন না, যেটা সিনথেটিক প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে জাতি তৈরি হচ্ছে। খারাপ দিক আছে, ভালো দিকও আছে, এটা হতেই পারে। যে আপনি ধরুন ছত্তিশগড় বা আরো দুর্গম অঞ্চলে সিনেমা দেখিয়ে বোঝাচ্ছেন আমরা এই কলকাতা অঞ্চলে বা কেউ দিল্লি বা মুম্বাইতে কিভাবে জীবনযাপন করে, তার পোশাক আশাক কি হয়, এবং এই যে সর্বাঙ্গ ঢেকে যে পোশাক আমরা ব্যবহার করি সেগুলো ব্যবহার করা উচিত, কেন উচিত ইত্যাদি ইত্যাদি, বা চোখ যদি ক্ষীণ দৃষ্টির হয় তাহলে চশমা ব্যবহার করা উচিত ইত্যাদি, এর ফলে অনেক উপকারও হয়েছে, আমরা অনেক কিছু শিখেছি, যেমন বাচ্চাদের টিকা দেওয়া, এই এই যে জিনিসগুলো, এগুলো সিনেমার উপকার। আর অপকারের দিক হচ্ছে যে আমাদের নিজস্ব যে ছন্দ ছিল বেঁচে থাকা, সেই ছন্দগুলো গুরুতর ভাবে আহত হচ্ছে। আমাদের ওরাও না, ধরুন বিশ্বজিৎ কি চমৎকার কবিতা লিখতেন ওরাও দেননি, ঋত্বিক ঘটকের অজান্তিকে ওরাও নাচ কি অসাধারণ মাত্রা এনে দিয়েছিল। এই যে সংস্কৃতি যেটাকে চুরমার হয়ে যাচ্ছে এক ধরনের মিশ্র শাহরিক হস্তক্ষেপ, যেটা সত্যজিৎ তার শেষ ছবি আগন্তুকে আলোচনাও করেছিলেন এই সাঁওতাল নাচ দেখানোর সময়। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো সত্যি আমাদের ভেবে দেখবার, ভারতবর্ষ তো নতুন কোন সভ্যতা নয়, বহু পুরনো, বহু পুরনো। মহেন্দ্র হরপ্পার আগে সভ্যতা ছিল, ভীম পেটে যে সভ্যতা পাওয়া গেছে তা খ্রিস্টপূর্ব প্রায় 10,000 বছর আগে। এখন এই যে মানুষজন এতদিন ধরে, আমরা প্রায় 12,000 বছর ধরে বা হয়তো আরো বেশি, তাই দিয়ে যে এই উপমহাদেশকে রক্ষা করলাম, তার যে সংস্কৃতি গড়ে উঠল, তার যে বিচিত্র ধারা উপধারা তৈরি হলো, তাকে যদি আপনি এখন একটা সমীকরণের মধ্যে নিয়ে আসতে চান, কেন্দ্রীয় স্তরের একটা বক্তব্য তার মধ্যে নিয়ে আসতে চান, তাহলে যেমন কিছু উপকার আপনি পাবেন তেমনি প্রভূত অপকার পাবেন। আমাদের বহুমাত্রিক সংস্কৃতির বহু স্রোত এবং বহু শহর ক্রমশ লুপ্ত হতে থাকে। আমাদের মনে হবে একমাত্র বাণিজ্যিক সিনেমার যে গল্পগুলো বা সৎ অসতের যে দ্বন্দ্ব বা শুভ অশুভের যে মাপকাঠি সেগুলো সব ভিন্ন ভাবে গড়তে হবে। এমনকি শুভ অশুভ বলতে তাকে বোঝায় কি বোঝায় তাও তো অনেক বড় চলচ্চিত্র দেখার পরে সংশয় জাগে। আমাদের মতন শান্তিপ্রিয় অহিংস জাতির পক্ষে এত

0: কোন এত নানা রকম সামাজিক অভিশাপকে যেভাবে চিত্রিত করা হয় তাতে উপকার হচ্ছে না অপকার? অনেক সময় আমাদের মনে হয়, আমি ছবিগুলোর নাম করতে চাই না, কারণ এটা একটা প্রচার মাধ্যম, সেখানে একজন একটা ছবির নাম করলে তার প্রযোজক বলতেই পারে যে আমার বিরুদ্ধে প্রচার করা হচ্ছে। সমস্যা হচ্ছে যে আমরা যে জীবনটাকে দেখি, ধরুন বিশেষত্বকে দেখি, আপনি ধরুন সবচেয়ে বেশি প্রভাবশালী ছবি এই যে 2000 সালের কাহানা প্যার হ্যায়, ঠিকই ধরুন আজকে ধুরন্ধর যে ছবিগুলো, সেই ছবিগুলো যদি তেলেঙ্গানার কোন প্রত্যন্ত পল্লীতে দেখানো হয় এবং তারা যদি অবাক চোখে দেখে সেই জীবন, তাতে কতটা তারা উপকৃত হবেন এবং কতটা ক্ষতিগ্রস্ত হবেন এই কথা বলে শেষ করা যাবে। বরং আমি বলবো যে ভারতবর্ষের সংস্কৃতির যে গাঁথুনি তা এতে দুর্বল হয়ে যায়। এই যে মানুষ যিনি তেলেঙ্গানার গ্রামীণ অঞ্চলে সৎভাবে এক ধরনের মহাভারত কথা লিখছিলেন, তিনি ক্রমশই একটা রহস্য রোমাঞ্চ গল্পের মধ্যে সীমাবদ্ধ হতে শুরু করে। এটা একদিক দিয়ে ইতিহাসের বিরুদ্ধে অপরাধ এবং সিনেমায় অপরাধ করেছে নানা সময়। ধরুন জার্মানিতে যখন লেনিনের তার নাজি পার্টি ষষ্ঠ কংগ্রেসের দলিল তৈরি করেন, তিনি অত্যন্ত ক্ষমতাবতী পরিচালিকা ছিলেন, তিনি দা ট্রান্স অফ দি উইল এই ছবিটা নথিচিত্র হিসেবে আমরা দেখি এবং দেখার সময় সিনেমা এতই প্রভাবশালী মাধ্যম, এতই জোরালো ভাবে আমাদের মতামতকে প্রভাবিত করতে পারে যে আমরা সত্যিই ভাবি যে এই যে পুরেডারের নির্মাণ, এই সর্বশক্তিমান নেতার নির্মাণ, এটা কত যৌক্তিক এবং কত যথাযথ। সিনেমার দিক দিয়ে আমরা বলবো ট্রান্স অফ দি উইল খুব ভালো ছবি, আপনার দেখা উচিত। কিন্তু আপনি যদি 1939 থেকে 1945 সাল পৃথিবীর দুঃস্বপ্ন মন্থিত সময়টাকে দেখেন, তাহলে আপনি বুঝবেন যে এই ছবি এমনকি জার্মান যারা গেটে, যারা বেটোফেন, যারা আইনস্টাইনকে তৈরি করে, তাদেরও কত কত।
1: সময়ের সাথে সাথে বাংলা সিনেমায় গ্রাম জীবনের উপস্থাপনা অনেকটাই বদলেছে, এই বিষয়ে আপনার কি মত?
0: আজ থেকে 400 বছর আগে আলিবর্দী খানের সময় বা আরো যা মুর্শিদাবাদ ছিল বা মালদা ছিল, সেই মুর্শিদাবাদ মালদা তো আজকে 2026 আশা করা যায় নানাভাবে পাল্টে চালতে পারে যন্ত্র সভ্যতা স্তর, কিন্তু হলেও যেমন ভারতীয় সভ্যতার কতগুলো মূল দর্শন আছে, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা, যেগুলো পুরনো সভ্যতা, তাদের যে বাণীগুলো আছে সেগুলো আপাত হয় পাল্টায়। আজকে 2026 সালে আপনি যদি বেইজিং ও সাংহাই আপনি 2026 সালে মুম্বাই বা চেন্নাইতে যান, তাহলে নিশ্চয়ই আপনি 1725 সালে যে ভারতবর্ষ ছিল তাকে দেখবেন, কারিগরি দিক থেকে অনেক উন্নত, তার ব্যবহার দিক থেকে অনেক ভিন্ন। কিন্তু আপনাকে ধরতে হবে একটা সভ্যতার মূল কথা, যে বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে জীবন লইয়া কি করিব, জীবন লইয়া কি করিতে হয়। সেই বিষয়ে যদি আমরা যথেষ্ট তৎপর না হই, যথেষ্ট সক্রিয় না হই, যেমন সত্যজিৎ রায় 1955 সালে তৈরি তার পথের পাশে থেকে 1990 সালের আগন্তুক যে ছবি তৈরি করেছেন, তাতে তিনি নিজেকে অনেকভাবে পাল্টে, যে ছবি কলকাতা 1963 সালের মহানগরে ছিল, তা নিশ্চয়ই 1971 সালের সীমাবদ্ধতা নেই, তা নিশ্চয়ই 1991 সালের আগন্তুকে নেই, সভ্যতা পাল্টায়, মানুষ পাল্টায়। কিন্তু আপনি দেখবেন তার এক ধরনের দার্শনিক বিশ্বাস আছে, যে দার্শনিক বিশ্বাসে আমাদের এখনো মনে হয় মহাভারত তার আমাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, আমাদের জাতির ইতিহাস হতে পারে। আমাদের মনে হয় কালিদাসের এই যে বৃষ্টি পড়ছে আষাঢ়স্য প্রথম অধিবাসে মেঘমাত এই যে সমাগত রাজবদনাথের ধ্বনি, এই যে বৃষ্টি হচ্ছে, এই যে রবীন্দ্রনাথের গান যে কথা শোনা হয়েছে বাড়ি বাড়ি, আমাদের প্রেমের নানা ধরন থাকতে, কিন্তু এই ধরনের পরেও তখন আমরা আজি তোমায় তাই আবার চাই শোনাবারে বলি, তখন বুঝি যে একটা একটা জিনিস আবৃত্ত স্তরে ফিরে আসে এবং সভ্যতার চালিকা শক্তি আছে প্রত্যেক সভ্যতা, এখানে আমাদের ছাড় অনেক কিছু আছে, এটা ল্যাটিন আমেরিকায় মায়া ইনকা সভ্যতায় ছিল, চীনে ছিল, ভারতবর্ষে আছে, মিশরে আছে, গ্রিসে আছে। সেই সভ্যতা গুলো একবারে মূলোচ্ছেদ না করে নতুনের পেছনে দৌড়ানোর বদলে একটা ঐতিহ্যের পরম্পরা করে তোলা, নিশ্চয়ই অ্যারিস্টটল যা বলেছেন আধুনিক বিশ্বের বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাই বলেন, কিন্তু এটাই অসহায় প্রবল কারণ যে অ্যারিস্টটল। আমরা যখন দেখি যে ভারতবর্ষ একটা মিনার তৈরি করেছে, কিন্তু মিনার কমপ্লেক্সের ভেতরে আছে, তাতে মরছে পড়ে না, অর্থাৎ আমরা কারিগরি ভাবে গ্যালভানাইজেশন যখন চালু হয়নি তারও আগে ভারতীয়রা টেকনোলজি জানত, বড় বড় পাথর বিক্রি করে তুলতে হয় জানত, সেই জিনিসটা ভারতীয়দের যে বিজ্ঞান তাকে আমরা অবহেলা করবো, কারণ আমাদের নবীনা মন্ত্র নয় যে অঙ্ক আমরা এসে 1900 শতকে জানলাম, ইংরেজরা প্রথম জানালেন, তারা আমাদের অঙ্ক জ্ঞানের নবীনিক অপহরণ করলে, তাতে আমরা যথেষ্ট উপকৃত। আমাদের যে নতুন নতুন ভাবধারা এলো যে সখুন বা পাঠান মোগল এক দেহে হলো লীন, আসলে ভারতীয় সভ্যতা অনেক সমৃদ্ধ, ভারতীয় সভ্যতা একদিকে দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন আজকে আমরা চিন্তা করবো আমাদের তেমন দেখতে হবে শুধু আজকের সত্যটাই সত্য, এর আগেও সত্য ছিল, এর পরেও সত্য থাকে, আমাদের একটা সমন্বিত ঐতিহ্য ধারার মধ্যে নিজেদের পুনরাবিষ্কার করতে।
1: একবিংশ শতকে বাংলা সিনেমা গ্রাম বাংলার প্রেক্ষাপটে তুলনামূলক ভাবে অনেক কমে গেছে, আমাকে একটু বলুন যে এখনকার সিনেমা কতটা মানুষের মনে ছাপ ফেলতে পারছে, যদি সেগুলো সম্পর্কে একটু বলেন, আর কেন কমে যাচ্ছে?
0: এটা হচ্ছে আমাদের যখন আমরা এই আধুনিকীকরণের দ্বিতীয় স্তরে এলাম, অর্থাৎ যাকে বলে বিশ্বায়ন এবং যাকে বলে

0: কারিগর। এই নবীন শহুরে সমাজ আমাদের উৎপাদনের ভিত্তি, আমাদের রাশিক সম্পর্ক এবং ব্যক্তির সম্পর্ক পাল্টে থাকলো। তখন আমরা ভাবলাম যে আমাদের চিত্রায়ণ সেভাবে পাল্টা, সারা ভারতেই পাল্টেছিল। আমি আপনাকে একেবারে 2000 সালে তৈরি কাহানা পেয়ার হাইয়ের উদাহরণ দিচ্ছিলাম, বা তার একটু পরে ধরে লাগানের কথা বলা যেতে পারে, আরো অনেক ছবির কথা বলা যেতে পারে। বলিলাম বাংলা ছবির ব্যাপার হলো যে বাংলা ছবিতে এমনকি উত্তম কুমারও চাপাডাঙ্গার বউয়ে নায়ক ছিলেন, নির্মল দেশের ছবি করেছিল এবং সেখানে কিন্তু একটা গ্রামীণ জীবন আমরা দেখতে পাই। এবং আমরা সেই গ্রামীণ জীবন দেখে উত্তম সুরিত্রার অভিনয় দেখে বেশি হয়, আমাদের যখন গ্রাম দেখানো হয়েছে ধরুন পলাতকে, আমরা তাকে উপেক্ষা করি। আমরা এখন তপন সেনের ছবিতে গ্রাম দেখেছি, আমরা এটা ভাবিনি যে আমাদের জন্য শুধুমাত্র এস্কালেটর আর শপিং মল থাকে। দুর্ভাগ্যবশত আমাদের বিশ শতকের যে চোখ এটা একেবারেই টেকনোলজিক্যাল মডার্নাইজেশনের উপর দাঁড়িয়ে রয়েছে। আমাদের যে পরিবার কোথার বদলে একটা নিউক্লিয়ার পরিবার এলো, অর্থাৎ শুধু দুজন মানুষ নর নারী এবং তাদের সন্তান, আজকাল পুরুষ কথা ভাবার সময় তার কতগুলো রাজনৈতিক সামাজিক দত্তনা আছে বলে আমি একটু থমকে গেছি। স্বামী স্ত্রী তো বলাই যায় না, পলিটিক্যালি ইনকারেক্ট কথা। তো এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমি এখন দেখবো, তখন আমরা দেখবো যে মূলত এক ধরনের বিতস্ফীতি হয় শহরের যে মানুষ আয়কর দেন, বা যে মানুষ মাঝে মাঝে শিলং কি হংকং এ বেড়াতে চান, যে মানুষ পানীয় খুব উচ্চ মানের স্কটল্যান্ড থেকে আড়িত পানীয় সপ্তাহ আনতে খান, তাদের গল্পটি একমাত্র গল্প হয়ে উঠেছে। আমাদের ধান ক্ষেতের যে জীবন সেটা নয়, এবং এমনকি সেখানেও দেখা যাচ্ছে যে শহরের দা তেমন ভাবে বসেছে যারা গ্রামীণ তারাও নিজেদের গ্রামীণ বলতে দ্বিধা বোধ করে। এটা এমনকি উন্নত ধনতান্ত্রিক দেশেও হয়নি। আপনি জার্মানি বা যুক্তরাষ্ট্রে গেলে দেখবেন যে সেখানে গ্রাম আছে, সেই গ্রামগুলো যথেষ্ট উন্নত, কিন্তু গ্রামীণ জীবন এবং শহরের জীবনে একটা প্রভেদ রাখার তারা চেষ্টা করে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা রিসর্ট, আমরা সিনেমার নানা রকম জায়গা দেখে সুইমিং পুল বা এস্কালেটরের দিকে যত আগ্রহী, তাতে এক ধরনের কৃত্রিম শহর গড়ে উঠছে এবং গ্রামগুলোকে আমাদের পল্লী বস্তি মনে হয়, যেন উন্নয়নই আমাদের একমাত্র কাজ, যেন এই গ্রামগুলো বেঁচে ছিল না, যেমন এই গ্রাম থেকে যেন অতীশ দীপঙ্কর কোনোদিন তৈরি হননি। আমাদের গ্রামগুলো যে মানুষ তৈরি করত এবং সেই মানুষরা যথেষ্ট চিন্তা ভাবনা করতেন, এই সমস্তই আজকে কল্প কথা মনে হয়। আর উনি আমাদের বাজার, সিনেমার বাজার যেহেতু সত্যিই সংকুচিত হয়েছে, আমরা মনে করছি যে শহরে কিছু নাগরিক সিনেমা দেখলেই আমরা উঠতে যাবো, কোথাও তা তো যাবো না। উত্তমপুরের ছবি জলপাইগুড়িতেও দেখা হতো, সুন্দরবনও দেখা হতো, কলকাতায় তো হতোই। আজকের ছবির যেটা মুশকিল, সে ছবি এমনকি ওই শপিং মলের যে ছোট ছোট বাতানুকূল প্রেক্ষাগৃহ তাকেও পূর্ণ করতে পারে, এই ছবি দেখে না। আজকে যে বাংলা ছবির সংকট এরকম ভাবে এসছে, আপনি ভাবুন শেষ পর্যন্ত বা মণিহারা, এতে কোন শিরত্রী বড় নায়ক ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায়ের গলা ছিল ঠিকই, সাধারণ নায়ক সাধারণ নায়িকারাই ছিলেন, কিন্তু তা সত্ত্বেও ছবিগুলো 78 সপ্তাহ 80 সপ্তাহ চলত। এই মণিহারা 80 সপ্তাহ চলেছিল, বিশ্বজিৎ এবং কে ছিলেন আমি নায়িকার নাম বলতে পারছি, হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের অসাধারণ গান। এটা এক একটা হলে 900 করে সিট, এই 900 সিট একদিনে 300 লোক, এবং সেটা কলকাতার সার্কিট দিয়ে 3টে হলে গেলে কত লোক দেখ, ছবি চলে যাচ্ছে। তখন ডিজিটাল প্রচার বা কিছু ছিল না, তা সত্ত্বেও 80 সপ্তাহ 90 সপ্তাহ উত্তম সূত্রে কদিন করে চলত। কিন্তু আজকে একটা ছবি আপনি এসেছে, মুক্তি পেয়েছে, চলে গেছে, আপনি খেয়ালই করেন, এমনকি দেখলেও তা আমাদের নিত্য আলোচনার মধ্যে আসে না। আমরা শুধু চমক হিসেবে দেখি, আমাদের নতুন কালচার হয়েছে পেপসি কালচার, তাতে এক নতুন জিনিস হচ্ছে সেলিব্রিটি। এই সেলিব্রিটি কে তা আমি বুঝি না, কারণ যখন আমরা ছোটবেলা রাজবাড়ি গড়ে কোথায় দাঁড়িয়ে একবার খাঁকে দেখতাম, যে উত্তম কুমার যখন নিয়ে যেতেন, বা দেবব্রত বিশ্বাস যখন থমকে থাকতেন ট্রাফিক সিগনালে, তখন হেমন্ত মুখোপাধ্যায় যখন মেলোডির দোকানে দাঁড়িয়ে থাকতেন কারোর সঙ্গে দেখা করবেন বলে, তখন আমরা দেখতাম যে যারা আধুনিক বাঙালির ইতিহাস তৈরি করছেন তারা দাঁড়িয়ে আছেন এবং তাদের প্রতি জনতা কত সসম্ভ্রমে আছে। তখন তো আমাদের ফিউডাল সভ্যতা গুরুজনের প্রতি শ্রদ্ধা বা প্রচেষ্টা এক মুহূর্তে চ্যানেল সার্ফ করে চলে যায়, কারণ বিজনেস হ্যাজ বিকাম এ রুথলেস বিজনেস। আপনি পারছেন না, আমি আপনাকে আমার এই দোকানে ওই চোখ খেতে ভালোবাসা না, আগে আমি ওই দোকানে শেষ ফ্রাই খাবো, এবং তার জন্য 1 মিনিট চিন্তা করবো না, লিপটার ব্যবসা বন্ধ হয়। তো বাংলা সিনেমাটা বুঝতে পারেন তাদের হাতে উত্তম কুমারের মতন নায়ক নেই, যিনি একা একটা বোঝার মতন বাংলা সিনেমা 1980 সাল অব্দি টেনেছিলেন, তাদের হাতে হেমন্ত মুখোপাধ্যায়ের মতন গায়ক নেই, তাদের হাতে সুব্রত মিত্র বা অজয় করের মতন ক্যামেরাম্যান নেই, তাদের হাতে ঋষিকেশ মুখোপাধ্যায় দুলাল দত্ত বা রমেশ যোশীর মতন সম্পাদক নেই। যারা আছেন তারা নির্গুণ, আমি বলছি না, তারা এই প্রতিভাধরদের মতন। ফলে আমরা যে পরিমাণ সুস্বাদু পায়েস রান্না করতে পারতাম আজকে আর তেমন সুস্বাদু আমাদের চিলি চিকেন হচ্ছে, এটা স্বীকার করে নাই ভালো। আমাদের রন্ধন প্রণালীর বদল দরকার।
1: আপনি বললেন যে আমাদের রন্ধন প্রণালীর বদল দরকার, তা আগামী দিনে এই প্রজন্মকে আমরা উত্তম কুমারকে ফিরিয়ে আনতে পারবো না, সৌমিত্র চট্টোপাধ্যায়কে আনতে পারবো না, কিন্তু এই প্রজন্মকে কিভাবে গ্রামের মানুষের কাছে তারা তাদের সিনেমাকে নিয়ে পৌঁছাবে,
0: যদি তাদের জীবনের প্রতি জীবনের

0: ধর্মের প্রতি তাদের বিশ্বাস তো থাকে। যদি তারা মনে করেন যে দুজন মানুষ ছাড়াও সমাজে অন্য মানুষ আছেন, আমাদের আগের ছবিগুলো ভাবুন, সেগুলো কত বড় যৌথ এবং পারিবারিক ছিল। আমরা বাড়িতে কারোর বিয়ে হলে অথবা কোনো উৎসবের শেষে আমরা সেসব সিনেমা দেখতে যেতাম, বাড়ি শুদ্ধ লোক, পারিবারিক ছবি। এখন সিনেমায় যে এত পার্শ্বচরিত্র ব্যাপারটা উঠেই গেছে, যারা আছে তার ভার অনেকটা, আর শুধু নায়ক আর নায়িকা। এই জীবন কারোরই জীবন না। আপনি গ্রামীণ জীবন, শহরের জীবন কেউই দেখছে না। সমস্যা দেখছেন যে নায়ক একটা গান গাইছেন, সেটা কোথাও বাজানো হচ্ছে না বা গাওয়া হচ্ছে না। আগে উত্তম কুমারের গান গাইবে, অবশ্যই উত্তম কুমার অন্যের লিপে গাইছে, অন্যের গানের ফোর দিচ্ছে, সেই গানটা কত বাজো। এই গানগুলো লোকে এখনো গায়, এই গানের গায়করা কেউ বেঁচে কিন্তু গায়, এবং এই গান শুনলে ওই গানের গায়ক বা নায়ক তাদের কারোর কোন উপকার হবে না, তার পৃথিবী নেই, কিন্তু আমরা এখানে স্মৃতির পথে রাখ।
1: আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে গ্রামাঞ্চলের প্রেক্ষাপটে যে সিনেমাগুলো হয়েছে তার বেশিরভাগটাই সাহিত্য নির্ভর সিনেমা, তো আজকের দিনে যদি সেইভাবে সাহিত্য নির্ভর সিনেমা যদি ফিরে আসে বা সেই ধরনের সিনেমা যদি বানানো যায়, তাহলে কি সেটা গ্রামের মানুষের কাছাকাছি যাবে?
0: গ্রাম কেন, শহরের মানুষের কাছাকাছি যাবে। আমি বলছি যে আধুনিক সিনেমা যারা তৈরি করেছেন তেমন একজন গুরুত্বপূর্ণ মানুষ, মানে তাত্ত্বিক হিসেবে চিদানন্দ দাশগুপ্ত বলছেন যে আমাদের পারিবারিক সিনেমার প্রতি একেবারে ভক্তি শ্রদ্ধা ছিল না, সেটাকে আমাদের খুব যে ফলপ্রসূ হয়েছে তা নয়। তো সত্যি আমরা যদি এখন ধরুন বাংলা সিনেমা তো আসলে গল্পেরও পড়ি, যখন সবাক, যখন আমরা সবাক হলাম সিনেমায় শব্দ হলো 1931 সাল, তারপর থেকে দেখুন নিউ থিয়েটার্স আমাদের প্রধান প্রডিউসার সারা দেশেই, তাই তারা যে সাহিত্যিকদের নিয়ে এলেন, সমস্ত শৈলানন্দ, প্রেমেন্দ্র মিত্র, প্রেমাঙ্কুরাতত্থী, এর থেকে যাদের আনলেন রজনীকান্ত দাস, তারা সংলাপ লিখলেন, সেই সংলাপগুলো অত্যুত্তম পর্যায়ের হতো। আমাদের চিত্রনাট্যকার ভাবুন বিজন ভট্টাচার্য, 1974 ছবির চিত্রনাট্যকার, এখন বিজন বাবু যদি চিত্রনাট্য লেখেন আর যদি যে কোনো সাধারণ লোক লেখেন, এক হবে না, যেতেও তাই। এবং যদি আপনি একটা সাহিত্যিক গল্পকে আরো সুন্দর করে উপস্থিত করতে পারেন, তাহলে সেই সিনেমার জন্য হবে। তপন সিংহ তার শ্রেষ্ঠ উদাহরণ, অজয়কর তার শ্রেষ্ঠ উদাহরণ, এবং এই যে গোদার সাহেব সবচেয়ে বড় কাউন্টার কালচার প্রতি সাংস্কৃতিক বিপ্লব, তিনি যে বলেছিলেন উই স্ট্রেঞ্জ আর নট গুড আর টেলিং স্টোরি দি আমেরিকান সার, এই আমেরিকান সিনেমা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় তো গল্প বলার জন্য, ফ্রেঞ্চ সিনেমা বা ইটালিয়ান সিনেমার তুলনায় ওরা যে জনপ্রিয়তা কারণ গল্প বলার জন্য। আমরা বাঙালিরা যে সিনেমাতে যাই, খারাপ হোক ভালো হোক, অনেকেই আমরা দেখতে চাই একটা সাহিত্যিক গল্প কিভাবে দৃশ্য, শব্দে এবং সঙ্গীতে অনুদিত হয়ে সিনেমায় গেল। আজও বাঙালি আলোচনার অন্যতম প্রধান বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের নষ্ট নিয়ে, যখন সত্যজিৎ রায়ের চারুলতায় রূপান্তরিত হলো, কতটা লাভ হলো কতটা ক্ষতি হলো। আজও বাঙালি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, যা এদেশে সবচেয়ে বেশি বার সিনেমা হয়েছে, শুধু বাংলায় না, হিন্দি টিন্দি সব মিলিয়ে, এই দেবদাসের, দেবদাস মুখোপাধ্যায়ের সঙ্গে পার্বতীর প্রেমটা কোন জায়গায় সবচেয়ে ভালো হলো, বিমল রায়ের হলো না সঞ্জয় লীলা বানশালীর হলো, এটা বুঝতে চাই। আপনার আমরা একটা গল্প শুনতে চাই, বাংলায় ভীষণ গল্প শুনতে ভালো, অন্যদের কথা বলতে পারবো না, বাঙালির জীবনে গল্পটাই আসল, তাদের সাহিত্যিকদের ভালোবাসা। আপনি গল্প ভালোভাবে বলুন, ভালো গল্প, বিশ্বাস্য গল্প, সুবোধ ঘোষ, নরেন মিত্র যেরকম গল্প লিখতেন, বিমলকার যেরকম গল্প, আপনি ভালোভাবে বলুন, নিশ্চয়ই দর্শক আদর করে সেই ছবিতে। আমার মনে হয় গল্প বাদ দিয়ে দেওয়া এটা খুব বড় প্রতিভার সম্পর্কে সঙ্গ, যেমন মৃণাল সেন পেয়ে পাচ্ছিলেন অনেকে, কিন্তু হয়েছিল কি, সাধারণ মানুষ কিছু অসহায় মনে করছিল, কি দেবে বাবা কি বলছে, তাকে আপনি একটা নিটোল গল্প বলুন, তাতে আপনার বিদেশ যাওয়া হয়তো আটকাবে বা আটকাবে না, কিন্তু স্বদেশবাসী আপনাকে যত্নে সমাধান করে গ্রহণ করে।
2: আজকের ক্ষেতখামারের কথা অনুষ্ঠানের বিষয় ছিল রূপলী পর্দায় গ্রাম বাংলা। অত্যন্ত সুন্দর ও তথ্য সমৃদ্ধ আলোচনা দিয়ে বিষয়টিকে আমাদের কাছে আরো সমৃদ্ধ করে তোলার জন্য আমাদের আজকের অতিথি বিশিষ্ট লেখক, চলচ্চিত্র বিশেষজ্ঞ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ জানাই, আর দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদেরকেও জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা, উৎসাহ আমাদের আগামী দিনের পথ চলার প্রেরণা। আমি শম্পা পাল এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, আজ এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে হাজির হব ক্ষেতখামারের কথার পরবর্তী পর্বে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
3: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
4: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন বাড়িতে শরীর চর্চার অভ্যাস, বলবেন পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত।
5: এটা বলতে গেলে প্রথমে আমাদের একটা কথা মনে রাখ,

0: করতে হবে যে আমাদের উদ্দেশ্যটা কি, কেন আমরা ওয়ার্কআউট করব এবং কত রকম ওয়ার্কআউট করা যায়। খুব সহজে বলতে গেলে একটা পার্ট অফ ওয়ার্কআউট হচ্ছে আমাদের মাসেলের পাওয়ার বাড়ানো, বা সহজভাবে আমরা বলি স্ট্রেংথ ট্রেনিং। দু নম্বর হচ্ছে কার্ডিও এক্সারসাইজ, বা আমাদের হার্টের ক্ষমতা, এন্ডিওরেন্স, অর্থাৎ দীর্ঘ সময় দৌড়ানোর ক্ষমতা, দীর্ঘ সময় অ্যাক্টিভিটি করার ক্ষমতা, এইগুলোকে বাড়ানো। তিন নম্বরে হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি বজায় রাখা, অর্থাৎ আমরা যোগা, প্রাণায়াম এগুলোর মাধ্যমে আমরা ফ্লেক্সিবিলিটি বজায় রাখতে চাই এবং আমরা কিন্তু ওভারঅল শারীরিক ফিটনেস এটাকেও একটা বজায় রাখতে চাই। তো ঘরে ওয়ার্কআউট করতে গেলে সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে মোটিভেশন, অর্থাৎ আপনার ইচ্ছা, এবং এটা শুধুমাত্র স্বল্প সময়ের জন্য নয়, দীর্ঘস্থায়ীভাবে। তো আমাদের একটা নির্দিষ্ট টাইম চুজ করতে হবে, আইদার সকাল বা বিকেল, যেটা আপনার পক্ষে কনভেনিয়েন্ট, এবং কতগুলো বিশেষ দিন চুজ করতে পারেন। যদি আপনি সপ্তাহে ছ দিন করতে পারেন সেটা তো সব থেকে ভালো, এবং একদিন রেস্ট দেওয়া, আর না হলে অন্তত তিন থেকে চার দিন, অন্তত একটা দিন গ্যাপ দিয়ে দিয়ে আপনারা কিন্তু এই ওয়ার্কআউটের শিডিউলটা ফিক্স করতে পারেন। ইউজুয়ালি অ্যাট এ স্ট্রেচ আমরা বলি এক ঘন্টা মোটামুটি আইডিয়াল। এই এক ঘন্টার ভেতরে কিছুটা টাইমকে ভাগ করে নিতে হবে। একদম প্রাথমিক পর্যায়ে থাকবে জয়েন্ট মুভমেন্ট, অর্থাৎ আপনি যদি সকালের দিকে করছেন জয়েন্টগুলো আড়ষ্ট থাকে সেটাকে একটু ছাড়িয়ে নেওয়া। দু নম্বরে অবশ্যই থাকবে কিছুটা কার্ডিও এক্সারসাইজ, এটা হতে পারে ঘরে ট্রেডমিলে দৌড়ানো, বা ট্রেডমিল যদি নাও থাকে একটা জায়গায় জগিং করা বা স্কিপিং করা। এর পরবর্তীতে আসতে পারে একটুখানি সাইক্লিং, যদি ফিক্সড সাইকেল থাকে ভালো, তা না হলে সিমিলার কোনো কার্ডিয়াক এক্সারসাইজ করা। এবং এরপরে আসবে কিন্তু একটু স্ট্রেংথ ট্রেনিং। এর জন্য ঘরে কিছু ছোট ছোট ইকুইপমেন্ট, যেমন ধরুন ডাম্বেল, বারবেল বা রেজিস্ট্যান্স ব্যান্ড, এগুলো যেগুলো পাওয়া যায়, এগুলোর সাহায্যে কিন্তু আপনি একটা শিডিউল মেনটেন করে, যেমন রোজ সব এক্সারসাইজ করা সম্ভব হয় না, সেটা সম্ভবও নয়, কারণ অতটা সময় পাওয়া যায় না। সুতরাং অন্তত আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি কিছুটা সময় এর মধ্যে থেকে বার করে আপনি একদিন ধরুন শোল্ডার করলেন, একদিন ব্যাক মাসেলস করলেন, একদিন লেগ মাসেলস করলেন। এবং এর সাথে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা ব্যালেন্স রুটিন মেনটেন করা, অর্থাৎ আজকে কি করব, কালকে কি করব, পরের দিন কি করব, এর একটা মিক্স মেনটেন করা। এরপরেও আছে আপনার নিজের গোল, অর্থাৎ আপনি যদি ওয়েট কমানোর কথা ভাবেন, সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হবে আপনার কার্ডিয়াক এক্সারসাইজটা বাড়াতে হবে। এবং এক্ষেত্রে আমরা অনেক সময় বলি হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কিছুটা সময় খুব জোরে দৌড়াবো, তারপরে আবার একটু আস্তে করব। এতে যেমন আমাদের স্বল্প সময়ে বেশি এনার্জি বার্ন করা সম্ভব হবে। এবং সর্বার শেষে আমাদের খুব গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রেচিং এবং মেডিটেশন। ইউজুয়ালি আমরা এই ফেজে একটু কুল ডাউন করে আনবো শরীরকে। তো এছাড়াও একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রোগ্রেস মেনটেন্স। দেখুন, রোজ রোজ অনেকে ওয়েট করে কিন্তু তার কোনো ভূমিকা নেই। আপনি অন্তত সপ্তাহে একবার নিজের ওয়েটটা দেখুন, ওয়েট কীরকম থাকছে। যদি আপনার ওয়েট রিডাকশান এম হয় বা গোল হয়, সেক্ষেত্রে ওয়েটটা পর্যাপ্তভাবে কমছে কি না সেটা ভালোভাবে প্রোগ্রেস করুন। এবং খুব ইম্পর্ট্যান্ট, আমি আগেও শুরু করেছিলাম, ইম্পর্ট্যান্ট হচ্ছে মোটিভেশন। তো মোটিভেশনের জন্য বেশ কিছু এখন তো ইউটিউব রয়েছে যেখানে আপনি অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, এবং আস্তে আস্তে নিজেকে এটা কন্টিনিউ করতে হবে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। মানে অনেক মানুষ আছে যারা হয়তো এক্সারসাইজ শুরু করে কিন্তু পরে কন্টিনিউ করতে পারে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বেনিফিটটা কন্টিনিউড হয় না। সেই কারণে কিন্তু রেগুলার মোটিভেটেড থাকতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, তবেই কিন্তু একটা সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন পাওয়া সম্ভব।
1: এতক্ষণ শুনলেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বাড়িতে শরীর চর্চার অভ্যাস, বললেন পেইন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত।
2: শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। জানিয়ে দেব আজ মৈত্রী দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলির কথা। একটু পরে অর্থাৎ 7টায় বেতার নাটক শুধু ছলনা, রচনা দিলীপ দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়, নাটকটি পুনঃপ্রচারিত হবে। 8:15 বাংলা ব্যান্ডের গান। নটায় কথায় গানে উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর। অধ্যাপক অর্ণব মজুমদারের সঙ্গে আলাপচারিতায় থাকবে।

0: ডক্টর মানস প্রতিম দাস। 11:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসর, শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত সন্দীপন সমাজপতি, রাগ যোগ তবলা সহযোগিতায় সৌমেন নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি, ভারতীয় সময় রাত 12:00।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক। আজকের নাটক শুধু ছলনা। নাটকটি পুনঃপ্রচারিত হচ্ছে।
2: আজকের নাটক শুধু ছলনা, রচনা দিলীপ দাশগুপ্ত, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। নাটক শুধু ছলনা।

0: এই যে কফি,
1: কফি,
0: বাহ,
1: এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে দশরথ। ঠিক সময়ে ঠিক যে জিনিসটি চাই তাই এনে হাজির করো।
0: এত রাত্রে আবার কেরা এলেন? খালি বসে বসে তাড়াতাড়া কাগজে লেখো আর যত রাজ্যে লোকের ঝামেলা পাও, ধন্যই জীবন। দেখি আবার কোন মহাপ্রভু এলেন।
2: না, এই চ্যাপ্টারটা শেষ করা হবে না দেখছি। চিনতে পারছ দীপেন্দু
1: কে?
2: আরে আরে আরে আরে আরে উদয় ভানুদি, প্রায় এক যুগ পরে দেখা, তাই না? তুমি তো এখন বম্বের একজন নাম করা প্রডিউসার।
3: তুমি বা কম কিসের বলো, নাম করা সাহিত্যিক। লাইব্রেরিগুলো তো শুধু তোমার বই নিয়েই টিকে রয়েছে।
1: তা এখানে কবে এলে?
3: এসেছি পরশু। কিছুদিন ধরেই তোমার কথাটা বড্ড মনে হচ্ছিল ভাই।
1: কি ব্যাপার বলো তো?
3: ব্যাপারটা একটু সিক্রেট, যাকে তাকে তো বলতে পারি না ভাই,
1: তাই এসেছো একেবারে আই মিন টু দ্য সেফেস্ট কাস্টডি, দ্যাট ইজ এই হতভাগা অধমের কাছে, তাই না?
3: এক্স্যাক্টলি সো। কথাটা মন দিয়ে শোনো
1: বলো।
3: এবার আমি ছবি ডাইরেক্ট করব ঠিক করেছি।
1: আচ্ছা,
3: নিজে

0: স্টোরি নিয়ে তো এতকাল মাতামাতি করলাম, তুমি আমার ওল্ড ক্লাস ফ্রেন্ড অ্যান্ড প্রেজেন্টলি দি টপ মোস্ট রাইটার, ভাবলাম এক ঢিলে দুটো পারপাস সার্ভ হবে।
1: ঠিক আছে ঠিক আছে, বলো বন্ধু তোমার জন্য কি করতে পারি।
0: এই এই রইল এক বান্ডিল চিঠি, সুইট লেটার্স ফ্রম সুইট হার্ট। এগুলো বেশ মনোযোগ দিয়ে পড়ে একটা জুৎসু স্টোরি খাড়া করবে, তারপর সেই।
1: আরে ব্যাপারটা কি তাই বলো।
0: আছে আছে বন্ধু, ব্যাপার বড্ড গুরুতর, সংক্ষেপে তোমায় বলছি শোনো। এই মেয়েটির নাম কৃষ্ণা, 10 বছর আগে ও আমার কাছে আসে, অ্যান্ড শি ওয়াজ লাইক অ্যান অ্যাঞ্জেল। অত্যন্ত গরিবের মেয়ে ছিল, কিন্তু আমি তাকে আমার হৃদয় সাম্রাজ্যের রানী করে রেখেছিলাম। তারপর 10 বছর আমার কাছে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করার পর, ওয়ান ফাইন মর্নিং নিখোঁজ। দিস ইজ দ্য স্টোরি। চিঠিগুলো পড়লে কৃষ্ণার পুরো পরিচয় তুমি জানতে পারবে। আমি কাল আসবো, অন্তত স্টোরিটার একটা স্কেলিটনও যেন তৈরি হয়। অবশ্যই এর জন্য একটা মোটা রকমের রেমুনারেশন তোমাকে দেওয়া হবে।
1: ঠিক আছে আমি আমি চেষ্টা করব। তাহলে কাল কাল সন্ধ্যের পরেই এসো, এখানেই খাবে, আর সারা রাত ধরে পুরনো স্মৃতি মন্থন করে অন্তত কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে যাওয়া যাবে, কেমন? এসো কিন্তু।
0: ও শিওরলি শিওরলি। আচ্ছা গুড বাই।
1: আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক কাপ চা অন্তত খেয়ে যাও।
0: না না এখন থাক, কাল হবে।
1: আচ্ছা
2: কি করে দাদা, খাবার দেবো?
1: না তুমি খেয়ে নাও দশরথ, আমার একটু দেরি হবে। হ্যাঁ ভালো কথা দশরথ, শোনো কাল আমার এই বন্ধুটি রাত্রে খাবে, একটু ভালো করে ব্যবস্থা করো, কেমন?
2: খেয়ে নিলেই তো পারতে, রাত যে অনেক হলো গো।
1: ওহ গে, আমার খাবারটা না হয় না হয় এখানে এনে ঢেকে রেখে দাও।
2: হ্যাঁ যা বলবে তার তা রেডি করি খাবার জন্য, করো যা খুশি, শরীরটা তো আর আমার নয়, নিজেই ভুগবে, যা ইচ্ছে করো।
3: কি আশ্চর্য, একেবারে এক হাতের লেখা, আর আমার মিষ্টি মিতা, তুমি কি জাদুকর যে আমার মনের ভাষা আগে থেকেই বুঝে নিয়েছ? আশ্চর্য, নামটা কৃষ্ণা, কৃষ্ণা, কিন্তু কিন্তু হাতের লেখাটা হুবহু এক। তাছাড়া তাছাড়া সেও আমাকে লিখত আমার মিষ্টি মিতা। দেখি দেখি শেষটা দেখি। হ্যাঁ হ্যাঁ ইয়েস, সেম ফিনিশিং। ইতি শুধু তোমারই দুষ্টুটা কৃষ্ণা, কেউ কি সম্ভব? না যাক সবগুলো সবগুলো পড়েই ফেলা যাক।

0: কে কে? আরে তামসি, তুমি?
1: তাহলে চিনতে পেরেছো রাজা?
0: রাজা নামে ডাকবার অধিকার তোমার আর নেই।
1: আছে আছে আছে, হাজার বার আছে।
0: না নেই, তুমি স্বেচ্ছায় সে অধিকার হারিয়েছো।
1: কেন? তামসি থেকে কৃষ্ণা হয়েছি বলে কি কথা কইছো না? যে আসলে তো একই, তামসিও যা কৃষ্ণাও তাই, বদলেছে শুধু নামটাই।
0: আর কিছু বদলায়নি?
1: অনেক, যখন সাহিত্যিক দিব্যেন্দু সেন বদলেছে, বদলেছে উদয় ভানু, বদলেছে আরো আরো অনেকে।
0: সেসব কথা বলতে তোমার বাধছে না?
1: মোটেই না। জীবন জুয়ার খেলায় যৌবন জুয়ারকে অস্বীকার করতে পারো?
0: কিন্তু খেলার দরকারটা কি?
1: সবাই খেলে রাজা, সবাই খেলে, এটা নারীর ধর্ম, অনাদিকাল থেকে খেলা শুরু হয়েছে।
0: যাক, তোমার লজিক তোমারই থাক। আমি আমি শুধু একটাই প্রশ্ন করব। আচ্ছা, আমাকে তুমি 10 বছর আগে ঠিক যেমন ভাষায় চিঠি লিখতে, উদয় ভানুর কাছেও ঠিক তেমনি হুবহু এক
1: প্রেমপত্র লিখলাম, তাই না?

0: রাজা আসলে তৃষ্ণাটাই সত্যি। এই তৃষ্ণার জন্য যে আগ্রহ বা লোভ থাকে সেটার প্রকাশ অনেক ক্ষেত্রে একরকমই হয়ে দাঁড়ায়।
1: দিব্যেন্দু সেন আশা করি তোমার তৃষ্ণা মেটাবার জন্য কোনো রকম কার্পণ্যই করেনি।
0: আলবাত করেছিল। এখনকার দিব্যেন্দু সেন আর 10 বছর আগেকার দিব্যেন্দু সেনের ভেতর মস্ত বড় একটা ফাঁক ছিল। সেই ফাঁকে ফাঁকে জমেছিল অভাব অনটনের ছোটখাটো আগাছা, মেঘ জমেছিল অশান্তির আর নিরানন্দের। মনে পড়ে? ভালো করে ভেবে দেখো দেখি। ভাবো, একবার পিছনে ফিরে যাও।

0: এই নাও, তোমার জন্য এই ফুলের তোড়াটা এনেছি, ধরো।
1: রাত কটা হলো শুনি?
0: রিহার্সাল দিতে দেরি হয়ে গেল, কি করবো বলো? পাঁচজনের ক্লাব, আমার তো হাত নেই।
1: ফুল পেলে কোথায়?
0: কেন, কিনেছি, বিশ্বাস করো।
1: সকালবেলা বাজার করার মতো পয়সাও ছিল না, এ অবস্থায় বাজে খরচ করে ফেললে।
0: ভারী তো সামান্য কিছু পয়সা, এছাড়া তুমি ফুল ভালোবাসো তাই নিয়ে এলো।
1: বেশ করেছো, এদিকে রাত 12:30 পর্যন্ত ঠায় তোমার জন্য বসে রয়েছি। ভালো পাহাড়ওয়ালা পেয়েছো কিন্তু।
0: তুমি তো ইচ্ছে করেই পাহাড়ওয়ালা সাজো, রাত না হয় একটু হলেই বা। আমার যথেষ্ট বয়স হয়েছে, আমার উপর বিশ্বাস রাখো, নইলে নিজেই মনের আগুনে জ্বলে পুড়ে মরবে, না পাবে শান্তি না পাবে স্বস্তি।
1: তথাস্তু দেবী, কিন্তু সাবধান, আর যেন কোনোদিন রাত 10টার বেশি না হয়, তাহলে কিন্তু এই দেবতাই দানব হয়ে স্বর্গমর্ত পাতাল একেবারে তোলপাড় করে ফেলবে।
0: আচ্ছা গো, আচ্ছা, মনে পড়ছে সব রাজা?
1: হ্যাঁ পড়ছে বই কি, কিন্তু কিন্তু উদয় ভানুর এই চিঠিটাতে এ কি লিখেছো?
0: কি লিখেছি?
1: এই যে, মিতা তুমি এখনো এলে না, আর তো দেরি করা চলে না, ট্রেনের দেরি হয়ে যাচ্ছে, তুমি কাছে নেই, তোমার ফটোকেই প্রণাম করে চলে যাচ্ছি, তুমি আশীর্বাদ করো আমার অভিনয় যেন ভালো হয়। কালকে স্টার্ট করব দুপুর ঠিক 2টায়, রাত 11টার ভেতরেই বাড়ি পৌঁছে যাব, এই একটা দিন ধৈর্য ধরে থেকো লক্ষ্মীটি, কেমন? সব কিছু রইল হিতি, শুধু তোমারই কৃষ্ণা।
0: চিঠিটার ভেতর অন্যায় কি পেলে রাজা?
1: অন্যায় নেই তামসি, হরিশপুরে অভিনয় করতে যাবার দিন ঠিক এমনি ভাষাতেই আমাকে এখানে চিঠি লিখে তুমি যাওনি, হবু সেই চিঠিটারই কার্বন কপি কি এটা নয়? বলো বলো, তফাত তফাত শুধু চিঠির প্রথম সম্বোধনে আর শেষ নামে।
0: অ্যাক্টিং এর ধরনটা একই রকম হলেও কো অ্যাক্টর বুঝেই কি ফিলিংস এর তারতম্য হয় না?
1: ও শুধুই অ্যাক্টিং?
0: তাছাড়া কি রাজা, তোমার সঙ্গে যখন আমার পরিচয় তখন কি আমি পল্লী গ্রামের একটি সরলা অবলা বালিকা ছিল?
1: তাই বুঝি আমার সরলতা আর উদারতার সুযোগ নিয়েছিলে?
0: সাহিত্যিক হয়েছো, মেয়েদের মন বোঝো না কেন? মেয়েরা যখন ভালোবাসে তখন নিজেকে নিঃশেষ করিয়ে দেয়, আর যখন বোঝে যে শুধু পাথরের গায়ে জল ঢালছে তখন সে সাবধান হয়ে সুধার কলসি থেকে সবকিছু ঢালে না, তলানিতেও কিছু সঞ্চয় রাখে।
1: হ্যাঁ, পরে যাতে সেটা নতুন শিকারে কাজে লেগে যায়, তাই না বেইমান?
0: অমন করে বলো না, যাও অমন করে বলো না।
1: কেন, কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলবে হৃদয়ে, সেটা কি তোমার মতো মেয়ের আছে তামসি? তারপর তারপর আরো শোনো শোনো, বিশ্বাস করবে কিনা জানি না মিতা, তোমার মতো এমন করে কেউ আমায় ভালোবাসেনি, কেউ চেয়েছে আমার উষ্ণ সান্নিধ্য, আবার কেউ বা আমাকে সম্বল করে করেছে পাঁচজনের কাছে দম্ভ প্রকাশ, কিন্তু তুমি তুমি চেয়েছো শুধু হৃদয়, আর তাই তো এ হৃদয় চেয়ে রয়েছে শুধু তোমারই দিকে। উদয় ভানু মিতা আমার, তুমি আমার আজকের এই কথাগুলি বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো। চুরি চুরি, এই লেখাগুলো টোটালি চুরি, আমার কাছে লেখা তামসির চিঠিগুলো ঠিক যেন নেগেটিভের প্রিন্ট হয়ে উদয় ভানুর কাছে গিয়ে পৌঁছেছে। দেখি দেখি, এখানে এখানে দেখি, হ্যাঁ এই তো, তোমাকে যে চিঠি লিখছি মিতা, এর প্রতিটি ছত্রে মিশে আছি আমি, আর সেই আমির প্রত্যেকটি অংশ এর এক একটি লাইনে কথা হয়ে উঠবে, পরীক্ষা করেই দেখো। তবে একটা কৃতজ্ঞতা স্বীকার না করে পারবো না, সে কৃতজ্ঞতা বাংলাদেশের একজন বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিকের প্রতি।

0: দুর্বার ছিল তার আকর্ষণ, অসামান্য ছিল তার ভালোবাসা, অদম্য ছিল তার মানসিক তিলে তিলে তিলোত্তমা সৃষ্টি করার নৈপুণ্য। তারই কাছে থেকে যে ভাষা জ্ঞান পেয়েছি তাই এখন তোমার কাছে নিবেদন করে আমি আমি ধন্য হলুম। যদিও সে আজ আমার কাছে মৃত, ফুল ফুল না,
1: মোটি না রাজা, মোটি না, একটু মিথ্যে আমার ভেতরে নেই। যেটুকু আছে সেটুকু তামসির দোষ নয়, অভিনেত্রী তামসির দোষ, তাকে তো অনায়াসেই ক্ষমা করা যায়। কারণ তুমি তো একদিন বলেছিলে, কি বলেছিলে মনে পড়ছে?
0: মনে পড়ার পালা আমার শেষ হয়ে গেছে তামসি, 10 বছর আগে।
1: তাই যদি হয় তাহলে আজ তুমি এই চিঠিগুলো পড়ে অমন চঞ্চল হয়ে উঠলে কেন? ভাবতে কেন পারলে না যে পাস্ট ইজ পাস্ট? যতই অস্বীকার করো না কেন, অবচেতন মনের স্মৃতিটাকে একেবারেই মুছে ফেলতে পারোনি। আর তাই পারোনি বলেই তো তুমি এখনো একজন মানুষ, রিয়েল মানুষ। আচ্ছা রাজা,
2: কেন তুমি আমাকে বারবার রাজা বলে ডাকছো বলো তো? আই এম নো মোর রাজা, রাজা ইজ ডেড।
1: না না, অমন কথা বলো না রাজা, অনেক ব্যথাই তো পেয়েছি। এসো না, তার চাইতে একটুখানি আনন্দের কথা বলে কিছুক্ষণের জন্য দুঃখকে ভুলে থাকি। তোমার তোমার গান দেখা বুঝি শেষ করে দিয়েছ? আলমারি ভরা শুধু নভেল আর নভেল। সেই গানটা, সেই যে আমি চলে যাওয়ার পর তুমি লিখেছিলে, আমার স্পষ্ট মনে আছে, এক্সাক্ট সেই সুরটা পর্যন্ত মনে আছে।

0: স্টপ ইট, স্টপ ইট। ও ও, আর আমি শুনতে চাই না।
1: এই গানটা কিন্তু তোমারই রচনা। কত বড় বড় শিল্পীদের কণ্ঠে এই গানখানি ফিরছে, শুনতে তোমার ভালো লাগে না?
0: না, কখনো না। ও গান, ও গান আমার সেম সাইড ভুল দেবার মতো একটা অসহ্য জ্বালা।
1: আমাকে না হারালে এমন মহৎ সৃষ্টি করতে পারতে রাজা? পাওয়ার ভেতর দিয়ে তো এমন করে এমন জিনিস তোমার হাত থেকে বেরোয়নি কখনো। তখন রচনা করে গেছে শুধু উপন্যাসের কাঠামো, প্রকৃত স্রষ্টা দিব্যেন্দু সেনকে কিন্তু তখনও লোকে চেনেনি। কি মিলছে কিনা আমার কথাগুলো?
0: কিন্তু তখন কবি বলে আমায় সকলেই চিনত। অস্বীকার আমি করছি না যে সেই কাব্য সৃষ্টির প্রেরণা তোমার কাছ থেকে পেয়েছিলাম, কিন্তু কিন্তু ভাবতেই পারি না তামসী যে তুমি সেই স্বর্গকে কি করে ছেড়ে গৃহত্যাগিনী হলে। সেই কবিকুঞ্জ, সেই নীল আজ ভেঙে চুড়ে কালের বুকে মিশে গেছে, কিন্তু আশেপাশের লোকেরা আজও দিব্যেন্দু তামসীর ভালোবাসার কথা বলে। এইতো এইতো সেদিনও আমার এক পাঠিকা আমাকে চিঠি দিয়ে জানতে চেয়েছে যে সেই দিব্যেন্দু সেন আর আজকের এই খ্যাতনামা দিব্যেন্দু সেন কি একই লোক? শুধু শুধু তোমার ওই লোভী মা যদি
1: মাকে অপমান করো না রাজা। আমার মা যাই হোক না কেন, তবু আমার মা, এই কথা তুমি ভুলে যেও না।
0: হ্যাঁ, তোমার মা জেনেই তো তাকে দশ দশটা বছর ধরে নিজের মার চেয়েও বেশি শ্রদ্ধা করেছি। তুমি তুমি যখন কবিকুঞ্জ ত্যাগ করে চলে গেলে, তখন তোমার ফটোখানা বুকে চেপে কেঁদে কেঁদে তিন তিনটে রাত কাটিয়েছি। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দিয়েছে, আর তোমার মা
1: আমার মা।
0: হ্যাঁ, কিন্তু যে দিব্যেন্দু তোমাকে সব কিছু দিয়েছিল তাকে কোনো দিন বলতে পারোনি তবু সে আমার দিব্যেন্দু। কেমন তাই বুঝি অজ্ঞাতবাস থেকে আমাকে চিঠি লিখেছিলে? আমায় আর খোঁজাখুঁজি করো না, সেটা হবে অনর্থক। বেশি কিছু করলে আমাকে আত্মহত্যা করতে হবে, এবং আশা করি সেটা তুমি চাইবে না। আমি অভিনেত্রী, অভিনয় আমার রক্তে রয়েছে। তোমার সঙ্গে দশ বছর ধরে শুধু অভিনয় করেছি, এসব এসব লিখতে তোমার হাত কাঁপলো না একটু? কি কি চুপ করে রয়েছো কেন, বলো বলো, একটা কিছু বলো, একটা কিছু বলো।
1: কিছু বলবে রাজা?
0: না, কি আর বলার আছে বলো, সব বলা তো দশ বছর আগেই শেষ করে দিয়েছি তামসী। আমাদের আমাদের দুজনের শ্রদ্ধা আর প্রীতিতে যা গড়ে উঠেছিল তাকে তাকে তুমি কি করে ত্যাগ করে চলে গেলে বলো তো?
1: সম্ভবত আমারই লোভ।
0: লোভ? আমার কাছে কিন্তু তোমার ওই রূপটা কোনো দিন ধরা পড়েনি।
1: পড়েছিল, কিন্তু কবি মন তোমার তাকে অগ্রাহ্যই করেছ। জানোই তো ছোটবেলাতেই আমার বাবা মারা যান, বিধবা মাকে নিয়ে এই কলোনিতে এসে কত কষ্টে আমাদের দিন কেটেছে। সুখের মুখ কুড়িটা বছর পর্যন্ত দেখিনি,

0: তাদের সঙ্গে মিশেছি শুধু ওই মুখেরই আশ্বাস। তারপর এলে তুমি, সে এক আবির্ভাব রাজা, সব পেলুম কিন্তু তোমাকে পেলুম না। তুমি মুখে বলতে আমাকে ভালোবাসো, কিন্তু ভালোবাসতে তোমার লেখাকে। আমাকে তিলোত্তমা করে সৃষ্টি করবার চাইতেও তোমার লেখাকে তুমি করে তুলতে সুধা নই। সেই তৃষ্ণা রাজা, সেই তৃষ্ণা আমাকে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে, সেই তৃষ্ণাই আমাকে উদয় ভানুর দরজায় ঠেলে দিয়েছে।
1: কিন্তু সে দরজা তোমার ভাঙলো কেন? সেও কি অভিনেত্রীর নিচক অভিনয়?
0: একটা কথা ভুলে যেও না রাজা, মেয়েরা বহুজনের সঙ্গে প্রেম করে না, করতে পারে না। ভালোবাসার ফুল যখন পাথরের কুচি হয়ে ওঠে, তখন তাতে বাধা পেয়ে মেয়েরা এখানে ওখানে ছুটে বেড়া সত্যি, কিন্তু প্রেম তখন ধুলোর মাঝখানে হারিয়ে যায়। আর উদয় ভানুর কথা বলছো, তার দরজা যে একদিন বন্ধ হয়ে যাবে সে তো জানা কথাই।
1: জেনে শুনে তাহলে গেছো, আশ্চর্য!
0: ঝড়ের ভেতর কুটো গাছটাও যে অবহেলার বস্তু নয় রাজা, কিন্তু কি পেলাম, শুধু লাঞ্ছনা অত্যাচার।
1: তামসী, তামসী,
0: তুমি আমাকে ভুল বুঝলে, উদয় ভানু বুঝলো। তুমি হলে সহ্য করবার এক আশ্চর্য প্রতীক, আর উদয় ভানু হলো ঠিক তার বিপরীত। জড়ায় মোড়া এই দেহটা সর্বাঙ্গে লাঞ্ছনার চিহ্ন রয়েছে, তাই তো আবার হয়েছে আমার অভিশার। মাত্র এতটুকু শান্তির জন্য পেলাম না, পেলাম না রাজা, আমি পেলাম না। তোমাকে যে ভাষায় চিঠি লিখেছি, ঠিক ওই ভাষায় চিঠি লিখে ওকে আপন করে নিতে চেষ্টা করেছি। যতবারই গেছি ঠিক ততবারই তোমার প্রসন্ন ছায়া আমাকে ঘিরে ধরেছে। তীব্র যন্ত্রণায় আমি পাগল হয়ে তোমাকে খুন করবার ষড়যন্ত্র করেছি, কিন্তু কিন্তু হৃদয় আমার দুঃখে কেঁদে উঠেছে শুধু তোমারই জন্য রাজা, শুধু তোমারই জন্য। বিশ্বাস করো, বিশ্বাস করো।
1: সবই বুঝলাম, কিন্তু এই যে উদয় ভানুর কাছে তোমার লেখা শেষ চিঠিখানা, এই যে এখানে তুমি যে অনুযোগ দিয়ে তাকে ছেড়ে চলে যাচ্ছ লিখেছ, আমাকে ঠিক একই অনুযোগ দিয়েছিলে। এই যে এখানে পড়ছি, শোনো। কোথায় যাচ্ছি তা বলবো না, মাকেও বলিনি। রোজ রোজ এই অশান্তি ভালো লাগে না। আমাকে দিয়ে তোমার কোনো ইচ্ছাই পূর্ণ হবে না। তাছাড়া আমার ওপর তোমার এত জোরই বা কিসের? ভুলে যেও না আমি একজন অভিনেত্রী, স্বেচ্ছায় যেমন ধরা দিয়েছিলাম ঠিক তেমনি স্বেচ্ছায় চলে যাচ্ছি। আমার চিঠির সঙ্গে এর তফাত কি খুব বেশি তামসী? ওকে লিখেছ আমাকে দিয়ে তোমার কোনো ইচ্ছাই পূর্ণ হবে না, আর আমায় লিখেছিলে আমাকে দিয়ে তোমার সৃষ্টির তপস্যা চলবে না। এইটুকুই শুধু তফাত, বাকিটা সব এক।
0: একজন দিলে বিচ্ছেদের যাতনা, আর একজন দিলে ব্যভিচারের বেদনা। আমার কাছে দুই হলো সমান। সেতু তৈরি করে তাকিয়ে দেখলুম নদীর দুই তীরই ভেঙে যাচ্ছে, তাহলে দোষটা কি আমার?
1: না, দোষ তোমার নয়, দোষ তোমার রক্তের, যার ভেতরে মিশে আছে সেই আদিমকালের ছলনাময়ের বিষাক্ত বিষ।
0: ওসব কথা থাক রাজা, পৃথিবীটাকে আজ আমার ভারী সুন্দর লাগছে। কেন বলো তো?
1: অনুতাপের জন্য বলি তো মনে হচ্ছে।
0: অনুতাপ ভুলে যাও কেন রাজা, আমি অভিনেত্রী, অভিনেত্রীর অনুতাপ থাকতে নেই।
1: তাই যদি হয় তাহলে যা অতীত তাকে নিয়ে ফের টানাটানি করছো কেন? পথে ছিটিয়ে দেওয়া কাদা ভেবে ধুয়ে ফেলছো না কেন? কিসের এত সংশয়?
0: অত কঠোর তুমি হইও না রাজা, 10টি বছর ধরে নিষ্ঠুরতার হাতে গড়া তামসীকে আজ একটিবার স্নিগ্ধ আলোর ঝর্ণায় স্নান করতে দাও। একটিবার রাজা, শুধু একটিবার। তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি?
1: সেটা ভাবা কি আমার পক্ষে অন্যায় না অসঙ্গত? দীর্ঘ নিঃশ্বাস পড়লো বলে মনে হচ্ছে, ছলনার চোখেও তাহলে জল আসে। পৃথিবীটাকে অমন সুন্দর করে গড়তে তুমি অন্তত এসো না তামসী, তাহলে বেইমান শব্দটা লোকে চট করে ভুলে যাবে।
0: বেইমানেরাও রক্ত মাংসের গড়া মানুষ রাজা, তারাও হাসে কাঁদে আবার বাঁচি মরে।
1: ধন নয়, মান নয়, প্রত্যাশা নয়, প্রত্যাখ্যান নয়, শুধু শুধু দেহটা সুখের জন্যই তুমি তোমার হাতে গড়া সবকিছু এক মুহূর্তে ছেড়ে যেতে পারলে, এটা এটা এখনো আমার বিশ্বাস হয় না তোমার।
0: তাই তো হয় রাজা, পুরুষেরা যেমন একটাকে হারিয়ে সবকিছুকে আঁকড়ে ধরতে পারে, মেয়েরা ঠিক তেমনি সব

0: চোখে হারিয়ে একটাকেই পেতে চায়। লেখক হয়েছ মন বোঝো না কেন?
1: থাক, ওসব বুঝে আমার দরকার নেই, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে ছেড়ে দেওয়ার পর যেখানে সেখানে আমার আমার মিথ্যে দুর্নাম লুটিয়েছিলে কেন?
0: ও ছাড়া আমার যে আর অস্ত্র ছিল না রাজা, ভেবেছিলাম তোমাকে যুদ্ধে ধরাশায়ী করবার একমাত্র অস্ত্রই হলো তোমার নামে মিথ্যে দুর্নাম ছড়ানো।
1: বিবেকে বাঁধেনি?
0: না বাঁধলে আজ এই তামসী জগতের একজন অতি সুখী রাজেন্দ্রানী হতে পারত। তুমি বুঝবে না, তুমি বুঝবে না, আমার এই জ্বালাকে তুমি বুঝবে না রাজা।
1: ভোর হলো।
0: হ্যাঁ, ভোর হলো বইকি, আজ আমারও ভোর হলো। অন্ধকারের ভেতর দিয়ে 10টা বছর শুধু ভোরের তপস্যাই করেছি, পাইনি রাজা, পাইনি। বড় কষ্ট, বড় কষ্ট আমার।
1: কি কষ্ট, কি কষ্ট তামসি?
0: বলো না, না আমায় তুমি ছুঁ না, ছুঁতে পারবে না।
1: কেন, কেন পারবো না তামসি? আজ আজ তো তুমি স্বেচ্ছায় এসেছো।
0: কিন্তু যখন এলাম তখন যে আমি ফুরিয়ে গেছি রাজা, আমার কিছুই নেই, আমার কিছু নেই, আমি আজ একেবারে শূন্য রাজা। রাজা
1: কি তুমি?
0: ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো। আর আর একটা কথা পারো যদি আমার নামে, আমার নামে কিছু লিখো, সত্যি না হোক অসত্যি ভেবেই লিখো, আমি দূর থেকেই তা পড়তে পারব। আর বইটার কোথাও জুড়ে দিও সেই গানটা, আমি সুধার পাত্রে নিজে ঢেলে বিষ, সহিজে দহন জ্বালা। জ্বালা জ্বালা রাজা, রাজা আমার রাজা।
1: তামসি, তামসি, তামসি! দাঁড়াও দাঁড়াও দিব্যেন্দু, দিব্যেন্দু!
2: কে, কে? উদয়ভানু।
1: কি
2: উদয়ভানু? সে এসেছিল।
1: কে এসেছিল? কার কথা বলছো দিব্যেন্দু?
2: তোমার কৃষ্ণা। হ্যাঁ, তোমার চিঠির কৃষ্ণা এসেছিল উদয়ভানু।
1: না দিব্যেন্দু, সে আর আসবে না।
2: আসবে না মানে? নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে।
3: সারা রাত ধরে না খেয়ে না দে এই চিঠি তারা নিয়ে পড়ে রয়েছ। তুমি বাইরের খবর কি করে জানবে? আর কেউ এলে তা আমি জানতে পারতাম না, হায় রে কপাল।
2: কিন্তু কিন্তু সে ঠিকই এসেছিল। হ্যাঁ, তার চোখে জল পর্যন্ত দেখেছি উদয় ভানু। এ কখনো মিথ্যে হতে পারে না,
1: না না না না, এ হতে পারে না দিব্যেন্দু, হতে পারে না। এখনই আমাকে মর্গে ছুটতে হবে।
2: মর্গে? কেন, কি হয়েছে?
1: এই দেখো, এই দেখো আজকের কাগজ, শোনো শোনো আমি পড়ছি। অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু। গত রাত্রে শৌখিন অভিনেত্রী কৃষ্ণা দেবীকে তাহার শয্যায় রক্তাক্ত দেহে পড়িয়া থাকিতে দেখা যায়। কে বা কাহারা তাহাকে হত্যা করিয়াছে? প্রকাশ, কিছুদিন যাবৎ কৃষ্ণা দেবী মানসিক রোগে ভুগিতেছিলেন। তাহার ডায়েরিতে রাজা নামে কোনো প্রণয়ীর উদ্দেশ্যে কয়েকটি কবিতার টুকরো লেখা পাওয়া গিয়াছে। মৃতদেহটি মর্গে প্রেরণ করা হইয়াছে, বাড়ির ভৃত্যকে পুলিশ গ্রেপ্তার করিয়াছে।
2: তামসি,
1: দিব্যেন্দু, দিব্যেন্দু!
2: উদয় ভানু, একটা একটা মালা, আমার নাম করে একটা বেল ফুলের মালা। ও বড্ড ভালোবাসত কিনা? আমি সুধার পাত্রে নিজে ঠেলে বিষ, সহিজে দহন জ্বালা। নিজে আমি হায় ছিঁড়েছি ধুলায়, সাথে পাশরও মালা।

0: দিলীপ দাশগুপ্ত রচিত শুধু ছলনা নাটকটি এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দশরথ, ভবরূপ ভট্টাচার্য, দিব্যেন্দু, নির্মল চট্টোপাধ্যায়, উদয় ভানু, অম্বর চট্টোপাধ্যায় এবং তামসীর ভূমিকায় নীলিমা দাস। সম্পাদনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন অজিত মুখোপাধ্যায়।
1: বাংলা নাটক শুধু ছলনা এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

জানিয়ে দেব আজকে রাতের হারানো দিনের গানের বিষয়। আমার আধার ঘরের প্রদীপ গানটির কথা মনে পড়ে? অদ্ভুত এক সুর গানটিতে স্থায়ী থেকে অন্তরায় গিয়ে আবার স্থায়ীতে ফিরে আসতে মুখড়ার আসল স্কেল ধরে রাখা শক্ত, শুনতে খুব সহজ হলেও এমনই সুরের চলন যে ঠিক যেখান থেকে শুরু সেখানে ফেরাটা কঠিন। বা ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই গানে এই মাধবী রাতের টান, এই টান যত সহজে সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছেন গানে, আসলেই কি সুর ততটা সহজ? এত সব কথার উত্তর দেওয়ার দায় হারানো দিনের গানের নেই, তার কাজ শুধু আরও একবার ফিরিয়ে আনা সেই সব সুরেলা মুহূর্তকে। আজ রাতের হার অনুষ্ঠান স্মরণ করবে এই সুরের স্রষ্টাকে, তিনি সুরকার রবীন চট্টোপাধ্যায়। হিন্দি বাংলা মিলিয়ে প্রায় 100টি ছবিতে সুর আরোপ করেছিলেন তিনি। তার সৃষ্ট কিছু সুর আর তার কথা নিয়ে স্টুডিওয় থাকবেন অর্পিতা পোদ্দার।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে

বার্তা আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতবি। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করে সরকার। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। সিটের পঞ্চম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছে শীর্ষ আদালত। E20 প্রকল্পের লভ্যাংশ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি পাচ্ছেন বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া কন্টেন্টের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 7% কমেছে। বাণিজ্যিক জাহাজ MV ওমরফিতে আক্রমণের ফলে ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশমন্ত্রক এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে কড়া বার্তা দিয়েছে। ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দফায় দফায় ব্যাহত। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করে সরকার। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। এই বিলে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও প্রস্তাব রয়েছে এতে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে বিলে। তৃতীয়বার মুলতবি হওয়ার পর বিকেল 5টায় লোকসভার অধিবেশন বসলে প্রিসাইডিং অফিসার কৃষ্ণা প্রসাদ টেনেটি বিল নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন। যদিও বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের FIRও প্রত্যাহারের দাবি জানান। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেন, কংগ্রেস এবং বিরোধী দলগুলি বিল নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না। দেশের যুবদের স্বার্থ ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এই বিল নিয়ে আলোচনা চলতে দেওয়ার জন্য বিরোধী সদস্যদের কাছে আর্জি জানান তিনি।

0: आश्वासन भी दिया कि पर्याप्त समय देंगे। तो फिर यहाँ चर्चा को रोकने के लिए ये नारेबाजी क्यों कर रहे हैं, मुझे ये समझ में नहीं आ रहे। ये तो युवाओं का पूरा इस पर नजर है और इतना इम्पोर्टेंट बिल, पब्लिक एग्जामिनेशन प्रिवेंशन ऑफ अनफेयर मीन्स जैसे बिल को चर्चा के लिए रोकना, ये बहुत गलत भेज रहा है।
1: চিৎকার চেঁচামেচি চলতে থাকায় অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। এদিকে রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। চতুর্থবার মুলতুবি হওয়ার পর উচ্চকক্ষের অধিবেশন ফের বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জাতীয় গৌরব অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন, কিন্তু বিরোধী সাংসদদের প্রতিবাদ বিক্ষোভের জেরে ব্যর্থ হন তিনি। পরে সভার কাজ দিনের মতো মুলতুবি করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বিরোধী দলগুলির আচরণের তীব্র নিন্দা করে বলেছেন তারা সংসদের কার্যক্রমে বাধা দিচ্ছে। একাধিকবার অনুরোধ সত্ত্বেও কংগ্রেস কোনো সহযোগিতা করছে না। সংসদের বাইরে কংগ্রেস নেতারা তাদের কথা বলতে অনুমতি দেওয়ার দাবি জানাচ্ছেন, অথচ সরকার তাদের আলোচনায় অংশ নেওয়ার আবেদন জানালে তারা কর্ণপাত করছেন না। বিজেপি সাংসদ কাঙ্গনা রানাওয়াত ইচ্ছাকৃতভাবে সংসদের কাজে ব্যাঘাত ঘটানো এবং আইন প্রণয়নের প্রক্রিয়া ব্যাহত করার জন্য বিরোধী দলগুলির সমালোচনা করেছেন। সংসদ চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনার বিষয়বস্তু যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, বিরোধী দলগুলি সংসদকে সচল রাখতে আগ্রহী নয়। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে লখনৌ রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস কিরণের নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্য সরকারকে সিটের 5ম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছেন। 2 সপ্তাহের মধ্যে এই বিশেষ তদন্তকারী দলকে তাদের প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে জানান, চলতি মাসের 25 তারিখে দেওয়া আদালতের পরামর্শ মেনেই এই সিট গঠন করা হয়েছে। দলে রয়েছেন ডিআইজি র্যাঙ্কের এক আধিকারিক, একজন সিনিয়র এবং অতিরিক্ত পুলিশ সুপার। অনুদানের তছরূপে সিবিআই তদন্তের দাবিতে একগুচ্ছ আবেদনের আজ শুনানি হয় সর্বোচ্চ আদালতে। এদিকে অনুদান তছরূপ মামলায় উত্তরপ্রদেশের বিশেষ আদালত ধৃত 8 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 14 দিন বাড়িয়েছে। আজ তাদের ভার্চুয়ালি আদালতে তোলা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সিআরপিএফ এর প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে উপরাষ্ট্রপতি বলেন, দেশের ঐক্য, অখণ্ডতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সিআরপিএফ সাহস, অটল নিষ্ঠা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে কঠিন পরিস্থিতিতে নাগরিকদের পাশে দাঁড়ানো সিআরপিএফ সর্বদা দেশকে অগ্রাধিকার দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সিআরপিএফ এর অদম্য নিষ্ঠা, আত্মত্যাগ এবং কর্তব্য নিষ্ঠা প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইথানল মিশ্রিত পেট্রোল E20 প্রকল্পের লভ্যাংশ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি পাচ্ছেন বলে একাধিক ডিপ ফেক ভিডিও এবং এআই নির্মিত কন্টেন্ট সমাজ মাধ্যমে ছড়ানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন মন্ত্রী। তাঁকে জড়িয়ে অবমাননাকর ভিডিও এআই দিয়ে তৈরি কন্টেন্ট প্রকাশের অভিযোগে মেটা, গুগল LLC, এক্স সহ বিভিন্ন সমাজ মাধ্যমের বিরুদ্ধে মামলা করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট। তাঁর দাবি, এই পোস্টগুলোতে তাঁকে এবং তাঁর পরিবারকে অযথা জড়ানো হয়েছে। এই ধরনের ভুয়ো কন্টেন্ট ছড়িয়ে পড়া রুখতে আদালতকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 7% কমেছে। ব্রেন্ট ক্রুডের হিসেবে দাম অন্তর্বর্তী লেনদেনে 7.9% কমে ব্যারেল প্রতি 89.11 মার্কিন ডলারে নেমেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI এর পরিসংখ্যান অনুযায়ী অপরিশোধিত তেলের দাম 6.9% কমে ব্যারেল প্রতি 83.14 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ইরান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বন্ধ রাখলে তারাও নতুন করে হামলা চালাবে না। এর ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং কূটনৈতিক সমাধানের আশা জোরদার হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে এই উল্লেখযোগ্য পতন। বাণিজ্যিক জাহাজ MV ওমরফিতে আক্রমণের ফলে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশমন্ত্রক আজ ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ডক্টর আলেকজান্দ্রা পোলিশচুককে তলব করে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ ধরনের হামলার কড়া নিন্দা করেছে। যুদ্ধের প্রতিকূল প্রভাব, সামুদ্রিক যাতায়াত, স্বাধীনভাবে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক

0: বাণিজ্যের ওপর পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের এই কড়া বার্তা ইউক্রেন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে রাষ্ট্রদূতকে। চীনের হ্যাংঝৌতে আয়োজিত আইএসএসএফ শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং স্বর্ণপদক জয় করেছেন। প্যারিস 2024 অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরকে পেছনে ফেলে তিনি এই পদক জয় করলেন। 21 বছর বয়সী এশা ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে 40টি লক্ষ্য হিট করেন। অন্যদিকে মনু ভাকের এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়ে ভারতের জন্য একই সঙ্গে 2টি পদক জয়ের কৃতিত্ব নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল এশা সিং ও মনু ভাকেরকে অভিনন্দন জানিয়েছেন। দুবারের অলিম্পিক সাঁতারু সজন প্রকাশ চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের 200 মিটার বাটারফ্লাই ইভেন্টে ফাইনালে উঠেছেন। আজ রাতেই ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদকজয়ী প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমারের বাড়িতে তাকে অভিনন্দন জানান। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস প্রতিযোগিতা আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, খেলাধুলা মানুষকে একত্রিত করতে এবং পারস্পরিক বোঝাপড়ার জন্য নিশ্চিত করতে সাহায্য করে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন উত্তরাখণ্ড জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 24 ঘণ্টার মধ্যে দেরাদুন, নৈনিতাল ও বাগেশ্বর সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশের তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতুবি। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগে তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সময় বাংলা আধুনিক গানের। আজ এই অনুষ্ঠানে প্রথম শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

শ্রীকান্ত আচার্যর কণ্ঠে শুনলেন এই আধুনিক গান। শুনছেন বাংলা আধুনিক গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। এবারের শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

উজ্জয়িনী মুখোপাধ্যায় ও তুলিকা পরপর দুটি গান শুনলেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে। শেষ গানটি শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

এর সঙ্গেই শেষ হলো বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 594 কিলোহার্টজে। এবারে একটু অন্য স্বাদের গান নিয়ে যাব বাংলা ব্যান্ডের গানে। আজকে ব্যান্ডের গানের প্রথম পরিবেশনা ভূমির।

শ্রোতা বন্ধুদের স্বাগত কথায় গানে অনুষ্ঠানে। আজ কথা ও গান রজনীকান্ত সেনকে নিয়ে। গতকালই ছিল তাঁর জন্মদিন, 1865 খ্রিস্টাব্দে 26 জুলাই। জন্ম হয়েছিল বর্তমান বাংলাদেশের পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমাতে। এই তথ্য আমরা এখন সবাই জানি। তবে রজনীকান্ত সেন সম্পর্কে যতই বলি না কেন, তিনি বিখ্যাত কবি, গীতিকার, সুরকার, বাংলা পঞ্চকবিদের একজন, কিন্তু তাও যেন কিছুই বলা হয় না। নানা রকম গানের ধারায় তার অবলীলায় স্বতঃস্ফূর্ত বিচরণ আমাদের আজও মুগ্ধ করে রেখেছে। কথায় গানে অনুষ্ঠানের এই স্বল্প পরিসরে আমরা শুনব আজকে, হয়তো আপনাদের তিনটি মাত্র গান শোনাতে পারব, তবু তারই মধ্যে চেষ্টা করব যতটুকু কান্তকবি সম্পর্কে বলা যায় সেটুকু শোনাতে।

গানটি শুনলেন মিতা হকের কণ্ঠে। ছোটবেলায় বেশ ডানপিটে স্বভাবের ছিলেন রজনীকান্ত সেন। সারা দিনের দুরন্তপনার শেষে পড়াশোনার ফুরসতে মিলত না তাঁর, কিন্তু অসম্ভব মেধার কারণে বরাবর পরীক্ষায় ভালো ফল করতেন। এ ব্যাপারে তিনি নিজেই তার ডায়েরিতে লিখেছেন, আমি কখনো বইপ্রেমী ছিলাম না, অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। ছোটবেলা থেকেই তিনি সাবলীলভাবে বাংলা ও সংস্কৃত উভয় ভাষাতেই কবিতা লিখতে পারতেন। তার পদ চিন্তামণিমালা ব্রজবুলী ভাষায় রচিত। আর যেটা পারতেন, যা তার স্বভাবের বিশেষত্ব ছিল, খুব অল্প সময়ের মধ্যে গান রচনা করতে পারতেন। এটা তার একেবারে স্বভাবের একটা বৈশিষ্ট্যই ছিল। রাজশাহী গ্রন্থাগার সমাবেশে মাত্র এক ঘন্টার মধ্যে তিনি যে গানটি রচনা করেছিলেন সেটি আজ সর্বজন বিদিত। গানটি শোনাই, গানের গল্প পরে আরেকদিন অবশ্যই শোনাবো, বা আগেও বলা হয়েছে যদিও আপনাদের, তবে এখন গানটি নীলা মজুমদারের কণ্ঠে।

রজনীকান্ত সেন ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়েরই সমসাময়িক। তার প্রভাবেই তিনি হাসির গানও লিখতে শুরু করেন। আমরা সবাই জানি দ্বিজেন্দ্রলাল রায়ের হাসির গান ভীষণ বিখ্যাত। তার রজনীকান্ত সেন তাঁরই প্রভাবে তিনিও হাসির গান লেখেন বহু। তার প্রতিটি হাসির গানের অন্তরালে রয়েছে ব্যক্তিজীবন বা সমাজ জীবনের অসঙ্গতি। পাশ্চাত্য শিক্ষাপ্রসূত নব্য বাবুয়ানার মুখে কষাঘাত করাই ছিল এই সমস্ত গানের মূল উদ্দেশ্য। তার হাসির গান মানেই সমাজ সমস্যা কেন্দ্রিক অনুভূতিপূর্ণ বাণী, বা কখনো তা আবার আত্মজাগরণের ইঙ্গিত, তবে সবটাই হাসির ছলে। তার যে হাসির গানটি খুব বিখ্যাত সেই গানটিই আমরা এখন শোনাব। কণ্ঠে শৈলেন মুখোপাধ্যায় ও নীলিমা বন্দ্যোপাধ্যায়।

এই হাস্যরসের গানটির সঙ্গেই শেষ হলো আজকের কথায় গানে অনুষ্ঠান। কথায় গানে কথা বললাম রজনীকান্ত সেনকে নিয়ে, শোনালাম তার গান। উপস্থাপনায় ছিলাম আমি অর্পিতা পোদ্দার। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি রক্তিম ভট্টাচার্য, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, নিট ইস্যুতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের পদক্ষেপ নিয়ে বিরোধী দলগুলোর তুমুল হৈহট্টগোলের জেরে আজও সংসদের উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। এর আগে লোকসভায় পেশ করা হয় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026।
1: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সংক্রান্ত আবেদনের শুনানি আগামীকাল হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।
0: বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফির ওপর হামলার ঘটনায় ভারতীয় নাগরিকের মৃত্যুতে বিদেশ মন্ত্রক এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে।
1: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে আগামীকাল পর্যন্ত ওড়িশা, ছত্তিশগড় ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।
0: পাকিস্তান চারজন বালোচকে অপহরণ করেছে বলে বালোচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার শাখার অভিযোগ।
1: ইরানের উপর যে কোনো হামলার জন্য ইউক্রেনকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেদেশের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।
0: ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের জেরে গৃহহারা লক্ষাধিক মানুষ।
1: গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে স্বর্ণপদক জয় মীরাবাই চানুর। একটি সোনা, তিনটি রূপসহ প্রতিযোগিতায় ভারত এ পর্যন্ত পাঁচটি পদক জয় করেছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা।
0: ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতের এশা সিং। আসছি বিস্তারিত খবরে, এখন দেশের খবর। নিট ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের পদক্ষেপ নিয়ে বিরোধী দলগুলোর হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। দফায় দফায় মুলতুবির পর বিকেল 5টায় লোকসভার অধিবেশন শুরু হলে প্রিসাইডিং অফিসার কৃষ্ণ প্রসাদ টেনেটি পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধী দলের সাংসদরা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। নিট সংক্রান্ত আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা FIR প্রত্যাহারের দাবি জানান শ্রী টেনেটি। বিরোধী দলের সদস্যদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, কংগ্রেস এবং তাদের সহযোগীরা ইচ্ছাকৃতভাবে এই বিলের উপর আলোচনা করতে দিচ্ছে না। তিনি বলেন, অধ্যক্ষ এই গুরুত্বপূর্ণ বিলটির জন্য 6 ঘন্টা সময় বরাদ্দ করেছেন এবং প্রয়োজনে আরও সময় দেওয়া যেতে পারে।
2: দেশ মে এক্সামিনেশন হোনে কাজ প্রক্রিয়া আজ তো আমি দেখা হ্যাঁ মজবুতি সে রিফর্মস লাইয়া হিস পে চর্চা হোনা ইয়ে সবসে প্রাথমিকতা হোনা চাই। মুদ্দে কো ভটকানে কে লিয়ে ওর মুদ্দে চেঞ্জ করনে কে লিয়ে কোই কোশিশ না করে। ইস ওয়ক্ত স্টুডেন্ট কা ওয়েলফেয়ার, স্টুডেন্ট কা ফিউচার ওর স্টুডেন্ট কা ইন্টারেস্ট ইয়ে হাম সবকা প্রাথমিকতা হোনা চাই।
1: হৈহট্টগোল অব্যাহত থাকায় প্রিসাইডিং অফিসার আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন। এর আগে দুপুর 2টায় অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা বিলটি নিয়ে আলোচনার উদ্যোগ নেন। অধ্যক্ষ ওম বিড়লা বলেন, পাবলিক এক্সামিনেশন

0: প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026-এর সঙ্গে দেশের কোটি কোটি তরুণ তরুণীর ভবিষ্যৎ কঠোর পরিশ্রম এবং উচ্চাকাঙ্ক্ষা জড়িয়ে রয়েছে। শ্রী বিড়লা সদস্যদের প্রতি আহ্বান জানান যেন এই বিলটি নিয়ে আলোচনা করা হয় এবং সব দলের সদস্যরা এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
1: লোক পরীক্ষা অনুচিত সাধারণ নিবারণ সংশোধন বিধেয়ক 2026 আমাদের দেশকে করোড়ো যুবাওকে ভবিষ্যৎ উনকি মেহনত और उनकी आकांक्षाओं से जुड़ा अत्यधिक महत्वपूर्ण विधेयक है। ये विधेयक पेपर लीक जैसे अपराधों पर प्रभावी अंकुश लगाने, दोषियों के विरुद्ध कठोर प्रावधान कर देश के करोड़ों युवाओं के हितों की रक्षा और इस दिशा में एक महत्वपूर्ण विधेयक है।
0: দুপুর 12টায় লোকসভার অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় কর্মী জন অভিযোগ পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন সংশোধনী বিল 2026 পেশ করেন।
2: আই রাইজ টু মুভ ফর লিভ টু ইন্ট্রোডিউস দি পাবলিক এক্সামিনেশন ব্র্যাকেট প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যামেন্ডমেন্ট বিল 2026 টু অ্যামেন্ড দি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস।
3: এই আইনে দোষীদের কঠোর শাস্তির সংস্থান রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা এবং অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান অন্তর্ভুক্ত রয়েছে। পরীক্ষা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই আইনে প্রতিটি রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে দৈনন্দিন বিচার প্রক্রিয়ার জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, থানায় তথ্য নথিভুক্ত হওয়ার তারিখ থেকে 2 মাসের মধ্যে অপরাধের তদন্ত সম্পন্ন করতে হবে, চার্জশিট দাখিলের 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। বিলটি পেশ করার সময় বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে পড়েন এবং নিট নিয়ে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে আলোচনার দাবি জানান। হৈহট্টগোল অব্যাহত থাকায় স্পিকার দুপুর 2টা পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করেন। সকাল 11টায় এর আগে লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা স্কটল্যান্ডের গ্লাসগোতে 23তম কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানু, চানাম্বাম ঋষিকান্ত সিং, রাজা মুথুপান্ডি এবং প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমারকে অভিনন্দন জানান।
1: भारत की सुश्री मीराबाई चानू ने वेट लिफ्टिंग की 48 किलोग्राम वर्ग की प्रतियोगिता में स्वर्ण पदक जीता है। इस प्रतियोगिता में श्री ऋषिकांत सिंह चनम बम तथा श्री राजा मुत्थु पांडी ने उत्कृष्ट प्रदर्शन करते हुए रजत पदक जीता है। मैं सदन की ओर से जीतने वाले सभी खिलाड़ियों को इस ऐतिहासिक उपलब्धि पर हार्दिक बधाई तथा भविष्य के लिए शुभकामनाएं देता हूँ।
0: অধ্যক্ষ আজ কোশ্চেন আওয়ার শুরু করতে উদ্যোগী হলে বিরোধী দলের সদস্যরা শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের পদক্ষেপের বিষয়টি উত্থাপন করেন। প্রশ্নকাল চলাকালীন অন্য কোনো বিষয় বা প্রসঙ্গ উত্থাপন করা হবে না বলে শ্রী বিড়লা সতর্ক করে দিয়ে জানান, যেসব সদস্য কক্ষের ঐতিহ্য এবং শালীনতা ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে তিনি বাধ্য হবেন।
1: मैं कुछ दिनों से माननीय सदस्यों के विहार आचरण को देख रहा हूं। ये सदन की मर्यादाओं के आचरण के अनुरूप नहीं है। मैं फिर आपसे आग्रह कर रहा हूं, ऐसे माननीय सदस्यों के खिलाफ मुझे कार्रवाई करनी पड़ेगी जो सदन की मर्यादाओं परंपराओं को समाप्त करने का प्रयास कर रहे हैं। ये सदन है, सदन की मर्यादा बनाना रखना आपकी जिम्मेदारी है।
0: এদিকে রাজ্যসভার অধিবেশনে আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। দফায় দফায় মুলতবির পর বিকেল 5টা 15 মিনিটে উচ্চকক্ষের অধিবেশন শুরু হলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার সংশোধনী বিল 2026 আলোচনার জন্য উত্থাপনের চেষ্টা করেন, কিন্তু বিরোধী দলের সাংসদরা নিট ইস্যুতে তাদের দাবি নিয়ে স্লোগান দিতে শুরু করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের কার্যক্রমে বাধা সৃষ্টির জন্য বিরোধী দলগুলির আচরণের তীব্র নিন্দা করেছেন। তার অভিযোগ, বারবার আহ্বান জানানো সত্ত্বেও কংগ্রেস সহযোগিতা করছে না।
4: कांग्रेस पार्टी और कुछ दल है उनको कहना चाहता हूँ, विषय को भटकने मत दीजिए। इस वक्त स्टूडेंट का इंटरेस्ट देश में जो एग्जामिनेशन होने का जो प्रक्रिया आज तक हमने देखा है उसको मजबूती से जो रिफॉर्म्स लाया है इस पे चर्चा होना ये सबसे प्राथमिकता होना चाहिए इस वक्त।
3: হৈহট্টগোল অব্যাহত থাকায় ডেপুটি চেয়ারম্যান দিনের মতো অধিবেশন মুলতুবি ঘোষণা করেন। এর আগে দুপুর তিনটায় উচ্চকক্ষের অধিবেশন শুরু হলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনার উদ্যোগ দেন, কিন্তু বিরোধী দলের সদস্যরা স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে আসেন। তিনি বিক্ষোভকারী সদস্যদের নিজ নিজ আসনে ফিরে গিয়ে সদনের কার্যক্রম চলতে দেওয়ার আহ্বান জানান। তুমুল হট্টগোলের মধ্যেই তিনি বিকেল 5:15 পর্যন্ত অধিবেশন মুলতুবি করেন। এর আগে দুপুর দুটোয় অধিবেশন শুরু হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়

0: আলোচনার জন্য প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার সংশোধনী বিল 2026 পেশ করেন। প্রস্তাবিত এই আইনের মাধ্যমে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই আইনি সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ অধিবেশন পরিচালনার চেষ্টা করলেও শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের পদক্ষেপের প্রতিবাদে বিরোধীরা স্লোগান দিতে থাকেন। হৈহট্টগোল অব্যাহত থাকায় ডেপুটি চেয়ারম্যান দুপুর 3টে পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করেন। এর আগে দুপুর 12টায় অধিবেশন শুরু হলে নিট নিয়ে বিরোধী সদস্যদের হৈহট্টগোলের জেরে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন অধিবেশন দুপুর 2টো পর্যন্ত স্থগিত করে দেন। সকাল 11টায় অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন নথিপত্র পেশ করেন। রাসায়নিক ও সার দপ্তর সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পেশ করা হয়। এরপর চেয়ারম্যান রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে তার বিষয় উত্থাপনের অনুমতি দেন। তিনি শিক্ষার্থীদের উপর পুলিশের আচরণ নিয়ে আলোচনার দাবি জানান। বিরোধীদের হৈহট্টগোলের মধ্যে অধিবেশন দুপুর 12টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।
1: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সংক্রান্ত একগুচ্ছ আবেদনের শুনানি আগামীকাল হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মালো বাগচি ও ভি মোহনার বেঞ্চ অন্যান্য আবেদনের পাশাপাশি আরও একটি পৃথক আবেদনের শুনানি গ্রহণ করতেও রাজি হয়েছেন। আন্দোলনের সময় আক্রান্ত পুলিশকর্মীদের পরিবারের কয়েকজন সদস্য এই আবেদনটি দায়ের করেছিলেন। শান্তিপূর্ণ আইনসম্মতভাবে প্রতিবাদ জানানোর অধিকার সাংবিধানিকভাবে সুরক্ষিত বলে প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ মন্তব্য করেছেন।
0: উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির ট্রাস্টের অনুদান আত্মসাতের অভিযোগের তদন্তের জন্য উত্তরপ্রদেশ সরকার একটি 4 সদস্যের বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করেছে বলে সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে। লখনৌ রেঞ্জের আইজি কিরণ এস এর নেতৃত্বে এই দলটি গঠিত হয়েছে। শীর্ষ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে এই দলে 5ম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে হবে। 2 সপ্তাহের মধ্যে তাদের কাজের অগ্রগতির প্রথম রিপোর্ট জমা দেবে এসআইটি।
1: ন্যাশনাল হেরাল্ড সংক্রান্ত অর্থ পাচারের মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয়ের করা আবেদনের জবাব দেওয়ার জন্য আজ দিল্লি হাইকোর্ট কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং অন্যদের 3 সপ্তাহ সময় দিয়েছে। এর আগে ইডির দায়ের করা চার্জশিট গ্রহণের নিম্ন আদালত অস্বীকার করেছিল। ওই নির্দেশে বলা হয়েছিল কোন এফআইআর এর উপর ভিত্তি করে মামলাটি দায়ের না হওয়ায় আইনিভাবে ইডির অভিযোগ গ্রহণ করা সম্ভব নয়। বিবাদী পক্ষ জবাব দাখিলের জন্য সময় চাইলে বিচারপতি মনোজ জৈন শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন 10ই সেপ্টেম্বর।
0: বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফির ওপর হামলায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যুর প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক আজ এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ডক্টর অলেকজান্ডার পলিশুককে তলব করেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রক বাণিজ্যিক জাহাজের উপর এ ধরনের হামলার তীব্র নিন্দা করে। একই সঙ্গে সমুদ্রপথে নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর এ ধরনের হামলার বিরূপ প্রভাবের বিষয়টিও তারা তুলে ধরেছে। বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে ভারতের এই উদ্বেগের কথা ইউক্রেনের কর্তৃপক্ষকে জানানোর জন্য ডক্টর আলেকজান্ডারকে অনুরোধ করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।
1: সিকিম সরকার রাজ্যের ফরেস্ট গার্ড বা বনরক্ষী পদে নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য 20% সংরক্ষণের ঘোষণা করেছে। গ্যাংটকে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গোলে জানিয়েছেন, সশস্ত্র বাহিনীতে নিজেদের মেয়াদ পূর্ণ করার পর অগ্নিবীরদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই এই সিদ্ধান্তের লক্ষ্য। সিকিম পুলিশের নিয়োগের ক্ষেত্রেও রাজ্য সরকার ইতিমধ্যেই অগ্নিবীরদের জন্য 20% সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করেছে বলেও তিনি উল্লেখ করেন।
0: দেশজুড়ে আজ কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী সিআরপিএফ এর প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং উগ্র সন্ত্রাসবাদ দমনে এই বাহিনীর জওয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। 1939 সালের 27শে জুলাই এই দিনটিতে এই বাহিনী ক্রাউন রিপ্রেজেন্টেটিভস পুলিশ নামে যাত্রা শুরু করেছিল। দেশ স্বাধীন হওয়ার পর 1949 সালে এই বাহিনীকে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী নামকরণ করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সিআরপিএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন।
1: প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে দেশ তাকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করছে। ভারতের মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর কালাম দেশের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যান তৈরির প্রকল্পের পরিচালক হিসেবে বিশেষ অবদান রাখেন। এই উৎক্ষেপণ যান 1980 সালের জুলাই মাসে রোহিণী কৃত্রিম উপগ্রহকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে ভারতকে মহার্ঘ স্পেস ক্লাবের সদস্যপদ পেতে সাহায্য করে। পাশাপাশি অগ্নি ও পৃথ্বী ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও তাদের ব্যবহারযোগ্য করে তোলার মূল স্থপতি ছিলেন ডক্টর কালাম। তাকে পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানেও সম্মানিত করা হয়। ডক্টর কালাম 2002 সালের 25শে জুলাই ভারতের 11th রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। 2015 সালের আজকে দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
0: ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে ব্লু স্ট্র্যাগলার স্টার গঠনের বিরল দৃশ্য শনাক্ত করেছেন। এর ফলে এ ধরনের বিশেষ নক্ষত্র কিভাবে সৃষ্টি হয় তার প্রত্যক্ষ প্রমাণ মিলেছে। উল্লেখ্য ব্লু স্ট্র্যাগলার স্টার।

0: হলো মহাকাশে এক বিশেষ ধরনের নক্ষত্র, যা একই ধরনের অন্যান্য নক্ষত্রের তুলনায় অধিক উত্তপ্ত, উজ্জ্বল এবং বেশি ভরের হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরেই এগুলির উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে জানার চেষ্টা করেছেন বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে।
1: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ সৃষ্টির ফলে ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত ওড়িশা, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে ওড়িশা, ছত্তিশগড়, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। নিম্নচাপের প্রভাবে ওড়িশা জুড়ে ব্যাপক বৃষ্টি হচ্ছে, এর জেরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দপ্তর বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। এদিকে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা ও কাজ জোরদার করতে রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারী একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা, পশ্চিমবঙ্গ, উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী ও সংলগ্ন গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে অসমে বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি হয়েছে। বন্যায় রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা শিবসাগর, গোলাঘাট, জোরহাট এবং চড়াইদেউতে 109টি ত্রাণ শিবিরে 37,000 বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, ধীরে ধীরে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের কাজ চলেছে। জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় আজ নতুন করে ভূমিধসের জেরে 250 কিলোমিটার দীর্ঘ জম্মু শ্রীনগর 44 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পাশাপাশি ডোডা জেলায় একটি প্রধান সেতুতে ফাটল দেখা দেওয়ায় আশঙ্কায় নিরাপত্তা সংক্রান্ত পরিদর্শনের জন্য সেখানে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
0: পর্যটন মন্ত্রক ইনক্রেডিবল ইন্ডিয়া ব্র্যান্ডের আওতায় ভারতকে একটি পছন্দের আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরার লক্ষ্যে এয়ার ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই অংশীদারিত্বের মাধ্যমে এয়ার ইন্ডিয়া তার বিস্তৃত নেটওয়ার্ক এবং ভারতের বৈচিত্র্যময় পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারগুলোতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।
1: সিকিমে নাথুলা গিরিপথ দিয়ে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বাণিজ্য আগামী মাসের 1 তারিখ থেকে পুনরায় শুরু হতে চলেছে। এর ফলে কোভিড-19 অতিমারীর কারণে 2020 সাল থেকে চলে আসা বাণিজ্যের ওপর স্থগিতাদেশের অবসান ঘটবে। বাণিজ্য পুনরায় শুরুর এই উদ্বোধনী অনুষ্ঠানে উভয় পক্ষের আধিকারিকরা উপস্থিত থাকবেন।
0: অস্ট্রেলিয়ায় ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে আর্টিস্ট অব ডিস্টিংশন সম্মানে ভূষিত করা হবে। ভারতীয় চলচ্চিত্রে তার অসাধারণ অবদানকে স্বীকৃতি জানাতেই এই সম্মাননা। এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। এদিকে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন NFDC আনুষ্ঠানিকভাবে 57তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। এবছর গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে 20 নভেম্বর, চলবে 28 নভেম্বর পর্যন্ত।
1: বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ চীনে তার সরকারি সফর শুরু করেছেন। সফরের শুরুতে তিনি চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইয়ানের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় তারা দুদেশের অভিন্ন স্বার্থের বিভিন্ন বিষয় সহ পারস্পরিক আদান প্রদান জোরদার করার পন্থা পদ্ধতি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখেন। চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চতুর্দশ জাতীয় কমিটির ডেপুটি সেক্রেটারি জেনারেল হং লিয়াং এর সঙ্গেও সাক্ষাৎ করেন বিদেশ সচিব। এবার বিদেশের খবর।
0: পাকিস্তান বালুচিস্তানের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় 4 জন বালুচকে অপহরণ করেছে বলে বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার শাখা পাঙ্ক অভিযোগ করেছে। সমাজ মাধ্যমে এক বিবৃতিতে পাঙ্ক এই ঘটনার তীব্র নিন্দা করেছে। এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে পাঙ্ক বলেছে, ভুক্তভোগীদের ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি পাকিস্তানকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী তাদের দায়বদ্ধতা পালন করতে হবে।
1: ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি UKPNP পাকিস্তানি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে, তারা যেন পাক অধিকৃত জম্মু কাশ্মীরে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি আয়োজিত রাওয়ালকোট থেকে মুজাফফরবাদ পর্যন্ত শান্তিপূর্ণ লং মার্চে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ না করে। UKPNP জানিয়েছে, এই অঞ্চলে ধারাবাহিক অস্থিরতা জেরে 5 জুনের পর থেকে এ পর্যন্ত 40 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি এবং পাকিস্তানি কর্তৃপক্ষের মধ্যে আলোচনায় কোন মীমাংসা না হওয়া পরেই এই লং মার্চে ডাক দেওয়া হয়।
0: গত 24 ঘণ্টায় বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 992 জনের মধ্যে এই রোগ ছড়িয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ডেলিসান সূত্রে এই খবর পাওয়া গেছে। সেদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল 8টা থেকে আজ সকাল 8টার মধ্যে 113 জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে, তবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
1: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশুরা যদি যোগ্য এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে, তবেই দেশ সুন্দর এবং সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারবে।

0: কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর যে হামলার খবর পাওয়া গেছে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ইরানের উপর যে কোনো হামলার জন্য ইউক্রেনকে চড়া মূল্য দিতে হবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ইউক্রেনের বিরুদ্ধে ওই জাহাজে হামলার অভিযোগ তোলার পরেই আজিজির এই মন্তব্য। এই হামলায় একজন নাবিক নিহত এবং কয়েকজন আহত হয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নির্দেশ দিয়েছিলেন বলে সমাজ মাধ্যমে আরাকচির অভিযোগ।
1: সৌদি আরব জানিয়েছে তারা ইরাকের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নিক্ষিপ্ত ড্রোনগুলি প্রতিহত করেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক সমাজ মাধ্যমে এক বিবৃতিতে জানায়, এই ড্রোনগুলি পূর্ব সৌদি আরব এবং রাজধানী রিয়াধের পেট্রোলিয়াম কেন্দ্রগুলিকে নিশানা করেই নিক্ষেপ করা হয়েছিল।
0: জার্মানির বার্লিনে প্রাইড উৎসব চলাকালীন এক প্রাণঘাতী হামলায় একজন নিহত এবং 29 জন আহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আব্দুল বাল্লুত নামে ওই ব্যক্তি ছিলেন লেবাননের বংশোদ্ভূত জার্মান নাগরিক। হামলার পর প্রায় 24 ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর তাকে হত্যা করা হয়। ওই ব্যক্তি অতীতে উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও খবর।
1: ফ্রান্স এবং স্পেনে ভয়াবহ দাবানলের কারণে প্রায় 3 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকলকর্মীরা দ্রুত ছড়িয়ে পড়া এই দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের জিরোন্ত অঞ্চলে ভয়ঙ্কর দাবানল পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আজ একটি জরুরি বৈঠকে বসেন। অনিয়ন্ত্রিত এই দাবানলের প্রকোপে 2.5 লক্ষেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। এদিকে স্পেনের মাদ্রিদের আশেপাশে দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গতকাল ভ্যালেন্সিয়া অঞ্চলেও দাবানলের কারণে বহু মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন খেলার খবর।
0: গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারতের ভারোত্তোলন তারকা মীরাবাই চানু দেশের হয়ে এবারের প্রথম স্বর্ণপদক জয় করেছেন। তিনি মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ওজন তুলে সোনা জিতলেন। 31 বছর বয়সে ভারোত্তোলক স্ন্যাচ বিভাগে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 105 কেজি ওজন তুলে নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড তৈরি করেন। স্বর্ণপদক জয়ের পর উচ্ছ্বাস ব্যক্ত করেন মীরাবাই চানু।
2: বহুত জাদা খুশ হু মে বোল নেই সকতি বতা নেই সকতি বহুত জাদা খুশ হু বহুত ইমোশনাল ভি হু সব কুছ হ্যায় আর খুশ ইসলিয়ে কি মে কাফি স্যাক্রিফাইস আর বহুত সারে টেনশন ইনজুরি সে লেকে গেমস তক আকে মেনে মেডেল দিয়া হ্যায় পহলা ইন্ডিয়া কে লিয়ে গোল্ড মেডেল জিতনা এক প্লেয়ার্স কে লিয়ে বহুত বড়ি বাত হোতে হ্যায় তো মে বহুত জাদা খুশ হু।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মীরাবাই চানুকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। ভারোত্তোলনে ভারত আরও 3টি রূপো জয় করেছে। পুরুষদের 60 কেজি বিভাগে চানাম্বাম ঋষিকান্ত সিং মোট 264 কেজি ওজন তুলে দ্বিতীয় স্থান অধিকার করে রূপো জয় করেন। তিনি স্ন্যাচ বিভাগে 121 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 143 কেজি ওজন তোলেন। মহিলাদের 53 কেজি বিভাগে জ্ঞানেশ্বরী যাদব রূপো জিতেছেন। এই বিভাগে সোনা জিতেছেন নাইজেরিয়ার ওনোমে ওমোলোলা দিদি। পুরুষদের 65 কেজি বিভাগে রাজা মুথুপান্ডি মোট 286 কেজি ওজন তুলে রূপো জয় করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারোত্তোলক রাজা মুথুপান্ডিকে 2026 কমনওয়েলথ গেমসের রূপো জয়ের জন্য অভিনন্দন জানান। বক্সিংয়ে পুরুষদের 55 কেজি বিভাগে পাকিস্তানের সুমা রেহমানকে পরাজিত করে যদুমণি সিং কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে মহিলাদের 54 কেজি বিভাগে মালাউয়ের ডেবোরা মাতেনজানকে হারিয়ে প্রীতি পাওয়ার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় ভারত 1টি সোনা, 3টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে।
1: 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের পুরুষ ও মহিলা দল দুর্দান্ত জয়ের মাধ্যমে তাদের অভিযান শুরু করেছে। নতুন দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে গ্রুপ এর উদ্বোধনী ম্যাচে ভারতীয় পুরুষ দল জিম্বাবুয়েকে 3-0 ব্যবধানে পরাজিত করে। অন্যদিকে ভারতীয় মহিলা দলও গ্রুপ বির উদ্বোধনী ম্যাচে 3-0 ব্যবধানে জয়লাভ করে।
0: চীনের হ্যাংজাওতে আয়োজিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং স্বর্ণপদক জয় করেন। প্যারিস 2024 অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ফাকিরকে পেছনে ফেলে তিনি এই পদক জয় করলেন। 21 বছর বয়সী এশা ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে 40টি লক্ষ্য হিট করেন। অন্যদিকে মনু ফাকির এই ইভেন্টে ব্রোঞ্জ জিতে ভারতের জন্য একই সঙ্গে 2টি পদক জয়ের কৃতিত্ব নিশ্চিত করলেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ISSF বিশ্বকাপ 2024 মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণ এবং ব্রোঞ্জ পদক জয় করায় ভারতীয় শুটার এশা সিং এবং মনু ফাকিরকে অভিনন্দন জানান।
1: এখন দৃষ্টিকোণ।
0: সঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরীর জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী

সালটা ছিল 1955। তৎকালীন পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে পঞ্চম বিশ্ব যুব ছাত্র উৎসব চলছে। এই উৎসবে অংশ নেওয়া ভারতীয় দলের সদস্য ছিলেন বাংলার এক তরুণ লোকশিল্পী। এটি ছিল তার প্রথম বিদেশ সফর। আন্তর্জাতিক লোকগীতি প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছিলেন তিনি। সত্যি যেন রূপকথা। বাংলার এই তরুণ লোকশিল্পীর এক মনে উদাত্ত কণ্ঠে গাওয়া গান দর্শকদের মুগ্ধ করে। মুসলমানে গো বলে আল্লাহ, হিন্দু বলে হরি। সে বছর লোকগীতি বিভাগের স্বর্ণপদক পান শিল্পী।

তিনি বাংলা, অসম, ত্রিপুরা জুড়ে ঘুরে বেরিয়ে গ্রামীণ শিল্পীদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের কাছ থেকে লোকগীতির পাঠ নেন। এর মধ্যে ভাটিয়ালি, ভাওয়াইয়া, ধামাইল, শাড়ি, টুসু, বাউল এবং লালন ফকিরের গানের মতো লোকগান অন্যতম।

0: নির্মলেন্দু লোকগীতির দুই প্রখ্যাত শিল্পী আব্দুল মজিদ এবং আব্দুর রহিমের কাছ থেকে লোকগান শেখার সুযোগ পান। কলকাতায় চলে আসার পর তিনি সুরেশ চক্রবর্তীর কাছে সঙ্গীতের তালিম নেন। তার পরিচয় হয় গীতিকার, সুরকার এবং গায়ক হেমাঙ্গ বিশ্বাসের সঙ্গে। হেমাঙ্গ বিশ্বাসও ছিলেন সিলেটের বাসিন্দা। নির্মলেন্দু বিভিন্ন জনসভায় হেমাঙ্গ বিশ্বাসের রচিত বহু গান গান। ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন আইপিটি এর সদস্য হিসেবে তিনি নানা সঙ্গীত অনুষ্ঠান এবং প্রচারমূলক নাটকে অংশ নেন। তিনি সিলেটের অসংখ্য অপ্রচলিত লোকগান রেকর্ডিং করে সেগুলিকে সংরক্ষণের প্রয়াস করেন। ১৯৫৪ সালে নির্মলেন্দু হিন্দি ছবি বিরাজ বহুতে মাঝিরে চল নাইয়া রাম কারেগা পার গানে নেপথ্য কণ্ঠ দেন। সুর দেন সলিল চৌধুরী। বাংলা চলচ্চিত্রে গান গাওয়ার সঙ্গেই তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। তিনি রাজেন তরফদারের ছবি গঙ্গাতে গান গান। সলিল চৌধুরী এই ছবির সঙ্গীত পরিচালনা করেন।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। নীট ইস্যুতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের পদক্ষেপ নিয়ে বিরোধী দলগুলোর তুমুল হই হট্টগোলের জেরে আজও সংসদের উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। এর আগে লোকসভায় পেশ করা হয় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল ২০২৬।
2: নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সংক্রান্ত আবেদনের শুনানি আগামীকাল হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।
1: বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফির ওপর হামলার ঘটনায় ভারতীয় নাগরিকের মৃত্যুতে বিদেশ মন্ত্রক এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে।
2: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে আগামীকাল পর্যন্ত ওড়িশা, ছত্তিশগড় ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি

0: ভারী বৃষ্টির পূর্বাভাস।
1: পাকিস্তান চারজন বালুচকে অপহরণ করেছে বলে বালুচ ন্যাশনাল মুভমেন্টের মানবাধিকার শাখার অভিযোগ।
0: ইরানের উপর যে কোনো হামলার জন্য ইউক্রেনকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সেদেশের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।
1: ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের জেরে গৃহহারা লক্ষাধিক মানুষ।
0: গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে স্বর্ণপদক জয় মীরাবাই চানুর। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা।
1: ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতের এশা সিং। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
0: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর। উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস।

0: আমরা সবাই জানি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কিভাবে আমাদের চারপাশের প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করছে, আমরা জানি কিভাবে ঝড়ের তাণ্ডব বাড়ছে, আমরা জানি কিভাবে হঠাৎ করে খরা হচ্ছে, হঠাৎ করে বন্যা হচ্ছে। প্রভাবগুলো সম্পর্কে আমরা অসচেতন এমন নই, কিন্তু সেটাকে কমানো যায় কি করে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে হ্রাস টানা যায় কি করে, সে ব্যাপারে খুব যে কিছু আমাদের জানা আছে তা নয়। বৈজ্ঞানিকরা মাঝে মাঝে আমাদের কিছু কিছু সমাধানের কথা জানাচ্ছেন, তার মধ্যে একটি যেটি আমাদের কাছে পৌঁছেছে সে কাজটি হয়েছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজে। তার সঙ্গে জড়িত আছে আরও অনেক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষক দলের নেতৃত্বে ছিলেন ডক্টর অর্ণব মজুমদার, তিনি ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্সেসের গবেষক অধ্যাপক, এবং তাদের গবেষণাটি প্রকাশিত হয়েছে অ্যাডভান্স সায়েন্স জার্নালে। কি বিষয় সেটা জানার জন্য কিছু প্রশ্ন আমরা রেখেছিলাম তার কাছে। যেমন প্রথমেই আমাদের জানার যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে এই গবেষণা কি জন্য, কি করতে চায় এই গবেষণা।
1: আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং এমন একটা প্রবলেম যেটা শুধুমাত্র এখন বর্তমানে নয়, প্রায় বিগত এক দু দশক ধরে এটার উপরে বহু সায়েন্টিস্টরা কাজ করে আসছেন, এটাকে কমানোর চেষ্টা করে আসছেন। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বলতেই মানুষের মনে প্রথম যে ধারণাটা আসে যে কলকারখানা থেকে হোক বা গাড়ির ধোঁয়া থেকে হোক, যে পরিমাণ গ্যাস এনভায়রনমেন্টে মিশছে সেখান থেকে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। নিঃসন্দেহে সেটা একটা প্রাইমারি সোর্স, কিন্তু যেটা মানুষ সাধারণত উপেক্ষা করে যায় বা হয়তো অনেকে জানেও না, সেটা হচ্ছে যে কৃষি জমি, এগ্রিকালচারাল ল্যান্ড, কৃষি জমি থেকে প্রত্যেক বছরে কয়েকশো কোটি টন কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে মিশছে। এই যে একটা হিউজ পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শুধুমাত্র কৃষি জমি থেকে বাতাসে মিশছে, এইটা অনেক ক্ষেত্রেই আমরা উপেক্ষা করে যাই, আমরা অনেক ক্ষেত্রেই বুঝতে পারি না। আমাদের এই বর্তমান প্রজন্মে যেভাবে এই গ্লোবাল ওয়ার্মিং বেড়ে চলেছে তাতে কার্বন ডাইঅক্সাইড একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, আর আমাদের যে কোনো ভাবেই হোক এই কার্বন ডাইঅক্সাইডের যে এমিশনটা বা রিলিজটা মাটির থেকে এটাকে কমাতে হবে।
0: ডক্টর অর্ণব মজুমদার আমাদের বোঝালেন নো টিলেজ, বিনা কর্ষণের পদ্ধতি সম্পর্কে।
1: আমাদের যে কাজটা, যে রিসার্চটা আমরা বিগত কয়েক বছর ধরে করে এসেছি, তার মূল উদ্দেশ্যই ছিল যে কিভাবে কৃষি জমি থেকে এই কার্বন ডাইঅক্সাইডের রিলিজটাকে কমানো যায়। মাটির মধ্যে আমরা জানি যে প্রচুর পরিমাণে মাইক্রো অর্গানিজমস থাকে, ব্যাকটেরিয়া থাকে, ফাঙ্গাস থাকে, আরো অনেক ধরনের মাইক্রো অর্গানিজমস থাকে, জীবাণু থাকে। এবার যখনই মাটিটা খোঁড়া হয় তখনই কি হয় যে আমাদের এই মাইক্রো অর্গানিজমসদের কন্টেন্টটা অনেক বেড়ে যায় মাটির মধ্যে, তাদের ডাইভার্সিটিটা অনেক বেড়ে যায়, এই কন্টেন্টটা অনেক বেড়ে যায়, যার জন্য এই সাইকেলটা, কার্বন ডাইঅক্সাইড রিলিজের সাইকেলটা অনেক অনেক বেশি বেড়ে যায়। মাটি চষে তারপরে চাষের যে ব্যাপারটা, এটা ধরুন পৃথিবীর প্রায় সমস্ত দেশেই হয়, কিন্তু বিগত প্রায় দু দশক ধরে আমেরিকার বেশ কিছু জায়গাতে, দক্ষিণ আমেরিকার কিছু দেশে, ইউরোপের কিছু দেশে নো টিলেজ প্র্যাকটিস চালু হয়, এবং সেটা এখনো লোকে সে সমস্ত জায়গাতে প্র্যাকটিস করে আসছে। এই নো টিলেজ ব্যাপারটা কি না, যেখানে চাষ হবে কিন্তু মাটিকে কোনো রকমভাবে ডিস্টার্ব করা হবে না, অর্থাৎ মাটি খোঁড়া হবে না, মাটি না খুঁড়ে চাষ করা। যে প্রসেসটাতে আমরা মাটি খুঁড়ে বা মাটি চষে তারপরে চাষ করি সেটাকে আমরা বলি কনভেনশনাল ডিপ টিলেজ। আর যে ক্ষেত্রে এই মাটিটাকে না খুঁড়ে বা মাটি না চষে চাষ করা হয় সেটাকে আমরা বলি নো টিলেজ।
0: বেশ, এটা না হয় জানলাম।

0: কিন্তু কর্ষণ অর্থাৎ টিলেজ যেখানে আছে তার সঙ্গে বিনা কর্ষণের তুলনাটা সেটা কিরকম হবে?
1: নো টিলেজের ক্ষেত্রে যেটা পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে যে এই কার্বন ডাইঅক্সাইড রিলিজটা অনেক কমে যায়, কারণ যেহেতু মাটিকে ডিস্টার্ব করা হয় না কোনো রকমভাবেই, তাই মাটির উপরের লেয়ারটা আস্তে আস্তে সলিডিফাই হতে থাকে, আস্তে আস্তে শক্ত হতে থাকে, জমতে থাকে, এবং যার জন্যে কার্বন ডাইঅক্সাইডের রিলিজটা হয় না। এবং এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কমানোর জন্য অনেকেই বলেন যে নোটিলেজটা ভালো, কিন্তু এক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে যেহেতু মাটি খোঁড়া হচ্ছে না, তার ফলে কি হয় যে মাটির মধ্যে যে সমস্ত রকম পুষ্টিকর পদার্থ থাকে, নিউট্রিয়েন্টস যেগুলো থাকে, সেগুলো ভালো করে মিশতে পারে না। মাটিটা যদি শক্ত হতে থাকে ক্রমশ, তাহলে মাটির মধ্যে থাকা নিউট্রিয়েন্টগুলো ভালো করে মাটির সাথে মিশবে না, এবং যার জন্য ফসলের গুণগত মানও কমে যাবে এবং ফসলের কোয়ান্টিটি সেটাও কমে যাবে, পরিমাণটাও কমে যাবে। এইটা হচ্ছে নো টিলেজের নেগেটিভ সাইড। টিলেজ যেটা কনভেনশনাল টিলেজ যেটা, সেটাতে যেমন নেগেটিভ সাইড হিসেবে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ হয়, কিন্তু যেহেতু মাটিটা সেখানে খোঁড়া হয় তার ফলে কি হয় যে নিউট্রিয়েন্টের মিক্সিংটা খুব ভালো হয় এবং তাতে মাইক্রোবসের গ্রোথটা খুব ভালো থাকে, যার জন্য ওভারঅল যে কোনো ফসলের গ্রোথ, কোয়ান্টিটি, ইল্ড, কোয়ালিটি সবই খুব ভালো থাকে। এটা হলো এই নো টিলেজ আর কনভেনশনাল টিলেজের পজিটিভ আর নেগেটিভ দুটো সাইড।
0: ফারো টিলেজ আমাদের কাছে নতুন একটা পরিভাষা, কি বিষয় সেটা?
1: এবারে প্রবলেম যেটা হয় যে যখনই একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিকরা যখন বলেন যে এখানে যদি গ্লোবাল ওয়ার্মিংকে আমরা কনসিডার করি তাহলে আমাদেরকে নো টিলেজটা অ্যাপ্লাই করতে হবে, আবার যদি আমরা দেখি যে আমাদের ফসল বেশি ফলাতে হবে, কারণ যে পরিমাণ জনসংখ্যা বাড়ছে আমাদেরকে ফসল ফলাতেই হবে, কিছু করার নেই, তো সেক্ষেত্রে ফসল বেশি ফলাতে গেলে আমাদেরকে কনভেনশনাল টিলেজ বা যেভাবে আমরা এতদিন ধরে চাষ করে এসেছি যুগের পর যুগ ধরে সেইভাবেই করতে হবে। তো তাহলে এই দুটো যে প্রসেস দুটোই কিন্তু দেখা যাচ্ছে যে খুব একটা ভালো আমাদের জন্য নয়। তাহলে এর থেকে বাঁচার রাস্তাটা কি? এই বাঁচার রাস্তা কি এইটা ভাবার ক্ষেত্রেই আমরা অনেক রকম চিন্তাভাবনা করেছি, অনেক রকমভাবে ল্যাবে পরীক্ষা করেছি, আমাদের ফিল্ড ট্রায়াল অনেক রকম করেছি, তারপরে আমরা ফাইনালি একটা প্রসেস ডেভেলপ করেছি। এটা একদমই নতুন একটা প্রসেস, বিশ্বে প্রথম এই রকম ধরনের একটা প্রসেস মানে ডেভেলপ করা হয়েছে, যেটা শুধুমাত্র ল্যাবে নয় একদম ডিরেক্ট ফিল্ডে মাঠের জমিতে চাষ করে আমরা এটা দেখেছি যে এটা কতটা কার্যকরী। আর এই বিশেষ যে প্রসেসটা সেটাকে আমরা নাম দিয়েছি ফারো টিলেজ। ধরুন একটা চওড়া মিড বেড আমরা বলি, বা মাঝখানের যে অংশটাতে আমাদের মেন ফসল ফলানো হবে সেটা প্রায় 4 ফুট মতো যদি একটা জায়গা থাকে, সেই ওই 4 ফুট জায়গার পাশাপাশি দু সাইডে দুটো 1 ফুট চওড়া নালার মতো কেটে দিতে হবে। তাহলে কি হচ্ছে যে দু সাইডে দুটো নালার মতো থাকছে 1 ফুট চওড়া, আর মাঝখানের যে জমিটা থাকছে প্রায় 4 ফুট থেকে 5 ফুট চওড়া মতো, সেইখানটাতে আমরা চাষ করব। কিন্তু যে জায়গাটাতে চাষ করা হবে, ওই 4 ফুট বা 5 ফুটের যে জায়গাটা যেটাতে চাষ করা হবে, সেটা লম্বায় অনেকটা হতে পারে, আমি জাস্ট চওড়ার ক্ষেত্রে বলছি, লম্বায় হয়তো অনেকটাই হতে পারে, 20 ফুট 25 ফুট যতটা যার জমি রয়েছে, ওই মাঝখানের জায়গাটা কোনোভাবে ডিস্টার্ব করা হবে না। মানে যেমন নো টিলেজের ক্ষেত্রে আমরা করে থাকি যে সয়েলকে ডিস্টার্ব করা হচ্ছে না, কিন্তু সাইডের যে দুটো নালা মতো থাকছে যেটাকে ফারো বলা হয়, সেইটাকে আমরা 2 থেকে 3 দিন পরপর কিন্তু একবার করে একটা কোনো লাঙল দিয়ে হোক বা হাতের কোনো ছোট একটা যন্ত্র দিয়ে হোক, আমরা জাস্ট ওটাকে মাটিটাকে একবার করে একটু খুঁড়ে নিতে পারি, একটু চালিয়ে নিতে পারি, যার জন্য কি হবে নালার মধ্যে যে মাটিটা সেটা কিন্তু সমানে মিক্স হতে থাকবে, আর নালাটা সবসময় জলে ভর্তি থাকবে। এটাতে করে কি হচ্ছে যে যে মাঝখানের জমিটা যেটাতে আমরা ডিস্টার্ব করছি না সয়েলকে, সেই জমির মধ্যেও কিন্তু জল আর নিউট্রিয়েন্ট পর্যাপ্ত পরিমাণে পৌঁছাচ্ছে। সেটা কিভাবে পৌঁছাচ্ছে, না ওই নালার ভেতরে যে সবসময় জল থাকছে এবং নিউট্রিয়েন্টের মিক্সিংটা মেনটেন হচ্ছে, ওটা মাটির ভেতর দিয়ে সমান্তরালভাবে পাস করতে থাকে, যে ফসলগুলো আমরা মাঝখানের ওই জায়গাটাতে ফলাচ্ছি তার গুণগত মানও সেম একই রকম থাকছে, কিন্তু আমাদের ওই মাঝখানের জমিটাকে ডিস্টার্ব না করার জন্য কার্বন ডাইঅক্সাইডের রিলিজটা অনেকটা কমে যাচ্ছে।
0: ডক্টর অর্ণব মজুমদার এবং সহ গবেষকদের যে কাজ, যে অনুসন্ধান, তার মাধ্যমে আমরা কি কি জানলাম, কি কি পেলাম?
1: এবার আমাদের এই যে রিসার্চের যে কাজটা, এখানে আমরা এই 3 রকমের প্রসেসটাকেই পাশাপাশি করে দেখেছি যে কোন প্রসেস থেকে কতটা পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আমাদের বেরোয়। এই 3 রকমের যে প্রসেস

0: টিলেজ, আমাদের নিজেদের ডেভেলপ করা ফারো টিলেজ এবং কনভেনশনাল ডিপ টিলেজ, এটাতে দেখা গেছে যতটা একটা কনভেনশনাল টিলেজ থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হতে থাকে তার অর্ধেকেরও বেশি কার্বন ডাইঅক্সাইড কিন্তু মাটিতেই আটকে যাচ্ছে এই আমাদের ফারো টিলেজ থেকে অ্যাপ্লাই করার জন্য। অর্থাৎ প্রায় 50-60% কার্বন ডাইঅক্সাইডের যে এমিশন, যে রিলিজটা, সেটা কিন্তু আমরা ফারো টিলেজের মাধ্যমে আটকে দিতে পারছি। অথচ যে নিউট্রিয়েন্টের মিক্সিংয়ের জন্য যে ফসলের যে উৎপাদনটা, সেটা কিন্তু আমাদের একই রকমভাবে মেনটেন থাকছে যেটা আমরা সাধারণভাবে চাষ করে যেরকম পাই। নো টিলেজের মতো অতটা কমে যাচ্ছে না, মেনটেন থাকছে আমাদের ফসলের পরিমাণ এবং কোয়ালিটিও। আর বিভিন্ন ধরনের যে নিউট্রিয়েন্ট আমরা বলছি, আপনার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, যেগুলো প্রত্যেক ধরনের ফসলের জন্য দরকার পড়ে, এগুলো প্রত্যেকটাই কিন্তু মাটির মধ্যে অলরেডি থাকে। নোটিলেজের ক্ষেত্রে সেটা কিন্তু, যে প্লান্ট, গাছ কিন্তু সেটাকে মাটির থেকে নিতে পারে না, কারণ যেহেতু জমিটা শক্ত হয়ে যায়। আমাদের এই ফারোটিলেজের ক্ষেত্রে কি হচ্ছে যে ওই জল আর মিক্সিংয়ের জন্য নালার থেকে কন্টিনিউয়াসলি ট্রান্সফার হয়ে যায় প্লান্টের মধ্যে, প্লান্ট খুব ইজিলি সেটাকে আপটেক করতে পারে। তার জন্য আমাদের মাঝখানের জমিটাকে ডিস্টার্ব করার আর দরকার পড়ে না। আমরা প্রধানত ধানের উপরে কাজ করেছি, সেই ধান গাছের নিজস্ব যে শারীরবৃত্তীয় ব্যবস্থা, সেইগুলো কিন্তু অনেকটা ডেভেলপড আমাদের নোটিলেজ প্র্যাকটিসের থেকে। আর এই এই যে ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট যেটা আমাদের ফারো টিলেজে যেটা আমরা পেয়েছি, সেটা কিন্তু একদম প্রায় কনভেনশনাল টিলেজের মতনই। মানে যেভাবে আমরা চাষ করে আমাদের গাছের গ্রোথ আমরা দেখতে পাই, সেই রকমই গ্রোথ আমরা দেখতে পেয়েছি একদম ভেতর থেকে। মানে যেখানে আন্তঃকোষীয় বিভিন্ন সমস্ত সেগমেন্ট প্লান্টের ক্ষেত্রে আমরা দেখি, সেইগুলোতে আমরা দেখেছি। আমরা জিনের এক্সপ্রেশন চেক করেছি, যে বিভিন্ন ধরনের জিনের এক্সপ্রেশন প্লান্টের মধ্যে কি হচ্ছে এই তিন ধরনের টিলেজ প্র্যাকটিসের ক্ষেত্রে, সেটাও আমরা চেক করে দেখেছি যে আমাদের ফারো টিলেজ অনেক বেটার কাজ করছে। কারণ যেহেতু দুই ধরনের টিলেজেরই একটা বেনিফিট থেকে এটাকে ডেভেলপ করা হয়েছে, তার জন্য প্লান্টের জিন খুব ভালোভাবে এখানে কাজ করছে।
1: জীবাণুরা ধরে রাখছে কার্বন ডাইঅক্সাইডকে, এই গবেষণার ক্ষেত্রে এটাও একটা বাড়তি পাওনা, বাড়তি জ্ঞান।
0: তার সাথে সাথে মাটির মধ্যে যে এই যে মাইক্রোবগুলো থাকছে, মাইক্রোবিয়াল কমিউনিটি যেগুলো থাকছে, সেই ডাইভার্সিটিটাও খুব ভালো মেনটেন হচ্ছে। কোষীয় লেভেলে যে সমস্ত অ্যানালিসিস যেগুলো করা হয়ে থাকে, মাইক্রোবায়োলজিস্টরা যেগুলো করে থাকেন, আমরা সেগুলো সমস্ত কিছু করেছি এবং সেখান থেকে আমরা পেয়েছি যে এই নতুন যে ফরো টিলেজটা, এটা কিন্তু খুব ভালো রকমভাবে সয়েলের মধ্যে যে সমস্ত বেনিফিশিয়াল মাইক্রোবিয়াল কমিউনিটি রয়েছে তাদেরকে প্রমোট করছে, তাদের গ্রোথকে হ্যাম্পার করছে না। শুধু তাই নয়, আমরা এটাও দেখেছি যে যেহেতু এই ফারো টিলেজটাতে মাটির একটা পার্টে, মানে মাঝখানের মিড বেডটাতে জমিকে ডিস্টার্ব করা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে ওই জায়গাতে যে সমস্ত ব্যাকটেরিয়াটা থাকে তারা কিন্তু খুব ভালো কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে রেখে দিচ্ছে মাটির মধ্যেই, কিছু মডেলিং এর থ্রু দিয়ে, কিছু মলিকিউলার লেভেলের অ্যানালিসিস এর থ্রু দিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি যে এই সমস্ত মাইক্রোবস গুলো খুব ভালো রকম ভাবে কার্বন ডাইঅক্সাইডের রিলিজটাকে হতে দিচ্ছে না, এন্ট্রাক করে দিচ্ছে। সেটা যে শুধুমাত্র মাটির গুণ হিসেবে তা নয়, যেখানে মাইক্রোবস ভালো গ্রো করে সেখানে প্লান্টের সাথে মাইক্রোবসের একটা ভালো সম্পর্ক মেনটেন থাকে, সেই রকম কন্ডিশনে এই সমস্ত মাইক্রোবস গুলো কিন্তু খুব ভালো রকম ভাবে কার্বন ডাইঅক্সাইডের রিলিজটা হতে দিচ্ছে না, সেটাকে এনট্র্যাপ করে রাখছে।
1: সবশেষে ডক্টর অর্ণব মজুমদার ব্যাখ্যা করলেন কোন জায়গায় তারা গবেষণার কাজটি করেছেন এবং তারপরে এই বিষয়টি নিয়ে তারা কিভাবে প্রচার সংগঠিত করছেন।
0: এই পুরো যে কাজটা, সেটা আমরা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বেশ কতগুলো জায়গাতে ফিল্ড ট্রায়াল করে, মাঠের অনেকটা জায়গাতে ফিল্ড ট্রায়াল করে করে আমরা এটা দেখেছি। প্রায় 2 বছর ধরে এই কাজটা করা হয়েছে এবং এই পুরো যে কাজটা, সে পুরো কাজটার যে পরিচালনার দায়িত্বটা, সেটা আমার উপরে ছিল। আমি ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে এটাকে পরিচালনা করেছি এবং এই ইউনাইটেড কিংডমের আরও একটি ইউনিভার্সিটিও আমাদের এই কাজে সাহায্য করেছে, ইউনিভার্সিটি অফ রিডিং, ইউকের মধ্যেই। এছাড়াও ভারতের আরও 5টি ইউনিভার্সিটি এখানে আমাদের এই প্রজেক্টটিতে সাথে ছিল এবং দক্ষিণ কোরিয়ারও একটি ইউনিভার্সিটির এই প্রজেক্টটাতে অংশগ্রহণ করেছিল। টোটাল আমাদের 8টি ইউনিভার্সিটি এবং রিসার্চ ইনস্টিটিউট মিলে এই প্রজেক্টটাকে আমরা করেছি। 2 বছর ধরে এটাকে করা হয়েছে, যার ফলে আমরা একটা বিশেষ

0: ধরনের তিলেজ পদ্ধতি এবং তার যত রকম গুণগত বিশ্লেষণ করা সম্ভব সেগুলো আমরা সবই করেছি। কিভাবে এই প্রসেসটাকে চাষিদের মধ্যে পপুলার করা যেতে পারে তার জন্য সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে বা মিনিস্ট্রি লেভেলে পলিসি বানানোর থ্রু দিয়ে এগুলোকে আমরা প্রচার করার চেষ্টা করছি। যত
1: শুনছিলেন জ্ঞান বিজ্ঞানের আসর, সম্পাদনা মনোজ কর, উপস্থাপনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। নিট ইস্যুতে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের উপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতুবি। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। পঞ্চম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছে শীর্ষ আদালত। বাণিজ্যিক জাহাজ এমভি ওমর ফিতে আক্রমণের ফলে ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আগামীকাল সকালের মধ্যে সেটির পূর্ব দীঘা ও পশ্চিম হলদিয়ার মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। ভারতের জ্ঞানেশ্বরী যাদব কমনওয়েলথ গেমসে মহিলাদের ভারোত্তোলনে 53 কেজি বিভাগে রূপো পেয়েছেন। ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রশ্নপত্র ফাঁসির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং সভায় বিলটি পেশ করেন। উল্লেখ্য, এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধে তদন্ত, থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাস এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার প্রস্তাবও রয়েছে এই বিলে। উল্লেখ্য, নিট পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা গত শুক্রবার ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য এই খসড়া বিল অনুমোদন করে। এদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন চলাকালীন পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দফায় দফায় ব্যাহত। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। তৃতীয়বার মুলতুবি হওয়ার পর বিকেল 5টায় লোকসভার অধিবেশন বসলে প্রিজাইডিং অফিসার কৃষ্ণা প্রসাদ টেন্নেটি বিল নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন। যদিও বিরোধী সাংসদরা স্লোগান দিতে থাকেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের এফআইআর ও প্রত্যাহারের দাবি জানান তারা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, কংগ্রেস এবং বিরোধী দলগুলি বিল নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না। দেশের যুবদের স্বার্থ ও ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত এই বিল নিয়ে আলোচনা চলতে দেওয়ার জন্য বিরোধী সদস্যদের কাছে আর্জি জানান তিনি।
1: পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স ইম্পোর্টেন্ট বিল লেকে আয়া হ্যায় তো কংগ্রেস কল ভি হমনে আপিল কিয়া আজ ভি সুবহ সে হমনে আপিল কিয়া ফির ভি নাহি মান রহে হ্যায় হমনে লোকসভা মে ভি বাতায়া অর ইয়াহাঁ ভি কাহা টাইম এলোটেড হ্যায় কংগ্রেস ওয়ালা বাতাতে হ্যায় কে পার্লামেন্ট মে বোলনে নাহি দেতে হ্যায় অর ইয়াহাঁ হম হাত জোর জোর কে কেহতে হ্যায় কি আপ বোলিয়ে।
0: চিৎকার চেঁচামেচি চলতে থাকায় অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়। এদিকে রাজ্যসভাও একই চিত্র নজরে আসে। চতুর্থবার মুলতুবি হওয়ার পর উচ্চকক্ষের অধিবেশন ফের বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জাতীয় গৌরব অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চালানোর চেষ্টা করেন, কিন্তু বিরোধী সাংসদদের প্রতিবাদ বিক্ষোভের জেরে ব্যর্থ হন তিনি। পরে সভার কাজ দিনের মতো মুলতুবি করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধী দলগুলির আচরণের তীব্র নিন্দা করে বলেছেন তারা সংসদের কাজকর্মে বাধা দিচ্ছে। একাধিকবার অনুরোধ সত্ত্বেও কংগ্রেস কোনো সহযোগিতা করছে না। ভারত বিরোধী আন্দোলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বিজেপি জানিয়েছে।

0: দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, বামেরা ছাত্রদের পাশে দাঁড়াতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার ভারতের সংবিধান তাদের দিয়েছে। ছাত্র রাজনৈতিক দল প্রত্যেকের প্রতিবাদ করার অধিকার আছে। তবে প্রতিবাদের নামে দেশ বিভাগে চক্রান্ত, সাংবাদিক ও পথচারীদের উপর আক্রমণ, দোকান ভাঙচুর কোন রাজনীতি নয়। কলকাতায় গত শুক্রবার যা ঘটেছিল তা কোন ছাত্র আন্দোলন নয়।
1: প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি মানুষের আছে, ছাত্রদেরও আছে, যে কোনো রাজনৈতিক দলের আছে। সাংবাদিকদের উপর আক্রমণ, সাংবাদিকদের রক্তাক্ত করে দেওয়া, নিরপরাধ পথচারীদের উপরে আক্রমণ, দোকান ভাঙচুর করা, এটা কি ধরনের রাজনীতি? এটা সম্পর্কে সচেতন করতে, এদের প্রকৃত চেহারা মানুষের সামনে তুলে ধরতে এবং মানুষ এটা বোঝাতে যে আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের এদের থেকে দূরে রাখো। সেদিন যেটা হয়েছিল সেটা আর যাই হোক কোনো ছাত্র আন্দোলন ছিল না।
0: ভারত বিরোধী আন্দোলন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য সভাপতি স্পষ্ট জানিয়েছেন। এদিকে বিজেপি দেশ ও রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে জনমত গঠনের ডাক দিয়েছে। কলকাতায় আজ ছাত্র সংগঠনগুলির আন্দোলনে দেশবিরোধী স্লোগান ও সাংবাদিকদের ওপর আক্রমণের প্রতিবাদে দলের পক্ষে শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলায় ডোরিনা ক্রসিং পর্যন্ত তিরঙ্গা মিছিল বের করা হয়। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে লখনৌ রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস কিরণের নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্য সরকারকে সিটের 5ম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছেন। 2 সপ্তাহের মধ্যে এই বিশেষ তদন্তকারী দলকে প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। এদিকে অনুদান তছরূপ মামলায় উত্তরপ্রদেশের বিশেষ আদালত ধৃত 8 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 14 দিন বাড়িয়েছে। আজ তাদের ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাণিজ্যিক জাহাজ এমভি ওমর ফিটে আক্রমণের ফলে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশমন্ত্রক আজ ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ডক্টর আলেকজান্দ্রা পোলিশচুককে তলব করেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ ধরনের হামলার কড়া নিন্দা করেছে। যুদ্ধের প্রতিকূল প্রভাব সামুদ্রিক যাতায়াত, স্বাধীনভাবে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের এই কড়া বার্তা ইউক্রেন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে রাষ্ট্রদূতকে। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান সামরিক হামলা স্থগিত রাখার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 7% কমেছে। ইরান জানিয়েছে যে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান বন্ধ রাখলে তারাও নতুন করে হামলা চালাবে না। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে পরিষেবা সকাল 6টায় শুরু হয়েছে। দমদম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 10:30। সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণে নিহত পশ্চিমবঙ্গের শ্রমিকদের পরিবারের হাতে আজ আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ি সফরে গিয়ে নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাজ্য সরকার এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে বলেও তিনি তাদের আশ্বাস দেন। রাজ্য সরকারের তরফে নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান তারা মোট 21 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর অবস্থিত অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী সেটি এখন দীঘা থেকে 20 কিলোমিটার পূর্বে, কাঁথি থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, সাগরদ্বীপ থেকে 40 কিলোমিটার পশ্চিম এবং হলদিয়া থেকে 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারতের জ্ঞানেশ্বরী যাদব কমনওয়েলথ গেমসে মহিলাদের ভারোত্তোলনে 53 কেজি বিভাগে রূপ পেয়েছেন। জ্ঞানেশ্বরী স্ন্যাচে 88 কেজি ও ক্লিন এন্ড জার্কে 111 কেজি ওজন তোলেন। দুবারের অলিম্পিক সাঁতারু সজন প্রকাশ চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের 200 মিটার বাটারফ্লাই ইভেন্টে ফাইনালে উঠেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রূপজেতায় জ্ঞানেশ্বরী যাদবকে অভিনন্দন জানিয়েছেন। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের পুরুষ ও মহিলা দল দুর্দান্ত জয়ের মাধ্যমে তাদের অভিযান শুরু করেছে। নতুন দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে গ্রুপ এর উদ্বোধনী ম্যাচে ভারতীয় পুরুষ দল জিম্বাবুয়েকে 3-0 ব্যবধানে পরাজিত করে। ভারতীয় মহিলা দলও গ্রুপ বির উদ্বোধনী ম্যাচে 3-0 ব্যবধানে জয়লাভ করে। চীনের হাংঝাউতে আয়োজিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের ঈশা সিং স্বর্ণপদক জয় করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল

0: আইএসএসএফ বিশ্বকাপ 2026 মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জয় করার জন্য ভারতীয় শুটার এশা সিং ও মনু ভাকেরকে অভিনন্দন জানিয়েছেন। মনু ভাকের এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়ে ভারতের জন্য একই সঙ্গে দুটি পদক জয়ের কৃতিত্ব নিশ্চিত করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগে তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী, এখন সময় আপনাদের আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি জানিয়ে দেবার। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, 6:05 শুনবেন সুচিন্তন, অন্নদাশঙ্কর রায়ের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী, রাগ বৈরাগী ও জৌনপুরী। 6:30 এই মহাজীবন, গগনেন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবন কথা। 6:40 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠে দেবব্রত বিশ্বাস। 6:55 কৃষক বন্ধুদের জন্য, পাট পচানোর উন্নত প্রযুক্তি। 7:05 শুনবেন লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আগামীকালের গন্তব্য লাইটলাম মেঘালয়, উপস্থাপনায় থাকবেন সেমন্তী মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সেমন্তী মুখোপাধ্যায়। 8:30 ঐতিহাসিক শহরের কথা, জানজিবার শহরের কথা বলবেন শ্রাবণী চট্টোপাধ্যায়, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনায় রিয়া ঘোষ। 8:45 শুনবেন অনুষ্ঠান কথাকার, আমার বাবা গিরীন চক্রবর্তী, বলছেন চন্দা চট্টোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় অরুণ কুমার বসু, রাগ জৌনপুরী, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন নবারুণ দত্ত, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন ঈশিতা দাস অধিকারী। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি অসীমা দেবের কণ্ঠে, এরপরে লোকগীতি মানুষ ভৌমিকের কণ্ঠে। 11:00 গ্রামীণ মহিলাদের জন্য, স্বনির্ভর দল ও স্বনির্ভর পরিবার, এ বিষয়ে আলোচনায় থাকবেন সুস্মিতা চৌধুরী, স্বাগতা মণ্ডল মল্লিক এবং অনিন্দিতা মজুমদার। ১১:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় থাকবেন সুইটি প্রামাণিক। 12:30 নাটক জোকার, রচনা প্রচেত গুপ্ত, বেতার নাট্যরূপ সমর চৌধুরী, প্রযোজনা বরুণ দাস। 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 অনুরোধের আসর। ভারতীয় সময় 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। মাফ করবেন, 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে 3:30। 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, রেডিও ক্লিনিক, বিষয় বিশ্ব হেপাটাইটিস দিবস, উপস্থাপনায় থাকবেন অনিন্দিতা মল্লিক। 4:35 অন্বেষা, অধ্যাপক শিবাজি রাহার সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন রমা ঘোষ। 5:50 মৈত্রী ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চৈতালি মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, বিশ্ব হেপাটাইটিস দিবস বলবেন ডক্টর সুজয় রায়। 7:00 যুববাণী থেকে গল্প বলি শোনো, উপস্থাপনায় ব্রতদীপ চক্রবর্তী। 7:45 কবিকণ্ঠে অনুষ্ঠানে কবি শুভ দাশগুপ্তের সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা।

সরকার। রাত 8:15 শুনবেন এক মাটি এক সুর। এই অনুষ্ঠানে শুনবেন লোকশিল্পী অনুরূপ মল্লিকের সাক্ষাৎকার। রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন অরিজিৎ ঘোষ। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান, জাপানিদের বাংলা শেখা। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তৃষিতা মুখোপাধ্যায়। অনুষ্ঠানটির প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে জিলা কাফি রাগে শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী, তাকে তবলায় সহযোগিতা করবেন ইমন সরকার। 10:45 উপমহাদেশের খবর ও রাত 11:00 প্রতিদিনের মতো হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন অরিজিৎ ঘোষ। রাত 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এই ছিল আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত সন্দীপন সমাজপতি রাগ যোগ, তবলায় সহযোগিতা করছেন সৌমেন নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ যোগ রাগে খেয়াল শুনলেন পণ্ডিত সন্দীপন সমাজপতির কণ্ঠে। তবলায় সহযোগিতা করলেন সৌমেন নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়। আজকে শিরোনামে রয়েছে, নিট ইস্যুতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের পদক্ষেপ নিয়ে বিরোধী দলগুলোর তুমুল হৈহট্টগোলের জেরে আজও সংসদের উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সংক্রান্ত আবেদনের শুনানি আগামীকাল হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে আগামীকাল পর্যন্ত ওড়িশা, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনের নতুন রেকর্ড তৈরি করলেন মীরাবাই চানু। একটি সোনা, তিনটি রূপসহ প্রতিযোগিতায় ভারতের পাঁচটি পদক জয়, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। আইএসএসএফ শুটিং বিশ্বকাপে মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতের এশা সিং। নিট ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের পদক্ষেপ নিয়ে বিরোধী দলগুলোর হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। দফায় দফায় মুলতুবির পর বিকেল ৫টায় লোকসভার অধিবেশন শুরু হলে প্রিসাইডিং অফিসার কৃষ্ণপ্রসাদ ট্রিনিটি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল ২০২৬ নিয়ে আলোচনা শুরুর চেষ্টা করেন, কিন্তু বিরোধী দলের সাংসদরা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। নিট সংক্রান্ত আলোচনার সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের দাবি জানান তারা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেছেন, কংগ্রেস এবং তাদের সহযোগীরা ইচ্ছাকৃতভাবেই এই বিলের ওপর আলোকপাত করতে দিচ্ছে না। তিনি বলেন, অধ্যক্ষ এই গুরুত্বপূর্ণ আইনটির জন্য ৬ ঘণ্টা সময় বরাদ্দ করেছেন এবং প্রয়োজনে আরও সময় দেওয়া যেতে পারে। বিলটি দেশের যুব সমাজের স্বার্থ এবং ভবিষ্যতের সঙ্গে জড়িত বলে উল্লেখ করে তিনি বিরোধী দলের সদস্যদের আলোচনায় অংশ নেবার আহ্বান জানিয়েছেন।
1: Public examination prevention of unfair means so important bill leke aaya hai to congress kal bhi humne appeal kiya aaj bhi subah se humne appeal kiya phir bhi nahi maan rahe humne lok sabha mein bhi bataya aur yahan bhi kaha time allotted hai congress wala batate hain ke parliament mein bolne nahi dete hain aur yahan hum haath jor jor ke kehte hain ki aap boliye।
0: এর আগে অধ্যক্ষ ওম বিড়লা বলেন, পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল ২০২৬ এর সঙ্গে দেশের কোটি কোটি তরুণ তরুণীর ভবিষ্যৎ, কঠোর পরিশ্রম এবং উচ্চাকাঙ্ক্ষা জড়িয়ে রয়েছে। তিনি সদস্যদের প্রতি আহ্বান জানান যে বিলটি আলোচনা করা হয় এবং সব দলের সদস্যরা এ বিষয়ে তাদের মতামত যেন তুলে ধরেন।
2: लोक परीक्षा अनुचित साधारण निवारण संशोधन विधेयक 2026 हमारे देश के करोड़ों युवाओं के भविष्य, उनकी मेहनत और उनकी आकांक्षाओं से जुड़ा अत्यधिक महत्वपूर्ण विधेयक है। ये विधेयक पेपर लीक जैसे अपराधों पर प्रभावी अंकुश लगाने, दोषियों के विरुद्ध कठोर प्रावधान कर देश के करोड़ों युवाओं के हितों की रक्षा और इस दिशा में एक महत्वपूर्ण विधेयक है।
0: দুপুর ১২টায় লোকসভার অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ, পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল ২০২৬ পেশ করেন। বিলটি পেশ করার সময় বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে পড়েন এবং নিট নিয়ে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় পুলিশের পদক্ষেপ নিয়ে আলোচনার দাবি জানান। হৈহট্টগোল অব্যাহত থাকায় স্পিকার দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করেন। এদিকে রাজ্যসভার অধিবেশনও আগামীকাল সকাল ১১টা পর্যন্ত মুলতুবি করা হয়েছে। দফায় দফায় মুলতুবির পর বিকেল ৫টা ১৫ মিনিটে উচ্চকক্ষের অধিবেশন শুরু হলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার্স সংশোধনী বিল ২০২৬ আলোচনার জন্য উত্থাপনের চেষ্টা করেন, কিন্তু বিরোধী দলের সাংসদরা নিট সংক্রান্ত ইস্যুতে তাদের দাবি নিয়ে স্লোগান দিতে শুরু করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু সংসদের কার্যক্রমে বাধা সৃষ্টির জন্য বিরোধী দলগুলির আচরণের নিন্দা করেছেন। দুপুর ২টায় অধিবেশন শুরু হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় আলোচনার জন্য প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার্স সংশোধনী বিল ২০২৬ পেশ করেন। প্রস্তাবিত এই আইনের মাধ্যমে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত, জনগণমনের মতোই আইনি সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ অধিবেশন পরিচালনার চেষ্টা করলেও শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের পদক্ষেপের প্রতিবাদে বিরোধী সদস্যরা স্লোগান দিতে থাকেন। হট্টগোল অব্যাহত থাকায় ডেপুটি চেয়ারম্যান দুপুর ৩টে পর্যন্ত মুলতুবি ঘোষণা করেন। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সংক্রান্ত একগুচ্ছ আবেদনের শুনানি আগামীকাল হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং

ভি মোহনার বেঞ্চ অন্যান্য আবেদনের পাশাপাশি আরও একটি পৃথক আবেদনের শুনানি গ্রহণ করতে রাজি হয়েছে। আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের কয়েকজন সদস্য এই আবেদনটি দায়ের করেছিলেন। অযোধ্যায় রাম মন্দির ট্রাস্টের অনুদান আত্মসাতের অভিযোগে তদন্তের জন্য উত্তরপ্রদেশ সরকার একটি 4 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। লখনৌ রেঞ্জের আইজি কিরণ এস এর নেতৃত্বে এই দলটি গঠিত হয়েছে। শীর্ষ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে এই দলে 5ম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে হবে। রেশন ব্যবস্থায় চালের গুণগত মান নিয়ে সরকার কোন রকম আপোষ করবে না। অতীতে যে ধরনের চাল অদলবদল, নিম্নমানের চাল সরবরাহ বা রেশন দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই পরিস্থিতি আর হতে দেওয়া হবে না বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। খাদ্যভবনে আজ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উত্তর দিনাজপুরের চালকল মালিকদের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী বলেছেন, সরকারি রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত কোন মিলার, ডিস্ট্রিবিউটর বা খাদ্য দপ্তরের আধিকারিক অনিয়মে জড়িত থাকলে কাউকেই রেয়াত করা হবে না। রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করাই সরকারের অগ্রাধিকার। শুনছেন উপমহাদেশের খবর।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূলের ওপর অবস্থিত অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী দীঘা থেকে 20 কিলোমিটার পূর্বে, কাঁথি থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, সাগরদ্বীপ থেকে 40 কিলোমিটার পশ্চিমে এবং হলদিয়া থেকে 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে সেটি। এটি ক্রমশ আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে পূর্ব দীঘা এবং পশ্চিম হলদিয়ার মধ্য দিয়ে আগামীকাল সকালের মধ্যে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া সহ বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে ওড়িশা জুড়ে ব্যাপক বৃষ্টি হচ্ছে। এর জেরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দপ্তর বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং ত্রাণ কাজ জোরদার করতে রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারী একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। এছাড়াও দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং বিদর্ভ অঞ্চলেও আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, ওড়িশা, পশ্চিমবঙ্গ, উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এবং সংলগ্ন গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামীকাল পর্যন্ত মধ্য উত্তর পূর্ব বঙ্গোপসাগরেও মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে দেশ তাকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করছে। ভারতের মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর কালাম দেশের প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ যান তৈরির প্রকল্পের পরিচালক হিসেবে বিশেষ অবদান রাখেন। 2015 সালের আজকের দিনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর আব্দুল কালামের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ভারতের মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির রূপকার হিসেবে উল্লেখ করে বলেন, বিজ্ঞান ক্ষেত্রে ডক্টর আব্দুল কালামের অসাধারণ অবদান দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠতে সাহায্য করেছে। গত 24 ঘণ্টায় বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে 992 জনের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ডেইলি সান সূত্রে খবর পাওয়া গেছে। সেদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টার মধ্যে 113 জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে, তবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। উল্লেখ্য, 15 মার্চ থেকে এ পর্যন্ত হামে নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে 15,555। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে 95 জন প্রাণ হারিয়েছেন। মোট 1,03,467 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের সদস্য রাষ্ট্রগুলির কাউন্সিলের চেয়ারম্যান জ্ঞানেশ কুমার আজ নতুন দিল্লিতে ভারতের নতুন শ্রীলঙ্কার হাই কমিশনার মাহিসিনী কোলনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে গভীর সম্পর্কের বিষয়টি তুলে ধরে। দুই দেশে ইনক্লুসিভ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল

0: ম্যানেজমেন্ট 2026 শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত লক্ষ্যগুলি অর্জনের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেছে। এছাড়াও নির্বাচন ব্যবস্থাপনা এবং নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে সহমত হন তারা। গ্লাসগোতে আয়োজিত 2026 কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন তারকা মীরাবাই চানু দেশের হয়ে এবারের প্রথম স্বর্ণপদক জয় করেছেন। তিনি মহিলাদের 48 কেজি বিভাগে মোট 190 কেজি ওজন তুলে সোনা জিতলেন। 31 বছর বয়সে এই ভারোত্তোলক স্ন্যাচ বিভাগে 85 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 105 কেজি ওজন তুলে নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড তৈরি করেছেন। 2018 এবং 2022 সালে জয়ের পর তিনি টানা তৃতীয়বারের মতো কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের কৃতিত্ব অর্জন করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মীরাবাই চানুকে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানান। ভারোত্তোলনে ভারত আরও 3টি রূপো জয় করেছে। পুরুষদের 60 কেজি বিভাগে চানাম্বাম ঋষিকান্ত সিং মোট 264 কেজি ওজন তুলে দ্বিতীয় স্থান অধিকার করে রূপো জয় করেন। মহিলাদের 53 কেজি বিভাগে জ্ঞানেশ্বরী যাদব রূপো জিতেছেন। এই বিভাগে সোনা জেতেন নাইজেরিয়ার অনুমে ওমোলোমা দিদি। পুরুষদের 65 কেজি বিভাগে রাজা মুথুপান্ডি মোট 286 কেজি ওজন তুলে রূপজয় করেন। মালয়েশিয়ার মোহাম্মদ আজনিল বিন বিদিন গেমস রেকর্ড সহ মোট 299 কেজি ওজন তুলে স্বর্ণপদক জেতেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারোত্তোলক রাজা মুথুপান্ডিকে 2026 কমনওয়েলথ গেমসের রূপজয়ের জন্য অভিনন্দন জানান। বক্সিংয়ে পুরুষদের 55 কেজি বিভাগে পাকিস্তানের সুমামা রেহমানকে পরাজিত করে যাদুমণি সিং কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের 54 কেজি বিভাগে মালাউয়ের ডেবোরা মাতেনজেকে হারিয়ে প্রীতি পাওয়ার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় ভারত 1টি সোনা, 3টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে। 22তম কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের পুরুষ ও মহিলা দল দুর্দান্ত জয়ের মাধ্যমে তাদের অভিযান শুরু করেছে। নতুন দিল্লির ত্যাগরা স্টেডিয়ামে গ্রুপ এর উদ্বোধনী ম্যাচে ভারতীয় পুরুষ দল জিম্বাবুয়েকে 3-0 ব্যবধানে পরাস্ত করে। ভারতীয় মহিলা দলও গ্রুপ বির উদ্বোধনী ম্যাচে 3-0 ব্যবধানে জয় পায় সুতীর্থা মুখার্জি ফাতিমাত ধীমা আলীকে 11-4, 11-2, 11-5 গেমে। যশস্বিনী ঘোরপাড়ে আয়েশাত রাফা নাজিমকে এবং স্বস্তিকা ঘোষ মিশকা মোহাম্মদ ইব্রাহিমকে হারিয়ে দেন। চীনের হ্যাংজাওতে আয়োজিত ISSF শুটিং বিশ্বকাপে আজ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে ভারতের এশা সিং স্বর্ণপদক জয় করেন। প্যারিস 2024 অলিম্পিকের জোড়া পদকজয়ী মনু ভাকেরকে পেছনে ফেলে তিনি পদক জয় করলেন। 21 বছর বয়সী এশা ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে 40টি লক্ষ্য হিট করেন। অন্যদিকে মনু ভাকের এই ইভেন্টে ব্রোঞ্জ জিতে ভারতের জন্য একই সঙ্গে 2টি পদক জয়ের কৃতিত্ব নিশ্চিত করলেন। প্যারিস 2024 অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু 28টি হিটের ফলে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ISSF বিশ্বকাপ 2026 মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণ এবং ব্রোঞ্জ পদক জয় করায় ভারতীয় শুটার এশা সিং এবং মনু ভাকেরকে অভিনন্দন জানান। 28তম এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে মেয়েদের বিভাগে ভারত জোড়া সোনা জয় করেছে। চীনের শেনজেনে বালিকাদের অনূর্ধ্ব 8 বিভাগে সাইয়ান্তা সিং 9 রাউন্ডের ম্যাচে 7 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকার সুবাদে সোনা জেতেন। বালকদের অনূর্ধ্ব 8 বিভাগে ভিয়েতনামের ট্রুয়ং ফুক নাত এনগুয়েন, অনূর্ধ্ব 10 বিভাগে কাজাখস্তানের আদিনুর আদিলবেক এবং অনূর্ধ্ব 12 বিভাগে কাজাখস্তানেরই রামাজান তুলেগেন সোনা জিতেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিট ইস্যুতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের পদক্ষেপ নিয়ে বিরোধী দলগুলোর তুমুল হৈহট্টগোলের জেরে আজও সংসদের উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সংক্রান্ত আবেদনের শুনানি আগামীকাল হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে আগামীকাল পর্যন্ত ওড়িশা, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন ভারতের এশা সিং। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন হারানো দিনের গান।

0: উপস্থাপনায় আমি অর্পিতা পোদ্দার। হারানো দিনের গানে আমার শ্রোতা বন্ধুদের স্বাগত। আজ নিয়ে এলাম এক সুরকারের কথা। আর হারানো দিনের গান মানেই তো ফেলে আসা দিন, ফেলে আসা সময়। ফেলে এসেছি, আসতে হয়েছে, তাই বলেই নাম খানিক ভুলে যাই আমরা। চট করে সুরকার গীতিকার নাম মনে পড়ে না। তবে শ্রোতা বন্ধুরা স্বাগত, আজ নিশ্চয়ই মনে করিয়ে দেব আরেকবার যে আজকের হারানো দিনের গানের বিষয় সুরকার রবীন চট্টোপাধ্যায়। রবীন চট্টোপাধ্যায় বললেই হয়তো স্মৃতির দরজা খুলতে একটু সময় লাগবে, তবে তার সৃষ্টি অর্থাৎ তার তৈরি সুর একবার কানে গেলেই মনে হয় আরে ইনি, হ্যাঁ সেই রবীন চট্টোপাধ্যায় যার সংগ্রহে হিন্দি বাংলা মিলিয়ে প্রায় 100 ছবি। আর গান, সে আর আমি কি নতুন করে বলবো বলুন তো, শুনে আপনারাই বলুন। শোনাই কমললতা ছবি থেকে শ্যামল মিত্র ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।
1: কখন শুরু কখন গীতি,

0: তুমুল কখন শুরু,
1: না কখন শুরু জানেন, তাও আপনারা জানেন, কিন্তু আমি আজ নিয়ে বসেছি অনেক গানের সম্ভব।

আভার। আসলে যার কথা বলবো আজকে, তিনি ছিলেন আপাদমস্তক একজন সুরের মানুষ। কত রকম যে যন্ত্র বাজাতে পারতেন! তখন যা যা বাদ্যযন্ত্র ব্যবহার হতো তার প্রায় সবকটি অত্যন্ত দক্ষতার সঙ্গে বাজাতে পারতেন। এক অদ্ভুত প্রতিভা, অথচ আশ্চর্যের ব্যাপার, বাড়িতে সঙ্গীতের চল ছিল না একেবারেই। তার বাবা বা মা কারোরই সঙ্গীতের প্রতি অনুরাগ ছিল বলে জানা যায়নি। অথচ রবীন্দ্র চট্টোপাধ্যায় কোন ছোট্টবেলা থেকেই স্কুল ছুটির পর বহুদূর পথ হেঁটে আঙ্গুরবালা দেবীর গান শুনতে যেতেন। এই জগতে তার প্রথম আসা কণ্ঠশিল্পী হিসেবে। সালটা 1937, তৈরি হচ্ছিল প্রমথেশ বড়ুয়ার ছবি অধিকার, তাতে প্রথম গান, তবে সমবেত কণ্ঠের দলের একজন হয়ে। এছাড়াও বন্ধুমহলে, ক্লাবের ফাংশনে গান গাইতেন। 1940-45 সাল নাগাদ দুর্গা সেন, হিমাংশু দত্ত, সুবোধ দত্তগুপ্তের সুরে তার কিছু বেসিক রেকর্ডও বেরিয়েছিল বলে জানা যায়। শোনাতে পারছি না সেই সব গান, তবে অবশ্যই শোনাব তার সুর করা একটি প্রিয় গান, বিদ্যাসাগর ছবি থেকে।

বিদ্যাসাগর ছবি থেকে কণ্ঠে ছিলেন আলপনা বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রতিশ্রুতি গায়ক হিসেবে দিলেও পরে হয়ে উঠলেন সুরকার। শুধু সুরকার নয়, একজন সফল সুরকার। তার প্রধান কারণ বোধহয় ছিল তার বাদ্যযন্ত্রের প্রতি প্রবল আগ্রহ। তখনকার হেন যন্ত্র নেই যা বাজাতে পারতেন না। বাজাতে পারতেন সেতার, সরোদ, পিয়ানো, বেহালা, আড়বাঁশি, ব্রাস ফ্লুট, ঢোলক, স্যাক্সোফোন, অ্যাকর্ডিয়ান সব। এছাড়া হারমোনিয়াম, তবলা তো ছিলই, শিখেও ছিলেন বিখ্যাত সব মানুষদের কাছ থেকেই। বাঁশি শিখেছিলেন

পানালাল ঘোষের কাছে। সেতারের গুরু ছিলেন গোকুল নাগ, আর শরদ শিখেছিলেন তার গুরু তিমির বরণের কাছে। এছাড়াও কণ্ঠসঙ্গীতের তালিম নিয়েছিলেন বেশ কিছু বিখ্যাত মানুষদের কাছে, আসবো সে কথায়। তবে আগে আবার গান, এবং এত জনপ্রিয় সব গানের সুরকার উনি যে সেই গানগুলো শোনানোর লোভ কিছুতেই ছাড়তে পারছি না। সাগরিকা ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন হারানো দিনের গান। আজ আছি সুরকার রবীন চট্টোপাধ্যায়ের সুর নিয়ে। বলছিলাম সুরকার রবীন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সুরের তালিমের ব্যাপারে, বাড়ির কোনো রকম সুরের ইতিহাস বা ঐতিহ্য না থাকা সত্ত্বেও সুরসৃষ্টিতে যিনি এতখানি এগিয়ে আসতে পারেন, যার নিজের সৃষ্ট বহু গান সুপারহিট, তার ব্যক্তিগত তালিমের ব্যাপারটা না জানলে জানা অসম্পূর্ণ থাকে, তাই বলা এত কথা। কণ্ঠসঙ্গীতেও তার গুরুরা ছিলেন এক একজন দিকপাল, রত্নেশ্বর মুখোপাধ্যায়, সিদ্ধেশ্বরী দেবী, অনাদি ঘোষ দস্তিদারের নাম উঠে আসে এই প্রসঙ্গে। খুব কম দিনের জন্য হলেও তালিম নিয়েছিলেন কাজী নজরুল ইসলাম, আঙুরবালা দেবী, রাধারানী দেবীর কাছে, তুলসী চক্রবর্তীর কাছে পুরাতনী শিখেছিলেন মনোযোগ সহকারে। এই শিক্ষা তার সুরকার জীবনে যে ভীষণ কার্যকরী হয়েছিল সে কথা না বললেও হয়, তবে যেটা বলতেই হয় যে তার এই শিক্ষা তাঁকে দিয়েছিল এক অনন্য টেকনিক্যাল সেন্স, আর এই কারণেই তিনি হয়ে উঠেছিলেন তৎকালীন প্রথম সারির সব সুরকারদের ভীষণ প্রিয় পাত্র। এখন সিনেমার গান থেকে বেরিয়ে আধুনিক গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

সবাই তাকে চাইতেন সহকারী হিসেবে। এ কি কম কথা নাকি ভাবুন তো। যাদের নাগাল অবধি পাওয়া যায় না, মানে যেত না, সেই অনুপম ঘটক প্রমথেশ বড়ুয়ার মতো মানুষদের সঙ্গে তিনি আবির্ভাবেই কাজের সুযোগ পেয়েছেন, আর যাকে আমরা বলি ইন্টার্নশিপ। ১৯৪১ সালের ছবি সাপ মুক্তি, তাতে অনুপম ঘটকের সহকারী সঙ্গীত পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন। আর ওই বছরেই তার সুরে আধুনিক গানের রেকর্ড বেরোয় গায়ক নায়ক রবীন মজুমদারের কণ্ঠে। সে গান আজও একই রকম জনপ্রিয়, বা বলি মন কাড়া গান। আরও বলি, এ গান আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দের একটি গান, আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিই সেটাই।

সাপ মুক্তি ছবিতে কাজ করতে করতেই অসুস্থ হয়ে পড়েছিলেন অনুপম ঘটক। ছবির কাজ আটকে যাচ্ছিল। তখন প্রমথেশ বড়ুয়া নিজেই বলেছিলেন রবীন চট্টোপাধ্যায়কে, যদি একটা গানে সুর করে রেকর্ড করে দিতে পারেন, একজন শিক্ষানবিশের কাছে এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে। তৈরি হলো গান একটি পয়সা দাও গো বাবু, রেকর্ড করলেন সুপ্রভা সরকার। প্রমথেশ বড়ুয়ার খুব পছন্দ হয়েছিল, কিন্তু তাও ক্রেডিটে রবীন চট্টোপাধ্যায়ের নাম গেল না, কারণ একেবারে নতুন একজন কারুর নাম তার কাজের জায়গায় দিতে অনুপম ঘটক সেদিন সাহস পাননি। তবে না, সেদিন নাম লিখতে না দিলেও তার নাম চাপা থাকেনি বেশি দিন। এবারের গান দ্বীপের নাম টিয়ারং ছবি থেকে, শ্যামল মিত্রের কণ্ঠে।

আগেই বলেছি নানা রকম বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। এই গানটি যে শুনলেন শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই তার খানিকটা পরিচয়ও পেলেন যে কত রকম বাদ্যযন্ত্র কিভাবে ব্যবহার করা হয়েছে গানটির প্রিলুডে, ইন্টারলুডে। রবীন চট্টোপাধ্যায়ের পুত্র শ্রী সোমনাথ চট্টোপাধ্যায়ের লেখা থেকে জানতে পারি যে ব্যক্তিত্বপূর্ণ সুদর্শন চেহারাও এক্ষেত্রে বেশ কিছুটা সুবিধে করে দিয়েছিল তাকে। কিভাবে না, কর্মীরা এবং বাদ্যযন্ত্রীরা তাকে সবাই খুব সমীহ করে চলত। আর তাছাড়া যেহেতু বাজানো এবং গান দুয়েই পারদর্শিতা ছিলই, তিনি প্রয়োজন মতো সবটাই হাতে কলমে করে দেখিয়েই দিতে পারতেন, উল্টোপাল্টা বুঝিয়ে ফাঁকি দেবার কোনো জায়গাই ছিল না। এখন বিখ্যাত গান পথে হলো দেরি ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

তাই না? শুনছেন হারানো দিনের গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আগামীকালের হারানো দিনের গানের বিষয়। অভিনয় ও চলচ্চিত্রের প্রতি প্রবল আকর্ষণ বাল্যকালেই তাকে টেনে নিয়ে যায় টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। ঘটনাচক্রে হয়ে যান স্পট বয়, কালক্রমে তিনি হয়ে ওঠেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক। ১৯৮০ দশকে তাঁর অভিনীত কিংবা পরিচালিত বাংলা ছবি দেখতে প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টারে মানুষের লম্বা লাইন পড়ত। তিনি সুখেন দাস। আগামীকাল তাঁর জন্মদিনে হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সুখেন স্মরণে, আপনাদের শ্রবণ সঙ্গী অরিজিৎ ঘোষ। ফিরে আসলাম আজকের হারানো দিনের গানে। কথা বলছি সুরকার রবীন চট্টোপাধ্যায়কে নিয়ে, শোনাচ্ছি তাঁর সুর করা গান। গান বাজনার বাইরে আরও একটা ভালো লাগার বিষয় ছিল রবীন চট্টোপাধ্যায়ের, সেটা হলো ফুটবল। মোহনবাগানের সমর্থক ছিলেন, খেলেওছেন মোহনবাগানের জুনিয়র দলে। সেখানে খ্যাতি হয়তো পাননি, কিন্তু পরিচিতি অনেক বেড়েছিল। তাঁর প্রথম স্বাধীনভাবে সঙ্গীত পরিচালনার সুযোগ এসেছিল এই মোহনবাগান ক্লাবের পরিচিতি সূত্রেই। এই কথা বোধ হয় অনেকেই জানেন, তবু আরেকবার বলি। চিত্র পরিচালক পশুপতি চট্টোপাধ্যায়ের ছবি পরিণীতা তখন তৈরি হচ্ছে, আর চিত্র পরিচালক তখন পরিণীতা ছবির জন্য সঙ্গীত পরিচালক খুঁজছেন। তার পরিচিত সূত্রে তিনি জানতে পারলেন রবীন চট্টোপাধ্যায়ের কথা, এবং এও জানতে পারলেন যে তার গান বাজনাতে প্রবল উৎসাহ এবং তিনি ভীষণ দক্ষ একজন মানুষ। এসব জেনে পরিচালক পশুপতি চট্টোপাধ্যায়ের কি মনে হল, তিনি তার একেবারে নতুন ছবির জন্য, নতুন ছবির সঙ্গীত পরিচালনার জন্য ভরসা করলেন একেবারে এই নবীন যুবকের উপরে। তবে এবারের গান আবার পথে হলো দেরি ছায়াছবি থেকে আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আর আরও একটি সুযোগ পান শচীনদেব বর্মণ পরিচালিত ছবি অভয়ের বিয়েতে সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করবার। ১৯৪২ থেকে ১৯৪৫ এই কবছরে চারটি ছবির কাজ হল। পরিণীতা আর অভয়ের বিয়ে ছাড়া কতদূর আর পথ বেঁধে দিল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাজার, চারিদিকে দাঙ্গা দুর্ভিক্ষ, মানুষ খেতে পায় না, পরিস্থিতি খুব খারাপ। তবু তারই মধ্যে রবীন্দ্র চট্টোপাধ্যায় ভালো কাজ করে গেছেন। ১৯৪৮ সালে তৈরি হয়েছিল সমাপিকা। হ্যাঁ, আর সমাপিকা মানেই সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়ে প্রথম গান গাওয়ালেন তিনি। এ প্রসঙ্গে আরো বলি, ৭ নম্বর বাড়ি ছবিতে প্রথম প্লেব্যাকের সুযোগ দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে ইনি। সমাপিকা করার সময় যোগাযোগ হয়েছিল উদীয়মান পরিচালকের দল অগ্রদূতের সঙ্গে। এখন সমাপিকা থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়।

শৈলেন রায়ের কথায় রবীন চট্টোপাধ্যায় সুরে সেই সময়কার একটি গান। আজ নেহাত গীতিকারদের নিয়ে কথা বলছি না তাই, নইলে শ্রোতা বন্ধুরা এ গানের কথা নিয়েও অনেক কথা বলা যায়, অনেক ভাবা যায়, তাই নয় কি? এসব তো গেল সঙ্গীত পরিচালকের জীবনের গল্প।

কিন্তু সুরকারকে নিয়ে অনুষ্ঠান আর তার সুরের ব্যাপারে কোনো কথা না বললে সে অনুষ্ঠান অসম্পূর্ণ। তার সুরের গল্প নিয়ে খুব বেশি লেখালেখি হয়নি। আমরা আজ সবাই জানি যে সেই সময় তথ্য নথিভুক্তির খুব একটা চল ছিলও না, তাই বহু কিছু হারিয়ে ফেলেছি আমরা। তবু তার পুত্র সোমনাথ চট্টোপাধ্যায়ের লেখা থেকে কিছু জানা যায় যে সুর করবার ব্যাপারে তিনি কিছুটা রক্ষণশীলই ছিলেন। তার একটা কারণ যে তার প্রযোজকরা যে সমস্ত ছবি করতেন তা বেশিরভাগই সামাজিক ছবি এবং পটভূমিকা বেশিরভাগই গ্রামের সামাজিক জীবন, তাই সেক্ষেত্রে সুরে খুব বেশি অর্কেস্ট্রেশনের জায়গাও তো ছিল না। তার সুরে অনুপম ঘটকের সুরের প্রভাব খুব দেখতে পাওয়া যায় এবং খুব স্বাভাবিক সেটা। অনুপম ঘটকের সঙ্গেই তিনি প্রাথমিক জীবনে তার কাজ শুরু করেছিলেন। এই সময় ভিওয়ালসারা, সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত এরা একেবারে ভিন্ন সুর নিয়ে এসেছিলেন বাংলা গানের জগতে। বলা যায় বাংলা গান এক ধাক্কায় অনেকটা সাবালক হয়ে উঠেছিল এই 50-এর দশকে, মানে 40-এর দশকের শেষের দিক থেকে 50-এর দশকে। তবু এত কিছুর মধ্যে থেকেও রবীন চট্টোপাধ্যায়ের বেশিরভাগ গানই কিন্তু হিট, যেমন এই গানটি।

যা বলছিলাম, সুরের ক্ষেত্রে বিশাল বিপ্লব তিনি আনতে পারেননি বটে, তবে ফ্লপ হয়নি। তিনি যে পাশ্চাত্য যন্ত্র বা অর্কেস্ট্রা ব্যবহার করেননি তা নয়, কিন্তু তা সিচুয়েশন বা গল্প বা তার প্রেক্ষাপটকে মাথায় রেখেই ব্যবহার করেছেন। তবে হ্যাঁ, সমালোচকরা বলতেই পারেন যে সেই ব্যবহার ছিল সীমিত। গুরু তিমির বরণের দেখানো পথেই হেঁটেছেন তিনি, তবে তাতে সুর কোথাও কিছু কম পড়েনি। রবীন্দ্র চট্টোপাধ্যায়ের সুর করা এত সব হিট গান আছে যেগুলো আমরা বারবার শুনি বা শুনতে চাই, কিন্তু কি হয় বলুন, কিছু কিছু গান থাকে তারাও তো অভিমান করে যে আমাদের কেন জায়গা হয় না কোথাও। তাই আজ বেছে নিয়েছি সেরকম কিছু গান যেগুলো অত বেশি শোনা বা

যে গানটি শোনালাম তখনকার দিনের খুব বিখ্যাত একটি সিনেমা বাবলা ছবি থেকে। 1956 থেকে 1965 এই 10টি বছর তার জীবনের সবথেকে সফল বছর। 40টি ছবিতে সুর দিয়েছিলেন এই 10 বছরে। তার মধ্যে তারপরেই 1965 সালের পরেই রিলিজ করল শুধু একটি বছর, খুব হিট করেছিল। সেখান থেকে একটি গান শোনায়।

গানটি শুনলেন 7 নম্বর বাড়ি ছায়াছবি থেকে তালাত মাহমুদের কণ্ঠে। তার শেষ ছবি ছিল চাঁদের কাছাকাছি, যদিও এই ছবির সাফল্য তিনি দেখে যেতে পারেননি। সেই সময়ে সিনেমায় গান হিট হয়েছে, সফল সঙ্গীত পরিচালক ছিলেন, এইটুকু তথ্যই জানা যায়। আর আমাদের কাছে যা থাকে তা হল বহু দশক পেরিয়ে এসে সেই সব সুর যা বার বার ফিরে ফিরে শুনতে ইচ্ছে করে। প্রাচ্য সুর, পাশ্চাত্য অর্কেস্ট্রেশন, কণ্ঠশিল্পীর মুনশিয়ানা, গানের কথা, ছবির সিচুয়েশন সব মিলেমিশে সেই সুরকে এক অসামান্য উচ্চতায় তুলে নিয়ে যায়। নাকি সুর তার নিজের কাঁধে সবাইকে তুলে নিয়ে সেই অসামান্য উচ্চতা ছোঁয়ে? আমরা জানি না, আমরা শুধু গান শুনি। শেষ গানটি ইলা বসুর কণ্ঠে, একটি রাগ প্রধান গান।

আজকের হারানো দিনের গান এখানে শেষ হল। সঙ্গে ছিলাম আমি অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশের সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 9 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 45 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি ১২টা বেজে ২৫ সেকেন্ড পেরোলাম আমরা। এখন সময় বাংলা আধুনিক গানের। আজ বাংলা আধুনিক গানের অনুষ্ঠানের শুরুতেই আমরা যে শিল্পীর সঙ্গে থাকব, লতা মঙ্গেশকর। শিল্পীর কণ্ঠে বেশ কয়েকটি মন ভালো করা বাংলা আধুনিক গান এই মুহূর্তে রইল শ্রোতাবন্ধুদের জন্য।

হয়তো দূরে অনেকটা, কিন্তু এক আকাশের নিচে বসে একসঙ্গে বাংলা ধ্বনির গান শোনা। এই মুহূর্তে শিল্পীর কণ্ঠে আরও বেশ কয়েকটি বাংলা ধ্বনির গান রইল শ্রোতাবন্ধুদের জন্য।

শুনছেন বাংলা ধ্বনির গান, গান শুনছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, শিল্পীর কণ্ঠে। আরও কিছু গান রইল এই মুহূর্তে শ্রোতা বন্ধুদের জন্য।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন বাংলা আধুনিক গান। স্টুডিও ঘড়ির কাঁটায় রাত্রি 12:32 হয়ে 35 সেকেন্ড পেরোলাম আমরা। এতক্ষণ আপনারা বাংলা আধুনিক গান শুনেছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এই মুহূর্তে আমরা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনব মন ভালো করা একটি বাংলা আধুনিক গান।

বাংলা ধ্বনি গানের এই অনুষ্ঠানে এখন আপনারা বাংলা ধ্বনি গান শুনবেন শিল্পী মান্নাদের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে মন ভালো করা বাংলা ধ্বনি গান এই মুহূর্তে রইল শ্রোতা বন্ধুদের জন্য।

শুনছেন বাংলা ধ্বনি গানের শিল্পী মান্নাতে। শিল্পীর কণ্ঠে আরো বেশ কয়েকটি বাংলা ধ্বনি গান রইল এই মুহূর্তে শ্রোতা বন্ধুদের জন্য।

ঘড়ি ঘড়ির কাঁটায় রাত্রি 1টা বেজে 14 মিনিট হয়ে 6 সেকেন্ড পেরোলাম আমরা। শুনছেন বাংলা আধুনিক গান, রাত বেশ গভীর, সেই সঙ্গে গান শুনছেন মান্না দের কণ্ঠে।

বাংলা আধুনিক গানের এই অনুষ্ঠানে এতক্ষণ আপনার আধুনিক গান শুনছিলেন মান্নাদের কণ্ঠে। এই মুহূর্তে আমরা বাংলা আধুনিক গান শুনব শিল্পী হৈমন্তী শুক্লার কণ্ঠে।

স্টুডিও ঘড়ির কাটায় রাত্রি দুটো বেজে 57 সেকেন্ড বেরোলাম আমরা। এখন সময় বাংলা ছায়াছবির গানের। আজ শুরুতেই শ্বেত পাথরের থালা এই ছবি থেকে গান শুনব। প্রথম শিল্পী লতা মঙ্গেশকর।

পাথরের থালা ছবি থেকে গান শুনছেন। এরপরের গানের শিল্পী অমিত কুমার এবং স্বপ্না মুখোপাধ্যায়।

শুনছেন বাংলা ছায়াছবির গান। গান শুনলেন শ্বেতপাথরের থালা ছবি থেকে। এখন বাংলা ছায়াছবির গান শুনবেন কমললতা ছবির গান। প্রথম গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: একই ছবি থেকে পরের দুটি গান, দুটি গানই দ্বৈত কণ্ঠে শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।
1: কখন শুরু কখন যেতে এখানে

শুনছেন বাংলা ছায়া ছবির গান। এখন গান শুনবেন লহ গৌরাঙ্গের নাম রে ছবি থেকে। প্রথম দুটি গানের শিল্পী পদ্ম পলাশ।

গভীর। স্টুডিও ঘড়ির কাঁটা বলছে 2:55 হয়ে 47 সেকেন্ড পেরোলাম আমরা। শুনছেন বাংলা ছায়াছবির গান। আজ বাংলা ছায়াছবির গানের এই পর্বের শেষ গান আমরা শুনব একই ছবি, অর্থাৎ লহ গৌরাঙ্গের নামের ছবি থেকে, শিল্পী বাসব দত্তা চৌধুরীর।

চলে গেলেও বন্ধু এখনো যায়নি। ছায়াছবির গান আমরা শুনলাম এতক্ষণ, এবার নানা রঙের গান। আসলে জীবনের প্রতিটি অধ্যায় তো প্রতিটি রঙের মতোই, এক একটি রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া সময় সময়। সে রং কখনো ভালো লাগার, কখনো কষ্ট পাবার, বা কখনো শুধুই অপেক্ষার। আসলে প্রত্যেকটা মুহূর্তের এক একটা নিজস্ব রং রয়েছে, সে রঙগুলো চিনতে শিখতে হয়। আর রং চেনার কথাই যখন বলছে, তখন শুরুতেই যার কাছে যেতে হয়, যিনি আমাদের রং চিনিয়ে দিতে সাহায্য করেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই শুরুতে রইল রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী শ্রাবণী সেন।

আসলে এমন কিছু গান, এমন কিছু বাণী, সুর, গানের শেষেও তার রেশ রেখে দিয়ে যায়। আমরা যে গানটি শুনলাম সেই গানটিও খানিকটা তেমনই। এরপরে আমরা শুনব মোহন সিংয়ের কণ্ঠে আরেকটি রবীন্দ্রসঙ্গীত।

শুনছেন নানা রঙের গান, রবীন্দ্রসঙ্গীতের পরিবার, নজরুল গীতি, প্রথম শিল্পী চন্দ্রাবলী রুদ্রদত্ত।

মেট্রো ইন দিন সিনেমার সাউন্ডট্র্যাক থেকে শুনছিলেন এই গান। আজকের হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্বের আজকের মতো শেষ গান শুনছিলেন একক কণ্ঠে রাঘব চেতন, দিল কা ক্যা। এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে শিল্পী কোয়েল দাশগুপ্তর পরিবেশনায় খেয়াল রাগ বিলাস খানি টোড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছেন খেয়াল পরিবেশনা শিল্পী কোয়েল দাশগুপ্ত, রাগ বিলাস খানি টোরি। এখন আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের সময়, সেতার পরিবেশনা শিল্পী অভিষেক মল্লিক, রাগ ভাটিয়ার। এটি আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। 107 FM রেনবো।

শুনছেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে সেতার পরিবেশনা, শিল্পী অভিষেক মল্লিক, রাগ ভাটিয়ার। এই পরিবেশনার সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো প্রভাতী। এখন বাংলা আধুনিক গান, শিল্পী নির্মলা মিশ্র, সুতপা ভট্টাচার্য।

107 FM রেনবোয় আনন্দধ্বনি, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। আজকে রাত্রি তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী সৌম্যকান্তি। তিনটে থেকে চারটে পর্যন্ত হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব, চারটে থেকে পাঁচটা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং এখন পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল ছটা থেকে 107 FM রেনবো শুনবেন ভোরাই। রবি ঠাকুরের লেখা গান কথা, তার বিভিন্ন লেখার অংশ, কবিতার অংশ, এইসব কিছু নিয়েই আনন্দধ্বনি। আজ বৃষ্টি ভেজা দিন, বৃষ্টি ভেজা রাত, তাই বর্ষার গান দিয়ে সাজানো আনন্দধ্বনি। প্রভাতির পরে শুনছিলেন বাংলা আধুনিক গান শিল্পী নির্মলা মিশ্র এবং শিল্পী সুতপা ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে দেখো চিনতে পারো কিনা। আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের একেবারে শুরুতেই প্রান্তিক কাব্যগ্রন্থের দ্বাদশ রচনা

শেষের অবগাহন সাঙ্গ করি কবি, প্রদোষের নির্মল তিমির তলে ভৃতিতব সেবার শ্রমের সংসার যা দিয়েছিল আকরিয়া রাখিও না বুকে, এক প্রহরের মূল্য আর এক প্রহরে ফিরে নিতে কুণ্ঠা কভু নাহি তার, বাহির দ্বারের যে দক্ষিণা অন্তরে নিয় না টেনে, এ মুদ্রার স্বর্ণ লেপুটুকু দিনে দিনে হাতে হাতে ক্ষয় হয়ে লুপ্ত হয়ে যাবে, উঠিবে কলঙ্ক রেখা ফুটি, ফল যদি ফলায়েছ বনে মাটিতে ফেলিয়া তার হোক অবসান, সাঙ্গ হল ফুল ফোটাবার ঋতু, সেই সঙ্গে সাঙ্গ হয়ে যাক লোকমুখ বচনের নিঃশ্বাস পবনে দোল খাওয়া। পুরস্কার প্রত্যাশায় পিছু ফিরে বেড়ায় না হাত, যেতে যেতে জীবনে যা কিছু তব সত্য ছিল দান, মূল্য চেয়ে অপমান করিও না তারে, এ জন্মে শেষ ত্যাগ হোক তব ভিক্ষা ঝুলি, নববসন্তের আগমনে অরণ্যের শেষ শুষ্ক পত্রগুচ্ছ যথা, যার লাগিয়ে আশাপথ চেয়ে আছো সে নহে সম্মান, সে যে নবজীবনের অরুণের আহ্বান ইঙ্গিত, নবজাগ্রতের ভালে প্রভাতের জ্যোতির তিলক। আজকে আনন্দধ্বনির একেবারে শুরুতেই শিল্পী অদিতি মহাসেন,

এই অদিতি মহাসেনের কণ্ঠে শুনছিলেন আজকের অনুষ্ঠানের প্রথম গান, প্রান্তিক কাব্যগ্রন্থের ১৬তম রচনা। পথিক, দেখেছি আমি পুরাণে কীর্তিত কত দেশ, কীর্তি নিঃস্ব আজি দেখেছি অবমানিত ভগ্ন শেষ, দর্পদ্ধত প্রতাপের অন্তরিত বিজয় নিশান, বজ্রাঘাতে স্তব্ধ যেন অট্টহাসি, বিরাট সম্মান সাষ্টাঙ্গে সে ধুলায় প্রণত, যে ধুলার পরে মেলে সন্ধ্যাবেলা ভিক্ষু জীর্ণ কাঁথা, যে ধুলায় চিহ্ন ফেলে শ্রান্ত পদ পথিকের, পুন সেই চিহ্ন লোপ করে অসংখ্যের নিত্য পদপাতে। দেখিলাম বালুস্তরে প্রচ্ছন্ন সুদূর যুগান্তর, ধূসর সমুদ্রতলে যেন মগ্ন মহাতরী অকস্মাৎ ঝঞ্ঝাবর্ত বলে, লয়ে তার সব ভাষা সর্বদিন রজনীর আশা, মুখরিত ক্ষুধা তৃষ্ণা বাসনা প্রদীপ্ত ভালোবাসা, তবু করি অনুভব বসিয়েই অনিত্যের বুকে অসীমের হৃৎস্পন্দন তরঙ্গিছে মোর দুঃখে সুখে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি সৌম্যকান্তি সকাল 6টা পর্যন্ত। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন ভোরাই। প্রান্তিক কাব্যগ্রন্থের 17তম রচনা। যেদিন চৈতন্য মন মুক্তি পেল লুপ্তি গুহা হতে, নিয়ে এলো দুঃসহ বিস্ময় ঝড়ে দারুণ দুর্যোগে কোন নরক আগ্নিগিরি গহ্বরের তটে, তপ্ত ধূমে গর্জি উঠি ফুঁসিছে সে মানুষের তীব্র অপমান অমঙ্গল ধ্বনি, তার কম্পান্বিত করে ধরাতল কালিমা মাখায় বায়ুস্তরে। দেখিলাম একালের আত্মঘাতী মূঢ় উন্মত্ততা, দেখিন সর্বাঙ্গে তার বিকৃতির কদুর্য বিদ্রূপ, একদিকে স্পর্ধিত ক্রূরতা মত্ততার নির্লজ্জ হুঙ্কার, অন্যদিকে ভীরুতার দ্বিধাগ্রস্ত চরণ বিক্ষেপ। বক্ষে আলিঙ্গিয়া ধরি কৃপণের সতর্ক সম্বল, সন্ত্রস্ত প্রাণীর মতো ক্ষণিক গর্জন অন্তে ক্ষীণস্বরে তখনই জানায় নিরাপদ নীরব নম্রতা। রাষ্ট্রপতি যত আছে প্রৌঢ় প্রতাপের, মন্ত্রসভাতলে আদেশ নির্দেশ রেখেছে নিষ্পিষ্ট করি রুদ্ধষ্ঠ অধরের চাপে সংশয় সংকোচে। এদিকে দানব পক্ষী ক্ষুব্ধ শূন্যে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে, বৈতরণী নদী পার হতে যন্ত্রপক্ষ হুঙ্কারিয়া নরমাংস ক্ষুধিত শকুনি আকাশের করিল অসুচি। মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক, শক্তি দাও শক্তি দাও মোরে, কণ্ঠে মোর আনো বজ্রবাণী। শিশু হাতি নারী হাতি কুৎসিত বিভৎসা পরে ধিক্কার হানিতে পারি যেন নিত্যকাল রবেজা স্পন্দিত লজ্জাতুর ঐতিহ্যের হৃৎস্পন্দনে। রুদ্ধকণ্ঠ ভয়ার্ত শৃঙ্খলিত যুগ জবে নিঃশব্দে প্রচ্ছন্ন হবে আপন চিতার ভস্মতলে। শুনছিলেন প্রান্তিক কাব্যগ্রন্থের 17তম রচনা। ঘড়িতির সময় 8:00 PM। শুনছেন আনন্দধ্বনি 107 FM রেনবো। এবারে আজকের অনুষ্ঠানের তৃতীয় গানের সময়, শিল্পী দেবব্রত বিশ্বাস।

শুনছিলেন শিল্পী দেবব্রত বিশ্বাসের একক কণ্ঠে বহু যুগের ওপার হতে। প্রান্তিক কাব্যগ্রন্থের অষ্টাদশ রচনা। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। কত সংক্ষিপ্ত পরিসরে লেখক তার বক্তব্য শানিতভাবে প্রকাশ করেছেন এবং তা এত বছর আগে লেখা সত্ত্বেও আজও একই রকম সমকালীন, প্রাসঙ্গিক। অনুষ্ঠানের প্রায় মধ্যপথ, সকাল 6টা পর্যন্ত সৌম্যকান্তির সঙ্গে রয়েছি।

রবি ঠাকুরের লেখা অনুদিত কবিতার অংশে প্রথম রচনা কবি। ওই যেতেছেন কবি কাননের পথ দিয়া, কহুয়া অবাক কহু ভকতি বিহবল হিয়া, নিজের প্রাণের মাঝে একটি যে বীণা বাজে সে বাণী শুনিতেছেন হৃদয় মাঝারে গিয়া। বনে যতগুলি ফুল আলো করেছিল শাখা, কারো কোচিত অনুখানে নীল বসনেতে ঢাকা, কারো বা সোনার মুখ কেহ রাঙা টুকটুক, কারো বা সতেইক রং যেন ময়ূরের পাখা। কবিরে আসিতে দেখি হরষেতে হেলিদুলি, হাব ভাব করে কত রূপসী সে মেয়েগুলি, বলা বলি করে আর ফিরিয়া ফিরিয়া চায়, প্রণয় মোদের ওই দেখলো চলিয়া যায়। সে অরণ্যে বনস্পতি মহান বিশাল কায়া, হেথায় জাগিছে আলো হোথায় ঘুমায় ছায়া, কোথাও বা বৃদ্ধ বট মাথায় নিবিড় জট, ত্রিবলি অঙ্কিত দেহ প্রকাণ্ড তমাল শাল, কোথাও বা ঋষির মতো অসথের গাছ যত দাঁড়ায় রয়েছে মৌন ছড়ায় আধার ডাল। মহর্ষি গুরুরে হেরি অমনি ভকতি ভরে, সসম্ভ্রমে শিষ্যগণ যেমন প্রণাম করে, তেমনি করিবে দেখি গাছেরা দাঁড়াল নুয়ে, লতা শ্রুময় মাথা ঝুলিয়া পড়িল ভুঁয়ে। এক দৃষ্টে চেয়ে দেখি প্রশান্ত সে মুখচ্ছবি, চুপি চুপি কহে তারা ওই সেই ওই কবি।

বিবৃত কবিতা আঁকা গ্রন্থের প্রথম রচনা শুনছিলেন কবি। এবারে শিল্পী ভাস্বতী দত্ত।